0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: আসলে এই বারিকের মতো মানুষ আমাদের চারপাশে হয়তো ঘুরে বেড়ায়, বিভূতিভূষণের মতো বিভূতিভূষণরা দেখিয়ে না দিলে তাদেরকে আমরা হয়তো খুঁজে পাই না, দেখতে পাই না। অদ্ভুত শিল্পী মনের কিছু মানুষ অভাব দারিদ্র কুড়ে কুড়ে খায়, কিন্তু তবুও তার সঙ্গে সঙ্গে সেগুলো তাদেরকে কোনোভাবেই স্পর্শ করতে পারে না, তারা একটা অপূর্ব আনন্দে ভেসে চলে। এই গল্পটা পড়তে পড়তে আর একটা গল্পের কথা খুব মনে হচ্ছিল, বনফুলের খুঁড়ো বলে একটি গল্প। ছোট্ট গল্প কিন্তু অসাধারণ গল্প, কখনো যদি শোনানো সম্ভব হয় শোনাব। আর কাজী নজরুলের দারিদ্র কবিতাটার কথা, যদিও আজকে আর কবিতা শোনানোর সময় নেই, কারণ আপনাদের মেসেজগুলো প্রচুর মেসেজ এসেছে, সেগুলো একটু চট করে পড়ে দিই। 9903653992 এ নাম্বারে। শুভ সকাল দাদা ভাই, চিরন্তনীর গান গল্প কবিতা শোনার জন্য অপেক্ষা করে আছি। শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরাইল হাওড়া থেকে একদম শুরুতে লিখেছেন, থ্যাংক ইউ। শ্রবণসাথী উজ্জ্বল সুপ্রভাতে, জীবনে আজও একটা নতুন সকাল পেলাম প্রীতি উপহার, সেই খুশিতে শুনছি এখন চিরন্তনীর গল্প গানের দারুণ সমাহার। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে, ধন্যবাদ আপনাকেও। চিরন্তনীর ভোরে জাগে আশার নতুন আলো, গল্পে গল্পে শেখায় জীবন, হার মানা নয় ভালো। শুক্র শনি রবিবারের আসে মনের সাথী।

হবে। মোটিভেশনের মন্ত্র শোনায়, স্বপ্নগুলো ছুঁয়ে, অসাধারণ গানের সুরে মন হয় প্রাণবন্ত, চিরন্তনী তাই ভোরের সঙ্গী, চিরকালই চিরন্তন। সৌভিক সরকার, কসবা হালতু থেকে। অনেক ধন্যবাদ সৌভিক, খুব সুন্দর করে লিখেছেন। বর্ষাসিক্ত সকালবেলায় চিরন্তনী শ্রোতাদের আন্তরিক শ্রদ্ধা এবং ভালোবাসা জানাই। উঁকি মারতে মারতে উপস্থিত আসন্ন শরৎ, অনেক উন্মাদনায় অপেক্ষা করে থাকি, মা আসছেন মর্তে, বাঙালি উৎকণ্ঠায় দিন গুনছে আমাদের বাঙালি শ্রেষ্ঠ উৎসব। প্রকৃতি মন মাতানো বর্ষা কিছুতেই মন পিছু ছাড়ছে না। ঝাঁঝা মেঘ, বকুল, শিউলি, কাশ ফুলের গন্ধে মাতোয়ারা। এ সপ্তাহের প্রথম দিন সুরেলা কোকিলকণ্ঠী ইন্দ্রাণী দি গল্পে গানে মাতিয়েছেন। আজ উপস্থিত থাকছেন উজ্জ্বলবাবু, বেতারের দুজনের উপস্থাপনায় খুব সুন্দর, উচিলদহ কাছারিপাড়া থেকে নিখিল রাউত এবং মায়া রাউত। অনেক ধন্যবাদ আপনাকে, আপনাদের দুজনকেই। অরিজিৎ দাস অধিকারী সেনজ্যোতি বিবেকনগরতে মাতারিন সব পশ্চিম মেদিনীপুর থেকে লিখছেন, উজ্জ্বলবাবুর সাথে শনির প্রাতে চিরন্তনী বাসরে, গান গল্প কথার ডালিতে শুভ এই বাসরে। বিভূতিভূষণের ধরায় আসা আজকে বিশেষ দিনে, বৃষ্টিসহ আছি মেঁধে চিরন্তনী শনে। আমার জন্য তুমি নাকি তোমার জন্য আমি, হৃদয়ের অযুত কথন চিরন্তন সেই বাণী, সংযুক্তর নানান কথন সুন্দর গানের সুধা, সুন্দর এই সকালে ভরছে মনের ক্ষুধা। চোখের দেখা মনের দেখা তফাৎ সদাই থাকে, উভয়ের ব্যালেন্স করাই যাপনের যাপন রথে। পরিবারের সবাই মোরা বেঁধে বেঁধে থাকি, বিপদকালে সবাই যেন সবাই পাশে রাখি। কালো আর ধলো বাইরে কেবল, ভেতরে সবাই সমান রাঙা, কথা সুরে চিরন্তনীতে চিরদিনের ঘুম ভাঙা। অনন্য সাজের চিরন্তনী বেশ লাগছে বেশ, রূপক এই গল্পের কথন থাকবে মননে রেশ। বিভূতিভূষণের দৃশ্যকল্প হারানো, অতিথি ফেরানো, আজকের অনুষ্ঠান অসাধারণ আন্তরিকতায় ভরানো, উজ্জ্বলবাবুর পঠন কথন বেশ চমৎকার, অন্য রূপে সাজানো আসর প্রিয় সভাকার। অরিজিৎ দাস অধিকারী, অনেক ধন্যবাদ আপনাকেও। চিরন্তনীতে আজ গ্রাম বাংলার এক চিত্র ফুটে উঠল উজ্জ্বলের অপূর্ব অনবদ্য পরিবেশনায়। মুগ্ধ হলাম সংযুক্তা ভাদুরী, ধন্যবাদ সংযুক্তা দি। আপনার গানে গানেও আমরা মাঝে মাঝে কখনো কখনো দারুণভাবে প্রাণিত হই, ধন্যবাদ আপনাকেও। নিবেদিতা সেন লিখছেন শাহরাপুরি থেকে, গুড মর্নিং উজ্জ্বলদা, আজ শনিবারের চিরন্তনীদের শুনছি গান, নতুন গল্প, বিভূতিভূষণের লেখা গল্প পড়েছি, তার মধ্যে একটি গল্প খুব ভালো লাগছে আপনার মুখে, কষ্টের মুখেও হাসি গান লেগে আছে, আশ্চর্য লাগে। সত্যি তাই, খুবই আশ্চর্য লাগে কীভাবে এই মানুষগুলো পারেন এত কষ্টের মধ্যে। আসলে কখনো কখনো মনে হয় যে সুখের সঙ্গে দুঃখ আর আনন্দের সঙ্গে কষ্ট, এদের হয়তো জীবনে দুঃখ আছে কিন্তু কষ্টটা নেই, দুঃখ বোধটা নেই, সবসময় জীবন একটা অদ্ভুত অপার্থিব আনন্দে ভর্তি, সৃষ্টির আনন্দে। সুপ্রভাত দাদা ভাই, লাইভ অনুষ্ঠানের প্রত্যেকটি চরিত্রকে একক কণ্ঠে নিপুণভাবে ফুটিয়ে তোলা কতটা কঠিন আমরা জানি, কিন্তু দাদা আপনার উপস্থাপনায় কোথায় ত্রুটি খুঁজে পাই না। গল্পগুলোকে যেভাবে বলতে থাকেন আমাদের কানে কানে কল্পনার জগতে পৌঁছে যাই, রেকর্ড করে রাখলাম অপূর্ব উপস্থাপনা। অর্জুন সিং তামিলনাড়ু থেকে লিখেছেন, অনেক ধন্যবাদ। আসলে আমাদের সব কথাই তো হাওয়ায় মিলিয়ে যায়, আপনারা যদি কখনো রেকর্ড করে রাখেন তাহলে সেগুলো মানে কিছুটা হয়তো ভবিষ্যতের জন্য থাকতেও পারে এই আর কি। থ্যাংক ইউ। এরপরে লিখেছেন সুপ্রভাত চিরন্তনী এবং স্নেহের ভাই উজ্জ্বলবাবু, আজ ভোরে উঠে বিরক্তিকর পরিস্থিতি, রেডিও ভালো বাজছে না, ফোনে চার্জ নেই, তবুও তোমার সঙ্গে আছি, পরের থেকে নিয়ে লিখছি। আচ্ছা, আমার অবস্থা প্রায় বারিকের মতো হয়েছে, নিরঞ্জন সাহু বিশপুর হাসনাবাদ উত্তর চব্বিশ পরগনা থেকে। সত্যি তাই, ভালো লাগার জিনিসগুলো যখন মানুষ মানে সম্পূর্ণ করে উঠতে পারে না, তখন অদ্ভুত একটা মানে মন খারাপ করা অবস্থা তৈরি হয়। আর এই গল্পটা শোনার পরে বা পড়ার পরে আমাদের কেমন একটা অদ্ভুত মন কেমন করা অবস্থা তৈরি হয়। ধন্যবাদ আপনাকেও। এরপরে মাধবী শীল রহিমপুর হুগলি থেকে লিখছেন, সুপ্রভাত উজ্জ্বল দাদা ভাই, শনিবারের চিরন্তনী, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে তার লেখা বাড়ি কপেরা পাটি ছোট্ট গল্প পাঠ, অপূর্ব উপস্থাপনা, ভীষণ ভালো লাগলো, অনেক ধন্যবাদ আপনাকেও। এরপরে লিখছেন প্রফুল্ল কুমার সিংহ রাঙাপানি শিলিগুড়ি দার্জিলিং থেকে, গল্প নয় বাস্তব ঘটনা, এরকম গরিব কৃষক আমরা ছিলাম, কর্জ শোধ করতে করতে গরিব থেকে নিতান্ত গরিব হয়ে যেত, অনেক কৃষকের দৃশ্য চোখে ভাসলো দাদা ভাই। সত্যি তাই, আমাদের এখানে এমন অনেক অবস্থা চলে যেগুলো সত্যি সত্যি কাঙ্ক্ষিত নয়, সেই নিয়ে সামাজিক অবস্থা বা ইত্যাদি পর্যালোচনা, সেগুলো অন্য গল্পে চলে যাবে। যাই হোক, পরে সেসব নিয়ে কখনো আলোচনা করবো, আর একটু কিছু
বার্তাগুলো চট করে পড়ি। সুপ্রভাত। উজ্জ্বল ভট্টাচার্য আজ যেভাবে গল্পটি পড়লেন তাতে শিল্পী সত্তার অপার মহিমা ফুটে উঠল। বারিকের জন্য চোখ সিক্ত হয়ে গেছে। শিল্পীকে আর পাঁচটা সংসারী মানুষের সঙ্গে তাদের মেলানো যায় না। বিভূতিভূষণ চিত্রকার, দূরে ওই নদী পারে বটবৃক্ষ তলে নাম গোত্রহীন এক সাধু বাস করে। বৃক্ষ ছাড়া এ ধরায় কেউ নেই তার, পশু পাখি বৃক্ষরাজি এই তার সংসার। নাম গান গেয়ে গেয়ে তার দিন কাটে, এমন কি আছে কেউ নাম ধরে ডাকে? পার ভাঙা ঢেউগুলো বুঝে তার ব্যথা, বাতাসের কানে কানে বলে তার কথা। পালতোলা নৌকোয় হাল ধরা মাঝি বাতাসের মুখে শোনে সাধুর সুখ্যাতি। সাধুর ঘাটের কাছে নৌকো এসে ভিড়ে, সাধু সঙ্গ পাবে বলে তাকে ধরে ঘিরে। একা একা থেকে সাধু ভাষা গেছে ভুলে, ভক্তগণে ইশারায় বুঝিয়ে তা বলে। এইভাবে চারিদিকে কথা রটে যায়, নদী তীরবর্তী স্থানে এক আশ্রম হয়। সাধু থাকে তার প্রিয় সেই গাছ তলে, ভক্তের বালখিল্যতা ঢোকে নি অন্তরে। আপনাকে স্যালুট। বিদ্যুৎ রায়, নিউটাউন পাড়া, জলপাইগুড়ি থেকে লিখেছেন। আপনারও এই কবিতাটা এত সুন্দর কথা বলতে বলতে চলে এলো এবং এই বক্তব্যটাও খুব ভাল লাগলো, অনেক ধন্যবাদ আপনাকে। আসলে আপনারা প্রত্যেকে এত সুন্দর করে লেখেন, আপনাদের এই চিন্তাভাবনা কথাগুলো, মানে সেগুলো একটা বড় সম্পদ আমাদের কাছে। যাই হোক, এরপরে কে লিখছেন একটু দেখে নিই। সুপ্রভাত ভাই, উজ্জ্বল তপতি দিয়ে লিখছি হিন্দমটর থেকে। আজ শনিবারের চিরন্তনী বিভূতিভূষণের গল্প শুনলাম, ভাইয়ের অপূর্ব পরিবেশনায় সাথে গান ভরিয়ে দিল মন, খুব ভালো লাগলো। হ্যাঁ, আসলে ওই গানটার কথা হঠাৎ করে মনে হচ্ছিল এই গল্পটা পড়তে পড়তে, ধনঞ্জয় ভট্টাচার্যের শিল্পী মনের বেদনা নিঙাড়ি। আসলে যে কোনো মানুষই যখন সৃষ্টি করেন তার ভেতরের যে কষ্ট যন্ত্রণা সেগুলোই কিন্তু সৃষ্টির প্রধান উপজীব্য তৈরি হয়। আর সেই সৃষ্টির মধ্যে দিয়ে সে অদ্ভুত একটা অপার্থিব আনন্দের কথা যেটা বলছিলাম, সে আনন্দে ভেসে চলে। তখন বাস্তব জাগতিক দুঃখ কষ্ট তাকে কোনোভাবে ছুঁতে পারে না। শিল্পী মন ছাড়া আসলে এটা কিভাবে করা যায় আমাদের জানা নেই। ধন্যবাদ আপনাকেও। এরপরে লিখছেন শিবশঙ্কর সাতপুয়া, গড়হরিপুর, আর বিহার ভবন, পশ্চিম মেদিনীপুর থেকে। শুভ সকাল, শনিবারের চিরন্তনী, আজ 12 সেপ্টেম্বরের বৃষ্টি ভেজা সকাল বসে বসে শুনছি, খুব ভালো লাগছে। সেই বাইরে হয়তো বৃষ্টি হচ্ছে, আমি জানি না কলকাতায়ও বৃষ্টি হচ্ছে কিনা, তবে একটা বর্ষার আবহ তো রয়েছেই। তার মধ্যে এই ধরনের একটা গল্প, মানে কোথাও আমার নিজেরও খুব ভালো লাগে। যাই হোক, আরও অনেকে বার্তা পাঠিয়েছেন দেখি। পায়েল ব্যানার্জি লিখছেন বেলঘরিয়া থেকে। দক্ষিণ বাতাস বইছে আজি হৃদয় নদীর কূলে, শান্তির বাণী রচিত হল রঙ্গনের ফুলে। নির্বাক জাতি পেল যেন এই মুখের ভাষা, প্রাণের আলোয় জাগ্রত হোক মনের আলো আশা। পায়েল ব্যানার্জি বেলঘরিয়া থেকে, ধন্যবাদ আপনাকে। খুব সুন্দর করে একটা ছবি তৈরি করেছেন কবিতায়। এরপরে লিখছেন রাজবন্ধু সরস্বতী, গুড মর্নিং উজ্জ্বল, টুডে অলসো আই এম হিয়ারিং চিরন্তনী উইথ দ্য স্টোরি বারিক অপেরা পার্টি বাই ইউর গুড প্রেজেন্টেশন, থ্যাংক ইউ, থ্যাংকস এ লট। এরপর লিখছেন আগরপাড়া থেকে অসীম কুমার মিত্র, জানাই শুভ সকাল। আজ গল্প আর গানের ডালি খুব ভালো সেজেছে, সেজেছ ভালো লাগছে, সাজিয়েছ। আচ্ছা, এবার দু লাইন খোলা চিঠি। মাথা নেই, মুন্ডু নেই, নেই কোনো মানে, স্বপ্নেরা ভিড় করে সুখ নিঃশিষণে, না চাইতেই হাজির তারা আনাচ কানাচ ঘরে, আপনা হতে যায় হারিয়ে নতুন দিনের ভোরে। আগামীকাল গ্র্যান্ড প্যারেন্টস ডে, অনেক শ্রদ্ধা, শরৎচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মদিন ঘিরে তোমার মুখে পাঠ শুনতে চাই, হ্যাভ এ নাইস ডে। হ্যাঁ, মানে 15 সেপ্টেম্বর শরৎচন্দ্রের জন্মদিন, ইচ্ছা আছে তাকে নিয়েও কিছু গল্প পড়ার। আসলে সেপ্টেম্বর মাসের অনেকগুলো ভালো ভালো দিনগুলোকে আমরা, মানে সেগুলোকে সেলিব্রেট করার চেষ্টা করি, তার সঙ্গে সঙ্গে কিছু কথা থাকে। তবে বিভূতিভূষণেরও আরও কিছু গল্প শোনাবো, বিশেষ করে একটা গল্প খুব শোনাতে ইচ্ছে করছিল, ওটা একটু বড় গল্প বলে একদিনে হবে না, সামনের সপ্তাহে পরপর যদি দুদিনে আসি তাহলে শোনাবো, তারপরে শরৎচন্দ্র নিশ্চয়ই শোনাবো। আগামীকাল ইন্দ্রাণী থাকবেন আপনাদের সঙ্গে চিরন্তনীতে, আর সামনের সপ্তাহে আমার সঙ্গে আবার কথা হবে। আর এরপরে আর কেউ পাঠিয়েছেন কিনা এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, তবে তপন রায়ের একটা গান শুনি।

শিল্পীর দুঃখ নিয়েই গানটা। আসলে আজকের এই গল্পের সঙ্গে কোথাও যেন মিলে যায় এই গানগুলো, সেজন্যই বাছা। তারপর ফিরে আসছি আরও কিছু কথায়।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে।
1: আপনারা যারা এরপরে বার্তাগুলো পাঠিয়েছেন একটু পড়ে দিই। কমলেন্দু দাস বাগাচুদিন পার্ক শিলিগুড়ি থেকে লিখেছেন, সকল শ্রোতা বন্ধুদের জানাই শুভ সকাল, খুব ভালো লেগেছে গল্প জানিয়েছেন। এরপরে পাঠিয়েছেন সুপ্রভাত সুজলদা, অনেকদিন পর আজকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা গল্প শুনে খুব ভালো লাগলো, অনেক কাজের চাপে বেশ কিছুদিন শুনে উঠতে পারিনি। ভবানী শঙ্কর রায় ঠাকুরনগর উত্তর চব্বিশ পরগনা থেকে লিখেছেন ভুলু সাহা মধ্যম গ্রাম থেকে, গুড মর্নিং উজ্জ্বলদা, চিরন্তনীতে বিভূতিভূষণের গল্প বারিকের ভূমিকায় আপনার পরিবেশন অপূর্ব, খুব ভালো লাগলো, অনেক ধন্যবাদ আপনাদের। আসলে এই যে ভালো লাগাগুলো আপনারা প্রকাশ করেন, এগুলোই কোথাও আমাদের একটা বড় প্রেরণা হয়ে দাঁড়ায়। দেখুন, একজন শিল্পীর সবথেকে বড় জিনিস হচ্ছে তার সৃষ্টি। আমরা যেটা বারিকের এই গল্পটাতে শুনছিলাম, এই ভালো লাগাটা তখন সে বারবার করে শুনতে চায় যে বাবু আপনার কেমন লাগলো। এই ভালো লাগাটুকুর জন্যেই সে মানে মানুষের মুখের হাসি, তার শ্রোতার মুখের হাসি শোনার জন্যেই বা পাওয়ার জন্যেই সার কিন্তু সব কিছু। সুব্রত মণ্ডল লিখছেন, অনেকদিন পর সৌভাগ্য হলো আপনার কণ্ঠশ্রবণের, আরব সাগরের তীরের মুগ্ধ হয়ে শুনছি আকাশবাণীর কলকাতার অমৃতানুষ্ঠান। তিনি লিখছেন মুম্বাই থেকে, সান্তাক্রুজ ওয়েস্ট, অনেক ধন্যবাদ আপনাকেও। আসলে এই বিভিন্নভাবে আজকের এই সময়ে আমাদের বার্তাগুলো বা আমাদের যেগুলো পড়ি সেগুলো আপনাদের কাছে পৌঁছে যায়, ভালো লাগাগুলোই আমাদের কাছে অনেকখানি। ধন্যবাদ, প্রায় সময় একদম শেষ, এরপরে সমুখ অপেক্ষা করছে আপনাদের জন্যে ভোরাই আর নমস্কার কলকাতা নিয়ে। আগামীকাল ইন্দ্রাণী আসবেন আপনাদের কাছে, ইন্দ্রাণী ভট্টাচার্য। আর আজকে বিদায় চাইছি উজ্জ্বল আপনাদের কাছ থেকে বন্দে মাতরমের মধ্যে দিয়ে। সবাই খুব ভালো থাকবেন। আসলে এই শিল্পী মনটা বাঁচিয়ে রাখাটা খুব জরুরি, কিন্তু বিভিন্নভাবে সমাজের চাপে বিভিন্ন ঘাতে মানে প্রতিঘাতে দুঃখে মানুষের মন থেকে হারিয়ে যায় এই শিল্পী সত্তাগুলো। এই শিল্পী সত্তা যদি মানুষের মধ্যে বেঁচে থাকে তাহলে কিন্তু হানাহানি কাটাকাটি এগুলো কিন্তু জীবন থেকে অনেকখানি হারিয়ে যাবে, এটাই সত্যি কথা। এটাই হচ্ছে আমাদের সবথেকে বড় একটা কোথাও পাওয়া।

গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। ভোরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে। ভোরাই ভোরাই 107 FM রেইনবোতে।

খবরের বার্তা নিয়ে ভোরাই ভোরাই শুনছেন 107 FM রেইনবোতে।

107 FM রেইনবোতে 6:04 হয়ে 50 সেকেন্ড এই মুহূর্তে স্টুডিওর ঘড়ি বলছে। 107 FM রেইনবোর্ড ভোড়াই নিয়ে আজ শনিবার অর্থাৎ 12 সেপ্টেম্বর তোমাদের সঙ্গী আমি সুমক। আর আজ জনপ্রিয় বাঙালি কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে তাঁর লেখা সেই অসামান্য এক কি বলবো কথা তাই নিয়ে সাজানো আলো। সেই আলোর গান দিয়ে শুরু করলাম আজকের ভোর এবং ভোড়াই। আলো ফুটে গেছে নিশ্চয়ই আশেপাশে, তাই এই সময় এই বিশিষ্ট কথা সাহিত্যিক তাঁর জীবনের কথা অবশ্যই বলবো পরে। তবে তাঁর লেখা সেই সাহিত্যের, যে সাহিত্য পরবর্তী ক্ষেত্রে আমরা রূপলি পর্দায় দেখেছি আলো হিসেবে, আলো ছবি হিসেবে, সেই আলোর, সেই আলোর ছায়া ছবির একটি গান দিয়ে শুরু করলাম আজকের ভোড়াই। সঙ্গে রয়েছি আমি সুমক। আর যেহেতু ভোড়াই আর বিষয়ে আমরা দেখেছি সময়ের দোকান, তাই সময় নষ্ট না করে চলে আসি আজকের প্রথম বার্তায়। এই বার্তা পাঠিয়েছেন উত্তম দালাল খড়সরাই মনসাতলা বেগমপুর হুগলি থেকে। আমি যদি সময় কিনতে পারি তাহলে অসহায় মুমূর্ষু রোগীদের বাঁচাবার চেষ্টা করব। এই তো কয়েক বছর আগের ঘটনা। শিলিগুড়িতে তখন আমরা ছেলের বাসায় উঠেছি। হঠাৎ আমার স্ত্রীর সর্দি কাশি আরম্ভ হলো, নিঃশ্বাস নিতে তীব্র কষ্ট। ঠিক করলাম আর এখানে নয়, ইমিডিয়েটলি হসপিটালাইজ করাতে হবে। হাতে সময় খুব কম, ওই এলাকাতেই এক আধা সরকারি হাসপাতালে নিয়ে গেলাম। ডাক্তারবাবু বললেন অবিলম্বে ICU নিতে হবে, খুব ক্রিটিক্যাল অবস্থা, বুকে সাংঘাতিক সাদা সাদা প্যাচ, চেষ্টা চলবে কিন্তু কোনো গ্যারান্টি নেই। যদি চান এখান থেকে কলকাতার বড় নার্সিংহোমে মুভ করাতে পারেন, তবে এ যা পরিস্থিতি, ঠিক সময় পৌঁছতে না পারলে কোথাও আপনি রিকভারির গ্যারান্টি পাবেন না। প্লেন ছাড়া যে কোনো যানবাহনে নিয়ে যাওয়া সময়ের অপচয়, অথচ সময় কম। তাই সেদিন বাগডোগরা থেকে কলকাতা বিমানবন্দরে পৌঁছানোর জন্য বিমানবন্দর থেকে সময় কিনেছিলাম এবং অল্প সময়ে কলকাতায় পৌঁছলাম। প্রায় 7 দিন ধরে চলল ট্রিটমেন্ট। যাই হোক, 7 দিনের মাথায় বিকেলে সিনিয়র ডক্টর আমাকে ডেকে বললেন, শুনুন মিরাকল ঘটেছে মশাই, আজ এইমাত্র পেশেন্টের লেটেস্ট এক্সরে রিপোর্ট দেখলাম, বুকের প্যাচগুলো অবিশ্বাস্যভাবে অনেক কমে গেছে। পেশেন্টের এইভাবে রিকভারি জাস্ট ভাবা যায় না। আমরা তখন আপ্লুত। সেদিন বিমানবন্দর থেকে সময় যদি কিনতে না পারতাম তাহলে স্ত্রীকে বাঁচাতে পারতাম না। সময়ের মূল্য যে কতটা সেদিন জীবন দিয়ে অনুভব করেছিলাম। উত্তম দালাল খড়সরাই মনসাতলা বেগমপুর হুগলি।

12ই সেপ্টেম্বর আজ শনিবার। আজ বিশেষ দিন, জনপ্রিয় বাঙালি কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন আজ। আর তার জন্য আজ ভোরাইতে শুরুতেই কিন্নর দলকে মাথায় রেখে যে ছবি হয়েছিল আলো, সেই আলোর গান দিয়ে শুরু করলাম যখন আলো ফুটে গেছে বাইরে। আর ঠিক একইভাবে আমি আমার দোকান খুলে ফেলেছি, কারণ এই সেপ্টেম্বর মাস জুড়ে, পুরো মাসটা জুড়েই আমরা বিষয় রেখেছি শনিবার আর রবিবারের ভোরের বিষয়, সময়ের দোকান। আর আপাতত আমার সময়ের দোকানে পরের যিনি ক্রেতা, তিনি তাপস কুমার ঘোষ, পাথরঘাটা বহরকুলি কালনা পূর্ব বর্ধমান থেকে পাঠিয়েছেন বার্তা। সময় চলিয়া যায় নদীর স্রোতের প্রায় প্রবহমান, সময়ের সঙ্গে সামঞ্জস্য রেখে জীবনের পূর্বাহ্ন পরিভ্রমণ করে, মধ্যাহ্ন অতিক্রম করে অপরাহ্নের আলো মেখে ক্রমশ গোধূলি মলিন আলোর দিকে অগ্রসর হতে চলেছি। কিন্তু অতীতচারী মানুষের মতো আমিও অতীতের কিছু সময় সময়ের দোকান থেকে কিনতে চাই। অজিতদার মুদিখানার দোকান থেকে কিনতে চাই জাঁতায় পেশা মুসুর ডাল কিংবা বিউলির ডাল। নাড়ুদার দোকান থেকে শুকনো শালপাতায় মোড়া মাখা সন্দেশ কিনে শালপাতা চাটতে চাটতে বাড়ি ফিরতে চাই। সময়ের দোকান থেকে সময় কিনে আমি দুরন্ত কৈশোর ফিরে পেতে চাই, যখন যুবু যুবু করে ঘানির সর্ষের তেল মেখে চিত সাঁতার কিংবা ডুব সাঁতারে নদীর জল তোল পার করব, তখন মা আমার যশোদা রানীর মতো ননি চোরা ননি গোপালকে শায়েস্তা করার জন্য শাসন ও সোহাগের দৃষ্টি নিয়ে তটিনি তটে দাঁড়িয়ে থাকবেন। সময়ের বিপণী থেকে সময় কিনে ছেলেবেলার মতো পাঠ্যপুস্তকের ভিতরে গল্পের বই লুকিয়ে গল্প পড়তে চাই, অফ পিরিয়ডে বাংলার শিক্ষক রমেনবাবুর কণ্ঠ নকল করে পাঠদান করে ধরা পড়ে প্রধান শিক্ষক স্বপ্নবাবুর তর্জন গর্জন শুনতে চাই। সময়ের দোকান থেকে সময় কিনে কিষাণের জন্য গামছায় বেঁধে মাঠে ভাত নিয়ে যেতে চাই, জমির আলে বসে এক পা জমির জলে ডুবিয়ে সেই ভাত কিষাণের সঙ্গে ভাগাভাগি করে খেতে চাই। কষ্টকল্পিত হলেও আত্মতৃপ্তির জন্য আমার মতো অনেকেই বোধ হয় সময়ের দোকানের খরিদ্দার হতে চাইবেনই চাইবেন। তাপস কুমার ঘোষ, পাথরঘাটা, বহরকুলি, কালনা, পূর্ব বর্ধমান।

সময় এখন 6:14:45। আমি সোমক আছি, আজ 12ই সেপ্টেম্বর, শনিবারের ভোরাই নিয়ে। আর এই মুহূর্তে আমার হাতে যার বার্তা, সময়ের দোকানে শিরোনামে লেখা বার্তা, বীরেন্দ্রনাথ সাহু পাঠিয়েছেন এই বার্তা রণবনিয়া কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর থেকে। বাঙালির বড় ও শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো দরজায় কড়া নাড়ছে। সাধারণ বিক্রেতারা এখন থেকেই কিছু বাড়তি রোজগার করতে উদগ্রীব, তাই ক্রেতাদের মন জয় করতে সস্তার পোশাক ও গেরস্থালি পণ্য ফুটপাত থেকে একটুখানি দূরে সুন্দর করে সাজিয়ে তুলছেন। এটা এক সময়োপযোগী সিদ্ধান্ত। এঁদের ক্রেতারা নিম্ন ও সাধারণ মধ্যবিত্ত, তাই অনেক হ্যাপা পুইয়ে এঁরা বাড়ির সদস্যদের সঙ্গে নিয়ে ব্যবসার জন্য ছোট মাইকের সাহায্য নিয়ে বাঘ চাতুর্যে ক্রেতা আহ্বান করছেন। এই সময়ের দোকানে চটকদারি পোশাক ও ঘর গেরস্থালি পণ্য দিয়ে সাজানো সহ অফারের আহ্বান নজর কাড়া। বিশ্বকর্মা পুজোর দিনে ঘুড়ি ওড়ানো, উৎসবের জন্য বিভিন্ন মাঞ্জা সুতো, লাটাই আর নানা কিসিমের ঘুড়ির বিশাল আয়োজন, এক সময়ের দোকান হিসেবে পরিচিত। এখন থেকেই মাইকে বাজছে সনৎ সিংহের ছড়ার গান, এক এক এক, দুই এক কে দুই। সবই তো মুখিয়ে বিশ্বজননীর আগমন উপলক্ষে। বিভিন্ন মণ্ডপে বাজছে প্রয়াত বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের উদাত্ত কণ্ঠে কালজয়ী গীতি আলেখ্য, দেবী প্রপন্নাতিহারে প্রসীদ, প্রসীদ মাত জগৎখিলস্য, প্রসীদ বিশ্বেশ্বরি পাহি বিশ্বম। সমস্ত সৃষ্টি উদ্বেলিত মহামায়ার আগমনে, কিন্তু রুজি রোজগারের জন্য চাই সময়ের দোকান। বীরেন্দ্রনাথ সাহু রণবনিয়া কেশিয়ারি পশ্চিম মেদিনীপুর থেকে পাঠিয়েছেন এই বার্তা।

এবার যে বার্তা পড়ব, সেই বার্তা যিনি পাঠিয়েছেন বা যারা পাঠিয়েছেন তাদের নামটা কিন্তু বেশ মজার, কারণ

0: শুধুমাত্র বার্তার শেষে লেখা আছে, না কোনো সাকিন নেই, কোনো অ্যাড্রেস নেই, কে পাঠিয়েছেন তার নাম নেই, শুধু লেখা আছে ফুল চোরের দল, এরাই পাঠিয়েছেন পরের বার্তা। তাই সেই নামেই পড়ি ফুল চোরের দলের বার্তা। বিষয় সময়ের দোকান। তখন মাঝে মধ্যেই বাবার সাথে দৌড়ান কাকার নৌকোয় সবজি বিক্রি করতে হাওড়ার বাক্সি বাজারে যেতাম। পূর্ব দিকে দক্ষিণ ভাটোরা বাজার, পশ্চিমে মেদিনীপুরের গোপীগঞ্জ বাজার, আর উত্তরে মুন্ডেশ্বরীর তীরে হুগলির পানশিউলি বাজারকে পিছনে ফেলে জেলেদের ইলিশ ধরা, নৌকোর সামনে শুশুক ভেসে ওঠা দেখতে দেখতে সূর্য ওঠার আগেই যেই পৌঁছতাম ঘাটে, কয়েক মুহূর্তের মধ্যেই সবাই যে যার মালপত্র নিয়ে চলে যেত বাজারে, শুধু দৌড়ান কাকা ছাড়া। কাকা নোঙর ফেলে চুপটি করে বসে থাকত, কখন দুপুরে জোয়ার লাগলে সবাই আসবে তখন পর্যন্ত। দৌড়ান কাকাকে একা বসে থাকতে দেখে আমি একবার জানতে চেয়েছিলাম, কি দেখো গো কাকা মাঝ নদীর দিকে তাকিয়ে? সকলেরই তো ছেলেমেয়েরা আসে এখানে, তোমার কেউ আসে না কেন? তোমার বাড়িতে আর কে কে আছে গো? কাকা অন্য সময় কথা বললেও সেদিন নীরব রয়েছে দেখে ঘাটে বসে থাকা এক বৃদ্ধ আমায় কাছে ডেকে ভেজা চোখে ধরা গলায় বলল, দৌড়ানোর বাবার সাথে খুব ছোট থেকে এই ঘাটে আসে জানো তো বাবা। ওর বাবা তালতাড়ি কাটত, তাই মাটির ভাঁড় কলসি কিনত আমার কাছে। আমার মা মরা মেয়েটা দৌড়ানকে দেখলে খুব খুশি হতো জানো, ওকে ডেকে ডেকে দেখাতো কোন কলসিটা সে তৈরি করেছে, বাতাসে মুরকি খেতে দিত নিজের হাতে। দৌড়ানো তালের পিঠে আম জাম কাঁঠাল নিয়ে আসতো আমাদের জন্য। আমি দৌড়ানের বাবার সাথে কথা বলে ওদের চার হাত এক করে দিয়েছিলাম এক বৈশাখে। দেখতে দেখতে তিন মাস কেটে ভাদ্র এলো। আমাদের গ্রামের নিয়ম অনুযায়ী বিবাহিত মেয়েকে প্রথম ভাদ্র মাস বাপের বাড়িতে থাকতে হয়। ওদের দুজনের অনিচ্ছা সত্ত্বেও ফুলকুঁড়ি মা আমার কাছেই রইল। রাতে বাইরে বেরিয়েছিল, কাউকে ডাকেনি, কাল সাপে সেদিন দংশেছিল তাকে। তখন সাপে কাটলে কেউ হাসপাতালে যেত না, ওঝা গুনিনের কাছে নিয়ে যেত ঝাড়ফুঁক করানোর জন্য। দুদিনের চেষ্টায় মা আমার নীল হয়ে গেল গো। অনেক মানুষ বলল ওর দেহে এখনো প্রাণ আছে, ওকে কলার ভেলায় ভাসিয়ে দাও, কোনো বড় ওঝা যদি দেখতে পায় তাহলে আবার ওকে বাঁচিয়ে বাড়ি পাঠাবে। সেই থেকে দৌড়ান সব সময় নদীর দিকে তাকিয়ে তাকে খোঁজে, আর আমি বসে থাকি ঘাটে। আজও রূপনারায়ণে বয়ে যায় জোয়ার, মুন্ডেশ্বরীতে পড়ে ভাটা, দৌড়ান কাকার চোখে আজও আছে অপেক্ষা, নেই শুধু তার ফিরে আসা, নেই শুধু তার ফিরে আসা। ভোরের সাথে ভোড়াই সময়ের দোকানে যদি কিনতে পাওয়া যেত তাহলে দৌড়ান কাকা কিনে নিত ফুলকুঁড়ি কাকির সাথে কাটানো সেই সব মধুময় দিনগুলোকে। আমি কিনে নিতাম বাবার সাথে বাক্সির বাজারে নৌকো চড়ে ডলফিন দেখতে দেখতে যাওয়ার সময়গুলোকে। ইতি তোমার ফুল চোরের দল।
1: নদীরে একটি কথা শুধাই।

মঞ্জুশ্রী মণ্ডল পাঠিয়েছেন পরের বার্তা রামনগর তারকেশ্বর হুগলি থেকে। সময়ের দোকান কথাটি সাধারণত একটি রূপক অর্থে ব্যবহার করা হয়। এর অর্থ হল যেখানে টাকা দিয়ে সময় কেনা যায় না, কিন্তু সময়কে সঠিকভাবে ব্যবহার করে জীবনের প্রয়োজনীয় জিনিস অর্জন করা যায়। অর্থাৎ সময় হলো এমন এক সম্পদ যা সবার কাছে সমান, কিন্তু কেউ তাকে কাজে লাগায়, কেউ নষ্ট করে। সময়ের দোকান বলতে তাই এমন একটি কাল্পনিক দোকান বোঝানো যেতে পারে যেখানে মানুষ নিজের সময়কে হিসেব করে দেখে কতটা সময় দিয়েছে, কি পেয়েছে এবং কতটা সময় অপচয় করেছে। সময়ের দোকানে গিয়ে কেউ এক ঘন্টা সময় কিনতে পারে না, হারিয়ে যাওয়া এক ঘন্টা ফেরতও পাওয়া যায় না। সময়ের দোকান সবার সমান, কেউ দোকানটা চালাতে পারে, কেউ চালাতে পারে না। জীবনের এই সময়টা ব্যয় করার মানসিকতা যার যেমন, সে সেইভাবেই এই দোকানটা চালায়। কেউ সৃষ্টিশীলতাকে প্রাধান্য দেয়, গড়ে তুলতে চায়, উদ্ভাবনী শক্তিকে কাজে লাগায়, আর সেই দোকানটা গড় গড়িয়ে চলে, সবার কাছে পৌঁছে যায়। যে জীবনের সময়টাকে কাজে লাগায় না, সে স্থবির আর অচল হয়ে যায়। মঞ্জুশ্রী মণ্ডল রামনগর তারকেশ্বর হুগলি থেকে পাঠিয়েছেন এই বার্তা।

ভোরের অর্ধেক সময় পেরিয়ে এলাম, কারণ শ্রুডির ঘড়ি বলছে এখন সময় 6:32 হয়ে 16 সেকেন্ড। আমি সৌমক আছি, আজ শনিবার, 12 সেপ্টেম্বরের ভোড়াই নিয়ে। আর সেপ্টেম্বর মাস জুড়ে বিষয় রেখেছি আমরা শনিবার রবিবারের ভোড়াইতে, সময়ের দোকান। আর পরবর্তী বার্তা পাঠিয়েছেন বরুণ ঘোষ বাঁকুড়ার ধবনী আগয়া থেকে, ছন্দে ছন্দে লিখে পাঠিয়েছেন যেমনটা তিনি পাঠান। সময়টাকে কিনতে হবে কথারই কি ছিঁড়ি, সময়টা তো এমনি মেলে, সময় পুরো ফিরি, একটা গোটা জীবন আছে সময়টাকে ধরে, এর মধ্যেই ঘুরব খাব হেথায় হোথায় চড়ে। সময়টাকে কিনব না তাই সময়ে দোকান থেকে, ফ্রিতে পাওয়া সময়টাকেই ধরব আমি ছেঁকে। তা বলে কি সময়ে দোকান কোনোখানেই নেই? আছে আছে আছে, সেটা এই ধরনীতেই। কোনটা দোকান যেন ভোড়াই, দোকান কাকে বলে? দুইটি কান থাকলে তাকেই দোকান বলা চলে। এক কানে মাল ঢোকে তাহার, আরেক কানে বেরোয়। দোকান নামের উৎস ভুলি ইংরেজির ওই গেরোয়ে। একটি তাহার আদান বিভাগ, আরেকটিতে প্রদান। আদান প্রদান দোকান মিলে নামটি যে তার দোকান। সময়েরও দোকান আছে, কান পেতে তা শোনো। জন্ম মৃত্যুই আসা যাওয়া, ভুল নেই এতে কোনো। এক কানে তার হয় রে সৃষ্টি, অন্য কানে নাশ। সময়ের এই দোকানদারি করে দিলাম ফাঁস। এই জন্মে যা হয়নি পূরণ, অন্য জন্মে হবে। আসা যাওয়া চলবে রে ভাই, চলবে তা এই ভবে। মিথ্যে কেন সময়টাকে কিনব গো দোকানে? সময় নিজেই দোকান খুলে বসেছে এইখানে। অসাধারণ একটা ছন্দে লেখা বার্তা পাঠিয়েছেন বরুণ ঘোষ বাঁকুড়ার ধবনী আগয়া থেকে। অসংখ্য ধন্যবাদ সবাইকে, যারা যারা এত যত্ন নিয়ে এত সুন্দর করে এই বার্তাগুলো পাঠান আমাদের। বিশ্বজিৎ কর বোড়াল মেন রোড গড়িয়া কলকাতা থেকে পাঠিয়েছেন আরও একটি ছোট্ট বার্তা, একই সাথে পড়ে দিই। খুঁজে চলেছি আজও এক সময়ের দোকান, যত দাম হোক না কেন কিনতে চাই অফুরান। কিছু সময় করব ব্যয় বেঁচে থাকার ক্যানভাসে, মানুষ যেন টিঙ্কে থাকে মানুষকে ভালোবেসে। কিছু সময় খরচ হোক সৃজনশীল মাদকতায়, হিংসা দেশ দূর হোক নিষ্কলঙ্ক মানসিকতায়। বাকি সময় কেটে যাক প্রকৃতির রূপ নয়ন ভরা, ধনধান্য পুষ্পে ভরা আমাদেরই বসুন্ধরা। বিশ্বজিৎ কর বোড়াল মেন রোড গড়িয়া কলকাতা।

আরও একবার দু দুটো বার্তা পরপর পড়ে দেব। প্রথম বার্তা পাঠিয়েছেন সাহিল লস্কর সংগ্রামপুর দক্ষিণ চব্বিশ পরগনা থেকে। ছোট্ট একটা বার্তা, সত্যি যদি জীবনে কোনো মুহূর্তের সময় কেনা যায় পাঁচ মিনিটের জন্য, তাহলে আমি সেই সময় কলেজ জীবনে ফিরে যেতে চাই, যাতে করে সেই সব বন্ধুদেরকে ফিরে পাবো যাদের সাথে এখন আর দেখা হয় না, কারণ অর্থাভাবের জন্য ভর্তি হতে পারিনি কলেজে, অনেক বন্ধুদেরকে কথা দিয়েও কথা রাখতে পারিনি। তাই এই সময় যদি ফিরে পাই তাহলে তাদের সাথে ঘুরবো, খেলবো, আড্ডা দেব, আর তার সাথে পড়াশোনাও করব। সাহিল লস্কর সংগ্রামপুর দক্ষিণ চব্বিশ পরগনা। আরও একটা বার্তা সুদীপ নন্দীর বার্তা রানাঘাট নদিয়া থেকে এসেছে। FM রেনবোর সময়ের দোকান যদি সত্যি খোলা থাকতো আমি দোকানদারের কানে নিঃশব্দে বলতাম, আমাকে সস্তা কোনো সময় দিও না সওদাগর, আমাকে ভালোবাসার পাঁচটা মিনিট দাও প্লিজ। আমি সোজা চলে যেতাম ষাট দশকের এক বৃষ্টি ভেজা সন্ধ্যায় সেন্ট্রাল অ্যাভিনিউয়ের মোড়ে, যেখানে ভেজা ছাতা হাতে একলা দাঁড়িয়ে আছে কৃষ্ণকলি। সেই পাঁচটা মিনিটে আমি কোনো সাহিত্য চর্চা করতাম না, বন্ধুদের সাথে আড্ডাও দিতাম না, আমি শুধু কৃষ্ণকলির হাতের মুঠোয় একটা কদম ফুল গুঁজে দিয়ে বলতাম, কৃষ্ণকলি আমি এসেছি। তারপর ওর চোখের দিকে তাকিয়ে ফুটপাথের টি স্টলে দুজনে মিলে এক কাপ গরম চা ভাগ করে খেতাম। ওর ভিজে যাওয়া আঁচল থেকে শ্রাবণের গন্ধটুকু শেষবারের মতো বুক ভরে টেনে নিতাম। পাঁচ মিনিট শেষ হতেই ঘড়ির কাঁটা আমাকে টেনে আনত বাস্তবে, কিন্তু ওই সামান্য সময়ে একটা আস্ত রূপকথা বেছে নেওয়ার তৃপ্তি আমার বুক থেকে কেউ ছিনিয়ে নিতে পারত না। সময়ের দোকান ফাঁকা করে দিয়েও তখন আমি হতাম পৃথিবীর সবচেয়ে ধনী মানুষ। সুদীপ নন্দী, রানাঘাট, নদিয়া।

সোমনাথ চ্যাটার্জি পাঠিয়েছেন বার্তা সিঁউড়ি বীরভূম থেকে। ধুলোমাখা কাঁচের জারে যদি বোতলবন্দি থাকত নদীর মতো বয়ে যাওয়ার সময়, তবে তা হতো কোনো অলৌকিক আতরের শিশি যার এক ফোঁটা গায়ে মাখলেই মহাকালের চাকা থমকে দাঁড়ায়। জীবনের সব সঞ্চয় বাজি রেখে সেই মনোহারি দোকান থেকে যদি ঠিক পাঁচটি মিনিট কিনে নিতে পারতাম, তবে আমি কোনো ইতিহাস বদলাতে দৌড়তাম না। আমি সেই পাঁচটা মিনিট নিয়ে গিয়ে দাঁড়াতাম এমন এক নীরব মোহনায়, যেখানে স্মৃতি আর বিস্মৃতি নিঃশব্দে হাত ধরাধরি করে থাকে। প্রথম তিন মিনিট আমি উপহার দিতাম বুকের গহীনে চাপা পড়া সেই সমস্ত অনুভূতিকে, না লেখা কবিতা, অকারণ কান্নার বোবা আক্ষেপ আর চিরকাল অপ্রকাশিত থেকে যাওয়া ভালোবাসাকে। তাদের মাথায় হাত রেখে নিভৃতে বলতাম, তোমাদের লুকিয়ে রাখাটা কোনো ব্যর্থতা ছিল না, তোমরা ছিলে বলেই আমি ভেতরে ভেতরে আজও জীবন্ত। আর বাকি দুটো মিনিট বিলীন করে দিতাম আদিম স্তব্ধতার বুকে, যেখানে ঘড়ির কোনো তারা নেই, নেই ফুরিয়ে যাওয়ার আতঙ্ক। সময়ের দোকানে দাঁড়িয়ে মানুষ আসলে বাড়তি আয়ু খোঁজে না, খোঁজে এমন এক নির্জন আশ্রয় যেখানে জীবনের সব হিসেব চুকিয়ে নিজেকে একবার নিঃশর্তভাবে ছুঁয়ে দেখা যায়। সোমনাথ চ্যাটার্জি, সিঁউড়ি, বীরভূম।

শিয়ালদা থেকে বার্তা এসেছে অ্যামেলিয়া দাসের। দিন যায় রাত আসে, রাত যায় দিন আসে, দিন কয়েক গুনলে পরে বদলে যায় এক মাসে, বারো মাসে এক বছর হয়, এমনটাই হয় বিশ্বময়ে। সময় থেমে থাকে না, এগিয়ে যায় মেঘের মতো, এগিয়ে যায় নদীর মতো, চেনা মুহূর্তরা ফিরে আসে না। সময় ও জীবন একে অপরের পরিপূরক, সময়ের মূল্য তো অনেকখানি, তাই না বলো? কথায় আছে, সঠিক জিনিস সঠিক সময়েই হওয়া ভালো, এর জন্যই এই সময়ের পিছনে ছোটা, আর তাতেই সময় ফুরিয়ে যায় আর চলে আসে সময় শূন্য মুহূর্ত, তখন আর কিছু করার থাকে না। তাই ভাবি, যদি এক টুকরো সময় সত্যি কিনতে পাওয়া যেত মন্দ হতো না, মরচে ধরার শখগুলো পুনরুজ্জীবিত করে দিতাম তাহলে, রোজ কাজ করি ভালো একটা ভবিষ্যৎ পাওয়ার তাগিদে, আর সেই কারণেই গুমড়ে মরে ছোটবেলার শখগুলো, সুখের স্মৃতিগুলো হারিয়ে ফেলতে বসেছি জানো। এমনটা চাইনি, একেবারে চাইনি, মনে করতে চাই দিনলিপিটাও হারিয়েছি, কত কবিতা কত গল্প লিখেছি আমি, না জানি কত ছবি এঁকেছি, সেসব এখন আর পারি কোথায় বলতো, সময় করে উঠতে পারি না একদমই। তাই সময়ের দোকান যদি পেতাম কিনে নিতাম যে কোনো মূল্যে, মন যা চায় করতাম তাই, আকাশ কুসুম ভাবতাম, ছবি আঁকতাম, রং দিতাম, মন হতো পুরো মুক্ত বিহঙ্গ, লিখে রাখতাম দুকলি মনের কথা, কেউ কি জানে সত্যি কি সময় কিনতে পাওয়া যায়। অ্যামেলিয়া দাস, শিয়ালদা।

আজকের ভোরের শেষ বার্তা দেবীপ্রসাদ মণ্ডল পাঠিয়েছেন। এই বার্তা কিয়ামাচা গোয়ালতোড় পশ্চিম মেদিনীপুর থেকে। অত্যন্ত ব্যঞ্জনাময় এক বিষয় নির্বাচন করলে বন্ধু, যে কখনো কারো তোয়াক্কা করেনি তার নামই তো সময়। যত চেষ্টাই করি না কেন, সময়ের দোকানে পৌঁছানো যে কোনো দিনই সম্ভব নয়, তার তোমার থেকে কে ভালো বোঝে বলো।

তবুও মন চায় সময়ের দোকানে পৌঁছতে, আর সেইখানেই যত ব্যঞ্জনা যত গোলমাল। মন যদি সজীব সচল থাকে তাকে সময় কি আর পারে আটকে রাখতে? বাস্তবের অসম্ভবকে সম্ভব করার নামই তো মন। সচল মন স্মৃতির পথ হাতড়ে ঠিক পৌঁছে যায় দূর অতীতের কোনো এক শরৎ শীত বসন্তের মেঘমুক্ত বিকেলে, যেখানে আজও জমে আছে কত কথা, কত স্মৃতি, কত খুনসুটি। হয়তোবা শরৎ মেঘের পানশি চড়ে সে বা তারাও এসে দাঁড়িয়েছে সময়ের দোকানে। বেচাকেনা হয়তো কিছুই হয় না, তবুও নেড়ে চেড়ে দেখার সুযোগ কে আর হাতছাড়া করতে চায় বলো? মনের সঙ্গী তখন স্মৃতির ডায়েরি, সে সমানে পাতা উল্টে খুঁজে বের করে, এই তো সেদিন ছিলেম শাসনে সোহাগে মায়ের আঁচল পরে। মা হয়তো বলে চলে, কিরে খোকা পারিবি না এই দুঃখিনী মায়ের দুয়ারে একটু সুখের আলো আনতে? ওই কণ্ঠস্বর শোনার পর মায়ের গন্ধ পেতে সময়ের দোকানে যাওয়া খুব কি কঠিন বলো বন্ধু? কি আনন্দই না লাগে সেই চেনা দোকানের চৌকাঠে পা রাখতে। হোক না অবাস্তব, একদিন তো বাস্তব ছিল। ওই আনন্দের চিত্রপটই সময়ের দোকানে সবচেয়ে মূল্যবান, যা কোনো দিনই কিনতে পারবো না, কিন্তু ওই আনন্দ থাকবেই থাকবে, অন্তত যতদিন মনটা বেঁচে থাকবে। দেবীপ্রসাদ মণ্ডল, কিয়ামাচা, গোয়ালতোড়, পশ্চিম মেদিনীপুর। এই গানে গানেই শেষ করলাম আজকের শনিবার অর্থাৎ 12ই সেপ্টেম্বরের ভোড়াই। সঙ্গে ছিলাম আমি সমক, থাকবো 10টা পর্যন্ত। FM রেইনবোর, নমস্কার কলকাতায়, সঙ্গে থেকো তুমি।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আজ শুরু হতে চলেছে অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলন। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং সহ বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের উপস্থিতিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সম্মেলনে পৌরোহিত্য করবেন। এবছর ভারতের সভাপতিত্বে ব্রিক্স শিখর সম্মেলনের মূল ভাবনা সহনশীলতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থিতিশীলতার জন্য ভবিষ্যৎ নির্মাণ। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, ব্রিক্সের সদস্য দেশগুলি বিশ্বব্যাপী উদ্ভাবন এবং সমস্যা সমাধানের গুরুত্বপূর্ণ কেন্দ্র হিসেবে উঠে আসছে। ভারত মণ্ডপমে গতকাল ব্রিক্স বিজনেস ফোরামের অধিবেশনে তিনি বলেন, বর্তমানে ব্রিক্স দেশগুলিতে বিশ্বের প্রায় 50% জনসংখ্যার বসবাস, আন্তর্জাতিক জিডিপির 40% এবং বিশ্ব বাণিজ্যের 25%-এরও বেশি অবদান ব্রিক্স দেশগুলির। প্রধানমন্ত্রী মোদী এবং রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন গতকাল দ্বিপাক্ষিক সহযোগিতার অগ্রগতি পর্যালোচনা করেন। রাজনৈতিক, অর্থনৈতিক, প্রতিরক্ষা, জ্বালানি, মহাকাশ দক্ষতা, কর্মী বিনিময় এবং মানুষে মানুষে যোগাযোগের মতো বিভিন্ন ক্ষেত্রের সহযোগিতা নিয়ে তারা আলোচনা করেছেন। ব্রিক্স সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দিল্লি যাচ্ছেন। কলকাতা থেকে দিল্লি পৌঁছে তিনি অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভারত মণ্ডপমে প্রস্তাবিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেবেন। সরকার প্রধানমন্ত্রী আবাস যোজনায় শহরাঞ্চলীয় প্রকল্পের দ্বিতীয় পর্যায়ের জন্য 18,77,000 বাড়ি তৈরির বিষয়টি অনুমোদন করেছে। নতুন দিল্লিতে গত বৃহস্পতিবার কেন্দ্রীয় বরাদ্দ ও নজরদারি কমিটির নবম বৈঠকে এই সিদ্ধান্ত গৃহীত হয়। প্রধানমন্ত্রী কিষাণ মানধান যোজনা PMKMY আজ 7 বছর পূর্ণ করল। 2019 সালে আজকের দিনে এর সূচনা হয়। দেশের ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের বার্ধক্যে আর্থিক ও সামাজিক নিরাপত্তা সুনিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার এই পেনশন প্রকল্প চালু করে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM Rainbow, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM Rainbow তে নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
3: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
2: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM Rainbow তে নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
1: 7:08 হয়ে 5 সেকেন্ড, আমি সৌমক আছি। যেমন বলেছিলাম, থাকবো 10টা পর্যন্ত শনিবারের নমস্কার কলকাতা নিয়ে। আর শুরুতেই বলেছি, মানে ভোরায়ের শুরুতে বলেছি, আজ জনপ্রিয় বাঙালি কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন। তাই আজকের ভাবনায় তাঁর ভাবনা ভাবাবো না তোমাদের, তাও কি হয়। তাই তাঁর লেখা ত্রিনাঙ্কুর দিনলিপি থেকে একটি অংশ আজকে শুরুতে তোমাদের শোনাবো। আজকের ভাবনায় তিনি বলেছিলেন বা লিখেছিলেন, প্রকৃতির নিরাবরণ মুক্ত রূপের স্পর্শে অনুভূতি খোলে, সুপ্ত আত্মা জাগ্রত হয় চৈত্র দুপুরের অলস নিম ফুলের গন্ধে, জ্যোৎস্না ভরা মাঠে আকন্দ ফুলের বনে পাখির বেলা যাওয়া উদাস গানে, মাঠের দূর পারে সূর্যাস্তের ছবিতে ঝরা পাতার রাশির সোঁদা সোঁদা শুকনা শুকনা সুবাসে। প্রকৃতি তাই আমার বড় বিশল্য করণী, মৃত মূর্ছিত চেতনাকে জাগ্রত করতে অত বড় ঔষধ আর নাই। সারা জীবন যিনি প্রকৃতির সাথে একাত্ম হয়ে গিয়েছিলেন, শৈশবে আর্থিক কারণে যিনি হেঁটে পাঠশালায় যেতে যেতে প্রকৃতিকে চিনেছিলেন, প্রকৃতির সাথে আত্মস্থ হয়েছিলেন, আর যার বাবার সেই বোহেমিয়ান চরিত্র তার মধ্যেও সঞ্চারিত হয়েছিল, তিনি সেই জনপ্রিয় বাঙালি কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, যার লেখার সাথে আমরা আপ্লুত হয়ে আছি, যার লেখায় আমরা ঘিরে ঘিরে আছি। তাঁর লেখার অংশ পাঠ করলাম আজকের ভাবনায়। আজকের ভাবনায় আজকে সারাদিনে তিনি তো বিভিন্নভাবে থাকবেন, অবশ্যই আর থাকবে তাঁর যে বিভিন্ন যে লেখা রয়েছে, সেই লেখা থেকে বা তার উপন্যাস থেকে যেসব ছবি হয়েছে, ছায়াছবি হয়েছে, বেশ কিছু ছায়াছবি হয়েছে, সেসব ছবির গান থাকবে ফ্ল্যাশব্যাক টিউনে 3-1 গানের হ্যাট্রিকে। দারুণ একটা নমস্কার কলকাতা উপভোগ করো তুমি সুমকের সাথে। শনিবারের নমস্কার কলকাতায় আছি আমি 10টা পর্যন্ত।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: সাতটা বেজে 13 মিনিট হয়ে 40 সেকেন্ড, ফার্স্ট আওয়ারের গান মিলান্তির গানের রিকোয়েস্ট। আমি তার জন্য অ্যাপিল করার আগেই তোমরা রিকোয়েস্ট পাঠিয়ে দিয়েছ, কারণ তোমরা জানো গান মিলান্তির গানের রিকোয়েস্ট তোমরা পাঠালে সেই গান বাজাই আমরা। আর আজকের ফার্স্ট আওয়ারের গান মিলান্তির গানের রিকোয়েস্ট পাঠিয়েছেন সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে। রূপঙ্করের কণ্ঠে এই গান রইল তোমাদের সকলের কানে।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
3: আজ কোন কোন বিখ্যাত মানুষদের জন্মদিন যেমন জানাই জানাবো, আজকে শনিবারের নমস্কার কলকাতায়। কিন্তু শুরুতেই যার কথা না বললেই নয়, জনপ্রিয় বাঙালি কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়, তাঁর আজ জন্মদিন। আর এমন বিখ্যাত একজন লেখক, এমন বিখ্যাত একজন সাহিত্যিক, অসাধারণ সাহিত্যিক, তাঁর জন্মদিন যখন, তখন তাঁকে তো ঘিরে থাকবেই কিছু গান। আর হিঙের কচুরি এই গল্পকে ঘিরে ছোট গল্প তৈরি হয়েছিল নিশি পদ্ম, বাংলা ছবি, আর হিন্দিতেও তার ডাবল ভার্সন হয়েছিল। হিন্দিতেও আমরা জানি সেই ফিল্ম হয়েছিল, সেই গান শোনাবো। তবে তার আগে এই মুহূর্তে যখন স্টুডিওর ঘড়ি বলছে 7:19 হয়ে 47 সেকেন্ড, তখন আমি লোভ সামলাতে পারছি না ফ্ল্যাশ ব্যাক সঙ্গে নিশিপদ্ম ছবি থেকে একটি গান শোনানোর, মান্নাদের কণ্ঠে, গৌরীপ্রসন্ন মজুমদারের লেখা আর নচিকেতা ঘোষের সুরে। এই গান রইল অ্যাজ রেইনবো ফ্ল্যাশ ব্যাক সং।
0: FM Rainbow Flashback Song. Rainbow Flashback Song.

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে, বাম্পার বার্থডে।
3: কাঁচড়াপাড়ায় জন্ম তার। 1894 সালে মামা বাড়িতে জনপ্রিয় বাঙালি কথা সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় 12ই সেপ্টেম্বর জন্মগ্রহণ করেছিলেন। এছাড়া বিশিষ্ট বাঙালি ইতিহাসবিদ ও শিক্ষাবিদ নিমাই সাধন বসু, তাঁরও জন্ম হয়েছিল হাওড়ার রামকৃষ্ণপুরে 1930 সালের 12ই সেপ্টেম্বর তারিখে। এছাড়া হিন্দুস্তানি শাস্ত্রীয় সঙ্গীত শিল্পী, অভিনেতা বা অভিনেত্রী যাই বলি না কেন, প্রযোজক দুর্গা জসরাজ, তাঁর জন্ম হয়েছিল আজকের দিনে মুম্বাই শহরে 1966 সালের 12ই সেপ্টেম্বর তারিখে। আর পণ্ডিত জসরাজজির সুযোগ্য কন্যা দুর্গা জসরাজ বলাই বাহুল্য। এছাড়া স্কুল শিক্ষক সমাজকর্মী বরুণ বিশ্বাস, তাঁরও জন্ম হয়েছিল আজকের দিনে উত্তর চব্বিশ পরগনার সুঁটিয়ায় 1972 সালের 12ই সেপ্টেম্বর। স্বনামধন্য সেতার বাদক পূর্বায়ন চ্যাটার্জিরও আজ জন্মদিন। কলকাতা শহরে তাঁর জন্ম 1976 সালে। আমেরিকান ট্র্যাক অ্যান্ড ফিল্ড অ্যাথলিট জেসি ওয়েন্স, তাঁরও জন্ম হয়েছিল আজকেরই দিনে ইউএসএর আলাবামা শহরে 1913 সালের 12ই সেপ্টেম্বর। জানিয়ে দিলাম আজ 12ই সেপ্টেম্বর কোন কোন বিখ্যাত মানুষদের জন্মদিন তাঁদের কথা। আচ্ছা, তোমার কি আজ জন্মদিন? তাহলে তোমাকেও একই সাথে জানিয়ে দিই শুভ জন্মদিন, হ্যাপি বার্থডে টু ইউ। আজকের দিনটা সকলের সাথে খুব ভালো কাটাও, খুব ভালো খাওয়া দাওয়া করো, আর যা যা তোমার বাকি রয়েছে জীবনে পাওয়া, সেই না পাওয়াগুলোকে আজকের দিনেই তুমি যতটা সম্ভব পূরণ করে নাও, এবং সকলের সাথে দিনটা খুব আনন্দে এবং স্বল্প আয়াসে সব কিছু পাওয়ার একটা প্রেরণা নিয়ে তুমি সামনের দিকে এগিয়ে যাও। এবং যাদের আজ জন্মদিন নয়, তাদেরকেও যেদিন যেদিন জন্মদিন সেদিন আমরা উইশ করব। তাই যাদের আজ জন্মদিন, স্পেশালি আজ তাদের 12ই সেপ্টেম্বর যাদের জন্মদিন, তাদের সকলকে জানাই শুভ জন্মদিন, হ্যাপি বার্থডে টু ইউ অল যাদের আজ জন্মদিন।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
2: দিনের ডায়েরি অর্থাৎ আজ এই 12ই সেপ্টেম্বর শনিবার 2026 সাল। কিন্তু অতীতে বিভিন্ন সময়ে বিভিন্ন বছরে এই 12ই সেপ্টেম্বর কোনো না কোনো কারণে বিখ্যাত, তাই নিয়েই সেই সালতাম আমি।

0: করব আমি দিনের ডায়েরিতে। তবে আজকে দিনের ডায়েরিতে এত ঘটনার ঘন ঘটা যে সব একসাথে বলবো না, ভাগে ভাগে বলবো। প্রথমেই জানাই, 12ই সেপ্টেম্বর 1501 সাল, 1501 12ই সেপ্টেম্বর মাইকেল এঞ্জেলো বিখ্যাত ডেভিড মূর্তির নির্মাণ শুরু করেছিলেন ইটালির ফ্লোরেন্স শহরে আজকেরই দিনে। এছাড়া ব্রিটিশ অভিযাত্রী হেনরি হাডসন আমেরিকার নিউ জার্সিতে একটি নদী আবিষ্কার করেছিলেন, পরবর্তীকালে সেই নদীটিরই নাম রাখা হয়েছিল হাডসন রিভার। ইন দ্য ইয়ার 1609, 1609 সালের 12ই সেপ্টেম্বর তারিখে। এছাড়া আমেরিকা মেক্সিকো যুদ্ধে আমেরিকা মেক্সিকো দখল করেছিল 1847 সালের 12ই সেপ্টেম্বর। চলে যাই পরের বছরে, 1848 সাল, 1848, সুইজারল্যান্ড ফেডারেল স্টেটে পরিণত হয়েছিল 12ই সেপ্টেম্বর 1848 সালে। এবার চলে যাই 1878 সালের 12ই সেপ্টেম্বর, ব্রিটিশ সেনারা আজকের দিনেই সাইপ্রাস দখল করেছিল, কিন্তু সাল 1878। 1905 সালের 12ই সেপ্টেম্বর নরওয়ের স্বাধীনতার শর্তাবলী ঘোষিত হয়েছিল। এই 12ই সেপ্টেম্বর অতীতে বিভিন্ন সময় বিভিন্ন বছরে বিশেষ কারণে বিখ্যাত হয়ে আছে, আরও অনেক ঘটনার ঘন ঘটা, কিন্তু একবারে নয়, বারে বারে। আপাতত তিনটে গান, বারবার তিনবার, তিনেকে তিন গানের হ্যাট্রিকে। আর যেহেতু আজ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন, তাই তাঁকে ঘিরেই থাকবে আমাদের তিনেকে তিন গানের হ্যাট্রিকও। আমার প্রেম ছবি থেকে তিনটে গান এই হাফে, আর লাস্ট হাফে আরও তিনটে গান শোনাবো। হিঙের কচুরির সেই গল্প পরিণত হলো আমার প্রেমে, সেই অমর প্রেমের কাহিনী গানে গানে তোমাদের কানে, সুমুকের হাত ধরে শনিবারের নমস্কার কলকাতাতে।
1: FM রেনবোতে তিনেকে।

0: FM Rainbow Team. Tine ke tin. Tine ke tin. Ganer hat trick. Ganer hat trick. শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
3: তিন তিনটে গান ব্যাক টু ব্যাক, তিনে কে তিন গানের হ্যাট্রিকে ফার্স্ট আওয়ারের তিনে কে তিন শুনিয়ে দিয়েছি, লাস্ট আওয়ারে আরও তিনটে গান শোনাবো। আর এই মুহূর্তে আজকের দিনটা সম্পর্কে একটু বলে রাখি, আজ 12ই সেপ্টেম্বর শনিবার, কিন্তু 1919 সালের এই আজকের দিনেই আডলফ হিটলার মিউনিখে জার্মান ওয়ার্কার্স পার্টিতে যোগ দিয়েছিলেন। আর চীনে গৃহযুদ্ধ বেঁধে গিয়েছিল 1924 সালের এমনই এক 12ই সেপ্টেম্বর তারিখে। আর 1943 সালের 12ই সেপ্টেম্বর জার্মান বাহিনী বেনিটো মুসোলিনিকে পাহাড়ের ওপরে অবস্থিত কারাগারের বন্দী দশা থেকে মুক্ত করেছিল। একই বছরে অর্থাৎ 1943 সালের একই দিনে 12ই সেপ্টেম্বর তারিখে জেনারেল চিয়াং কাইশে

চীনা প্রজাতন্ত্রের রাষ্ট্রপতি পদে পুনর্নির্বাচিত হয়েছিলেন। আর 1944 সালে দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন জার্মানির উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার ব্যাপারে লন্ডনে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও সাবেক সোভিয়েত ইউনিয়নের প্রতিনিধিদের মধ্যে দ্য লন্ডন প্রোটোকল বা চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 12 সেপ্টেম্বর তারিখে। ভারতের উপপ্রধানমন্ত্রী সর্দার বল্লভভাই পাটিল স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যকে ভারতের সাথে যুক্ত করতে হায়দ্রাবাদে সেনাবাহিনীকে প্রবেশের অনুমতি দিয়েছিলেন 12 সেপ্টেম্বর 1948 সাল, অর্থাৎ স্বাধীনতার পরের বছরে। 7:51 হয়ে 38 সেকেন্ড। আজকে কোন বিষয়ে তোমরা মেসেজ করবে, হোয়াটসঅ্যাপ মেসেজ করবে জানাবো কিছুক্ষণের মধ্যেই, একটা গানের পরেই। আরও একটা কথা বলি, 3-3 গানের হ্যাট্রিকের আজকে অ্যানাউন্সমেন্ট করার আগেই তোমরা এমন মেসেজ পাঠিয়ে দিয়েছো, আর মেসেজ নেওয়ার উপায় নেই, কারণ 3-3 গানের রিকোয়েস্ট অলরেডি পেয়ে গেছি। আর সুভাষ চক্রবর্তী যে গানের রিকোয়েস্ট পাঠিয়েছিলেন সেই গান শুনিয়ে দিয়েছি ফার্স্ট আওয়ারে, আর আরও 2 গান শোনাবো বাকি 2 ঘন্টায়, অর্থাৎ 8 থেকে 9 ঘরে আর 9 থেকে 10 ঘরে। আমি সমক আছি আজকের শনিবারের নমস্কার কলকাতায়।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: কথায় বলে যতদিন বাঁচি ততদিন শিখি, এই যে এতদিন বাঁচলাম এই পৃথিবীতে আমরা, যারা যারা শুনছি আজকের নমস্কার কলকাতা, ঠিক কি শিখলাম বলো তো? এতদিন ধরে যে শিক্ষা পরবর্তী প্রজন্মের কাছে দিয়ে যেতে পারি আমরা, অথবা যার ভালো চাই বা যার শুভাকাঙ্ক্ষী আমরা, তাকে সেই সদুপদেশ বা সেই জীবনের শিক্ষা বা জীবনের সেই শিক্ষা দিয়ে যাব ভবিষ্যতে জীবনে চলার পথটা কারো মসৃণ করতে। আরও একবার বলি, কথায় বলে না যে যতদিন বাঁচি ততদিন শিখি, অনেকদিন তো বাঁচলাম, এই এতদিন বাঁচতে গিয়ে কোন সার কথা শিখলাম বলো তো? এই পৃথিবীতে থাকতে থাকতে যে শিক্ষা পরবর্তী প্রজন্মের কাছে দিয়ে যেতে পারবো আমরা, অথবা যার ভালো চাই বা যার শুভাকাঙ্ক্ষী, তাকে সেই সদুপদেশ বা সেই জীবনের শিক্ষা বা জীবনের সেই শিক্ষা দিয়ে যাব ভবিষ্যতে জীবনে চলার পথটা আরও মসৃণ করতে। জানাও আমাকে, 9903653992 ইজ দ্য নাম্বার, 9903659992 এই নাম্বারে তুমি জানাও তোমার কথা। হোয়াটসঅ্যাপ মেসেজ করতে পারো, পাঠাতে পারো টেক্সট মেসেজ। তবে মেসেজ পাঠানোর আগে প্লিজ একবার চেক করে নিও যে কোনোরকম কোনো টাইপো এরর হয়ে গেছে কি না, তাহলে পড়তে গিয়ে আমাদের অসুবিধা হয়, শুনতেও তোমাদের ভালো লাগে না, তাই বেটার পাঠানোর আগে একবার দেখে নিও যে মেসেজটা পাঠাচ্ছ, কম্পোজ করার পরে একবার দেখে নিও কি পাঠাচ্ছ, তারপরে যদি দরকার হয় একটু এডিট করে তারপরে ফাইনালি পাঠিয়ে দিও। আর যারা হোয়াটসঅ্যাপ মেসেজ করছো তারা প্লিজ টেক্সট মেসেজ করো না একই মেসেজ, আর যারা টেক্সট মেসেজে পাঠাচ্ছ তারা শুধুমাত্র টেক্সট মেসেজ অপশনই অপ্ট করো, হোয়াটসঅ্যাপ মেসেজ করো না, আর একই মেসেজ প্লিজ একবারের বেশি পাঠিও না। 9903653992 ইজ দ্য নাম্বার।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসু রুদ্র। অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলন আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে শুরু হচ্ছে। ভারতের সভাপতিত্বে 2026 ব্রিক্স শিখর সম্মেলনের মূল ভাবনা সহনশীলতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থিতিশীলতার জন্য নির্মাণ। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং সহ বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের উপস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিক্স শিখর সম্মেলনের পৌরোহিত্য করবেন। পাশাপাশি বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন তিনি। ব্রিক্স সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দিল্লি যাচ্ছেন। কলকাতা থেকে দিল্লি পৌঁছে তিনি অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভারত মণ্ডপমে প্রস্তাবিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা পিএম কে

0: ওয়াই আজ 7 বছর পূর্ণ করল। 2019 সালে আজকের দিনে অর্থাৎ 12ই সেপ্টেম্বর এর সূচনা হয়। দেশের ক্ষুদ্র প্রান্তিক কৃষকদের বার্ধক্যে আর্থিক ও সামাজিক নিরাপত্তা সুনিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার এই পেনশন প্রকল্প চালু করে। চলতি মাসের মধ্যেই রাজ্য জুড়ে চটকল শ্রমিকদের পুজো বোনাস মিটিয়ে দেওয়ার নির্দেশ দিয়েছেন শ্রমমন্ত্রী অর্জুন সিং। একই সঙ্গে দুর্গাপুজোর ছুটির পর চটকল শ্রমিকদের মজুরি চুক্তি এবং ভবিষ্যৎ বছরের বোনাস নিয়ে বিস্তারিত আলোচনার আশ্বাস দিয়েছেন তিনি। বিশিষ্ট কবি, সাহিত্যিক, অনুবাদক কেতকী কুশারী ডায়সন প্রয়াত, বয়স হয়েছিল 86 বছর। রবীন্দ্রনাথ ও ভিক্টোরিয়া ওকাম্পোর সম্পর্কে বিষয়ে তাঁর বই জনপ্রিয় হয়েছিল। এছাড়াও রঙের রবীন্দ্রনাথ সহ বহু বই তিনি লিখেছেন। চন্দননগরের ফরাসি ঐতিহ্যকে নতুন করে তুলে ধরতে 3 দিনব্যাপী বিশেষ অনুষ্ঠান বঞ্জুর চন্দননগর গতকাল শুরু হয়েছে। রাজ্য সরকারের পর্যটন দপ্তর এবং ভারতে ফ্রান্সের দূতাবাসের যৌথ উদ্যোগে আয়োজিত এই অনুষ্ঠান চলবে আগামীকাল পর্যন্ত। ভারতীয় দপ্তর আজ উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, ওড়িশায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। পশ্চিমবঙ্গে বিভিন্ন এলাকায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। জুনিয়র হকি এশিয়া কাপের প্রথম সেমিফাইনালে আজ ভারতের মহিলা দল মুখোমুখি হবে দক্ষিণ কোরিয়া। খেলা শুরু ভারতীয় সময় সকাল 9:45। এই মুহূর্তে হেডলাইন্স আপাতত এটুকুই।
1: শুনছেন নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা
1: 107 FM রেইনবো তে। নমস্কার কলকাতা,
2: নমস্কার কলকাতা।
3: গান মিলান্তি,
4: গান মিলান্তি।
5: 8:00 ঠিক 3 মিনিট আর সেকেন্ড আওয়ারে ঢুকে পড়লাম নমস্কার কলকাতার। শনিবারের নমস্কার কলকাতায় আছি আমি সমক, আর সেকেন্ড আওয়ার শুরু করলাম তোমার পছন্দের গান দিয়ে। গান মিলান্তির এই মুহূর্তের গানের রিকোয়েস্ট মৌলি ঢাকুরিয়া থেকে পাঠিয়েছে আশা ভোসলের কণ্ঠে। এই গান শুধুমাত্র মৌলি নয়, সব্বার জন্য যারা শুনছো শনিবারের নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: শুভ সকাল। সকালের গানগুলো অনেক সুন্দর। বাংলাদেশের কিছু গান বাজানো যায় কি? হুমায়ুন কবির বাংলাদেশের বরিশাল থেকে শুনছি, রেডিওতে শুনি নিয়মিত। হুমায়ুন ভাই, আপনাকে জানাই যে থ্যাংক ইউ সো মাচ। প্রথমেই জানাই যে আপনারা আমাদের রেডিওতে এই শো শুনছেন এবং ভালো লাগছে গানগুলো, থ্যাংক ইউ সো মাচ। আর বাংলাদেশের যে আপনাদের নাটকগুলো হয়, রিয়েলি ওয়ান্ডারফুল। বেশ কিছু নাটক আমি নিয়মিত দেখি এবং খুব ভালো লাগে, তার গানগুলো অসাধারণ। এবং বাংলাদেশের গান, আমাদের গান তো কোথাও আলাদা নয়, সবই বাংলায় গান গাই আমরা। কিন্তু নিশ্চয়ই আমাদের কিছু গানের ক্ষেত্রে তো নিয়ম মেনে চলতে হয়, তার জন্য সেই নিয়মের মধ্যে আমরা যেটুকু পারি সেটুকু আমরা বাজাই। এবং বাংলাদেশের বহু শিল্পীর গান কিন্তু আমরা বাজাই, কিন্তু স্বাভাবিকভাবেই যে সবসময় হয়তো আপনি শুনে উঠতে পারেন না, কিন্তু খুব ভালো লাগলো আপনার মেসেজ পেয়ে। এই মুহূর্তে রেগুলার শুনবেন এবং মেসেজ পাঠাবেন। সৌভিক সরকার কসবা হালতু থেকে মেসেজ করেছো, সুপ্রভাত জানিয়েছো, ভোড়াইয়ের চিঠিগুলো অসাধারণ ছিল। হ্যাঁ, সত্যি তাই, খুব ভালো ভালো চিঠি ছিল। আর টপিকে বলি, আমি শিখলাম কি জানো তো, ভার্চুয়াল জগৎ থেকে রিয়েল জগতে মানুষ আসল আর আপন হয়। আর শিখেছি সবসময় সব জায়গায় মুখ খুলতে নেই, কোনো কোনো জায়গায় চুপ করে থাকাই শ্রেয়। সৌভিক সরকার কসবা হালতু। আজকে কিন্তু আমরা যে শিক্ষাগুলো দেব তোমাদের, মানে শোনাবো তোমাদের, রাদার তোমরা যে মেসেজগুলো পাঠাবে, যে শিক্ষাগুলো শিখেছো এতদিন ধরে, এতদিন ধরে এই পৃথিবীতে বেঁচে যে শিক্ষাগুলো পেয়েছো, সেগুলো কিন্তু আমরাও শিখবো। যেমন সৌভিক যে মেসেজ, যে শিক্ষার কথা পাঠিয়েছো, দুটোই খুব ইম্পর্টেন্ট, দুটো মেসেজ, দুটো খুব বড় শিক্ষা রাদার। সুভাষ চক্রবর্তী উত্তর বাউলি থেকে মেসেজ করেছেন, গুড মর্নিং জানিয়েছেন, গুড মর্নিং ফ্রম মাই পার্ট টু। জীবন থেকে যা শিখলাম, কি শিখলাম জানো তো, জীবন মানে মহাসংগ্রাম, তাই হাল ছেড়ো না বন্ধু। না, কণ্ঠ ছাড়ো জোরে বলেননি, কিন্তু কণ্ঠ তো আমাদের ছাড়তে হবেই, না হলে তোমাদের মেসেজগুলো পড়বে কে বলো তো। শর্মিষ্ঠা মুখার্জি সাঁকড়াইল হাওড়া থেকে মেসেজ করেছো, শুভ সকাল জানিয়েছো, শুভ সকাল আমার তরফ থেকেও এবং FM রেইনবোর এদিক থেকে তোমাদের সকলকে। বয়স্ক মানুষদের সঙ্গ দেওয়া উচিত, কাউকে কোনো উপকার করতে যদি চাও তার বদলে কিছু পারিশ্রমিক নিও না, তবে চিট করা উচিত নয়, এই মানুষগুলো বেশি হয়ে গেছে। ঠিক বুঝলাম না, মানে চিটিং যারা করে তাদের সংখ্যা বেশি হয়ে গেছে হয়তো বলেছো, ওই যে বললাম মেসেজ পাঠানোর আগে, প্লিজ প্লিজ একবার দেখে নাও মেসেজটা যেটা পাঠাচ্ছ তার মানে কি হচ্ছে। শর্মিষ্ঠা মুখার্জি সাঁকড়াইল হাওড়া থেকে মেসেজ পাঠিয়েছো, 9903659992 ইজ দ্য নাম্বার। জানাও আমাকে, আমি সোমক আছি আজকের শনিবারে নমস্কার কলকাতায়, এবং তোমাদের থেকে জানতে চেয়েছি আজকের দিনে এমন কোন জিনিস, এতদিন আমরা তো বাঁচলাম, মানে আমাদের তো কথাতেই আছে যতদিন বাঁচি ততদিন শিখি, এতদিন যে বাঁচলাম এই পৃথিবীতে কী কী শিখলাম যা আমরা শিখিয়ে দিতে চাই আমাদের কাছের মানুষদের, জানাও 9903659992 এই নাম্বারে।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: দিনের ডায়েরি আরও এখনও বাকি আছে একটু। 12ই সেপ্টেম্বর আজ। 1959 সাল সোভিয়েত মহাকাশ যান লুনা 2 চাঁদে অবতরণ করেছিল। এমনই এক 12 সেপ্টেম্বরে পরমাণু পরীক্ষা বিরোধী বার্টন রাসেল ও আর্নল্ড ওয়েস্কার গ্রেফতার হয়েছিলেন 1961 সালের 12ই সেপ্টেম্বর। এছাড়া সামরিক অভ্যুত্থানে ইথিওপিয়ার সম্রাট হাইলে সেলাসি ক্ষমতাচ্যুত হয়েছিলেন 1974 সালের 12ই সেপ্টেম্বর। 1980 সাল তুরস্কে সেনা অভ্যুত্থান হয়েছিল 12ই সেপ্টেম্বর তারিখে। ইউনাইটেড স্টেটস, সোভিয়েত ইউনিয়ন, গ্রেট ব্রিটেন এবং ফ্রান্সের উপস্থিতিতে মস্কোয়ে 2 জার্মানির একত্রীকরণ চুক্তি স্বাক্ষরিত হয়েছিল 1990 সালের 12ই সেপ্টেম্বর। আর সবশেষে বলবো, শ্রীলঙ্কায় এক ভয়ঙ্কর বিমান দুর্ঘটনায় 75 জন নিহত হয়েছিলেন 1995 সালের 12ই সেপ্টেম্বর তারিখে। 8:14 হয়ে 31 সেকেন্ড। আমি সুমক আছি শনিবার অর্থাৎ 12ই সেপ্টেম্বরের নমস্কার কলকাতাতে। আসছে তোমাদের মেসেজ 9903653992 এই নাম্বারে। যতদিন বাঁচি ততদিন শিখি। কি শিখলে এতদিনে? এই পৃথিবীতে যতদিন ধরে আছি আমরা, কি শিখলাম আমরা যা ভবিষ্যৎ প্রজন্মকে শিখিয়ে দিয়ে যেতে চাই? অথবা আমরা যাদের ভালো চাই তাদের বলতে চাই, এই শিক্ষা জীবনের শিক্ষা হোক। কোন সে শিক্ষা জানো? 9903653992 এই নাম্বারে। আপাতত তোমার কানে থাক সেকেন্ড আওয়ারের ফ্ল্যাশব্যাক সং।
0: FM রেইনবোতে রেইনবো ফ্ল্যাশব্যাক সং।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: অনেক মেসেজ জমে আছে, তাই কয়েকটা মেসেজ তাড়াতাড়ি করে পড়ে দিই। তোমরা মেসেজ করেছো 9903653922-তে। জালালশি বৌবাজার হাওড়া থেকে লালমোহন মাঝির বার্তা এসেছে। জীবনে বেশ কয়েকটা বছর পার করে এলাম, সেই জীবন থেকে শিখেছি বহু কিছু, তা থেকে দু একটা বলি। সময়ের কাজ সময়ই করা উচিত, সময় থেমে থাকে না। আর দরকারি জিনিস গুছিয়ে রাখো, তা তুচ্ছ জিনিস হলেও দেখো কোনো না কোনো দিন কাজে লাগবেই। এইসব শিক্ষা দিয়ে যেতে চাই আমি, আমার প্রিয়জনদের শিখিয়ে দিতে চাই। নিবেদিতা সেন ফ্রম শেওড়াফুলি, গুড মর্নিং জানিয়েছো। গুড মর্নিং আমার তরফ থেকেও। আজ তুমি এক একটা চিঠি পড়েছো, আর সেই চিঠির ছবি আমার সামনে ভেসে উঠছে, প্রকৃতির অপূর্ব দৃশ্য। আমরা যেমন ছোট থেকে বাবা মায়ের কাছে বড়দের শ্রদ্ধা আর সম্মান আর ছোটদের প্রতি ভালোবাসার কথা শিখেছি, তেমনই সেই শিক্ষা যেন সবাইকে দিয়ে যেতে পারি, আর বেশি করে মাস্টারমশাইদের আজীবন শ্রদ্ধা ও সম্মান যেন দিতে পারি। এমন সময় তোমার মেসেজটা পড়ছি, মনের মধ্যে ভেসে উঠছে, কোনো এক স্টুডেন্ট বা এক দঙ্গল স্টুডেন্ট তারা উন্মাদের মতন প্রধান শিক্ষকের পেছনে তাড়া করছে, ধাক্কা দিয়ে ফেলে দিচ্ছে, মাথা ফাটিয়ে দিচ্ছে আর মাথা দিয়ে রক্ত ঝরছে। এমন দৃশ্য দেখার পর তোমার এই মেসেজ আরও বেশি করে ছড়িয়ে পড়ুক সকলের মধ্যে, যেখানে আমরা বড়দের থেকে যে শিক্ষা পেয়ে এসেছি সেই শিক্ষাই যেন পরবর্তীকালে দিয়ে যাই সকলের মধ্যে, যাদের আমরা ভালোবাসি তাদেরকে শিখিয়ে দিতে চাই যে বড়দের শ্রদ্ধা করো, ছোটদের ভালোবাসো, শিক্ষকদের শ্রদ্ধা করো। অবশ্যই বড় হলেই যে তাকে শ্রদ্ধা করতে হবে সেটা আমি ব্যক্তিগতভাবে মনে করি না। যদি শ্রদ্ধার পাত্র হয় অবশ্যই শ্রদ্ধা করব, কিন্তু তাই বলে যাকে তাকে যা খুশি তাই করার অধিকার কিন্তু কেউ আমাদের দেয়নি। স্বাধীনতা মানে কিন্তু স্বাধীনতা হরণ নয়, স্বাধীনতা মানে দায়িত্ব অনেক বেড়ে যাওয়া, আরও বেশি দায়িত্বশীল, দায়িত্ববান হওয়া। হোয়াট এভার। পরের বার্তা যাদবেন্দ্র পান্ডার জুকিয়া বাজার কাঁথি পূর্ব মেদিনীপুর থেকে পাঠিয়েছেন। সুপ্রভাত জানিয়েছেন, থ্যাংক ইউ সো মাচ। পরিস্থিতি, সময় এবং মানুষ সব কিছুই পরিবর্তনশীল। জীবনের শেষ প্রান্তে এসে কীভাবে

এই কঠিন পরিস্থিতিগুলো মোকাবিলা করে সহজে কাটিয়ে ওঠা যায় এই শিক্ষা লাভ করলাম, সেই সঙ্গে ধৈর্য আর জীবনের ভুল আর ব্যর্থতা থেকে অনেক অভিজ্ঞতা সঞ্চয় করলাম। আজ ভোরাইতে তোমার সুমিষ্ট গলাতে সময়ের দোকানের বার্তাগুলো পাঠ আর বার্তার সঙ্গে সঙ্গে মিলিয়ে মন ছুঁয়ে যাওয়া গানগুলো কোনো মন্তব্য যথেষ্ট নয়, শুধু ভাষাহীন মুগ্ধতা। সত্যিই যদি সময় কিনতে পাওয়া যেত তাহলে ছোটবেলার হারিয়ে যাওয়া প্রিয় বন্ধু মানুষের সাথে কাটানো কিছু অতিরিক্ত সময় কিনে নিতাম। দুর্দান্ত উপস্থাপনা, অসাধারণ বাচন শৈলী, ঠিক তাই প্রতি শনিবার রবিবার তোমার সুমিষ্ট গলাতে বার্তা পাঠ শোনার অপেক্ষায় থাকি আমি। খুব ভালো সুস্থ আনন্দে সুরে সুরে থেকো। সুমক যাদবেন্দ্র পাণ্ডা, জুকিয়া বাজার, কাঁথি, পূর্ব মেদিনীপুর। আপনাদের এত সুন্দর সুন্দর বার্তাগুলো পেলে তো আমাদের ভালো থাকার ইচ্ছেটা আরও বেড়ে যায়, তাই না? মাধাই দাস বহরু ঘোষপাড়া থেকে মেসেজ করেছেন, শুভ সকাল জানিয়েছেন। শুভ সকাল আমার তরফ থেকেও। শরতের সকাল কিন্তু মনে হয় না এটা শরৎকাল, সত্যি তাই, ঠিক যেন বর্ষাকাল। কয়েকদিন ধরে অবিরাম বৃষ্টি চলছে। যাই হোক, বিষয়ে বলি, জীবনে চলার পথে আর হয়তো সামান্য কিছু পথ বাকি আছে। চলমান জীবনে যে জিনিসটা শিখলাম আর উপলব্ধি করলাম তা হলো, যতই আমরা স্বার্থ নিয়ে টানা হাঁচড়া করি না কেন, এসবই মায়া। সব কিছু পড়ে থাকবে, চলে যাব আমি, সঙ্গে কিছুই যাবে না, এটাই পরম সত্যি। এর বাইরে আর কিচ্ছু নেই, তাই আমি আমার চলার পথে কাজ করি নিঃস্বার্থভাবে, এবং এই কথাটি আমার সন্তানদের বোঝাই, এটাই জীবনের মূল মন্ত্র। মাধাই দাস বহরু ঘোষপাড়া। সত্যি তাই, আপনার শুরুর যে কথাগুলো সেগুলো বারবার আমার মনের মধ্যে এই মুহূর্তে খেলা করছে, যে আদৌ এটা শরৎকাল নাকি বর্ষাকাল, মাঝে মাঝে কনফিউজড হয়ে যাচ্ছি আমরা সকলে। আর সবচেয়ে বড় কথা, প্রত্যেকটা দিন নতুন নতুন করে বঙ্গোপসাগর হোক, মূলত বঙ্গোপসাগরে ডিপ্রেশন তৈরি হচ্ছে, আর একই সাথে ডিপ্রেশন তৈরি হচ্ছে আমাদের মনে। মন যাতে ভালো থাকে তার জন্য তোমাদের মন ভালো করা কিছু গান সাজিয়ে রেখেছি আমি সোমকাজ শনিবারের নমস্কার কলকাতাতে।

0: স্যার, হালচালটা এই মুহূর্তে জানিয়ে দিই, মূলত পরিচ্ছন্ন আকাশ থাকবে না। তোমরা বললে থাকবে না, থাকবে না, জেনারেলি ক্লাউডি স্কাই, মূলত মেঘাচ্ছন্ন আকাশ, লাইট টু মডারেট রেইন, হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, থান্ডার শাওয়ার্স ভেরি লাইকলি টু অকার, হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং ঝোড়ো বৃষ্টির ঝড় এবং সাথে বৃষ্টির সম্ভাবনা রয়েছে এবং বজ্রপাতেরও সম্ভাবনা রয়েছে কোনো কোনো অংশে। দিনে সবচেয়ে বেশি তাপমাত্রা থাকবে আজ 32 ডিগ্রি সেলসিয়াসের ধারে কাছে, আর সবচেয়ে কম তাপমাত্রা থাকবে 26 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। গত 24 ঘন্টায় সবচেয়ে বেশি তাপমাত্রা যা ছিল সেটা হলো 29.8 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 2.7 ডিগ্রি সেলসিয়াস কম। আর সবচেয়ে কম তাপমাত্রা গত 24 ঘন্টায় ছিল 27.1 ডিগ্রি সেলসিয়াস, স্বাভাবিকের থেকে 0.7 ডিগ্রি সেলসিয়াস বেশি। বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ সবচেয়ে বেশি ছিল 96%, সবচেয়ে কম 82%। গত 24 ঘন্টায় বৃষ্টি হয়েছে 5.5 মিলিমিটার। ও, ভালো কথা। পশ্চিমবঙ্গের মৎস্যজীবীদের জন্য কিন্তু আবহাওয়ার সতর্ক বার্তা রয়েছে। আগামী 12 ঘন্টার মধ্যে পশ্চিমবঙ্গ, ওড়িশা, বাংলাদেশ উপকূল এবং উত্তর বঙ্গোপসাগরের উপকূলবর্তী ও দূরবর্তী সমুদ্র এলাকায় 35-45 কিলোমিটার প্রতি ঘন্টা বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার প্রবল সম্ভাবনা রয়েছে, যা মাঝে মধ্যে দমকা হাওয়ার আকারে 55 কিলোমিটার প্রতি ঘন্টা পর্যন্ত পৌঁছতে পারে। মৎস্যজীবীদের আগামী 6 ঘন্টার জন্য পশ্চিমবঙ্গ, ওড়িশা, বাংলাদেশ উপকূল এবং উত্তর বঙ্গোপসাগরের সংলগ্ন সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। বাট তোমরা বলতে পারো, আগামী 6 ঘন্টা মানে কটা পর্যন্ত? আমাদের কাছে এই ওয়েদার রিপোর্ট এসেছে আবহাওয়া দপ্তর থেকে 6:43 মিনিটে, মানে 6 ঘন্টা ধরলে ওই 12:43 মানে একটা পর্যন্ত ধরা যেতে পারে। আজ যে দুপুর 1টা পর্যন্ত সমুদ্রে যেতে না করা হচ্ছে মৎস্যজীবীদের। অতএব পশ্চিমবঙ্গ, ওড়িশা, বাংলাদেশ উপকূল এবং উত্তর বঙ্গোপসাগরের সংলগ্ন সমুদ্রে মৎস্যজীবীদের মোটামুটি আজ দুপুর 1টা পর্যন্ত সমুদ্রে না যাওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে। স্টুডিওর ঘড়ি বলছে প্রায় 8:30 বাজবো করছে, 1.5 ঘন্টা সময় প্রায় পেরিয়ে এলাম, মানে অর্ধেক সময় প্রায় পেরিয়ে এলাম। আর আপাতত তোমাদের কানে থাকবে নিউ টিউন।
1: FM Rainbow, Rainbow New Tune.

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন।
1: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
2: শুনছেন নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা
2: 107 FM রেইনবোতে নমস্কার কলকাতা,
3: নমস্কার কলকাতা
4: 8:38 হয়ে 45 সেকেন্ড, আমি সমক আছি 10টা পর্যন্ত শনিবারের নমস্কার কলকাতায়। তোমাদের কয়েকটা মেসেজ পড়ে দিই, যেমন সফিউল্লাহ শিকারী বাউরিয়া হাওড়া থেকে মেসেজ করেছো, তুমি মানুষকে ভালোবাসার মেসেজ দিয়েছো, ভালো মানুষকে ভালোবাসার শিক্ষা তুমি পেয়েছো এই জীবনে। শাওন বারাসাত থেকে ছোট্ট মেসেজ পাঠিয়েছো, থ্রি লাইনার, যতদিন বাঁচলাম যা যা শিখলাম পুরোটার সারাংশ একটা লাইনেই বলে দেওয়া যাবে, ভাবিয়া করিও কাজ করিয়া ভাবিও না। শাউন ফ্রম বারাসাত। আর শুভ্রা ভট্টাচার্য বাঁশদ্রোণী কলকাতা 70 থেকে মেসেজ করেছেন, আজ আমি নতুন নমস্কার কলকাতায় মেসেজ করছি, মানে নমস্কার কলকাতায় প্রথম মেসেজ করছি, আপনাকে স্বাগত নমস্কার কলকাতা, এবং এরপর প্রথম নয় বারবার মেসেজ করবেন। শুভ্রা ভট্টাচার্য বাঁশদ্রোণী কলকাতা 70 থেকে লিখেছেন যে আমি শিখেছি জীবন আসলে জমানো টাকা বা বৈষয়িক সাফল্যে নয়, বরং কিছু সুন্দর সম্পর্ক আর একে অপরের পাশে থাকার মধ্যেই সার্থক। সময় খুব দ্রুত চলে যায়, তাই অহংকার বা রাগ পুষে না রেখে মানুষকে ভালোবাসতে শেখাটাই জীবনের আসল শিক্ষা। নিজের কাছের মানুষদের ভালো রাখা, তাদের মুখের হাসি ফোটানোর চেয়ে বড় কোনো প্রাপ্তি এই জীবনে আর কিচ্ছু হতে পারে না। তোমাকে অসংখ্য ধন্যবাদ, আপনাকে অসংখ্য ধন্যবাদ, এত ভালো একটা শিক্ষা আপনি নিজে পেয়েই যে ছেড়ে দিয়েছেন তা নয়, আমাদেরও সেই শিক্ষা দিয়ে গেছেন। শুভ্রা ভট্টাচার্য বাঁশদ্রোণী কলকাতার 70 থেকে, আর এরপর আপনার মেসেজের অপেক্ষায় অবশ্যই থাকবো আমরা প্রত্যেকে। পায়েল ব্যানার্জি ফ্রম বেলঘড়িয়া, এই পৃথিবীর কাছে আমরা অনেক কিছু শিখি, আজ আমরা জীবনের এই পাতা উল্টে দেখি, মানুষের পাশে দাঁড়াতে শিখি হাতে হাতটি ধরে, দুমুঠো ভাত তুলে দেই তাই চরম অনাহারে, অন্যায়ের প্রতিবাদ করতে শিখি জীবনে চলার পথে, আগুন হয়ে ঝরতে শিখি আধার ঘেরা প্রাতে, আমরা শিখেছি সবুজে ভরাতে এই প্রকৃতির বুক, ভবিষ্যতের জন্য রেখে গেলাম এই সবুজে ঘেরা সুখ, আমরা সবাই রেখে গেলাম প্রতিবাদের ভাষা, সকল আধার সরে গিয়ে আসুক আলো আশা। পায়েল ব্যানার্জি বেলঘড়িয়া থেকে দুর্দান্ত মেসেজ, এবং ছন্দে ছন্দে সুন্দর করে লিখে পাঠিয়েছো, থ্যাংক ইউ সো মাচ। আর স্টুডিওর ঘড়িতে যা বলছে তাতে উই ডোন্ট হ্যাভ মাচ টাইম লেফট, 8:41 এই আওয়ারে এখনও 20 মিনিট তোমাদের সঙ্গে হয়ে থাকব। আমি সোমক।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: নমস্কার, লাল বাজার ট্রাফিক কন্ট্রোল জানাচ্ছি, এই মুহূর্তে সড়ক কলকাতায় যান চলাচল সর্বত্র স্বাভাবিক আছে। সকাল থেকে দুর্ঘটনার খবর, আর বিক্ষোভের মধ্যে 10:30 নাগাদ একটা বস্তান আছে যেটা কলকাতা ব্র্যাঞ্চ
0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: সুজিত মণ্ডল উত্তর যোজনা থেকে মেসেজ পাঠিয়েছ, শুভ সকাল জানিয়েছ। শুভ সকালে আমার তরফ থেকেও। তুমি লিখেছ, জীবনে অনেকের সঙ্গে দেখা হয়, অনেকের সঙ্গে কথা হয়, অনেকে কাছাকাছিও আসে, কিন্তু সবাই বন্ধু হয় না, সুজন হয় না, বিপদে ফেলে চলে যায় বা হাত ছেড়ে দেয়। এই হলো আমার জীবনের শিক্ষা, যা আমি আমার প্রিয়জনদের শিখিয়ে দিতে চাই। সুজিত মণ্ডল উত্তর যোজনা থেকে মেসেজ করেছ। আর সৌগত দাস সোনারপুর থেকে মেসেজ করেছ, কলকাতা 150। জীবন এই শব্দটা আমাদের অনেক কিছু শেখায়। আমি শিখেছি জীবনের সব জিনিস সহজে পাওয়া যায় না। সৌগত দাস সোনারপুর কলকাতা 150 থেকে মেসেজ করেছ, থ্যাংক ইউ সো মাচ। আর সুপ্রিয় পাঞ্জা মেসেজ পাঠিয়েছেন আমতা থেকে। সুপ্রভাত জানিয়েছ প্রথমেই, আমিও সুপ্রভাত জানাচ্ছি তোমাকে। আজ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিনে ওনার শ্রীচরণে জানাই প্রণাম। প্রথমেই বলি, কোনো জিনিস বা বস্তু বা সময় চিরন্তন নয়, প্রকৃতি হলো আমাদের বড় শিক্ষক। তার বিরুদ্ধাচরণ করলে প্রকৃতি ভেঙে চুড়ে নতুন করে তৈরি করে নেয় নিজেকে। নেপাল শিখিয়ে গেল প্রকৃতির রোশনলে পড়লে কি হয়। আমার 28 বছর জীবনে প্রথম স্কুলে গিয়ে আমার হেড স্যার বলেছিলেন, চলতে থাকবে জীবনে, যাই আসুক থেমে আবার চলতে থাকো, আলোর দেখা পাবেই। নীলকণ্ঠ মল্লিক স্যারকে জানাই প্রণাম, ওনার উপদেশ জীবন দর্শন করে চলি। সুপ্রিয় পাঁজা আমতা থেকে মেসেজ করেছ। আর অ্যান্ডি বোধহয় বেহালা, না অ্যান্ডি কোথা থেকে লিখেছ বোধহয় বেহালা লেখনি, কিন্তু এটাকে তোমার মেসেজ পেয়েছি। আমার কাছে সময় আর বড়দের রেসপেক্ট, এই দুটো হলো হীরের থেকে মূল্যবান, মানে সময়ের মূল্য আর বড়দেরকে শ্রদ্ধা করা, এই দুটো হচ্ছে আমার কাছে সবচেয়ে মূল্যবান। জানিছো অ্যান্ডি, কিন্তু কোথা থেকে পাঠিয়েছো মেসেজ জানাওনি, সম্ভবত বেহালা থেকে তুমি মেসেজ পাঠাও, তাই বেহালা বললাম, আই ডোন্ট নো রিয়েলি। 8:51 হয়ে 30 সেকেন্ড, এখনও 1 ঘন্টা 10 মিনিট তোমাদের সঙ্গী হয়ে আছি। আমি

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসু রুদ্র। অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলন আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে শুরু হচ্ছে। দুদিনের এই বিরাট সম্মেলনে ব্রাজিল, চীন, মিশর, ইথিওপিয়া, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা এবং সংযুক্ত আরব আমিরশাহী এই ১১টি প্রধান বিকাশশীল অর্থনীতির দেশ নিজেদের মধ্যে বিভিন্ন বিষয়ে মত বিনিময় করবে। রাশিয়ার রাষ্ট্রপতি ভ্লাদিমির পুতিন, চীনের রাষ্ট্রপতি শি জিনপিং সহ বিভিন্ন দেশের রাষ্ট্রনেতাদের উপস্থিতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিক্স শিখর সম্মেলনে পৌরোহিত্য করবেন। পাশাপাশি ব্রিক্সের বিভিন্ন দেশের নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন শ্রী মোদী। ব্রিক্স সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী আজ দিল্লি যাচ্ছেন। কলকাতা থেকে দিল্লি পৌঁছে তিনি অন্য রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে ভারত মণ্ডপমে প্রস্তাবিত সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকবেন। সৌদি আরব ড্রোন হামলার একদিন পর দেশের গুরুত্বপূর্ণ ইস্ট ওয়েস্ট তেল পাইপলাইন সাময়িকভাবে বন্ধ করে দিয়েছে, সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত। সৌদি আরবের দাবি, ইরাক থেকে আসা কয়েকটি ড্রোনের মাধ্যমে হামলা চালানো হয়। এদিকে ইরাক সরকারও হামলার নিন্দা করে তদন্তের নির্দেশ দিয়েছে। বিশিষ্ট কবি, সাহিত্যিক, অনুবাদক কেতকি কুশারী ডাইসন প্রয়াত, বয়স হয়েছিল ৮৬ বছর। রবীন্দ্রনাথ ও ভিক্টোরিয়া ওকাম্পো সম্পর্কে তাঁর বই জনপ্রিয় হয়েছিল। এছাড়াও রঙের রবীন্দ্রনাথ সহ বহু বই তিনি লিখেছেন। নানা

0: নির্বাচনের মধ্যে দিয়ে সাহিত্যিক বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের 133তম জন্মদিনটি আজ পালিত হচ্ছে। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সোশ্যাল মিডিয়ায় তাঁর প্রতি শ্রদ্ধাঞ্জলি জানিয়েছেন। রক্ষণাবেক্ষণের কাজে সুবিধার্থে আগামী রবিবার 13ই সেপ্টেম্বর মেট্রো ব্লু লাইনে গীতাঞ্জলি ও কবি নজরুল মেট্রো স্টেশনের মধ্যে ট্রাফিক ও পাওয়ার ব্লক থাকবে। এর ফলে আগামীকাল সকাল 9টা থেকে সন্ধ্যে 6:30 পর্যন্ত শহীদ ক্ষুদিরাম ও মহানায়ক উত্তম কুমার স্টেশনের মধ্যে কোনো মেট্রো পরিষেবা পাওয়া যাবে না। ভারী বৃষ্টি ও বাঁধ থেকে জল ছাড়ার জেরে উত্তরপ্রদেশে অন্তত 25টি জেলা বন্যা কবলিত, প্রায় 3,000 মানুষ ত্রাণ শিবিরে রয়েছেন। এই মুহূর্তে হেডলাইন্স, আপাতত এটুকুই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
3: শুনছেন নমস্কার কলকাতা,
4: নমস্কার কলকাতা
3: 107 FM রেইনবোতে, নমস্কার কলকাতা,
4: নমস্কার কলকাতা।
5: গান মিলান্তি, গান মিলান্তি।
6: 9:00 তিন মিনিট হয়ে 40 সেকেন্ড, লাস্ট আওয়ারে ঢুকে পড়লাম গান মিলান্তির গান দিয়ে। আর এই গানের জন্য অনেক আগে রিকোয়েস্ট পাঠিয়েছিল অর্জুন সিং ফ্রম তামিলনাড়ু, রুদালি ছবি থেকে ভূপেন হাজারিকা।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: ঢাকুরিয়া থেকে মৌলি পাঠিয়েছে মেসেজ, এর আগে গান মিলন্তির গানের রিকোয়েস্ট পাঠিয়েছিলে তুমি এবং তোমার গান শুনিয়ে দিয়েছি, আর এই মুহূর্তে তুমি মেসেজ করেছো, শুভ সকাল জানিয়েছো। শুভ সকাল আমার তরফ থেকেও। আগামী প্রজন্মকে আমি শিখিয়ে যেতে চাই, মিথ্যে যাক সত্য থাক, মিথ্যের পথ সাময়িক আলো ছড়ালেও একদিন সেই আলো নিভে অন্ধকার হয়ে যায়। সত্যের পথ যতই দুঃখময় হোক, একদিন সেখানেই মেলে পরম শান্তি, আনন্দ আর সম্মান। আগামী প্রজন্মকে এই বার্তাই দিয়ে যেতে চাই। আমি মৌলি ঢাকুরিয়া থেকে বলছি। সোমেন যাদবপুর থেকে বলছো, মানে ঢাকুরিয়া থেকে আরেকটু এগিয়ে গেলাম, পৌঁছে গেলাম যাদবপুরে। সুপ্রভাত জানিয়েছো, সুপ্রভাত আমার তরফ থেকেও। কথায় আছে, যতদিন বাঁচি ততদিন শিখি। কথাটা সত্যি কিন্তু অসম্পূর্ণ। কথাটা হওয়া উচিত ছিল, যতদিন বাঁচি ততদিন শিখিয়ে যেতে চাই। আমরা ভবিষ্যৎ প্রজন্মের জন্য টাকা পয়সা বাড়ি গাড়ি রেখে যেতে ব্যস্ত, কিন্তু ওরা কি সত্যি ওগুলো চায়? ওরা চায় একটা বাসযোগ্য পৃথিবী। ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমার বার্তা, প্রকৃতিকে জয় করো না, প্রকৃতিকে ভালোবাসো। ওদের শেখানো উচিত একটা গাছ কাটা মানে একটা প্রাণ কাটা। সম্প্রতি নেপালের বন্যা আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছে, প্রকৃতি প্রতিশোধ নেয় না, প্রকৃতি শুধু হিসেব ফেরত দেয়। বড় হওয়ার চেয়ে মানুষ হওয়া বেশি জরুরি। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় শিখিয়ে গেছেন যে অপু হওয়া, আর রজনীকান্ত শিখিয়েছেন কাঙাল হতে শেখা। আমরা প্রত্যেকেই সন্তানদের ডাক্তার ইঞ্জিনিয়ার বানাতে চাই, কিন্তু মানুষ বানাতে ভুলে যাই। ওদের শেখান অন্যের জুতোয় পা গুলিয়ে হাঁটতে, ধন্যবাদ আর দুঃখিত বলতে, এবং সবচেয়ে জরুরি কথা, হেরে গিয়েও হাসতে। শেকড়কে একদম ভুলো না। আমরা গ্লোবাল হচ্ছি কিন্তু ভুলে যাচ্ছি ইছামতির গন্ধ, মায়ের দেওয়া মোটা কাপড়ের গন্ধ। ভবিষ্যৎ প্রজন্মকে মোবাইল স্ক্রিনের বাইরেও একটা পৃথিবী আছে, সেটা দেখান। একটা বিকেল তাদের মাঠে নিয়ে বসুন, আকাশ দেখান, গল্প শোনান। ভবিষ্যৎ প্রজন্মের কাছে আমরা পৃথিবীটা রেখে যাচ্ছি না, আমরা ওদের কাছ থেকে পৃথিবীটা ধার নিয়েছি। এই ধারটা যেন সুদ সমেত ফেরত দিতে পারি, সেই শিক্ষাই রেখে যেতে চাই। আজ তোমার সময়ের দোকানে একটা বার্তা পাঠিয়েছি, জানি না তোমাদের গ্রহণযোগ্য হবে কি না। ভালো লাগলে পড়ে দিও, ভালো থেকো, ভালোবাসা নিও। সোমেন ফ্রম যাদবপুর। খুব ভালো লাগলো তোমার মেসেজটা পেয়ে, বেশ ভালো একটা মেসেজ পাঠিয়েছো। আর ভোড়ায়ের মেসেজ অনেক পরে এসেছে, প্রচুর মেসেজ জমে আছে, যদি তার মধ্যে সময় হয় নিশ্চয়ই মেসেজ পড়া হবে তোমার। চিত্তব্রত গুহর মেসেজ এসেছে জয়রামপুর হাওড়া থেকে। সুপ্রভাত সুমক, সুপ্রভাত। বিবেকানন্দ বলেছিলেন যে যে ভাবে যে সব শিখে গেছে সে মারা গেছে, তাই আমি পরবর্তী প্রজন্মকে বলতে চাই, সব মিষ্টি কথার মানুষই বিশ্বাসী বা বিশ্বাসযোগ্য হতে পারে না। খুব দামি কথা বলেছেন চিত্তব্রত গুহ জয়রামপুর হাওড়া থেকে। আর আপাতত তোমাদের কানে রইল আজকের লাস্ট আওয়ারের লাস্ট ফ্ল্যাশব্যাক সং।
0: FM রেইনবোতে রেইনবো ফ্ল্যাশব্যাক সং, রেইনবো ফ্ল্যাশব্যাক সং।

0: বোতে নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
0: প্রাইস ট্যাগ মার্কেটে কার দর কত দূর? প্রাইস ট্যাগ, প্রাইস ট্যাগ।
2: গুডং নিউজং, কলকাতায় সোনার দাম কমেছং, মানে শনিবার আজ 12 সেপ্টেম্বর যা দেখতে পাচ্ছি সোনার দাম কিন্তু কমেছে। হলমার্ক সোনার গয়না 22 ক্যারেট 10 গ্রামের দাম 100 টাকা কমে হয়েছে, 1 গ্রামে 100 টাকা কমে হয়েছে 14,625 টাকা, আর 10 গ্রামে কমে হয়েছে 1,000 টাকা কমে হয়েছে 1,46,250 টাকা। খুচরো পাকা সোনা 24 ক্যারেট 10 গ্রামের 1 গ্রামের দাম 110 টাকা কমেছে, হয়েছে 15,385 টাকা, আর 10 গ্রামের দাম 1,100 টাকা কমে হয়েছে 1,53,850 টাকা। পাকা সোনার বার 24 ক্যারেট 10 গ্রামের 1 গ্রামের দাম 105 টাকা কমেছে, দাম দাঁড়িয়েছে 15,310 টাকা, আর 10 গ্রামের দাম 24 ক্যারেট 10 গ্রামের 10 গ্রামের দাম 1,050 টাকা কমে হয়েছে 1,53,100 টাকা। এটা গেল সোনার দামের যা দর, মোটামুটি সোনার যা দাম বা দর, হোয়াট এভার, সেটা বললাম। এবার রূপোর দামটা বলে দিই। শনিবারে রূপোর দামও বেড়েছে না, কমেছে। সোনার দাম কমেছে, রূপোর দামও কমেছে। খুচরো রূপো 100 গ্রামের দাম 830 টাকা কমে হয়েছে 23,075 টাকা, আর 1 কেজি খুচরো রূপোর দাম 8,300 টাকা কমেছে, হয়েছে 2,30,750 টাকা। রূপোর বাটের 100 গ্রামের দাম 830 টাকা কমেছে, দাঁড়িয়েছে 23,065 টাকা, আর রূপোর বাট 1 কেজির দাম 8,300 টাকা কমেছে 2,30,650 টাকা। জ্বালানির দাম কয়েকদিন পরে কী হবে জানা নেই, কারণ যেভাবে চারিদিকে যুদ্ধ চলছে, যুদ্ধ খেলা চলছে, খেলাই বলবো, কারণ এটা আদৌ কারুর লাভ হয় কি না যুদ্ধ করে, তোরা যুদ্ধ করে করবি কি তা বল, জানি না, কিন্তু যুদ্ধ তো হচ্ছে। সেটা বিশ্বজুড়ে বিভিন্ন দেশ বিভিন্ন দেশের ওপর আক্রমণ করে চলেছে, আর তাতে একটা আশঙ্কা দেখা দিয়েছে যে ভবিষ্যতে পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম বাড়বে কি না, বাড়বে কি কমবে সেটা ভবিষ্যৎ বলবে বা সময় বলবে। সময়ের হাতে আমাদের ছেড়ে দিতে হবে সব কিছু। আপাতত পেট্রোল ডিজেল আর রান্নার গ্যাসের দাম একই আছে। আজ শনিবারের যা হিসেব, পেট্রোলের 1 লিটারের দাম 113.51 টাকা, বাড়েনি কমেনি। ডিজেলের 1 লিটারের দাম 99.82 টাকা, একদম কমেনি, একদম বাড়েওনি। রান্নার গ্যাসের 14.2 কেজির রান্নার গ্যাসের সিলিন্ডারের দাম 968 টাকা, অ্যাজ ইট ইজ, যেমন ছিল তাই রয়েছে। আর যদি তোমার মনে হয় যে তুমি এই যতদিন ধরে এই পৃথিবীতে আছো, বেঁচে আছো, তার মধ্যে কিছু না কিছু শিখেছো, যে শিক্ষা তুমি দিতে চাও তোমার প্রিয়জনকে, শিখিয়ে দিতে চাও তোমার প্রিয়জনকে এবং ভবিষ্যৎ প্রজন্মকে, তাহলে জানাও সেটা 9903653992-তে। আর সেই সব মেসেজ আছে আমার কাছে, অনেক অনেক মেসেজ, সেই সব মেসেজ পড়বো। ফার্দার যদি তুমি মেসেজ পাঠাতে চাও 9903653992-তে, হয় হোয়াটসঅ্যাপ মেসেজ করো অথবা টেক্সট মেসেজ করে জানাও। আমি সুমুক আছি, আর 40 মিনিট FM রেইনবোর শনিবারের নমস্কার কলকাতায়, আর আপাতত নিউ টিউন
0: FM রেইনবোতে, রেইনবো নিউ টিউন।

0: শুনছেন নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা
0: 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা,
1: নমস্কার কলকাতা।
2: মেসেজ পড়ব বলেছিলাম, মেসেজ এসেছে অনেকগুলো, সেই মেসেজগুলো পড়ে দিই। দীপক কুমার তুং গ্রাম বেল পুকুর তুংপাড়া শ্যাম্পুর হাওড়া থেকে মেসেজ করেছে, গুড মর্নিং জানিয়েছ। জীবনের সব, আচ্ছা জীবন, মানুষের জীবনের শব্দের ও মানুষের জীবনের শব্দের দামি জিনিস হলো, এটা বোধহয় সবচেয়ে হবে, হোয়াট এভার, মানুষের জীবনের সবচেয়ে দামি জিনিস হলো নাম্বার ওয়ান সময়, নাম্বার টু ব্যবহার, নাম্বার থ্রি পরের জন্য উপকার বা পরোপকার, আর কর্ম। এগুলো যে ঠিকঠাক করতে পারে তার কাছে জীবন মধুময় হয়। দীপক কুমার তুং গ্রাম বেল পুকুর তুংপাড়া শ্যাম্পুর হাওড়া। হ্যালো, গুড মর্নিং শোমকদা, আমি আমানুল্লাহ হালদার আন্দুল হাওড়া থেকে বলছি। আমার লাইফে একটা জিনিস শিখেছি, ভালোবাসা দিয়ে পুরো পৃথিবী জয় করা যায়, ভালোবাসাটাই সব। দুদিনের জীবন আজ আছি, কাল হয়তো চলে যাব সব কিছু ছেড়ে, আর হিংসা তো নিজের ক্ষতি মাত্র। হ্যাঁ একদম তাই, একদম ঠিক কথা বলেছ ভাই। কৃষ্ণেন্দু বিশ্বাস পায়রাডাঙ্গা রানাঘাট থেকে মেসেজ করেছেন, নমস্কার জানিয়েছেন, সুপ্রভাত জানিয়েছেন, আমার তরফ থেকে রইল। ভোড়াইতে সময়ের দোকানের পশোরাগুলো তোমার জাদুকণ্ঠে সত্যি হলো মধুর। এবার বিষয় বলি, জীবনে চলার পথে প্রতিনিয়ত শিখে চলেছি আর জীবনের ধারাপাত তৈরি করেছি এই মানসিকতার ওপর ভিত্তি করে যে আমার চাহিদা কম আর নিজের জন্য প্রয়োজন তার চেয়েও কম। পাশাপাশি প্রকৃতি মাকে আমাদের এই বসুন্ধরাকে সুস্থ রাখার জন্য মানুষের কাছে সচেতনতার নানান শিক্ষামূলক বার্তা তুলে ধরার

ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াস চালিয়ে যাচ্ছি। পরিশেষে এই আসরে সুনাগরিকদের কাছে আবেদন, আমরা যদি আমাদের মানসিকতার পরিবর্তন করতে পারি তাহলে কোনো শিক্ষাই লাগবে না, আমাদের বসুন্ধরা হয়ে উঠবে আরও সুন্দর আর সবুজ। কৃষ্ণেন্দু বিশ্বাস, পায়রাডাঙ্গা, রানাঘাট। তবে একটা কথা বলি, ওই ক্ষুদ্র ক্ষুদ্র প্রয়াস থেকে কিন্তু বড় বড় কর্মকাণ্ড হয়ে যায়। ওইসব কাঠবেড়ালিরা যে সামান্য প্রচেষ্টা করেছিল।

0: থাকবে। সোমনাথ ঘোষ, দমদম ক্যান্টনমেন্ট। আপাতত এইটুকু মেসেজ পড়লাম, আর তোমাদের জন্য অপেক্ষা করে আছে তিন তিনটে গান ব্যাক টু ব্যাক, তিন একে তিন গানের হ্যাট্রিকে।
1: FM রেনবোতে তিন একে তিন, তিন একে তিন গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক।
2: হে ক্যা হুয়া, কেসে হুয়া, কব হুয়া, আব ক্যা সুনায়।

0: FM Rainbow-তে তিনে কে তিন, তিনে কে তিন, গানের হ্যাট্রিক, গানের হ্যাট্রিক। শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM Rainbow-তে নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
1: খুব দুর্দান্ত একটা মেসেজ পাঠিয়েছেন গড়িয়ার লস্করপুর নারকেল বাগান থেকে শ্যামসুন্দর দাস। শুভ সকাল জানিয়েছেন, আমার তরফ থেকেও শুভ সকাল। অভিজ্ঞতায় হয়েছে পূর্ণ মোর লুকানো অন্তরে, অর্থ যার ভুরি ভুরি তারই স্থান উপরে, ন্যায়ের জাল করে ছিন্ন ব্যস্ত মানুষ অন্যায় অন্যায়, রক্ষা কবচ তাকেই বাঁচায় আইনের এক নব উপায়। মুনি ঋষিদের মহান বাণী আজ যেন আধারে, স্বার্থ ছাড়া ভাবে না মানুষ এই বিশ্ব মাঝারে। তবু আমি ছাত্রছাত্রীকে চলতে বলি সততায়, ভবিষ্যতে আসবে শান্তি একে অপরের মিত্রতায়। শ্যামসুন্দর দাস, নারকেল বাগান, লস্করপুর, গড়িয়া, কলকাতা 153 থেকে এই মেসেজ পাঠিয়েছেন। শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে লিখেছেন, দুদিনের জন্য তরে এই ধরার বুকে আসা, হিংসা দেশ ভুলে গিয়ে সবার মাঝে দিতে বিলিয়ে সকল ভালোবাসা, অস্থির এই ধরণীতে উঠছে ভরে পাপ, চেষ্টা সদাই থাকুক জারি, ভালোবেসে যতটা পারি আগামী প্রজন্মের কাছে রেখে যেতে তার ছাপ। শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে এই মেসেজটাও বেশ ভালো একটা মেসেজ। সকলের মেসেজই বেশ ভালো এবং এক একজনের মেসেজ এক এক রকম, বাট ইউনিক ইন ডিফারেন্ট সেন্সেস। উত্তরা দাস বহরু ঘোষপাড়া থেকে মেসেজ করেছেন, সুপ্রভাত জানিয়েছেন। সুপ্রভাত আমার তরফ থেকেও। জীবনে একটা কথাই উপলব্ধি করেছি, রাখে হরি মারে কে, কারণ নেপালে ভয়ঙ্কর বিপর্যয়ের পরেও 40 দিনের শিশুর জীবন্ত উদ্ধার হওয়া এটাই বড় প্রমাণ। তাই ঈশ্বর যাকে রাখবেন তাকে কারো ক্ষতি করার কোনো সাধ্য নেই। জীবনের সব কিছু তুচ্ছ, ঈশ্বর চাইলে আমরা বেঁচে থাকব, ঈশ্বর না চাইলে বেঁচে থাকব না। উত্তরা দাস বহরু ঘোষপাড়া।

0: শুনছেন নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা 107 FM রেইনবোতে। নমস্কার কলকাতা, নমস্কার কলকাতা।
1: যাওয়ার আগে একটা সুখবর দিয়ে যাই, যারা বেড়াতে ভালোবাসে এবং পুজোর সময় ট্রেনের টিকিট কাটার জন্য একেবারে উদগ্রীব হয়ে আছে কিন্তু ট্রেনের টিকিট পায়নি, বিশেষ করে নর্থ বেঙ্গলের দিকে, তাদের জন্য স্পেশাল ট্রেন চালু হচ্ছে, হাওড়া লামডিং পুজো স্পেশাল 03005। হাওড়া লামডিং পুজো স্পেশাল প্রতি শুক্রবার হাওড়া থেকে ছাড়বে সকাল 7:15, পরের দিন সকাল 8:00 লামডিং পৌঁছবে। 16 অক্টোবর থেকে 27 নভেম্বর পর্যন্ত মোট 7টি ট্রিপ করবে এই ট্রেন, আর ফেরার সময় সেটাই নাম্বার চেঞ্জ হয়ে হবে 03006 লামডিং হাওড়া পুজো স্পেশাল। প্রতি শনিবার সকাল 11:00 লামডিং থেকে ছেড়ে পরের দিন দুপুর 12:30 হাওড়ায় পৌঁছবে। 17 অক্টোবর থেকে 28 নভেম্বর পর্যন্ত মোট 7টা ট্রিপ কমপ্লিট করবে এই ট্রেন। আর থামবে ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড, নিউ ফারাক্কা এবং মালদা টাউন স্টেশনে। ট্রেনের সাধারণ দ্বিতীয় শ্রেণী স্লিপার এবং এসি কামরা থাকছে। এছাড়া কলকাতা নিউ জলপাইগুড়ি পুজো স্পেশাল চালু করা হচ্ছে 03129 কলকাতা নিউ জলপাইগুড়ি পুজো স্পেশাল প্রতি শনিবার আর রবিবার কলকাতা থেকে রাত 11:10 ছাড়বে, পরের দিন সকাল 10:45 নিউ জলপাইগুড়ি পৌঁছবে। 17 অক্টোবর থেকে 29 নভেম্বর পর্যন্ত মোট 14টা ট্রিপ কমপ্লিট করবে এই ট্রেন। আর 03130 ফেরার সময় সেটাই নাম্বার বদলে হবে 129 হবে 130, 03130 নিউ জলপাইগুড়ি।

কলকাতা পুজো স্পেশাল প্রতি রবিবার সোমবার দুপুর 12:45 নিউ জলপাইগুড়ি থেকে ছাড়বে। পরের দিন রাত 12:40 কলকাতায় পৌঁছবে। যদি একটু অড টাইম, কিন্তু যারা বেড়াতে ভালোবাসে তাদের জন্য কোনো টাইমই অড টাইম নয়। 18 অক্টোবর থেকে 30 নভেম্বর পর্যন্ত মোট 14টা ট্রিপ কমপ্লিট করবে এই পুজো স্পেশাল। এই ট্রেন দুদিকেই নৈহাটি, ব্যান্ডেল, নবদ্বীপ ধাম, কাটোয়া, আজিমগঞ্জ, জঙ্গিপুর রোড, নিউ ফারাক্কা আর মালদহ টাউন বা মালদা টাউন স্টেশনে দাঁড়াবে। এই ট্রেনেও সাধারণ দ্বিতীয় শ্রেণীর স্লিপার আর এসি কামরা থাকবে। দ্যাট ইজ রিয়েলি গুড নিউজ। লাস্ট বাট নট দ্য লিস্ট, লাস্ট মেসেজ একটা পড়ে দিই। স্বপন দেবনাথ দাভানগরে কর্ণাটক, কাটোয়া পূর্ব বর্ধমানে অরিজিনাল বাড়ি, পাঠিয়েছেন গুড মর্নিং, জানিয়েছেন খুব সুন্দর, আজকের টপিক সম্পর্কে আমি বলতে চাই। আমাদের জীবন থেকে পাওয়া শিক্ষা আমাদের আগামী প্রজন্মকে যদি শিখিয়ে যেতে পারি আর তারা যদি সেটা গ্রহণ করে, তবে আগামী পৃথিবী অনেক সুন্দর হবে। ছোটদের ধৈর্যশীল হতে শেখাতে হবে। ইদানিং মানুষকে দেখি অল্পেতেই অধৈর্য হয়ে পড়ে, ছোটোখাটো তুচ্ছ ব্যাপারে অহেতুক ভায়োলেন্ট হয়ে পড়ে। আরেকটা ব্যাপার, লোভ ত্যাগ করতে শেখাতে হবে, নিজেকেও লোভ থেকে দূরে সরিয়ে রাখতে হবে। দিন দিন মানুষ প্রচণ্ড লোভী হয়ে যাচ্ছে, এটা খুব উদ্বেগের। ছোটদের শুধু নারীদের সম্মান নয়, সামগ্রিকভাবে নারী পুরুষ নির্বিশেষে মানুষকে সম্মান করা শেখাতে হবে, প্রকৃতিকে ভালোবাসতে শেখাতে হবে। প্রকৃতি থেকেও শিশুটা অনেক অনেক কিছু শিখতে পারে। ব্যাস আজ এটুকুই, সবাই ভালো থেকো, পৃথিবী সুন্দর হয়ে উঠুক, এই কামনায় স্বপন দেবনাথ দাভানগরে কর্ণাটক, অরিজিনাল বাড়ি কাটোয়া পূর্ব বর্ধমান। নোটা বেজে 54:05, আজকের মতো সময়ের শেষ। 6টা থেকে 10টা পর্যন্ত 4-4টে ঘন্টা শনিবার 12ই সেপ্টেম্বর তোমাদের সঙ্গী হয়ে কাটালাম, খুব ভালো লাগলো। যদি সব ঠিক থাকে আগামীকাল আরও একবার কথা হবে তোমাদের সঙ্গে, দেখা হবে তোমাদের সঙ্গে FM রেইনবোতে। আজকের মতো টাটা বাই বাই, ভালো থেকো সব্বাই।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নমামি বসু রুদ্র। অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলন আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে শুরু হচ্ছে। ভারতের সভাপতিত্বে 2026 ব্রিক্স শিখর সম্মেলনের মূল ভাবনা সহনশীলতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থিতিশীলতার জন্য নির্মাণ। অনুপ্রবেশ রুখতে রাজ্য সরকার আন্তর্জাতিক সীমান্তে অরক্ষিত অংশে কাঁটাতারের বেড়া দেওয়ার জন্য সীমান্তরক্ষী বাহিনী বিএসএফকে জমি দেওয়ার বিষয়ে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। ইতিমধ্যেই প্রায় 90% জমি বিএসএফকে হস্তান্তর করা হয়েছে বলে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে গত সন্ধ্যায় রামকথা অনুষ্ঠানে জানান মুখ্যমন্ত্রী। জাপান এ রাজ্যে শিল্প বাণিজ্যে নতুন বিনিয়োগে আগ্রহ প্রকাশ করেছে। শিল্পমন্ত্রী তাপস রায় গতকাল কলকাতায় শিল্প সদনে জাপানের বিদেশ প্রতিমন্ত্রী সাতো আয়োনোর সঙ্গে এক বৈঠকের পর একথা জানান। তিনি বলেন, আগামী বছর ইন্দো জাপান কূটনৈতিক সম্পর্কের 75 বছর পূর্তি কলকাতায় সাড়ম্বরে উদযাপন করা হবে। পশ্চিমবঙ্গের 2 বিধানসভা আসনে উপনির্বাচনের জন্য কংগ্রেস প্রার্থীদের নাম ঘোষণা করেছে। পূর্ব মেদিনীপুরের নন্দীগ্রামে দলের প্রার্থী হচ্ছেন ভূমি আন্দোলনের নেতা মিলন প্রধান। অন্যদিকে মুর্শিদাবাদের রেজিনগরে জেলা পরিষদের বিরোধী দলনেতা আবদুল্লাহিল কাফিকে প্রার্থী করা হয়েছে। বিশিষ্ট কবি, সাহিত্যিক, অনুবাদক কেতকী কুশারী ডায়সন প্রয়াত, বয়স হয়েছিল 86 বছর। রবীন্দ্রনাথ ও ভিক্টোরিয়া ওকাম্পো সম্পর্কে লেখা তাঁর বই জনপ্রিয় হয়েছিল। এছাড়াও রঙের রবীন্দ্রনাথ সহ বহু বই লিখেছেন তিনি। ভারতীয় আবহাওয়া দপ্তর আজ উপকূলীয় অন্ধ্রপ্রদেশ, ওড়িশায় বেশ কিছু জায়গায় বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টির কমলা সতর্কতা জারি করেছে। 32তম কলকাতা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব কিফের প্রথম বৈঠক গতকাল বসে নন্দনে। চলচ্চিত্র উৎসবের আয়োজন, প্রশাসনিক প্রস্তুতি সহ নানা বিষয়ে আলোচনা হয়। আগামী 16-23 ডিসেম্বর এবার কলকাতা চলচ্চিত্র উৎসবের আয়োজন করা হবে। জরুরি মেরামতি ও রক্ষণাবেক্ষণের কাজের জন্য কলকাতা হাওড়ার মধ্যে সংযোগকারী দ্বিতীয় হুগলি সেতু আগামীকাল আরও এক দফায় বন্ধ থাকবে। সকাল 6টা থেকে বেলা 10টা পর্যন্ত এই সেতুর ওপর দিয়ে কোন যান চলাচল করবে না। ইউএস ওপেন টেনিসে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে মুখোমুখি হবেন অষ্টম বাছাই বেন

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি ধৃতি সেন শর্মা। সুরেন্দ্রনাথ আইন কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদী তারান্নুমকে দীর্ঘক্ষণ ঘেরাও এবং অবশেষে তার পদত্যাগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। উপস্থিতির হার কম থাকা সত্ত্বেও পরীক্ষায় বসতে দেওয়ার দাবিতে পড়ুয়ারা বৃহস্পতিবার বেলা দুটো থেকে তাঁকে ঘেরাও করে রাখেন। টানা 23 ঘণ্টা ঘেরাও চলার পর গতকাল দুপুরে পদত্যাগপত্র পেশ করেন তারান্নুম। পরে উপাধ্যক্ষের ইমেল পেয়ে পুলিশ গিয়ে তাকে উদ্ধার করে। স্কুল সার্ভিস কমিশনের 2025 সালের নতুন নিয়োগ প্রক্রিয়ায় অন্যান্য অনগ্রসর শ্রেণী অথবা ইডাব্লিউএস কোনো একটা ক্যাটেগরিতে সুযোগ দেওয়ার দাবিতে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন পরীক্ষার্থীরা। এর ফলে স্কুল সার্ভিস কমিশনের 9ম, 10ম, 11ম ও 12ম শ্রেণীর নিয়োগে নতুন করে জটিলতা সৃষ্টি হবে কিনা সে ব্যাপারে আশঙ্কা তৈরি হয়েছে। পশ্চিমবঙ্গে 2 বিধানসভা আসনে উপনির্বাচনের জন্য কংগ্রেস প্রার্থীর নাম ঘোষণা করা হয়েছে। পূর্ব মেদিনীপুরে নন্দীগ্রামে দলের প্রার্থী হচ্ছেন ভূমি আন্দোলনের নেতা মিলন প্রধান। অন্যদিকে মুর্শিদাবাদের রেজিনগরে জেলা পরিষদের বিরোধী দলনেতা আবদুল্লাহিল কাফিকে প্রার্থী করা হয়েছে। নন্দীগ্রামে উপনির্বাচনে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিজেপির বিরুদ্ধে প্রার্থী হলে তারা তাকে সমর্থন করবেন বলে বিধানসভার বিরোধী দলনেতা তৃণমূল কংগ্রেসের বিক্ষুব্ধ নেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় মন্তব্য করেছেন। অন্যদিকে তৃণমূল কংগ্রেসের জোড়াফুল প্রতীক কার দখলে থাকবে তা চূড়ান্ত করতে নির্বাচন কমিশন আজ ওই দলের দুপক্ষের সঙ্গেই বৈঠকে বসছে। অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলন আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে শুরু হতে চলেছে। ভারতের সভাপতিত্বে ব্রিক্স শীর্ষ সম্মেলনের এবারের মূল ভাবনা সহনশীলতা, উদ্ভাবন, সহযোগিতা এবং স্থিতিশীলতার জন্য নির্মাণ। সোমনাথ স্বাভিমান পর্বের অঙ্গ হিসেবে পশ্চিমবঙ্গ সরকারের ব্যবস্থাপনায় বিশেষ ট্রেনে সোমনাথ যাত্রার ব্যবস্থা করা হয়েছে। আজ বেলা 12টা নাগাদ কলকাতা স্টেশন থেকে এই ট্রেন যাত্রার সূচনা করবেন পর্যটন মন্ত্রী ডক্টর শঙ্কর ঘোষ। ট্রেনটি আজ রওনা হয়ে সোমনাথে পৌঁছবে 14ই সেপ্টেম্বর। আলিপুর আবহাওয়া দপ্তর আগামী 2 থেকে 3 ঘণ্টায় বাঁকুড়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনা, কলকাতা এবং হাওড়ায় বজ্র বিদ্যুৎ সহ মাঝারি বৃষ্টির সতর্কতা জারি করেছে। হলুদ সতর্কতাও জারি করা হয়েছে। এই মুহূর্তের খবর আপাতত এ পর্যন্তই।

আলোজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন। শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।

গান্দরিয়া নিয়ে শনিবার সকালে আপনাদের সাথে অনুপূর্বা। ঘড়ি বলছে বেলা 11:05, সপ্তাহের একটা শেষ দিন। আসলে সপ্তাহের শেষ দিন হোক আর শুরুর দিনই হোক, কর্মব্যস্ততা কিংবা অবসর, এই দুটোর মধ্যে ভাগাভাগিতে অনেক সময় অনেক কাজ থাকে যেটা আমাদের একেবারে বাদ দেওয়া যায় না। সেটা মানে নিত্য নৈমিত্তিক কাজের মধ্যেই পড়ে, যেমন রান্নাবান্না, খাওয়া দাওয়া, জীবনধারণ আর অন্যান্য কাজ। তেমনই রবীন্দ্রনাথের গান শোনা, আর সেই গান শোনা যদি প্রত্যেক সপ্তাহের শেষের দুটো দিন সঙ্গী হয় তাহলে তো কথাই নেই। 107 FM রেনবো গান্দরিয়া প্রতি শনিবারের মতো আজও থাকছে রবি ঠাকুরের গান।

যে মানুষ বিষয় জাগিয়ে গেছেন তার জীবনে, তার সৃষ্টিকর্মে, সে মানুষের গান যে আকাশ ভরা বিষয়ে মাতোয়ারা থাকবে, এটাই স্বাভাবিক। রবীন্দ্রনাথ নিজেই বলছেন, প্রাণের একটা শক্তি হচ্ছে গ্রহণ করার শক্তি, আরেকটা শক্তি দানের। যে মন গ্রহণ করতে জানে না, সে ফসল ফলাতেও জানে না, সে তো মরুভূমি। যদি বাঙালির বিরুদ্ধে কেউ এ অভিযোগ আনে যে তার মনের ওপর ইউরোপীয় সভ্যতা আগে থেকে প্রভাব বিস্তার করেছে, তাহলে আমি তাতে বিন্দুমাত্র লজ্জা পাই না, বরং গৌরব বোধ করি। বাঙালির জীবনের নিজস্ব একটা জমি আছে, সেই জমিতে সতত ফসল ফলে। যে মানুষ নিজে এই কথা লিখছেন, সেই মানুষই কিন্তু বাঙালির জমি কর্ষণ করে গেছেন, অর্থাৎ কি না, মনের জমি। আর সেই জন্যই বাঙালির মনের জমিতে রবীন্দ্রনাথের জন্ম, প্রতিদিন প্রতি মুহূর্তে। গান্দরিয়ায় প্রতি শনিবার রবীন্দ্রনাথের গান আর কথা নিয়েই আপনাদের সাথে আমরা থাকি, আজও আছি স্টুডিও প্রান্তে আপনাদের বন্ধু অনুপূর্বা। কিন্তু ওই যে বললাম, প্রতিদিন যে থাকি, প্রতিদিনের তো একটা যাপনের তালিকা থাকে। আজকে কোন কথা কোন গানে রবীন্দ্রনাথের সাথে আমরা দুপুর একটা পর্যন্ত সময় কাটাবো। আসলে রবীন্দ্রনাথের গান এত ধারায় বিস্তৃত, তাকে ধরা কঠিন যেমন, ঠিক তেমনই সে ধারার কোনো অন্ত নেই। আজকে যদি আমরা ভারতবর্ষের বিভিন্ন প্রাদেশিক গানের কথা তুলে ধরি, রবীন্দ্রনাথের গানে আমরা জানি পাশ্চাত্য সুরের প্রভাব আছে, লোকায়ত গানের প্রভাব আছে, ঠিক তেমনই গোটা ভারতবর্ষ জুড়ে বিভিন্ন গানকে রবীন্দ্রনাথ তাঁর গান করে তুলেছেন, আহরণ করেছেন, সাজিয়েছেন তার নিজের মনের মাধুরী মিশিয়ে। না, অনুকরণ কখনোই নয়, অনুসরণ, আবার ওই যে নিজের মনের মাধুরীতে তার সবটুকু সত্তা একেবারে অবিন্যস্ত থেকে গেছে। কবি নিজে বলছেন, যে সুরটি ভালো শুনেছি সে সুরটিই গ্রহণ করেছি, সেই সুরের মধ্যে কোথাও কোনো গ্লানি রাখিনি। আর সেই জন্যই স্বদেশ থেকে বিদেশ রবীন্দ্রনাথের গান পরিপূর্ণ হয়েছে তার আপন স্বকীয়তায়। আজকের গান্দরিয়ায় থাকবে সেই সব গান, যেসব গানে রবীন্দ্রনাথের বিভিন্ন প্রদেশের

সুর ধরা পড়েছে। আমরা শোনাই প্রথমে একটা গান, মহাবিশ্বে মহাকাশে, ইমন কল্যাণ তেওড়াতে এই গান, যে গান হিন্দি ভাঙা গান, মহাদেব মহেশ্বর। এই গান থেকে রবীন্দ্রনাথ তৈরি করেছিলেন তার নিজের গান। অনুষ্ঠান শুরু করেছিলাম ইন্দ্রনীল সেনের কণ্ঠে গান দিয়ে, মহাবিশ্বে মহাকাশে শোনাই অগ্নিভূ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে।

রবীন্দ্রনাথের গান নিজেই কিন্তু চির যৌবনের দূত, উদ্দাম, বাঁধন ছাড়া, সৃষ্টি ছাড়া। কখনো কখনো সব নিয়ম ছিঁড়ে এই গান এগিয়ে চলে নিজের উৎস পানে। আসলে এই যে গানটি শোনাচ্ছিলাম, আমরা এনে অনেক গান আছে, আমরা শুনতে গিয়ে ভাবি যে গানটা শুনছি সেটা তো সেরকম সুরে নয়, সেরকম তালে নয়। একটা গান একটা সময় তিনি রচনা করেছেন, তার অনেক পরে সেই গানকে হয়তো ভেঙে চুরে অন্য তালে, অন্য লয়ে নিজের সৃষ্টিতে নতুন রূপ দিয়েছেন। আসলে রবীন্দ্রনাথ এই জন্যই শত উৎসারিত, প্রতিদিন তার জন্ম। গান তৈরির বেলায় রবীন্দ্রনাথের সুর আগে কি কথা, আগে কি করতেন, সত্যি কিন্তু বলা শক্ত। তবে কথা এবং সুর দুয়ের যে সম্মেলন ঘটে যে কি দাঁড়াত, ঠিক যেন হরগৌরীর মতো, লিখছেন এক রবীন্দ্র বিশেষজ্ঞ। আর সেই জন্যই বিশেষ করে রবীন্দ্রনাথের গানের সমাদর বিশ্বজনীন, সার্বজনীন। সারা পৃথিবীর দেশ বিদেশ ঘুরে যেমন সেখান থেকে গানের সুর আহরণ করেছেন, ঠিক তেমনি নিজের দেশের স্বভূমি কিংবা সেই স্বভূমির মাটি, তার প্রাদেশিকতা, তার নানা রূপ বৈচিত্র্যের মধ্যে ঐক্য তার গানে ত্রিবেণী সঙ্গম হয়ে ঢুকে পড়ছে। একেবারে নিখুঁত গাণিতিক হিসাব, তাল, লয়, ছন্দ এসবের বাইরে যদি যাই, সে গানের মধ্যে একটা নিজস্ব আবেদন আছে। গানের আগের সুর, আদর্শ রাগ, তাল, এগুলো কিন্তু অনেক সময় পরে বদলে গেছে। ওই যে বললাম তার গানের সৃষ্টির বাঁধন ছাড়া যৌবনের দূত, উদ্দাম হয়ে বয়ে চলা এই গানে অনেক সময় দেখা গেছে যে সুরটি ভিন্ন, সেটিও কিন্তু তিনি নিজেই তৈরি করে রেখে গেছেন। ঠিক যেমন শোনাচ্ছিলাম অগ্নিভ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে মহাবিশ্বে মহাকাশে গানটি। এরপর শোনাই আরেকটা হিন্দি ভাঙা গান। প্রথম যে গানটা ছিল আজ শ্যাম মহালিয়ে খাম্বাজ একতালে, রবীন্দ্রনাথ সেটাই তৈরি করলেন। তোমারই গেহে পালিছ স্নেহে তুমি ধন্য ধন্য হে। স্বাগতা লক্ষ্মী দাশগুপ্ত।

0: of humanity first. Because when we work together, possibilities become progress.
1: Gaane bajuk on air radio. Shuncho 107 FM Rainbow. Shat shure shara din. Shat shure shara din.
2: কালো জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
3: উইকলি স্পোর্টস রিপোর্ট। স্টাম্পের বিরতির পর আবার ফিরে এলাম 107 FM রেইনবোর স্টুডিওতে গান দরিয়া নিয়ে, আপনাদের সাথে অনুপূর্বা। আজ আমরা শুনছি রবীন্দ্রনাথের বিভিন্ন গানে প্রাদেশিকতার সুর। অখণ্ড ভারতবর্ষ, বৈচিত্র্যময় ভারতবর্ষ ধরা দিয়েছে রবীন্দ্রনাথের গানে। যে প্রান্তেই গেছেন, সে প্রান্তের গানের সুরেই তিনি প্রভাবিত হয়েছেন, আর সেখান থেকে সুর আহরণ করে নিজের মতো করে মনের মাধুরী মিশিয়ে গান তৈরি করেছেন। আর সেই গান নিয়েই কিন্তু গান দরিয়ায় আপনাদের সাথে দুপুর একটা পর্যন্ত পথ চলা। স্টাম্পের আগে পর্যন্ত আমরা শুনিয়েছিলাম মূলত হিন্দি ভাঙা গানগুলো, এবার আসি অন্যান্য ভাষাভাষীর গানে। আগে গানটা শোনাই শ্রাবণী সেনের কণ্ঠে, তারপর বলবো কোন প্রদেশের কিভাবে এই গান তৈরি হলো।

রবীন্দ্রনাথের গানে প্রাদেশিকতার সুরে এই যে শ্রাবণী সেনের কণ্ঠে গানটি শোনাচ্ছিলাম, বলার অপেক্ষা রাখে না, গানটা কিন্তু একটা শিখ ভজন। রবীন্দ্রনাথের গানে পাঞ্জাব কিংবা শিখ ভজন, তার প্রভাব অনেক গানেই আমরা পাচ্ছি। তার মধ্যে সবথেকে বহুশ্রুত বা জনপ্রিয় গান যদি বলে থাকি তাহলে এই গানটি, বাজে বাজে রম্যবীণা। রবীন্দ্রনাথের ভাইজি ইন্দিরা দেবী, যিনি কবির ভীষণ প্রিয় ছিলেন, বিভিন্ন জায়গা থেকে ইন্দিরা দেবীকে গান নিয়ে, তার লেখা নিয়ে বিভিন্ন অনুভূতি ভাগ করে নিয়েছেন চিঠিতে, যে চিঠির সংকলন ছিন্নপত্রাবলিতে আমরা পেয়েছি। সেই ইন্দিরা দেবী কিন্তু পরবর্তী সময় রবীন্দ্রনাথের গানের বিভিন্ন প্রভাব, সে পাশ্চাত্য সঙ্গীতের প্রভাবই হোক, প্রাদেশিকতা হোক কিংবা লোকায়ত প্রভাব হোক, তাই নিয়ে একটা বই লিখেছিলেন। সেই বই রবীন্দ্রসঙ্গীতের ত্রিবেণী সঙ্গম, খুব সুন্দর লিখছেন সেখানে ইন্দিরা দেবী। যে শিখ ভজন আমার মনে হয় এটা একটা ভাঙা গানের রাজা, এই হিসাবে যে যতদূর সম্ভব অল্প পরিবর্তনে বিদেশিকে স্বদেশিতে পরিণত করা হয়েছে, যেন একই স্বর্ণমুদ্রার এপিট আর ওপিট। অবশ্য এই গানের মূল গান ওয়াদই ওয়াদই রম্য বীণা ওয়াদই, সে ভাষাকে বেশি সুযোগ দেওয়া হয়েছে। কিন্তু যদিও স্বীকার করি যে তিনি মূলের প্রত্যেক কথা অনুবাদ করেছেন মাত্র, তাহলেও বাকি দুটি কলি তিনি পূর্বাপর সঙ্গতি রেখে নিজেই সংযোজন করেছেন। এ কথা লিখছেন রবীন্দ্রনাথের ভাইজি ইন্দিরা দেবী এই গানটি সম্পর্কে। আরও লিখছেন, অবশ্য তার কারিগরি বা শিল্পচাতুরি এতই সব প্রকাশ

0: যে আমাদের মতো লোকের অন্যকে চোখে আঙুল দিয়ে সেটা দেখাতে যাওয়া অনেকটা প্রদীপ ধরে সূর্যের আলো দেখাবার মতো। তবে প্রদীপেরও প্রয়োজন আছে, নইলে দীপাবলি কিসে হবে? সত্যি তাই, রবীন্দ্রনাথ বিভিন্ন প্রদেশের সুর গ্রহণ করেছেন তার নিজের মতো করে, কিন্তু তার শিল্পচাতুরী এতটাই স্বপ্রকাশে প্রকাশিত যে কখনোই সেটা অনুকরণের পর্যায়ে যায়নি, সেটা তার নিজের গানেই পরিণত হয়েছে। এরপর আসি আরেকটা গানে। সে গান যদিও মানে ভীষণ বহুশ্রুত নয়, তবে সে গানেও কিন্তু পাঞ্জাবি শিখ ভজনের একটা প্রভাব আছে এবং তার পিছনে একটা ঘটনাও আছে। রবীন্দ্রনাথের পৈতে বা উপনয়নের পর তার পিতা দেবেন্দ্রনাথ ঠাকুর তাকে নিয়ে বেরিয়ে গেলেন হিমালয় দর্শন করাতে। মাঝে বিভিন্ন জায়গা তারা ঘুরলেন, প্রথমে বোলপুর গেলেন, তারপরে গেলেন অমৃতসর, ডালাউসি। এই অমৃতসরে যখন নিয়ে গেলেন বালক রবিকে, তিনি তখনও কিশোর হননি, সবে উপনয়ন হয়েছে, প্রতিদিন সন্ধ্যায় কিন্তু স্বর্ণমন্দিরে রবীন্দ্রনাথ একটা শিখ ভজন শুনতেন। সেখানে থালার মধ্যে প্রদীপ জ্বালিয়ে শিখরা তাদের আরাধ্য দেবতাকে পুজো করতেন, আরতি করতেন। সেই
1: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নিবেদিতা লাহিড়ী। সৌদি আরব জানিয়েছে ড্রোন হামলার একদিন পর দেশের গুরুত্বপূর্ণ ইস্ট ওয়েস্ট তেল পাইপলাইন সাময়িকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। সেদেশের জ্বালানি মন্ত্রক জানিয়েছে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে এই সিদ্ধান্ত। অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলন আজ নতুন দিল্লির ভারত মণ্ডপমে শুরু হতে চলেছে। দুদিনের এই বিরাট সম্মেলনে ব্রাজিল, চীন, মিশর, ইথিওপিয়া, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা এবং সংযুক্ত আরব আমিরশাহী সহ 11টি প্রধান বিকাশশীল অর্থনীতির দেশ নিজেদের মধ্যে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্বে বাণিজ্যের কল্যাণে নিরাপদ সমুদ্রপথ, মুক্ত সরবরাহ এবং নাবিক ও নৌযাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। বাণিজ্যিক বাধা দূর করে ব্যবসায়ী সুযোগ বৃদ্ধির লক্ষ্যে সহযোগিতা বাড়িয়ে তোলার জন্য ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলির কাছে আবেদন জানান তিনি। প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা PMKMY আজ 7 বছর পূর্ণ করল। 2019 সালের আজকের দিন অর্থাৎ 12ই সেপ্টেম্বর এর সূচনা হয়। দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বার্ধক্যে আর্থিক ও সামাজিক নিরাপত্তা সুনিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার এই পেনশন প্রকল্প চালু করে। ভারী বৃষ্টি ও বাঁধ থেকে জল ছাড়ার জেরে উত্তরপ্রদেশের অন্তত 25টি জেলা বন্যা কবলিত। পরিস্থিতি মোকাবেলায় ত্রাণ ও উদ্ধার কাজ চলছে। এখনও পর্যন্ত মোট প্রায় 21,000 মানুষকে নিরাপদ আশ্রয়ে সরানো হয়েছে। প্রায় 3,000 মানুষ বর্তমানে ত্রাণ শিবিরে রয়েছেন। মার্কিন ওপেন টেনিসে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে মুখোমুখি হবেন অষ্টম বাছাই বেন সেন্টন ও বিশেষ বাছাই আলেকজান্ডার জভেরেভ। মহিলা সিঙ্গলসের ফাইনালে আজ রাতে আরিনা সাভালঙ্কার মুখোমুখি হবেন দ্বিতীয় বাছাই এলেনা রিবাকিনা। মহিলা ডাবলসে চ্যাম্পিয়ন হয়েছেন ক্যাটেরিনা সিনিয়াকোভা ও টেলর টাউনসেন্ড। খবর এখনকার মতো এখানেই শেষ হবে।
2: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
3: কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
4: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme Building for Resilience, Innovation, Cooperation and Sustainability with the people

গানটি শুনছিলেন ভাস্বতী দত্তের কণ্ঠে, রবীন্দ্রনাথের গানে প্রাদেশিক সুর। আর সেই সুরে শোনাচ্ছিলাম পাঞ্জাবি ভজন বা শিখ ভজনের দুটি গান। আসলে রবীন্দ্রনাথ সারা ভারতবর্ষে যখন ভ্রমণ করেছেন, তখন সেখান থেকে তার সাহিত্যের রসদ আহরণ করেছেন। সঙ্গীতের সুর তো বটেই। একদম প্রথম দিকে যৌবন বয়সে বিলেতে যাওয়ার আগে তাকে বেশ কিছুদিন থাকতে হয়েছিল

মুম্বাইতে, মানে তখনকার বোম্বে। কোথায় থাকতে হয়েছিল? না, সত্যেন্দ্রনাথ দত্ত, প্রথম ভারতীয় আইসিএস, তার দাদা, তার কর্মস্থল সেখানে। রবীন্দ্রনাথ বেশ কিছুদিন ছিলেন, বিলেতে যাওয়ার আগে বেশ কিছু বিলিতি আদব কায়দা সব কিছু শেখার জন্য, তাছাড়া মানুষের সাথে, সমাজের অন্যান্য ব্যক্তিদের সাথে পরিচিত হওয়ার জন্য রবীন্দ্রনাথ সত্যেন্দ্রনাথ ঠাকুরের কর্মস্থল বোম্বাইতে ছিলেন। সেখানে থাকার সময় বেশ কিছু প্রাদেশিক গানের সুর কিন্তু তিনি আহরণ করেছিলেন। এ বিষয়ে কিন্তু ইন্দিরা দেবী তার ত্রিবেণী সঙ্গম বইতে লিখছেন যে ভাঙা গান নমুনার কথাতে আমাদের প্রথমে আসে বোম্বাইয়ের কিছু গান। সে গান আমরা শুনি, সে গান থেকেও কিন্তু পরবর্তীকালে তিনি গান ভাঙেন। তিনি বলতে এখানে অবশ্যই তিনি রবীন্দ্রনাথ ঠাকুরকে বুঝিয়েছেন। সেরকম দু একটা গান শোনাই, বহুশ্রুত গান বড় আশা করে। এই গান কণ্ঠে নেয়নি এমন বাঙালি বোধহয় খুব কমই আছে। মূল গান ছিল সখি ওয়া ওয়া, এই গান থেকেই রবীন্দ্রনাথ তৈরি করলেন বড় আশা করে এসেছি গো কাছে ডেকে এলাম। গানটি শোনাই শকুন্তলা বড়ুয়ার কণ্ঠে।

বোম্বাইতে থাকার সময় রবীন্দ্রনাথ যেসব গান শুনেছিলেন সেসব গান থেকে নিজের মতো করে কিছু গান তৈরি করা। মারাঠি গান সখি বাবা, সেখান থেকে এই যে গান সেটা তো শোনালাম। এরকম আরও বেশ কিছু গান আছে, যেমন পূর্ণচন্দ্রাননে, মারাঠি গানটা থেকেই কিন্তু রবীন্দ্রনাথ তৈরি করেছিলেন আজি শুভ দিনে পিতার ভবনে চলো চলো। এই গানটা যখন আমরা শুনি আজি শুভ দিনে, সেখানে কোথাও যেন একটা পাশ্চাত্য সঙ্গীতের ছোঁয়া পাই, পাশ্চাত্য সুরের। আসলে গান তৈরি বা গান নিজের মতো করে করার সময় সেটা যে সব সময় স্বদেশী সুরে হবে এমনটা নয়। এমনও ঘটেছে প্রাদেশিক কোনো গান তিনি তৈরি করেছেন, সে গানের সুর করেছেন রবীন্দ্রনাথ নন, তার পরিবারের অন্য কেউ। আবার তিনি যখন সুর করছেন দেখা যাচ্ছে যে প্রাদেশিক কোনো গান থেকে তিনি মূল গানটা নিয়েছেন, অথচ গানটি যখন সুর করেছেন সেখানে কিন্তু একটা বিদেশি গানের সুরের প্রভাব রেখেছেন। মারাঠি অঞ্চলের প্রধান ভাষা, সেখান থেকেই তৈরি হওয়া। আরেকটা গানের কথা বলি, চারি ওয়ারেসিয়া পরিয়ন্তা, এই গান থেকে রবীন্দ্রনাথ ভাঙা গান তৈরি করেছিলেন সকাতরে।

ওই কাঁদিছে সকলে। ইন্দ্রাণী সেনের কণ্ঠে এই গানটি শোনাই। এই গানটি শোনানোর পর চলে যাব দক্ষিণ ভারতের গানে।

0: সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। কালজয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গান দরিয়া 107 FM রেইনবোতে। গান দরিয়া, গান দরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
1: রেইনবো গান্দরিয়া আপনাদের সাথে অনুপূর্বা। রবীন্দ্রনাথের গানে প্রাদেশিকতার সুর নিয়েই আজ আপনাদের সাথে কিছুটা সময় পথ হাঁটা। আমরা বিভিন্ন প্রদেশে ঘুরেছি, এবার আসব দক্ষিণ ভারতে। দক্ষিণ ভারতীয় গানের সুর রবীন্দ্রনাথের গানে কিন্তু একটা বড় প্রভাব ফেলেছে। আসলে সব প্রদেশের গানকেই তিনি তার মতো করে তৈরি করেছেন, তার মধ্যে দক্ষিণ ভারতীয় সুর একটু যেন আলাদা। বেশ কিছু পরিচিত রবীন্দ্রসঙ্গীত যেগুলো আমরা উৎসবে সাধারণত গান গেয়ে থাকি, বহুশ্রুত গান, সেগুলো যে কীভাবে রবীন্দ্রনাথ তৈরি করেছিলেন একটু করে বলি, ছোট উদাহরণ। তার মধ্যে গান কিছু আছে আধ্যাত্মিক, কিছু আছে নিখাদ রাগভিত্তিক। যেমন লাবণ্য রাম, এই গানের কথা যদি বলি, আধ্যাত্মিক এই গানটি কিন্তু তৈরি হয়েছে ত্যাগরাজের লাবণ্য রাম লাগে জুটে বে, এই গানের ওপর ভিত্তি করেই, মানে পূর্ণ সাধব দক্ষিণ ভারতের সেই রাগের ওপর নিবদ্ধ। রবীন্দ্রনাথ তার মতো করে তৈরি করেছিলেন অসাধারণ গান একি লাবণ্যে পূর্ণ প্রাণ। আমরা মূল গানটা কিছুটা শুনি, দক্ষিণ ভারতীয় যে গানটার কথা বলছিলাম লাবণ্য রাম লাগে ঝুটেবে, এই গানটি মূল গানটা কিছুটা শুনি স্বাগতা লক্ষ্মী দাশগুপ্তের কণ্ঠে। তারপর এই গানের অনুসরণে বা গানের আধারে তৈরি হওয়া রবীন্দ্রনাথের সেই বহুশ্রুত গানটাও শোনাব। আগে দক্ষিণ ভারতীয় মূল গানটা শোনাই।

গানটি শোনাচ্ছিলাম অগ্নিভূ বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে। দক্ষিণ ভারতীয় আরেকটি গানের কথা বলি, তবে এ কথা আগে জানানো দরকার যে দক্ষিণ ভারতীয় এই দক্ষিণের প্রদেশের গানের ক্ষেত্রে কিন্তু রবীন্দ্রনাথ তার অত্যন্ত প্রিয় ছাত্রী, যিনি শান্তিনিকেতনে এসে বহুদিন কিন্তু ছিলেন শিক্ষা গ্রহণের জন্য, সাবিত্রী গোবিন্দকৃষ্ণন। সেই সাবিত্রী গোবিন্দকৃষ্ণনের কাছে রবীন্দ্রনাথ বিশেষভাবে এই দক্ষিণ ভারতীয় গানের মাধ্যমে প্রভাবিত হয়েছিলেন। তিনি কর্ণাটকী সঙ্গীতে পারদর্শী ছিলেন, তার কাছ থেকেই কবিগুরু কিন্তু দক্ষিণ ভারতের মানে সন্ত ত্যাগরাজ আর মুথুস্বামী দীক্ষিতের প্রচুর কালজয়ী যে সুর, সেই সুর শুনতেন প্রতিদিন সন্ধেবেলা। এ বিষয়ে একটা গল্পের কথা মনে পড়ছে। একদিন দুপুরবেলা সাবিত্রী গোবিন্দকৃষ্ণন তার মতো করে একটু বিশ্রাম করছেন। রবীন্দ্রনাথ রীতিমতো তার পুত্রবধূ প্রতিমাকে পাঠিয়েছেন তাকে নিয়ে আসার জন্য উত্তরায়ণের বাড়িতে। প্রতিমা দেবী গিয়ে বলছেন যে বাবা মশাই ডাকছেন। সাবিত্রী তখন একটু বিশ্রাম করছেন, বলছেন যে এক্ষুনি যেতে হবে, ডেকে পাঠিয়েছেন। রীতিমতো বাবা রসম এবং অন্যান্য জিনিস সব মজুত রেখেছেন, বেশ কিছু গানের প্রয়োজন আছে, সেই গান একটু শুনবেন, তারপরে এগুলো খাবেন। তো গুরুদেব যখন ডেকেছেন, সাবিত্রী তো আর সেই কথা না ফেলে পারেন না, তিনি সাথে সাথে উত্তরায়ণে গেলেন। গিয়ে দেখলেন উত্তরায়ণের দাওয়ায় রবীন্দ্রনাথ বসে আছেন সাবিত্রীর কাছে, বেশ কিছু সুর শুনতে চাইলেন।

কর্ণাটকী সঙ্গীতের সুর সান্তিয়াগরাজ আর মুথুস্বামী দীক্ষিতের সুর। সেই সুর থেকেই কিন্তু রবীন্দ্রনাথ তৈরি করলেন কালজয়ী সেই বসন্তের গান বাসন্তী হে ভুবন মোহিনী, যার মূল গানটা হচ্ছে মীনাক্ষী মে মুদুমস্বামী। গানটা শোনাই আমরা, না দক্ষিণ ভারতীয় গানটা শোনাবো না, শোনাবো সেই গানটি থেকে অর্থাৎ মীনা

0: 13 September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
1: Shuncho 107 FM Rainbow. Shat Shure Sharadi. Shat Shure Sharadi.
2: কালো জয়ী বাংলা গানের ধারা ছুঁয়ে যাক মন, শুনছেন গানদরিয়া 107 FM রেইনবোতে। গানদরিয়া, গানদরিয়া, ছুঁয়ে যাক মন, ছুঁয়ে যাক মন।
3: রবীন্দ্রনাথের গানে প্রাদেশিক সুর নিয়ে গোটা ভারতবর্ষ প্রায় ভ্রমণ করে আমরা কিন্তু দক্ষিণ ভারতের গান শুনছিলাম। আবার একটু পশ্চিম ভারতের দিকে যাওয়া যাক, গুজরাট। গুজরাটের গানও কিন্তু রবীন্দ্রনাথের গানে প্রভাব ফেলেছে, গুজরাটি ভজন। আমরা যদি একটু তাকাই, কোথাও গুজরাটি ভজন, কোথাও বা প্রভু, এই নামের সাথে জড়িয়ে যাচ্ছে তার সৃষ্টি, তার লেখা। খুব সুন্দর লিখছেন ইন্দিরা দেবী যে একটা গানের কথা, তার কিছুটা টপ্পার চাল আছে, তারানা আছে, সেখান থেকেই নিজের মতো করে তৈরি করছেন। এটি এখন চলিত না থাকলেও আমরা ছেলেবেলায় খুব শুনতাম। এই গানটিতে সুরের বিশেষ চটক না থাকুক, বেশ একটি ধীর শান্ত ভাব আছে যা ভজনের উপযোগী। সেখানে কথাই প্রাণ, সেখানে সুরের অলঙ্করণে তাকে চেপে না দেওয়াটাই সঙ্গত। সেজন্য ধর্মসঙ্গীতের পক্ষে টপ্পার চালে ধ্রুপদের চালই প্রশস্ত মনে হয়। আরেকটা ভজনের সুরও সরলা দেবী চৌধুরানীর শতগান, যেটা বই আছে সেখানে গুজরাটি নামে কিন্তু নামাঙ্কিত করা আছে। গুজরাটের গান তার নিজস্ব গান হিসেবে তৈরি হয়েছে এমন প্রচুর আছে। একটা তারানার কথা যদি বলি, সে তারানা থেকে গুজরাটি তারানা, দারাদিম দ্রিম দ্রিম, সেখান থেকে কিন্তু কবি তৈরি করেছেন তার নিজের গান। আমরা সেই তারানাটা একটুখানি শোনাই, মূল তারানা, তারপর শোনাব রবীন্দ্রনাথের নিজস্ব গান, সেই তারানা থেকে তৈরি করা।

0: Possibilities become progress.
1: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses, and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
2: Shuncho 107 FM Rainbow. Shat Shure Sharali. Shat Shure Sharali.
3: Kalo Joy Bangla Ganer Dhara Chhuye Jak Mon. Shunchen Gaan Doriya 107 FM Rainbow Te. Gaan Doriya. Gaan Doriya. Chhuye Jak Mon. Chhuye Jak Mon.
4: গান্দরিয়া, রবীন্দ্রনাথের গানে বিভিন্ন প্রদেশের গানের সুর, এই নিয়ে গান্দরিয়ায় আজ সকালে আপনাদের সাথে অনুপূর্বা। সকাল গড়িয়ে দুপুর হয়ে গেছে, আমরাও কিন্তু ভারতবর্ষের বিভিন্ন প্রদেশের গানে রবীন্দ্রনাথ কীভাবে নিজের গান আহরণ করে তৈরি করেছেন সেই সব গান আমরা তার উদাহরণ দিয়ে দিয়ে গল্প শুনিয়ে গান শুনিয়েছি। হাতে এখনও বেশ কিছুটা সময় আছে। আমরা দক্ষিণ ভারতীয় গানের কথা বলছিলাম, যেখানে সাবিত্রী গোবিন্দকৃষ্ণন রবীন্দ্রনাথকে গভীরভাবে প্রভাব ফেলেছিলেন। সেখান থেকে তো তিনি বাসন্তী হে ভুবনমোহিনী, লাবণ্যে রামা লাগা জুটাবে, এই সব গানগুলো তৈরি করেছেন তার নিজস্ব গান। একটু মাদ্রাজি গানের সুরের কথা যদি বলি, তখনও কিন্তু রবীন্দ্রনাথের সময় সেটা মাদ্রাজ, চেন্নাই হয়নি। তো রবীন্দ্রনাথ মাদ্রাজে থাকাকালীন সেই সুরের প্রাচুর্য তার গানে আমরা দেখতে পাচ্ছি। তার একটাই কারণ হলো, মানে অনেক কাজের ক্ষেত্রে তাকে সেখানে থাকতে হয়েছে, সেই সব গানের প্রভাব। তিনি সকালবেলা যেখানেই যেতেন সেখানের গান শুনতেন। সে বিদেশে যখন গেছেন, বিদেশি গানেরও আমরা জানি যে তিনি পানশালায় যেতেন, অ্যাডাম নিলস, অ্যালবনি, স্কট এদের গান শুনতেন। ঠিক তেমনই ভারতের বিভিন্ন প্রদেশের গান শুনে কান তৈরি করা, সেখান থেকে নিজের সুরের মাধুরী মিশিয়ে নিজের গান তৈরি করা। শান্তিনিকেতন একজন মাদ্রাজি ছাত্রীর কণ্ঠে সুন্দর সুন্দর মাদ্রাজি গান তখন তিনি শুনতেন, এবং সেই গানকে তিনি ভেঙে তৈরি করেছিলেন বেশ কিছু গান। একটা গান শোনাই তার মধ্যে, খুব বেশি সময় নেই, বাজে করুণ সুরে মিতা হকের কণ্ঠে।

প্রেরণা যেখান থেকে লাভ করা হোক না কেন, তার শেষ লক্ষ্য থাকবে সৃষ্টির চেহারাটা দেখা। সৃষ্টির চেহারাটা যে কিরকম দাঁড়ালো সেটাই হবে আমাদের মূল বিবেচ্য। লিখছেন রবীন্দ্রনাথের ভাইজি ইন্দিরা দেবী তার ত্রিবেণী সঙ্গম গ্রন্থে। আসলে রবীন্দ্রনাথ আহরণ করেছেন সারা ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে, যেমন করেছেন বিদেশ থেকে, ঠিক তেমনি বাংলার লোকগান, ভারতের গান, বিদেশের গান সব কিছু নেওয়ার পরেও তাঁর গান কিন্তু তাঁরই গান। আর সে গান আছে বলেই সৃষ্টির কোনো নির্দিষ্ট নিয়ম নেই, বাঁধন ছাড়া। প্রতিদিন কোনো বর্ষে কোনো দিনে তার গান বাঁধা থাকে না। তার গান উৎসবের, তার গান আনন্দের, তার গান যাপনের, তার গান বন্ধনের, আবার মুক্তিরও। সেই গানই তো আমাদের কাছে তাঁরই মতো প্রতিদিন জন্ম নেয়। আর আজকের গান দরিয়াতে রবীন্দ্রনাথের প্রাদেশিক গানের সুর দিয়ে শেষ করব। ভজন একতালে মহিষী মহিষুরের যে সুর কবি রেখেছিলেন, অত্যন্ত প্রিয় আমাদের বহুশ্রুত বাঙালির সেই আপন গান, যে গান অন্তরকে আলোয় পরিপূর্ণ করে, সেই গানটি দিয়ে মনোময় ভট্টাচার্যের কণ্ঠে। রবীন্দ্রনাথের প্রাদেশিক গানে সুর নিয়ে আপনাদের সাথে আমিও ছিলাম গান দরিয়ায় অনুপূর্বা। আবার কথা হবে অন্য কোনো দিন অন্য কোনো সময়।

আকাশ ফেরি কলকাতা এফএম রেনবো প্রজাত তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নিবেদিতা লাহিড়ী। অষ্টাদশ ব্রিক শিখর সম্মেলন আজ বিকেলে নতুন দিল্লির ভারত মণ্ডপে শুরু হতে চলেছে। ভারতের সভাপতিত্বে এই সম্মেলনে 11টি প্রধান বিকাশশীল দেশের নেতৃবৃন্দ বিভিন্ন বিষয়ে মত বিনিময় করবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ব্রিক সম্মেলনের ফাঁকে ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলি, মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম সহ বেশ কয়েকটি দেশের নেতৃবৃন্দের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হন। চীনের রাষ্ট্রপতি শি জিনপিংয়ের সঙ্গেও তিনি আজ দ্বিপাক্ষিক বৈঠকে মিলিত হবেন। সম্মেলনের সূচনায় প্রথম অধিবেশন ব্রিক গোষ্ঠীভুক্ত সদস্য দেশগুলির নেতারা অন্তর্ভুক্তিমূলক আন্তর্জাতিক প্রশাসন এবং বহুপাক্ষিক খাতার শক্তিশালীকরণ শীর্ষক রুদ্ধদ্বার বৈঠকে অংশ নেবেন। একই সঙ্গে নেতারা ভারত মণ্ডপে ভারত ইনোভেটস প্রদর্শনী পরিদর্শন করবেন। এরপর তারা যৌথভাবে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেবেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বিশ্ব বাণিজ্যের কল্যাণ, নিরাপদ সমুদ্রপথ, মুক্ত সরবরাহ এবং নাবিক ও নৌযাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করার আহ্বান জানিয়েছেন। বাণিজ্যিক বাধা দূর করে ব্যবসায়ী সুযোগ বৃদ্ধির লক্ষ্যে সহযোগিতা বাড়িয়ে তোলার জন্য ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলোর কাছে তিনি আহ্বান জানাবেন। ইরানের রাষ্ট্রপতি মাসুদ পেজিস্কিয়ান বলেন, বাণিজ্যের জন্য ব্রিক্স গোষ্ঠীভুক্ত প্রতিটি দেশে নিজেদের জাতীয় মুদ্রার ব্যবহার অন্যতম গুরুত্বপূর্ণ পদক্ষেপ হতে পারে। এজন্য প্রয়োজনীয় ব্যবস্থা গড়ে তোলাও জরুরি বলে তিনি উল্লেখ করেন। প্রধানমন্ত্রী কিষাণ মানধান যোজনা PMKMY আজ 7 বছর পূর্ণ করল। 2019 সালে আজকের দিন অর্থাৎ 12ই সেপ্টেম্বর এর সূচনা হয়। দেশের ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের বার্ধক্যে আর্থিক ও সামাজিক নিরাপত্তা সুনিশ্চিত করতে কেন্দ্রীয় সরকার এই পেনশন প্রকল্প চালু হয়। খবর এখনকার মতো এখানেই শেষ হলো।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি নিবেদিতা লাহিড়ি। ছ বছর বন্ধ থাকার পর চীনের গুয়াংঝাও থেকে নতুন দিল্লি পর্যন্ত নিয়মিত যাত্রীবাহী বিমান পরিষেবা পুনরায় শুরু হবে, চীনের সাদান এয়ারলাইন সূত্রে এই খবর জানানো হয়েছে। 2020 সালে কোভিড মহামারীর সময় এই পরিষেবা বন্ধ হয়ে গিয়েছিল। চীনের রাষ্ট্রপতি শি জিনপিং এর ব্রিক্স সম্মেলনে যোগ দিতে নতুন দিল্লি সফরের মাঝে এই ঘোষণা করা হয়েছে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, ব্রিক্স শীর্ষ সম্মেলন উপলক্ষে আয়োজিত ভারত ইনোভেট শীর্ষক প্রদর্শনীতে দেশের উচ্চশিক্ষা ও গবেষণা ক্ষেত্রে উদ্ভাবনের বিষয়টি তুলে ধরা হয়েছে। এক ভিডিও বার্তায় শ্রী যোশী বলেছেন, উদ্ভাবনের ক্ষেত্রে ভারতের সাফল্য গর্ব করার মতো, খুবই দ্রুতগতিতে এই ক্ষেত্রে বৃদ্ধি হচ্ছে। প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং আজ শ্রী গুরু গ্রন্থ সাহেবের প্রকাশ পর্ব উপলক্ষে শিখ সম্প্রদায়ের সদস্যদের শুভেচ্ছা জানিয়েছেন। সামাজিক মাধ্যমে এক বার্তায় শ্রী সিং বলেন, শ্রী গুরু গ্রন্থ সাহেবের শিক্ষা মানব জাতিকে সত্য, সেবা, সমতা, সহমর্মিতা ও সম্প্রীতির পথে পরিচালিত করে। এর গভীর বাণী পারস্পরিক সদিচ্ছা, শ্রদ্ধা ও ভ্রাতৃত্ববোধের মাধ্যমে সমাজ ও দেশের সেবায় মানুষকে অনুপ্রাণিত করে বলেও তিনি জানান। রাজ্য সরকার রাজ্যের ঐতিহ্য, পরম্পরা ও সংস্কৃতিকে ফিরিয়ে আনবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। তিনি আজ কলকাতার কেষ্টপুরে গণেশ পূজার সূচনা করে বলেন, এই রাজ্য তৈরির পেছনে অনেক ইতিহাস রয়েছে। বামপন্থীরা 34 বছর ক্ষমতায় থাকাকালীন সময়ে এই রাজ্যের ঐতিহ্যকে কোনো গুরুত্ব দেয়নি। গত 15 বছর তৃণমূল কংগ্রেস রাজ্যকে গ্রেটার বাংলাদেশ তৈরির চেষ্টা করেছে বলে মুখ্যমন্ত্রী অভিযোগ করেন। এই সময় বাংলার পরম্পরা পাল্টে দেওয়ার চেষ্টা করা হয়েছে। স্কুল সার্ভিস কমিশনে 2025 সালে নতুন নিয়োগ প্রক্রিয়ায় অন্যান্য অনগ্রসর শ্রেণী অর্থাৎ ওবিসি অর্থাৎ UWS কোনো একটা ক্যাটাগরিতে সুযোগ দেওয়ার দাবিতে কলকাতা হাইকোর্টে দ্বারস্থ হয়েছেন পরীক্ষার্থীরা। এর পরিপ্রেক্ষিতে বিচারপতি অমৃতা সিনহা নির্দেশ দিয়েছেন, চলতি নিয়োগ প্রক্রিয়া মামলার ফলাফলের উপর নির্ভর করবে। সুরেন্দ্রনাথ আইন কলেজের উপাধ্যক্ষ মোহাম্মদি তারান্নুমকে দীর্ঘক্ষণ ঘেরাও এবং অবশেষে তার পদত্যাগকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। খবর এখনকার মতো এখানেই শেষ হল।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। আপনি শুনছেন বেতার নাটকের সম্ভার দিয়ে সাজানো নাটকের দুপুর, নাটকের দুপুর 107 FM রেইনবোতে নাটকের দুপুর, নাটকের দুপুর।
2: আজকের নাটক পশ্চিমের ব্যালকনি, রচনা প্রশান্ত ভট্টাচার্য, প্রযোজনা শেফালী বন্দ্যোপাধ্যায়।

0: পশ্চিমের ব্যালকনি।
1: আরে বাবি, কি হয়েছে?
2: আপনি বোধহয় ঘুমোচ্ছিলেন কাকা, আমি জাগিয়ে দিলাম।
1: না না, দুপুরে আমি ঠিক ঘুমোই না, শুধু একটু বিশ্রাম নিই আর কি। এসো এসো, ভেতরে এসো।
2: কাকা, আপনার একটা কথা বলতে এলাম কাকা, কিন্তু মানে কীভাবে শুরু করব ঠিক বুঝতে পারছি না আর কি।
1: বলো না, কি বলবে? আমার কাছে কিছু বলতে তো তোমার সংকোচ হওয়া উচিত নয়। তোমাদের আমাদের মধ্যে তো কোনো ফারাক নেই, একই কংক্রিটের ছাদের নিচে আর ওপরে আমাদের বাস। অত কিন্তু কিন্তু করছো কেন
2: কাকা? সত্যি কথা বলতে কি, তার জন্যই কথাটা বলতে একটু অসুবিধা হচ্ছে।
3: এলো গো। ও ভাবি,
1: এই তো দেখো না, ভাবি কি একটা কথা বলতে চায় অথচ আমাদের কেমন পরপর মনে করে বলতেই চাইছে।

0: ভাবি আমাদের পর মনে করতে যাবে কেন? তোমার কথার কোনো মাথা মুন্ডু নেই।
1: না ঠিক আছে, আমি পরে বলবো। পরে
2: কেন? পরে বলবে কেন? বলতে এসে তোমার এই সংকোচ আমি নতুন দেখছি ভাবি।
1: আমি আসলে মানে ঠিক কিভাবে যে শুরু করব সেটাই বুঝে উঠতে পারছি না আর কি।
0: তোর যদি অসুবিধে হয় তুই না হয় তোর মায়ের কাছে বলিস, দিদি আমাদের বলবেন।
1: না না কাকা, মানে আমি যে কথাটা বলতে চাইছি তা যদি বাবা মাকে কোনো কারণে মানে না জানান তবেই আমি সব কথাটা বলতে পারি।
2: তুমি যখন বলছো তখন তা আমরা নিশ্চয়ই মহিমদা বা বৌদিকে জানাবো না, কিন্তু আমার বয়স হয়েছে বাবা, এত উদ্বেগ আর সয় না, যা বলার তা বলে ফেলো।
1: হ্যাঁ মানে কাকা আপনি দেখছেন তো যে পাড়ায় এখন আমাদের এই বাড়িটাই একমাত্র দোতলা বাড়ি, চারদিকে ও সমস্ত ওই আকাশচুম্বী বাড়িগুলো যেন আমাদের বাড়িটাকে একবারে টুঁটি টিপে মারতে চাইছে। মানে এখানে ধরুন হাওয়া খেলে না, খোলা আকাশ দেখা যায় না, চোখগুলো কংক্রিটে আটকে যায়। জানেন তো বাবার চিরকালই মুক্ত বায়ু খোলা আকাশের শখ, তাই একদিন যত্ন করে এই বাড়ি বানিয়েছিলেন। তবে প্রমোটার ঘুরে বেড়াচ্ছে, একটা ভালো অফারও এসেছে, মাল্টি স্টোরির বানাবে, বাবাকে নিয়ে টপ ফ্লোরে যদি রাখতে পারি। তবে বাবা যে কদিন বাঁচবেন মুক্ত আকাশ নিয়ে বেঁচে রাখতে পারবেন।
2: কিন্তু বাবি, মহিমদা যে প্রতিদিন ওই আকাশচুম্বী বাড়িগুলো দেখে গাল পাড়েন, বলেন ওর মধ্যে জীবন নেই, ওগুলো সব খাঁচা।
1: বলেন ঠিকই, তবে ওটা বাবার মনের কথা নয়। বাবার মনের কথাটা আমি অনুমান করে বলছি না কাকিমা, তিনি নিজেই তাঁর ইচ্ছা প্রকাশ করেছেন, কিন্তু একটা একটা দ্বিধা মানে একটা দ্বন্দ্ব তাকে মানে অস্বস্তিতে ফেলেছে আর কি, তাই আমি এসেছি আপনাদের কাছে।
2: তুমি নিশ্চয়ই অন্য আর কিছু বলতে চাইছো বাবি?
1: হ্যাঁ কাকা, একজন শাঁসালো প্রমোটার আমাদের বিরাট অফার দিয়েছেন, কিন্তু বাধা ওই একটাই।
2: কি বাধা?
1: বাধা মানে ঠিক বাধা নয়, তারা চাইছে ভাড়াটেহীন বাড়ি।
2: ও এই কথা, এই কথা বলতেই তোমার এত সংকোচ বাবি?
1: না মানে আপনাদের সঙ্গে তো আমাদের সম্পর্ক ঠিক বাড়িওয়ালা ভাড়াটের মতো নয়, তাই।
2: দেখো বাবি, আর 40 বছর এ বাড়িতে আমরা আছি, মহিমদাকে বড় মুখ করে বলেছিলাম আপনার যেদিন কোনো প্রয়োজন হবে আপনি আমাদের নিঃসংকোচে বলবেন।
1: সে তো
2: 7 দিনের মধ্যে বাড়ি ছেড়ে আমরা চলে যাব। তবে এখন বয়স হয়েছে, তার উপর ভাড়া পাওয়াও তো বেশ জটিল হয়ে উঠেছে না, তাই 7 দিনে না হলেও আজ থেকে 1 মাসের মধ্যে আমি অন্যত্র উঠে যাব।
1: না না না, অত তাড়াহুড়ো করবার কিছু নেই কাকা, অত তাড়াহুড়ো করবার কিছু নেই, ধীরে সুস্থেই যাবেন, ধীরে সুস্থেই। আমি নিজে আপনাদের মানে খুব ভালো ঘর পছন্দ করে দেবো।
0: আমার আমার ব্রতির ঘরের কি হবে? ও ঘর আমি কেমন করে নিয়ে যাব সঙ্গে করে?
1: কাকা মানে ঠিক এই কারণেই বাবা নিজে আপনাদের বলতে পারেননি।
0: এ বাড়ির প্রতিটি ঘর, প্রত্যেকটা জানলা, প্রত্যেকটা ইট, প্রত্যেকটা মানুষের ব্যবহারে যে আমার ব্রতি জড়িয়ে রয়েছে, ওকে আমি কি করে ফেলে দিয়ে চলে যাব বাবি? বাবি এমন আমি আমি কেমন করে আমার ব্রতিকে ফেলে চলে যাব রে?
1: কাকিমা কাকিমা,
2: তুমি তুমি এখন এসো বাবি, আমি ওকে সামলাচ্ছি। মানে বেশি কান্নাকাটি হলে মহিমদা আবার ব্যাপারটা জেনে ফেলতে পারেন আর কি।
1: ঠিক আছে, আমি আমি যাচ্ছি কাকা।
2: এসো, আমরা মহিমদা বা বৌদিকে তোমার প্রস্তাবের কোনো কথাই জানাবো না।
3: দাদু, দিদা কাঁদছে কেন গো, কি হয়েছে?
2: ওই পুরনো দিনের কথা মনে পড়ে গেছে তাই কাঁদছে। কবিতা, 4টে তো প্রায় বাজলো, একটু চা খেতে ইচ্ছে হচ্ছে যে।
3: আমি চা আনছি দাদু, কিন্তু দিদা কান্না না থামালে তো চা দেওয়া যাবে না।
2: না না না, কান্না ঠিক থেমে যাবে, ও চায়ের নেশা বড় নেশা।
3: আমি এক্ষুনি চা আনছি।
2: দেখো আবার যেন হাত পুড়িও না, ওই গ্যাসের চাবিটা দেখে নিও।
3: আমি এখন বিয়ে করছি, সেটা খেয়াল রেখো।
2: মনি, তোমার এই কান্নাকাটি থামাও তো, যা হচ্ছে তাই মেনে নাও, এমন কান্নাকাটি করলে কবিতা জেনে যাবে, ফলে সমস্ত ব্যাপারটা জানাজানি হয়ে যাবে।
0: তুমি তুমি একবার দাদাকে বলো, তাহলেই দেখবে সব মিটে যাবে। নাহলে নাহলে আমি একবার বলি বলি যে রুতি সেই ফেলে যাওয়া দিনগুলোর কথা যদি দাদাকে একবার বলি।
2: না না না, কোনো কাজ হবে না, কিছুই আর হবার নয়। দেখো, যে মানুষটি এতদিন এই আকাশচুম্বী বাড়িগুলো সম্পর্কে বিরূপ সমালোচনা করেছেন, তিনি আজ নিজের হাতে করা এই বাড়িটার প্রতি ওর প্রেম, ওর মমতা, যেটা পরিচিত সকলেই জানে, কিন্তু ওকে এখন দেখে মনে মনে ঠিক উল্টোটা মনে হচ্ছে আর কি। এমন লোক সম্পর্কে কিছুই বলা যায় না। মহিমদাকে চিরটাকাল বড় ভাইয়ের মতো শ্রদ্ধা করেছি, তবু বলতে বাধ্য হচ্ছে যে উনি একটা হিপোক্রেট।
0: না না, ওরকম করে বলো না, একটু বুঝিয়ে বললে দেখবে উনি আমাদের কষ্টটা ঠিক বুঝতে পারবেন।
2: দেখো মনি, আমার আর কোনো কথাই বলতে ইচ্ছে করছে না। মহিমদার মুখোমুখি পড়লে আমার হয়তো মুখোশটা আবার খসে যেতে পারে।
0: না, তুমি যাই বলো, আমার মৃত্যু না হওয়া পর্যন্ত এ বাড়ি থেকে আমাকে অন্যত্র নিয়ে যেতে পারবে না কেউ।
2: ছি মনি, একথা বলো না। মহিমদা যেদিন আমাদের এ বাড়িতে নিয়ে আসেন, আমরা সেদিনই কথা দিয়েছিলাম, আজ সেই কথাটা রাখা আমাদের কর্তব্য। এতগুলো বছরে বাড়িওয়ালা ভাড়াটের কোনো বিরোধ হয়নি, আর আমরা বোধহয় উভয় পক্ষই আমাদের এই বাড়িওয়ালা ভাড়াটের সম্পর্কটা ভুলেই গিয়েছিলাম, এবং সেটাই তো স্বাভাবিক না।
0: তুমি কেন বুঝতে পারছ না, এখানে এখানে আমি তোমাদের কারুর সঙ্গে থাকি না, থাকি একটা মানুষের স্মৃতির সঙ্গে। এ বাড়ির সঙ্গে আমার যে নাড়ির যোগ, এই বাড়ি আমার গয়া গঙ্গা, আমার স্বর্গ নরক।
2: মনি মনি, ভাবি ওই কথাটা বলার আগের মুহূর্ত পর্যন্ত আমার কাছে ওই বাড়িটা তাই ছিল, কিন্তু এই স্পর্শকাতর অনুভূতি বোধের চেয়ে অনেক বড় হচ্ছে পৌরুষ, অনেক শ্রদ্ধার হচ্ছে কৃতজ্ঞতা। মহিমদার প্রতি এই কৃতজ্ঞতা আমাদের থাকা উচিত।
3: দেখো চাটা আবার দিদার মতো তৈরি হয়েছে কিনা।
4: ফাইন, গ্র্যান্ড সাকসেস। এইবার হই হই করে তোর একটা বিয়ে দিয়ে দিতে হবে।
3: আমি যাচ্ছি। উমা, দিদা তুমি চায়ের কাপ নিয়ে কোথায় চললে? কি ব্যাপার বলো তো দাদু?
2: কিসের কি ব্যাপার?
3: না, বিকেলের চা তোমরা এক জায়গায় বসেই খাও, এটাই তোমাদের রেওয়াজ, আজ অন্য রকম কেন? কোথাও তাল কেটেছে মনে হচ্ছে।
4: দূর পাগলি, এই বয়সে কারো তাল থাকে যে কাটবে? ওর বোধহয় ভেতরে কোনো কাজ আছে, কিংবা প্রতি ঘরে গেল আর কি। কবিতা, তুই কি সন্ধ্যেতে কোথাও বেরোবি?
3: না,
4: তবে একটু দিদার সঙ্গে সঙ্গে থাকিস কেমন?
3: দাদু, ব্যক্তিগত তাল না থাকলেও প্রত্যেকে নিজের জগৎটা একটা তালে ছন্দে লয়ে বাঁধা, সেটা কেটে গেলে সারা বাড়িটা কেমন থমথম করে, তাই না?
2: তা ঠিক।
5: না না, কখনো নয়, এ আমি কখনো হতে দেব না। ভাবি, আমি মারা গেলে তোমার যা ইচ্ছে করে করবে, কিন্তু আমি বেঁচে থাকতে নয়।
6: আমি তো তোমায় বললাম বাবা, যে কাকাকে আমি বুঝিয়ে বলবো, আমি তাদের উপযুক্ত ব্যবস্থা করে দেব।
5: তুমি কি ভাবছো যে আমি অতীনের কথা ভেবে তোমায় সম্মতি দিচ্ছি না? না না, ওটা একটা কারণ হতে পারে, কিন্তু ওটাই একমাত্র বা প্রধান কারণ নয়।
6: তবে
5: তুমি বুঝবে না বাপি, তোমাদের মধ্যে এ বোধ নেই, এ বাড়ির জমি কেনা থেকে শুরু করে খোঁটা পোতা থেকে শুরু করে তিল তিল করে সমস্ত মন সমস্ত শরীর ব্যয় করে নিজের শখ নিজের পছন্দ মতো এ বাড়ি করেছি। মণিরামপুর থেকে ইট, পাণ্ডুয়া থেকে বালি, শিলিগুড়ি থেকে কাঠ এনেছি। এ বাড়ি পূবে এতটা খোলা থাকবে, দক্ষিণে এতটা বাগান থাকবে। হ্যাঁ হ্যাঁ, যত ছোটই হোক সেটা বাগানই থাকবে। পশ্চিমের আকাশে রক্তিম আভা ছড়িয়ে সূর্য অস্ত যাবে, আর আমরা আমরা ওই ছোট্ট ব্যালকনিতে দাঁড়িয়ে তা উপভোগ করব। এই সব স্বপ্নকে সিমেন্ট বালি দিয়ে গেঁথে এ বাড়ি করেছি।

0: ভাবি তোর ঠাকুরদা ওই পশ্চিমের ব্যালকনিতে বসে ইংরেজি কবিতা আবৃত্তি করতেন, তখন তখন তার মুখটা এক স্বর্গীয় তৃপ্তিতে ভরে উঠত।
1: তোমার মনে আছে নীলিমা, বাবার সেই উদাত্ত গলা, লেট আস গো দেন ইউ এন্ড আই ওয়েন দ্য ইভিনিং ইজ স্প্রেড আউট এগেইনস্ট দ্য স্কাই। তুমি এসব বুঝবে না বাবি, তুমি সেই ভাগ্যবানদের একজন যার জন্ম এবং বৃদ্ধি এই বাড়িতে হয়েছে, যার সমস্ত পুরনো দিনগুলো টুকিটাকি প্রায় একটা সীমানার মধ্যেই আছে। বাবা কাজ করতেন গভর্নমেন্ট স্কুলে, আজ এই স্কুলে আছেন, তো কালই চললেন তল্পি তল্পানি আর এক স্কুলে। আমাদের কোনো স্থিত ছিল না, তাই বাবার অবসরের পর, দেশভাগের ঠিক পরপরেই যখন এই বাড়িটা তৈরি করি, তখন সবচেয়ে পৃথিবীর সবচেয়ে সুখী মানুষটি ছিলেন বাবা। প্রতিদিন মনে করিয়ে দিতেন পশ্চিমে একটা ব্যালকনি করতে যেন ভুলে না যাই।
2: কি আশ্চর্য! আমি তো বলছি বাবা, আমি তো বলছি যে তুমি নিজের মতন করে তোমার ফ্ল্যাটটা সাজিয়ে নেবে, আর পশ্চিমের ব্যালকনি, ঠিক আছে, পশ্চিমের ব্যালকনির কথা আমি ডিজাইনারকে বলে দেবো।
1: কিন্তু এইটা, এই ব্যালকনিটা,
2: এটা আর কি করে থাকবে
1: ভাবি? এই ব্যালকনিটায় চলো, চলো দেখবে, চলো কোথায় কোথায় বাবার আঙুলের ছোঁয়া, নিঃশ্বাসের হাওয়া ভেসে বেড়াচ্ছে, যা তোমার ওই নতুন ব্যালকনিতে থাকবে না।
2: তুমি বড্ড ইমোশনাল হয়ে পড়ছো বাবা।
1: হ্যাঁ,
2: দাদুর মৃত্যুর পর অন্তত 5 বার তুমি এই বাড়ি রং করিয়েছো, দাদুর স্মৃতি আর ওই ব্যালকনিতে নেই।
1: আছে বাবি, আছে বাবি, মনে রেখো আমাদের প্রত্যেকের জীবনের সূর্য একদিন পশ্চিমে অস্ত যায়, আর সেই কথাটা মনে হলে একটা অনুভূতি, স্মৃতি আমাদের উদার হতে শেখায়।
0: ও যা বলছে তাই শোন না বাবি, এটাই তো শোভন, কেন কেন মিছে মিছে তর্ক করছিস বলতো?
2: তর্ক নয় মা, তর্ক নয়, তর্ক নয়, তবে এতটাই ইমোশনাল হলে চলে না, যুক্তিবাদী হওয়া প্রয়োজন, প্র্যাকটিক্যাল হওয়া প্রয়োজন।
1: তোমাদের ওই প্র্যাকটিক্যাল সেন্সের আর এক নাম কি জানো? ধাসটাম। যে কোনো উপায় হোক অন্যদের সঙ্গে পাল্লা দিতে হবে, তার মধ্যে ন্যায় থাকবে না, নীতি থাকবে না, থাকবে না কোনো ঐতিহ্য, একটা নরকের আলোয় ভরে দিতে চাইছো দেশটাকে।
2: তোমার প্র্যাকটিক্যাল সেন্স থাকলে সহজেই বুঝতে পারতে যে আমাদের মতো এই এই এই এই এই বাড়িগুলো, এই বাড়িগুলো আসলে আসলে বাসস্থানের অপচয়, অপচয়। বিশেষজ্ঞদের অভিমত হলো যেহেতু বাসস্থানের অভাব আছে, অতএব বহুতল বাড়ি করে সেই সমস্যার সমাধান করতে হবে।
0: আচ্ছা, চারিদিকেই তো বহুতল বাড়ি হচ্ছে, তা আমাদের এটা না হলে কি সমস্যা হবে?
1: তোমাদের এই মতটায় এক পেশে, বহুতল বহুতল নয়, যে মাটিতে দাঁড়িয়ে আছি সেই তলটাকে বাসযোগ্য করতে তুললে ওটা বড় সমস্যাই নয়। তাছাড়া মাল্টিস্টোরিগুলো পরিবেশ দূষিত করছে আমাদের, জানো, কংক্রিটের বড় বড় বাড়িগুলো পরিবেশের স্বাভাবিক তাপমাত্রা বাড়িয়ে দিচ্ছে, যা স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর।
2: পরিবেশ তো এমনিতেই দূষিত হচ্ছে বাবা, তুমি একা তা রুখতে পারবে?
1: রুখতে না পারি, বাড়তে তো সাহায্য করব না।
0: তোরা যাই বল বাবি, এই যে হাউসিং এস্টেটগুলো, মাল্টিস্টোরিগুলো, এগুলো রং দেখ প্রায় সব একই, আর ডিজাইনগুলো সেগুলোও তো সব একরকম, কিরকম সব চোখ ধাঁ দিয়ে যায়। আচ্ছা আচ্ছা, যারা ওই বাড়িগুলোতে থাকে তাদের একঘেয়েমি আসে না?
1: হ্যাঁ, তুমি যেটা বলছো তাকে বলে ভিশনাল পলিউশন, এই একঘেয়ে গঠন, একই রং আমাদের মানসিক অবসাদ ঘটিয়ে দেয়।
2: অবসাদ? তোমাকে যে আমার মেজো শালা সেদিন বললো যে এই ধরনের দূষণ কোনো, মানে এভাবে কোনো দূষণ হয়ই না অ্যাট অল, ও তো দূষণের ওপর কাজ করছে, ওর কথা তুমি ফেলতে পারো না।
1: তো কাগজে কি সব বাজে কথা লিখছে?
2: না তা ঠিক নয়, তবে তুমি যতটা বলছো ততটা নয়।
0: আচ্ছা তুই কি তোর বাবাকে চিনিস না বাবি? তাছাড়া তুই ওর মতামতের কথাটা ভাবছিস, কিন্তু অতীন ঠাকুরপোর কথাটা তো ভাবছিস না। তোর বাবা আর তিনি, ওরা যে সহোদরের চেয়ে অনেক বেশি রে, এই বয়সে কি এই বিচ্ছেদ ভালো?
1: কাকে এসব বোঝাচ্ছ? ওরা কি এসব বোঝে? এসব বুঝলে তো আধুনিক হওয়া যায় না।
2: কি আশ্চর্য! আমি বলছি তো নো প্রবলেম, নো প্রবলেম, কাকারা কিছু কম সম টাকা দিয়ে এবারে একটা ফ্ল্যাট না হয় কিনে নেবে।
1: কম সম টাকা? ও 3 টাকা পাবে কোথা থেকে? ক পয়সা মাইনে পেত। আর তাছাড়া,
0: হ্যাঁ হ্যাঁ, তাছাড়া মনি ব্রতির ঘর ছাড়া কোথাও বাজবে না গো। দেখিস না ব্রতির ঘরটা আগলেও বেঁচে গেছে,

0: ব্রতের ব্যবহার্য সব জিনিস, জামা প্যান্ট গামছা খাতা বই, এমনকি খোলা কলমটা যেখানে সে রেখে গেছে সেইভাবে খোলা রয়েছে, প্রতিদিন সেগুলোতেও হাত বোলায়।
1: আমি এসব জানি মা, আমি এসব সব জানি সব জানি, কিন্তু ব্রতি তো সত্যি ওগুলোর মধ্যে বেঁচে নেই, এটা তো একটা ইলিউশন।
0: আহা, সবাই তো সেটা জানে, মনিও সেটা জানে, তবু ওর তো মায়ের প্রাণ।
2: ভাবি মনে রেখো, ম্যান ক্যানট লিভ উইথ ব্রেড অ্যালোন। এই বোধ, এই অনুভূতি, এই স্পর্শ কাতরতা, এসবই আমাদের বেঁচে থাকতে সাহায্য করে।
1: এটা কেউই সেটা অস্বীকার করছে না বাবা। তবে এটাও তো ঠিক যে আধুনিক এই ওই ওই বাড়িগুলো, ওই বাড়িগুলোতে সুবিধে অনেক বেশি।
2: তোমার কি সত্যি এ বাড়িতে অসুবিধে হচ্ছে?
1: না কি আসলে তা ঠিক নয়, তবে মাল্টিস্টোরিড করলে অনেকগুলো টাকা হাতে পাওয়া যেত, একটা গাড়ি কিনতে পারতাম।
0: একটু চেষ্টা করলে তুই তো একটা গাড়ি কিনতে পারিস।
2: থাক থাক, এসব কথা ছাড়ো, রাত অনেক হয়েছে, এখন ঘুমোতে হবে।
1: আমার প্রস্তাবটা বাবা তুমি একটু অন্যভাবে চিন্তা করো।
0: এই দেখো কি হলো, তুমি কোথায় যাচ্ছ?
2: এই একটু ব্যালকনিতে দাঁড়াই।
3: দাঁড়াবে? হ্যাঁ
0: চলো।
2: হুজুগ এসেছে, হুজুগ। তোমার মনে আছে নীলিমা?
0: কি?
2: আমরা সেই প্রথম যখন এখানে এলাম, এখানে দাঁড়াতাম, কি সুন্দর লাগতো জায়গাটা।
0: কত রকমের বাড়ি, কত রকমের ছাদ।
2: হ্যাঁ
0: গো, মনে আছে ওই যে ওইখানটা ছিল অমিয় বাবুদের বাড়ি? তখন আমরা এখান থেকে রাস্তার মোড়টা দেখতে পেতাম না গো।
2: হ্যাঁ,
0: ওই মিত্তির বাড়ির বাগানটা আমার খুব পছন্দ ছিল।
2: দেখো মিত্তির দা আমায় কত বড় মুখ করে বলেছিলেন যে ও কখনো বাড়ি বেচবে না, ওদের তো চার পুরুষের বাড়ি। অথচ মিত্তির দাও চুপি চুপি বাড়িটা বেচে দিয়ে চলে গেলেন।
0: তা কি করবে বলো, মিত্তির দার তো কোনো উপায় ছিল না, একমাত্র মেয়ের বিয়ে হয়ে গেল আমেরিকায়, একা একা ওরাই বা অত বড় বাড়িতে কি করবে বলো তো?
2: একা একা মানে? আরে ওরা এখন যেখানে আছে সেখানেও তো একা একা, ওই বুড়ো বুড়ি আছে।
0: সেটা তো অত বড় বাড়ি নয়, শুনেছি দুটো নাকি ঘর।
2: এরা আর বাজে অজুহাত।
0: এই দেখো আবার ডাক করছো। আচ্ছা তুমি ওই আটতলা বাড়িটার কাউকে চেনো?
2: চিনতে আমার বয়েই গেছে।
0: জানো ওই চারতলার এই যে এই এই এই দিককার এই একটা মেয়েকে না আমি চিনি। হ্যাঁ
2: কি নাম তার?
0: এই দেখো নাম কি করে জানবো, তবে মেয়েটাকে ভারী মিষ্টি দেখতে, ও বোধহয় আমাকে চেনে। জানো
2: কি করে বুঝলে?
0: কেন প্রতিদিন যে দেখে।
2: দেখলেই চিনবে। জানো নীলিমা, কবি লিখেছিলেন, and no man know or cares who is his neighbor unless his neighbor makes too much disturbance.
0: চলো অনেক রাত হলো, শুয়ে পড়বে চলো।
2: হ্যাঁ চলো।

0: এতক্ষণ ধরে কি বাজার করলে অতীন? ভাবি তো কখন চলে এসেছে।
1: ওই একটা কাজও সেরে এলাম আর কি। আপনি এখনো বাগানে? রোদ তো ভালোই উঠেছে।
0: হ্যাঁ, রোদ আর কোথায়? ওই বড় বড় দৈত্যগুলো জ্বালায় কি আর রোদ আসতে পারে আমাদের এই কুটিতে?
1: এ তো আপনার প্রতিদিনকার অভিযোগ। দাঁড়ান দাদা, আমি বাজারটা রেখে আসছি।
0: হ্যাঁ
1: মণি, শুনছো? মহিমদা এখনো ফ্ল্যাট বাড়িগুলোকে দৈত্য বলে গাল পাড়ছে। এ এক ধরনের সততা।
2: শোনো না, এই তো সুযোগ, তুমি একবার ওকে বলো না যে আমরা এই বাড়ি ছেড়ে যাব না।
1: না না না, আমি আর কিছুই বলবো না। মণি, বিশ্বাস করো, ওর প্রতি আমি ক্রমশই শ্রদ্ধা হারাচ্ছি।
2: না গো, ওরকম করে বলো না, বরং একটু বুঝিয়ে বলো না।
0: অতীন, অতীন, দেখবে আগামী বর্ষায় আমাদের ডালিম গাছটার ফুল হবে।
1: দেখেছ, এখনো সততা। আগামী বর্ষায় যেখানে বিরাট বাড়ি উঠবে সেটা মহিমদা বেমালুম চেপে যাচ্ছে। একটু চা করো, আমিও ওই দাদার কাছে বাগানে যাচ্ছি।
0: জানো অতীন, আমি লক্ষ্য করেছি

0: তোমার আর তোমার বৌদির হাতের গাছ ভালো হয়, আমার হাতে আবার গাছগুলো ভালো হয় না তেমন। আর একজনের হাতেও গাছ ভালো হতো, এই কৃষ্ণচূড়া গাছটা সেই লাগিয়েছিল। আমি বলেছিলাম গাছটা রাস্তায় লাগাতে, আমার এই ছোট্ট বাগানে অত বড় গাছ লাগাতে চাইতাম না। ও বললে রাস্তায় গাছ লাগালে যত্ন নেবে কে জেঠু, তার চেয়ে বাগানেই রাস্তার দিক করে লাগাই। গাছটারও 20 বছর বয়স হয়ে গেল।
1: দুজন নস্টালজিক বুড়োকে চা খেতে ডাকা হচ্ছে।
0: আমাদের ব্যঙ্গ করছিস, হ্যাঁ? তুইও একদিন বুড়ি হবি, চুল পাতলা হয়ে যাবে, সাদা হয়ে যাবে, একটা দাঁতও থাকবে না। আর তোদের সময় তো এইরকম পুরনো দিনের কথা আলাপ করবার কেউ থাকবেই না। হ্যাঁ, থাকবি তো একা একা,
1: সেটাই নিয়ম। তা যাকে যাক, এখন চা খেতে মতি হোক, সেটি তো ঠান্ডা হয়ে যাচ্ছে।
2: চলুন দাদা, করে চলুন, চাটা খেয়ে নিন।
0: হ্যাঁ, তাই চলো। তুমি তখন বললে না যে স্মৃতি হাতরে দুঃখ পাচ্ছি কেন, তা কি থাকবে বলো আমাদের? ছেলেটাও আমার অবস্থাটা বোঝে না।
2: এটা কি বলছেন দাদা, বাবি তো বরং আপনারই অনুগত।
0: ওপর থেকে দেখলে তাই মনে হয়।
2: কেন, অন্যরকম কিছু হয়েছে নাকি
3: দাদা? দাদা, আপনাকে একটা কথা বলতাম।
2: না না না, এখন এখন কথা বলতে হবে না, এখন থাক।
0: কি ব্যাপার বলো তো অতীন?
1: অবজেকশন, আমি আপত্তি জানাই।
2: কেন বাবা, অবজেকশন
0: কিসের? কিসের আপত্তি?
1: দাদু অর্থাৎ একজন পুরুষ, দিদিমা অর্থাৎ একজন নারীকে এরকম কর্তৃত্ব দেখে দমিয়ে রাখবে কেন? নারীদের আত্মসম্মানের অধিকার আজ দিকে দিকে।
0: তাই বলো। হ্যাঁ,
3: কি বলছিস কি জাতা,
0: তুমি রেগে যাচ্ছ কেন ছোট বউ? ও তোমাকে রাগাচ্ছে। যাক, হ্যাঁ, কি যেন বলতে চাইছিলে?
2: না না, ওর পরে বলা যাবে, এমন কিছু জরুরি ব্যাপার না দাদা, বরং আপনি যা বলছিলেন সেটা বল।
0: তোমরা তো জানো যে এই বাড়িটা আমার কত যত্নের, কত পরিশ্রমের। হ্যাঁ, বাবা এ বাড়িতেই শেষ দিনগুলো কাটালেন, তাঁর স্মৃতি। আমাদের আরও কত টুকিটাকি স্মৃতি এ বাড়ির প্রতিটি উপাদানে মাখামাখি হয়ে আছে, অথচ এখনকার মানুষদের এ বাড়ি পছন্দ নয়।
2: পছন্দ নয়?
0: বাবি চায় এ বাড়িটা ভেঙে এখানে একটা মাল্টি স্টোরিড বানাতে, আর চায় আধুনিক মডেলের বাড়ি।
2: এখন তো এটাই সকলের আকাঙ্ক্ষা, আপনি আর কি করবেন?
0: মানে তুমিও বলছো এই প্রস্তাব ঠিক?
2: না না, ঠিক বেঠিক আমি কিছুই বলিনি।
0: এটা আমার বাড়ি, আমি যেরকম চাইবো সেই রকমই হবে।
1: বড় দাদু, এটা কিন্তু অগণতান্ত্রিক, স্বেচ্ছাচারিতা।
0: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, স্বেচ্ছাচারিতা, স্বেচ্ছাচারিতা। যখন সবাই সমস্ত ঐতিহ্যকে অস্বীকার করতে চায়, মানুষের ব্যক্তিগত অনুভূতি বোধকে অস্বীকার করতে চায়, তখন এই এই স্বেচ্ছাচারিতা একটা পবিত্র কর্তব্য। তুমি তো অন্তত জানো অতীন, এইসব বহুতল বাড়িগুলো সম্পর্কে আমার মনোভাব স্পষ্ট।
3: সে তো আমরা সবাই জানি,
0: মানুষের নিজের হাতে তৈরি, নিজের পরিশ্রম, নিজের পরিকল্পনায় তৈরি জিনিস যে তার কতটা ভালোবাসার তা বাবি বুঝতে চায় না। ওদের মধ্যে একটা রেডিমেড ভাব এসে গেছে, শুধু চমক নিয়েই ব্যস্ত।
2: কি আর করবেন দাদা, এটাই তো আজকে নিয়ম।
0: ব্রতিটা বেঁচে থাকলেও এইরকম হতো কি?
3: না না না না, কখনো না, কখনো না।
0: না বুঝি আমি ছোট বৌমাকে আঘাত করলাম, তা সে ওই রকম করে উঠে চলে গেল।
2: না দাদা না,
0: আমি আমি আমি খুব দুঃখিত, আমি খুব দুঃখিত।
2: না দাদা, ও আপনার কথায় দুঃখ পায়নি, আসলে ও কদিন ধরেই একটু বেশি কান্নাকাটি করছে আর কি।
0: হ্যাঁ হ্যাঁ, তুমি যাও, তুমি ওর কাছে একটু যাও।
1: আমি যাচ্ছি, তুমি বসো দাদু।
0: আসলে আমার মনটাও খুব ভালো নেই তো, কিছু ভালো লাগছে না।
2: ওসব নিয়ে আপনি ভাববেন না, আর আমরা আর কতদিন, ওদেরই তো পৃথিবী, যেমন ইচ্ছে ওরা তৈরি করে নিক।
0: তাই বলে আমাদের কোনো ভালোবাসার ইচ্ছা অনিচ্ছা থাকবে না?
2: না, নিশ্চয়ই থাকবে। এখন চলুন, আমরা দুই বুড়ো মিলে বাগান করি।
0: সেই ভালো, চলো। বাগানটাকে বাঁচিয়ে রাখতেই আরো যত্ন আত্তি করতে হবে আমাদের। হ্যাঁ, চল চল।

0: খুশি নন। তুমি ওই সময় বাবির কথাটা জানিয়ে দিলেই তো পারতে। আমি আগেই জানতাম দাদা এরকম কাজ করতেই পারেন না। আচ্ছা আচ্ছা, বাবিটা এরকম করলো কেন বলো তো? মা কি হলো, তুমি কি ঘুমিয়ে পড়লে নাকি?
1: না না, ঘুম।
0: তবে
1: শুনছি।
0: শুনছো তো, কিছু বলছো?

0: আমি সুখী হতাম মনে, কিন্তু আমি কিছুতেই কিছুতেই সহজ হতে পারছি না। আমার মনে হচ্ছে এটা মহিন্দার একটা চালাকি, আমাদের বাজিয়ে দেখতে চাইছেন উনি।
1: কি যা তা বকছ, তোমার মনটা দেখছি আজকাল খুব ছোট হয়ে গেছে।
0: ঠিকই বলেছ, সেই মহিমদা যে আমায় 40 বছর আগে একদিন হাতে ধরে বাড়িতে এনে তুলেছিলেন, দারুণ অর্থাভাব, কোথাও ভাড়া খুঁজে পাই না, আমায় প্রায় জোর করেই এনে একতলায় তুললেন। এই 40 বছরে আমার একবারও মনে হয়নি উনি আমাদের বাড়িওয়ালা। অথচ কাল দুপুর থেকে আমার সুখ দুঃখের 40 বছরের একমাত্র দাদাটি হঠাৎ কিরকম বাড়িওয়ালা হয়ে গেলেন। মনে আমি কি কোনোদিন ওকে আগের মতো মহিমদা বলে ডাকতে পারবো?
1: আহা, তুমি মিথ্যে দুঃখ পাচ্ছ, উনি তোমার সেই মহিমদাই আছেন।
0: এ যেন স্বজন হারানোর দুঃখ। বিশ্বাস করো মনি, ব্রতীকে হারাবার পর এত বড় আঘাত আমি আর পাইনি।
1: বাবির প্রস্তাবে দাদাও কোন আঘাত পাননি, শুনলে তো নিজের কানে।
0: শুধু ভাবছি এই বয়সে এই নিঃস্ব নিরপান্ধব অবস্থায় কোথায় আবার আস্তানা গাড়ব, কে দেবে আশ্রয়?
1: থাক থাক, ওসব নিয়ে আর এখন ভেবো না। তুমি বরঞ্চ বাবিকে বলো যে দাদার মনোভাব আমরা জেনে গেছি।
0: দেখো, সব জিনিস এরকম সরলীকরণ করো না তো। এমন তো হতে পারে যে বাবি এবং মহিমদা দুজনে একই খেলা ভিন্ন ভিন্ন কায়দায় খেলছেন।
1: তার মানে তুমি বলবে না? ঠিক আছে, আমি বাবিকে বলবো।
0: না না না, এখন এরকম কাজ করো না, কখনো করো না। তুমি বুঝতে পারছো না মনি, আমরা এই কথা বাবিকে বলা মাত্রই মহিমদা এবং বাবির মধ্যে একটা সংকট তৈরি হবে। তাছাড়া ওরকম অবস্থায় আমাদেরও এই বাড়িতে থাকা উচিত
1: না। না, আমি আমি এ বাড়ি ছেড়ে যাব না। তাহলে তাহলে আমি দিদিকে এই সব কথা জানাই?
0: মনি,
1: দিদি পারবে সবটা সামাল দিতে।
0: অবশ্য বৌদিকে জানানো যায়, মেয়েরা এসব ক্ষেত্রে সত্যিই সামাল দিতে পারে।
1: তবে তবে আমি আজকেই সন্ধ্যেবেলা দিদিকে বলি।
0: তুমি কয়েকদিন একটু ধৈর্য ধরে থাকো।
2: কিসের ধৈর্য ধরতে হবে শুনি?
1: তোর দরকার কি শুনি? তুই সব ব্যাপারে নাক গলাস কেন?
2: নারী হয়ে নারীর অপমান
1: দেখেছো?
2: হায়, ত্যাজি বই পরাণ আমি লেকের জলে।
1: কথা ছিড়ি দেখো একবার। আচ্ছা, এরকম অলক্ষণে কথা বলতে একটু বুক কাঁপে না?
2: ও গো অবলা, তুমি কি বুঝিবে মোর ব্যথা? পরীক্ষা সম্মুখে তাই কাঁপে বুক থরু থরু, ফড়িংয়ের ডানার মতো।
0: মেঘনাথ বদকাব্য পড়ছিলি বুঝি?
2: ইউ গ্র্যান্ড ওল্ড ম্যান, ইউ আর টু ইন্টেলিজেন্ট, তাই তো তোমায় এত ভালোবাসি। আর ওই বুড়ি হিংসে।
1: আচ্ছা আচ্ছা, হয়েছে, আর আধিক্যতা করতে হবে না তো, যাও পড়তে বসো গিয়ে।
2: না আর ইয়ার কি নয়, এবারে সিরিয়াস কথা। আচ্ছা, এবার তোমরা একটু সিরিয়াসলি আমাকে বলো তো, গতকাল দুপুর থেকে তোমরা এত অফ মুডে কেন? নিশ্চয়ই কিছু হয়েছে।
0: না না, সেরকম কিছু নয়।
2: সেরকম কিছু নয়, ওয়েল, তার মানে কিছু তো অবশ্যই।
1: দেখো
2: সেই কিছুটি কি?
1: ওহো, এটা তোমার ব্যাপার নয়, এটা আমাদের ব্যাপার।
2: আমাদের?
1: হ্যাঁ,
2: মানে আমি ওই আমাদের মধ্যে পড়ি না, আমি তোমাদের পর, তা তো হবই। বেশ ঠিক আছে।
0: আরে কি আশ্চর্য! আরে কবিতা, ওফ, গোসা করছি আবার। আরে শুনে যা, শুনে যা এখানে। আরে শোন শোন।
2: কি?
0: শুনে যা বলছি, আসল একটু একটু একটু জোরে বললে বলা জানো তো শুনে ফেলতে পারে কেউ। মানে বাবিরা চায় এই বাড়িটাকে ভেঙে ফেলে একটা মাল্টি স্টোরির বাড়ি।
2: ওয়াও, এটা অতি উত্তম প্রস্তাব। তা বড় দাদু যে এখন রাজি হচ্ছে না?
0: না না, সেটা তো একটা দিক, কিন্তু বাবি গতকাল বলছিল আমাদের অন্যত্র উঠে যেতে হবে।
2: কেন উঠে যাবে কেন? তোমরা না 40 বছরই বাড়িতে আছো?
0: না না, ভাড়াটে থাকাতে ওই প্রমোটার বোধহয় আপত্তি করছে। আর
2: আপত্তি শুনতে যাবে কেন? এই তো এই তো আমাদের ক্লাসের দুজন, একজন থাকে ওই পার্ক সার্কাসে কড়িয়া রোডে, আর অন্যজন টালিগঞ্জে, দীর্ঘদিনের ভাড়াতে। ওদের বাড়ি দুটো প্রমোটাররা মাল্টি স্টোরিড করলো, কোনো ঝামেলা হয়নি, ওদের একটা করে ফ্ল্যাট দিয়ে দিয়েছে।
0: ফ্ল্যাট দিয়ে দিয়েছে?
2: হ্যাঁ, তবে আর বলছি কি, তোমাদেরও একটা ফ্ল্যাট দিয়ে দেবে, ব্যাস মিটে যাবে। আর যদি দিতে রাজি না হয় তবে উঠবে না?
0: উঠবো না।
2: না, ওরা কোর্টে গেলেও কিছু লাভ হবে না, আইনে ভাড়াটেদের ভালোই সুবিধা দেওয়া আছে।
0: না না, এটা কোনো কাজের কথা হলো? আজকালকার ছেলে মেয়েদের এই এক দোষ দেখলে?
2: আচ্ছা, এর মধ্যে আবার দোষের কি দেখলে তুমি দাদু?
0: তা দোষ নয়।
2: না,
0: মহিমদার বিরুদ্ধে আমি কোর্টে যাব, কি সম্ভব?
2: ও তোমায় কে কোর্টে যেতে বলছে দাদু? যাবে তো তোমার মহিন দা।
0: ওই একই কথা।

0: হলো মহিমদাকে কোর্টে পাঠিয়ে আমি বুঝি খুব সুখে বসে থাকবো এখানে।
1: ঠিক বলেছো তুমি, একটা মানুষ এতগুলো বছর আমাদের অভিভাবকের মতো দেখলেন, সুখে দুঃখে জড়িয়ে রইলেন, 40 বছরে একটা কটু কথা পর্যন্ত বলেননি, তাকে আমরা দেব এই শাস্তি, তাকে আমরা কোর্টে পাঠাবো?
2: তা উনি যদি তোমাদের ঠকাতে চান, হ্যাঁ তোমরা ঠকবে?
0: মানে ঠকবার কথা উঠছে কেন, ঠকাবার কথা উঠছে কেন, কেন আমি বুঝতে পারছি না। ওর বাড়ি, উনি যা মনে করবেন তাই করবেন, এটাই তো ন্যায্য কথা।
2: তাহলে ওই ন্যায়ের মালা গলায় ঝুলিয়ে দুই বুড়ো বুড়িতে মিলে ব্রজের পথে বেরিয়ে পড়ো।
0: আমার তাই ইচ্ছে, তোমার দিদিমা রাজি হচ্ছে না এই আর কি।
1: তুমি বুঝতে চাইছো না কেন, তোমরা তোমরা কেউ আমাকে বুঝতে চাইছো না। ঠিক আছে, আমি আমি নিজেই দাদাকে বলবো। হ্যাঁ আমি বলবো যে দাদা, দাদা আপনি আপনি আমার ব্রতীকে আমার কাছ থেকে কেড়ে নেবেন না, অন্তত অন্তত ব্রতীর ঘরটা ভাঙবেন না আপনি। ওটার মধ্যেই যে আমি ব্রতীকে নিয়ে জীবনের বাকি কটা দিন কাটিয়ে দেব ভেবেছি আমি।
0: শোনো মনি, মনি মহিমদাকে এখন কিচ্ছু বলো না।
1: বলবো বলবো, আমি 100 বার বলবো, 100 বার। দাদা দাদা ঠিক আমার কথা বুঝতে পারবেন, ঠিক না হলে
0: দাদু
2: তুমি কিচ্ছু ভেবো না দাদু, আমি তো রয়েছি।
0: জানো বাজারে বাবির সঙ্গে আজ আবার কথা হলো।
1: এক কথা?
0: হ্যাঁ, তবে আজ আর পারলাম না, কিরকম অপমান লাগছিল, তাই বাধ্য হয়ে বলে দিলাম যে মহিমদা আমাদের কি বলেছেন।
1: তো কি বলল?
0: প্রথমে সেই কথাই বোঝাতে চাইছে, ওটা নাকি মহিমদার মনের কথা নয়। তারপর যখন বুঝলো আমি ওর কথাটা বিশ্বাস করছি না, তখন উল্টে অভিযোগ করলো আমরা নাকি বাবির কথা রাখিনি, নিজেরাই মহিমদাকে সব বলে দিয়েছি। কিন্তু ও কিরকম একটা রেগে মেগে চলে গেল আর কি। এখন কি করি বলো তো আমি?
1: তুমি ওপরে গিয়ে দাদার সামনে বাবির ভুলটা ভেঙে দাও।
0: না তাতে কি কোনো লাভ হবে? বরং বাবা ছেলের মধ্যে বিরোধ বাড়বে। সত্যি আমাদের নিয়ে ওদের এই যে কি একটা অশান্তি বাঁধল, আমার নিজেকে ভীষণ অপরাধী বলে মনে হচ্ছে।
1: কেন, কি অপরাধ করলেন ঠাকুরপু?
0: এই যে বৌদি, আসুন আসুন, ভালোই হয়েছে, আপনার সঙ্গে একটু পরামর্শ করা যাবে।
1: আপনিও পরামর্শ করবেন? আশ্চর্য, আমি তো তাই করতে এলাম।
2: ওই মোড়াটা টেনে নিয়ে বসুন দিদি।
1: হ্যাঁ
2: বসুন।
1: হ্যাঁ বসি ভাই বসি। কি আর বলবো ঠাকুরপো, এই বয়সে হয়েছে আমার এক ঝামেলা বুঝলেন। বাবি একদিকে হাঁটে তো আপনার দাদা আর একদিকে হাঁটে, কি করে যে আমি সামলাই ওতে।
2: ওই ওই মাল্টি স্টোরির বানানো নিয়ে তো?
1: হ্যাঁ তোমরা জানলে কি করে?
0: বৌদি কথাটা যখন উঠলো এখন আপনাকে সবই আমি বলছি আর কি। এই মাসখানেক আগে এক দুপুরে বাবি এসে আমায় বলল যে মহিমদা নাকি এই বাড়িটা ভেঙে ফেলে মাল্টি স্টোরিড করিয়ে একেবারে টপ ফ্লোরে থাকতে চান। হ্যাঁ, কিন্তু আমরা ভাড়া থাকায় উনি তা করতে পারছেন না।
1: ছি ছি ছি, বাবি এরকম কথা বলতে পারলো? বাবাকে এইভাবে ছোট করতে পারলো?
2: দেখলে, আমি আগেই বলেছিলাম দাদা এই কাজ করতেই পারেন না।
1: বরং ঠিক উল্টো কথাটাই তো বাবি আপনাদের বলেছে।
0: বৌদি বৌদি, আপনি আপনি ভাববেন না, আপনি ভাববেন না।
1: ছি ছি ছি,
0: না না আমরা এতে কিছুই মনে করিনি, আমরা তো মহিমদাকে চিনি। এখন বলুন আপনি কি বলতে এসেছেন?
1: কি আর বলবো ঠাকুরপো, আমি এসেছিলাম আপনার কাছে যদি আপনি বাবিকে একটু বোঝান, আপনাদের কথা যদিও শোনে। কিন্তু এখন তো দেখছি ও শুধু নিজের বাবাকেই নয় আপনাদেরও অপমান করেছে।
0: না না না, আপনি এত এত বিচলিত হচ্ছেন কেন? আপনি এত বিচলিত হয়ে
1: পড়বেন। বিচলিত হব না ঠাকুরপো, এই সব শুনে আপনি ভাবুন তো আপনার দাদা যদি হার্ট অ্যাটাক হয়ে যায়।
2: না না, দাদাকে এসব বলবেন না দিদি, বাপ ছেলের মধ্যে বিরোধ তৈরি হবে শেষে।
1: তৈরি হতে আর কি বাকি আছে বলতে পারো মনি? তুমি ভাবো তো ব্রতি এরকম যদি একটা কাজ করে।
2: না,
1: আমাদের ব্রতি এরকম কাজ কখনো করতে পারতো না।
2: ঠিক বলেছো
1: ঠিক বলেছো, ব্রতি এ কাজ কখনোই করতে পারতো না। ভগবান বোধ হয় ভালোদের পৃথিবীতে বেশতির রাখতে চায় না ভাই।
2: দিদি আমরা এবারে ছেড়ে যাব না, দিদি এবারে ছেড়ে আমরা যাব না। এবারে সব কিছুতেই যে আমার ব্রতি বেঁচে আছে, আমি কি করে এবারে ছেড়ে যাব?
1: না না না, যাবে না। কেন যাবে,
3: আমরা বেঁচে থাকতে তোমাদের কেউ তুলতে পারবে না।

0: ব্রতির ঘরেই তুমি থাকবে মনি।
1: দিদি
2: স্কুল থেকে এত দেরি করে এলে দাদু ভাই?
3: আমি এক বন্ধুর বাড়িতে গিয়েছিলাম দাদু।
2: তো তুমি একা একা গিয়েছিলে?
4: না বাবা, আমি নিয়ে গিয়েছিলাম।
2: ও,
4: অনেক দিন ধরে বলছিল তাই ঘুরিয়ে নিয়ে এলাম।
2: ভালোই করেছো, বন্ধু তো ছোটবেলাতেই তৈরি হয়, একেবারে নিঃস্বার্থ পবিত্র বন্ধুত্ব। তা দাদু ভাই, তোমার বন্ধুকেও আমাদের বাড়িতে আসার নিমন্ত্রণ করেছো তো?
3: সে তো আমি রোজই করি। ও তো একবার আমাদের বাড়িতে এসেছিল।
2: আচ্ছা,
3: সেই যে গো, আমাদের বাড়িতে লিফট নেই কেন জিজ্ঞাসা করলো, মনে নেই?
2: মনে পড়েছে, ওই চশমা চোখে তো।
3: ঠিক বলেছো, আমাদের বাড়িতে লিফট আনো না কেন দাদু?
2: আমাদের বাড়ি তো দোতলা, তাই লিফট লাগে না। আর ওই যে ওই উঁচু বাড়িগুলো, ওতে লিফট লাগে, না হলে মানুষ উঠতে পারে না।
3: আচ্ছা দাদু, আমাদের বাড়িটা ওরকম উঁচু করতে পারো না, অনেক উঁচু, তাহলে লিফট থাকবে, আমরা লিফটে ওঠানামা করব, খুব মজা হবে।
4: রানু রানু, নিচে যাও, কবিতাদি তোমায় ডাকছেন।
2: না বৌমা, ওকে আড়াল করো না।
3: দাদু, আমার ব্যাগ নিয়ে যাবে না?
2: না দাদু ভাই, সন্ধে হয়ে আসছে, কাল যাব। আর তুমি তো আজ অনেক বেরিয়েছো,
4: এবার জুতো খুলে হাত পা ধুয়ে নাও।
3: আমি একটু কবিতাদের কাছে যাচ্ছি।
2: বৌমা, এই বাড়ির ব্যাপারটাতে তোমরা সবাই আমার উপর রাগ করে আছো না?
4: না না, কখনো না। আপনার বাড়ি আপনার কত ভালোবাসার জিনিস।
2: তোমরা যাই বলো বৌমা, ওই বড় বড় বাড়িগুলো কিছুতেই নিজের বলে মনে করা যায় না, ব্যারাকে আছি বলে মনে হয়। মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে ঠিকই, কিন্তু কেউই নিজের পায়ের উপর দাঁড়িয়ে নেই, তাই না?
4: ঠিকই, তবে মডার্ন ফ্যাশন তো। আমি আসছি বাবা, রনর হোম টাস্ক দেখতে হবে।
2: হ্যাঁ এসো। মাত্র একটা জেনারেশনের তফাত, অথচ কি বিস্তর ফারাক। বাবি আমার সামনে আর সহজ হতেই পারে না, কিরম একটা দূরত্ব রেখে চলেছে, আর বোধ হয় কখনই আমরা ঘনিষ্ঠ হতে পারবো না।
5: মহিমদা,
2: হ্যাঁ,
5: আপনি ওপরে আজ বেরোননি?
2: না, আজ আর হয়ে ওঠেনি। তুমি কি বেরোচ্ছ?
5: হ্যাঁ, একটু ঘুরে আসি।
2: আচ্ছা দাঁড়া দাঁড়া দাঁড়া, আমিও তাহলে একটু ঘুরে আসি।
5: আসুন আসুন আসুন।
6: তাহলে কাকা, এই আপনার সিদ্ধান্ত?
7: তুমি তো বুঝতে পারছো বাবি, মহিমদাকে দুঃখ দেওয়ার মতো কঠিন আমার মন নয়। মহিমদা যা চান না, তুমি তা করতে চাইলে আমি কি তোমাকে সাহায্য করতে পারি?
6: কারো সাহায্যই আমি চাই না, কারো সাহায্যই না। আমি শুধু দেখলাম যে ঠুনকো দাদা বৌদি ডেকে 40 বছর ধরে একটা সেকেলে ভালো মানুষকে আপনি যেভাবে ঠকাচ্ছেন, মানে কিভাবে আপনি ঠকাচ্ছেন, যাকে বলে এক্সপ্লয়েট করছেন।
0: কি বলছিস কি ভাবি, তুই কি বলছিস? তুই আমাদের এমন কথা বলতে পারলি? তোকে যে আমি প্রতির মতো করে দেখি।
6: ওসব দরদের কথা শুনে মন ভেজার বয়স আমার চলে গেছে কাকিমা, যা দরদ সবই তো ওই কম পয়সার।
0: না না ভাবি না, এ তোর মিথ্যে ধারণা।
6: মনি মনি চুপ করো, তুমি যা বলেছো ভাবি সেটাই যথেষ্ট। হ্যাঁ, আমি সুযোগ নিয়েছি, এখনো নিচ্ছি, এবার তুমি আসতে পারো।
8: মুখোশ খুলে দিয়েছি, এবার এবার উপযুক্ত ব্যবস্থা করব।
6: না না, করার কিছু বাকি রাখলে কি?
8: আরো আছে, আরো আছে, আরো আরো বাকি আছে।
0: এ কি, ও ও কিরকম কিরকম বকাটে ছেলের মতো করে শাসিয়ে চলে গেল, জানি না জানি না আমাদের কপালে আর কি আছে।
6: অপেক্ষা করো, অপেক্ষা করলেই বুঝতে পারবে কি আছে।

0: কাকে চাই?
1: আপনাকেই মেসোমশাই।
0: আমাকে?
2: হ্যাঁ মেসোমশাই, বলছিলাম যে একটু কোথাও বসে যদি বলা যেত।
0: ও আসুন আসুন আসুন, ঘরেই বসে যাক। তা আপনাদের কাউকে তো আমি ঠিক চিনলাম না।
2: সে কি মেসোমশাই, আমাদের চিনলেন না? আরে কতবার আপনার কাছ থেকে চাঁদা নিয়ে গেছি। শক্তি সংঘ ক্লাবটা আছে না, বুঝতে পারলেন না তো? আরে বাবা, ওই যে দুধের ডিপোটার ঠিক সাইডে, ওই ক্লাবের উনি হলেন সেক্রেটারি।
1: নমস্কার মেসোমশাই।
0: তা কি ব্যাপার বলুন তো
2: দাদা, শুরু করো।
1: শুরু তো করবো, তা ওই দরজাটা যদি একটু বন্ধ করে দেন।
0: দরজা কেন?
2: ও বুড়ো যদি সব শুনে লে।
0: দেখুন মহিমদা, শুনলে কিছুই আসবে যাবে না, আমাদের মধ্যে কোনো গোপনীয়তা নেই। আপনারা শুরু করুন, কি বলতে চান?
1: দেখুন, এ পাড়ায় এ বাড়িটা এখনো মাল্টি স্টোরি হয়নি, একটা মালদার পার্টি ঘুরছে, যদি হয় তবে আমরাও টু পাইস রোজগার করতে পারি।
0: তা বাড়ির মালিক তো মহিমদা, তার কাছে যান।
2: দেখুন আমরা প্রোমোটারের লোক, আমরা সবই জানি, বুঝলেন তো? আমাদের মালিক ভাড়াটের এই ঝামেলাটা আগে মিটিয়ে দিতে চাইছে, সেই জন্য তো আমাদের এখানে আসা।
0: তো তার জন্য আমি কি করব?
2: আরে আপনি তো বাগড়া দিচ্ছেন মশাই, ঝেড়ে কাশুন তো, বলুন কতই বকরা করবেন?
0: আমি আপনার কথা কিছুই বুঝতে পারছি না, কি ব্যাপার?
2: আমার ন্যাকা চৈতন্য,
1: যা বলেছিস
2: খাঙ্গারি করলি সব বুঝতে পারবে।
1: চুপ কর। দেখুন মেসোমশাই, আমরা আপনার ভালোর জন্যই চাইছি।
2: দেখুন মশাই, আমাদের মালিক ভাড়াটের এই উটকো ঝামেলা নিয়ে কোনো কাজ করতে চায় না। আপনি সিধে লাইনে আসুন তো, বলুন কত হলে আপনি বাড়ি ছাড়বেন, বলুন।
0: না না, সে এই বাড়িতে আমায় এনেছেন মহিমদা, তিনি না বললে আমি এই বাড়ি ছাড়বো কেন? কি জন্য ছাড়বো? আমি ছাড়বো না।
2: ছাড়বো না মানে? এ কি আপনার বাপের বাড়ি নাকি?
0: না না না, এক্ষুনি আপনি আমার বাড়ি থেকে বেরিয়ে যান, নইলে আমি লোক ডাকবো এক্ষুনি।
1: কি?
0: হ্যাঁ
1: আচ্ছা, তবে এটাও মনে রাখবেন, হ্যাঁ কাজটা ভালো করলেন না, আমরা আঙুল বেঁকাতেও জানি।
0: বেরিয়ে যান।
1: হ্যাঁ ঠিক আছে,
0: বেরিয়ে যান বলছি, বেরিয়ে যান।
3: কি হলো? ঠিক আছে। কি হলো, তুমি অত চেঁচাচ্ছ কেন?
4: কারা? হ্যাঁ, এ কারা বাড়িতে এসেছিল, অশ্লীল কথা বলতে বলতে বেরিয়ে গেল, কি ব্যাপার রতিন? তুমি এভাবে দাঁড়িয়ে? ও ছোট বউ, কি হয়েছে?
3: কিছুই তো বুঝতে পারছি না দাদা, ওই কয়েকটা ছেলে এসেছিল, কি সব যেন কথা বললো, তারপরেই তো
4: তারপরেই ওই ছেলেগুলো বেরিয়ে গেল।
3: হ্যাঁ
4: হ্যাঁ। ও তোমাদের কিছু বলেছে অতীন?
0: এ বাড়িতে আমার আর থাকা হবে না মহিমদা, ওরা আমায় শাসিয়ে গেল।
4: হোয়াট? শাসিয়ে গেল মানে?
0: ওরা প্রমোটারের লোক, আমায় তুলে দিতে এসেছে আর কি।
4: প্রমোটারের লোক?
0: হ্যাঁ।
4: শোনো অতীন।
0: বলুন দাদা।
4: আমি তোমায় বলছি, আমি বেঁচে থাকা পর্যন্ত এ বাড়িতে তোমরা থাকবে।
0: মহিমদা, মিছিমিছি অশান্তি নিয়ে থাকার কি দরকার?
4: আলবাত থাকবে
3: দাদা, ওরা যদি আবার আসে
4: সে আমি দেখব। তোমরা শুধু ভেঙে পড়ো না অতীন, মনে রেখো তোমার মাথার উপর একজন বড় ভাই আছে।
0: সেটাই তো ভরসা দাদা, এতদিন তো সেই ভরসাতেই ছিল।
4: শেষ হাসি কে হাসে?
5: আশ্চর্য, তুমি ভাবতে পারলে যে আমি আমি কাকার পেছনে গুন্ডা লাগাবো?
4: না, আগে ভাবতে পারতাম না, এখন পারি। আর ভাবার কি আছে, আমি তো নিজের চোখেই দেখলাম।
5: কি দেখলে? তারা তো প্রমোটারের লোক।
4: প্রমোটারকে কে লাগিয়েছে? কই, প্রমোটার তো আমার কাছে আসে না।
5: দ্যাটস নট মাই বিজনেস।
3: তোর সঙ্গে কোনো প্রমোটারের কথা হয়নি বাবি?
5: তুমি অন্তত বিশ্বাস করো যে আমি প্রমোটারকে কোনো রকম আশা দিইনি।
3: তবে ওরা এলো কেন? ঠাকুর পোকে অমন ভাবে অপমান করলো কেন?
5: কি আশ্চর্য, ওরা ওরকম করে, ভাবে এভাবে যদি কাজটা হয়।
4: তুমিও জেনে রাখো বাবি, এবং তোমার প্রমোটারকেও জানিয়ে দিও, আমি উইল করে যাব, উইল, যাতে অতীন আর ছোট বউ মৃত্যু না হওয়া পর্যন্ত এই বাড়িতে থাকতে পারে।
5: তোমার বাড়ি, তুমি তুমি যা খুশি তাই করো।
4: হ্যাঁ
3: হ্যাঁ গো, তুমি কি সত্যি সত্যি উইল করে দেবে? আমার মনে হয় বাবি বোধ হয় এসব কিছু করায়নি, করেছে ওই প্রমোটারই।
4: বাবি দৃঢ় হলে কি প্রমোটারই সাহস পেত?
3: আর সেটা অবশ্য ঠিকই বলেছ তুমি, বরং আর কয়েকটা দিন দেখে তারপরে উকিলের কাছে যেও, কেমন?
4: আমার সময় হলে আমি ঠিকই যাব, ও বুঝে নিক প্রয়োজনে আমি কতটা কঠিন হতে পারি।
3: বাবু, হয়েছে?
0: কি হয়েছে?
3: কি হলো? তুই কাঁদছিস কেন আমার করে?
0: কি রে,
3: কি হলো ওটা কি বল,
0: কথা বল।
3: কি রে,
0: কি
3: বড় দাদু,
0: কি ব্যাপার,
4: কি হয়েছে রে দিদিমণি?
3: কি হয়েছে, কি হয়েছে আমাদের বলবি তো, বল মা, বল কি হয়েছে তোর?
0: কিচ্ছু হয়নি, কিচ্ছু হয়নি, বল বল, আমরা তো আছি, বল।
4: কান্নাকাটি থামিয়ে কি হয়েছে স্পষ্ট করে বলবি তো।
3: দাদু, তোমরা এই বাড়ি ছেড়ে দাও দাদু।
0: হ্যাঁ, বাড়ি ছেড়ে দেবো?
4: বাড়ি ছেড়ে দেবে কেন, কেন?
3: দাদু, দাদু তুমি এই বাড়ি ছেড়ে দাও, এই বাড়িতে থাকলে আমি শেষ হয়ে যাবো দাদু।
4: এই বাড়ি ছাড়া না ছাড়ার সঙ্গে তোর শেষ হয়ে যাওয়ার কি সম্পর্ক?
3: গুন্ডা,
4: তারপর
3: সে আমি বলতে পারবো না। দাদু প্লিজ তুমি বাড়ি ছেড়ে দাও দাদু, ছেড়ে দাচ্ছে, বাড়ি না ছাড়লে
4: প্রমোটারের লোকেরা কবিতাকে তুলে নিয়ে যাচ্ছিল, শাসিয়েছে, বাড়ি ছেড়ে চলে না গেলে তুলে নিয়ে যাবে।
6: ও, আমার সঙ্গে প্রমোটারের কোনো সম্পর্ক নেই।
4: লায়ার, লায়ার
6: মহিন্দা,
4: প্রমোটারের হাতে কচি মেয়েটা পর্যন্ত লাঞ্ছিত। ভাবি, এই ভদ্রলোক তোমার সংগ্রামী সহযোদ্ধা শহীদ ব্রতীর বাবা, ইনি ব্রতীর মা, আর এই কুচির সুন্দর মেয়েটা তোমার ব্রতীর একমাত্র ভাগ্নি। এরা অপমানিত, লাঞ্ছিত। তোমার একদা সংগ্রামী বিবেক এখন কি করতে চায়?
6: মহিমদা, মহিমদা আপনি কি পাগল হয়ে গেলেন?
4: পাগল?
6: বাবিকে কেন মিছিমিছি এসমস্ত বলছেন?
4: মিছিমিছি নয় অতীন, মিছিমিছি নয়। ওর জানা উচিত ছিল যে শয়তানকে প্রশ্রয় দিলে সে সর্বভূক হয়ে ওঠে।
6: বাবা, তুমি আমাকে অনেক অপমান করেছো।
4: হ্যাঁ,
6: সহ্য করবার একটা সীমা আছে।
3: তার চেয়ে অনেক বেশি অপমান তুই আমাদের করেছিস। হ্যাঁ, ভুলে গেছিস এই কবিতার মার হাত ধরে তুই যে হাঁটতে শিখেছিলি? তুই তার অপমানের রাস্তা খুলে দিয়েছিস। আর ব্রতি যে তোর মতো রাজনীতি করতে গিয়ে পালিয়ে আসেনি, জীবন দিয়েছে, তার স্মৃতিতে উপড়ে ফেলতে
6: চাইছি। আর বলো না মা, আর বলো না।
0: চুপ করুন, চুপ করুন।
4: কেন চুপ করবে? তোমার সাহস দেখে আমি অবাক হচ্ছি। তুমি বুঝতে পারছো না, তোমাকে আমাদের ছেলে ভাবতে আমার লজ্জা হচ্ছে, ঘৃণা হচ্ছে।
7: দাদা, আর কেন এভাবে বলছেন ওকে? ও তোর ভুল বুঝতে পেরেছে।
3: না না মনি, আজ একটা হেস্ত নেস্ত হয়ে যাক, তুমি বাধা দিও না।
7: কেন বাধা দেব না? আপনি তো জানেন দিদি, ব্রতির পর বাবি আমার প্রতি, আমি কি করে তার আহত মুখটা দেখব? বাবি, বাবি তুই ভাবিস না, আমরা কয়েকদিনের মধ্যেই চলে যাব এখান থেকে।
3: না, কবিতাও আর অপমানিত হবে না তাহলে, আমরা চলে যাব।
7: তাই না গো, আমরা এই বাড়ি ছেড়ে চলে যাব না।
4: কোথাও যাবে না ছোট বউ, কোথাও যাবে না।
8: কলকিবা, কাকিমা কোথায় যাবেন আপনি? আমাকে ফেলে চলে যাবেন? কাকিমা, আমি কথা দিচ্ছি, কাকিমা, আমি কথা দিচ্ছি, কোনো প্রমোটার বা অন্য কোনো লোভে আমি আর কখনো প্রলুব্ধ হব না কাকিমা।
3: ভাবি,
8: আমি আপনার ব্রতি হয়ে থাকবো কাকিমা।
3: ভাবি,
8: আপনি কাকাবাবু, বাবা, মা, কবিতা, চল আমরা সবাই মিলে দাদুর সেই পশ্চিমের ব্যালকনিতে গিয়ে একবার দাঁড়াই, যেমন দাঁড়াতাম সেই সেই ছোটবেলায়।
4: ছোটবেলায় যাবি? চল
3: চল
4: অতীন, চলো সবাই মিলে চলো। অনেক অনেক দিন পরে বকুল ঝরেছে ভুঁয়ে সোনার ঝংকারে, মুক্ত কণ্ঠে গাইছে গান প্রজাপতি ঋষি।
9: প্রশান্ত ভট্টাচার্য রচিত পশ্চিমের ব্যালকনি নাটকটির অভিনয় এখানেই শেষ হল। বিভিন্ন চরিত্রে রূপদান করেছেন নীলিমা কেতকী দত্ত, মণিদীপা মমতা চট্টোপাধ্যায়, কবিতা গার্গী দত্ত, সাথী সুতপা ঘোষাল, রণু রাহুল দাস, প্রথম যুবক চুনিলাল।

বন্দ্যোপাধ্যায়, দ্বিতীয় যুবক কল্যাণ মিত্র, বাবি স্বরাজ বসু, মহিম কুমার রায়, অতীন্দ্র সত্য বন্দ্যোপাধ্যায়। সম্পাদনা বিশ্বনাথ দাস, প্রযোজনা শেফালী বন্দ্যোপাধ্যায়।

0: মানে বাজুক মনের রেডিও শুনছো 107 FM রেইনবো সাত সুরে সারাদিন সাত সুরে সারাদিন
1: FM রেইনবোয় এখন শুনবেন আধুনিক গান শিল্পী মান্না দে

আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে প্রিয়া বিশ্বকর্মা। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের ঐতিহ্য পরম্পরা ও সংস্কৃতিকে ফিরিয়ে আনবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। তিনি আজ কলকাতার কেষ্টপুরে গণেশ পূজার সূচনা করে বলেন, বামপন্থীরা 34 বছর ক্ষমতায় থাকাকালীন সময়ে এই রাজ্যের

ঐতিহ্যকে কোনো গুরুত্ব দেয়নি। গত 15 বছরে তৃণমূল কংগ্রেস বাংলার পরম্পরা পাল্টে দেওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ করেন তিনি। দেড় দশকে সনাতনীদের মধ্যে বিভাজন তৈরি করার চেষ্টা হয়েছে বলে অভিযোগ তুলে তিনি জানান, পঞ্জিকার তিথি মেনে এবার শারদীয়া দুর্গাপুজো দেবীপক্ষের সূচনা করা হবে। সেবা সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে রাজ্য সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতেও একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। স্কুল শিক্ষা সচিব বিনোদ কুমার জেলা স্কুল পরিদর্শকদের পাঠানো নির্দেশিকায় জানিয়েছেন, 17ই সেপ্টেম্বর থেকে 7ই অক্টোবর পর্যন্ত 25 কোটি শিশুর স্বপ্নের ভারত কর্মসূচিতে বিকশিত ভারতের লক্ষ্যে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প সম্পর্কে স্কুলের ছাত্রছাত্রীদের অবহিত করা হবে। স্কুলগুলিতে পড়ুয়াদের নিয়ে আয়োজন করা হবে বক্তৃতা অঙ্কন প্রতিযোগিতার। সোমনাথ স্বাভিমান পর্বের অঙ্গ হিসেবে পশ্চিমবঙ্গ সরকারের ব্যবস্থাপনায় বিশেষ ট্রেনে সোমনাথ যাত্রার ব্যবস্থা করা হয়েছে। কলকাতা স্টেশন থেকে এই ট্রেন যাত্রার সূচনা করেন পর্যটন মন্ত্রী ডক্টর শঙ্কর ঘোষ। অনুষ্ঠানে তিনি বলেন, বিদেশি পর্যটকদের আকর্ষণ বাড়াতে রাজ্যের সমস্ত শক্তিপীঠগুলির উন্নয়নে রাজ্য সরকার সবরকম পদক্ষেপ নিচ্ছে। দেশের প্রকৃত ইতিহাস তরুণ প্রজন্মকে জানাতে সরকার বদ্ধপরিকর। তৃণমূল কংগ্রেসের জোড়াফুল প্রতীক কার দখলে থাকবে সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে নির্বাচন কমিশন আজ নতুন দিল্লিতে দলের দুই শিবিরের সঙ্গে বৈঠকে বসে। বৈঠক থেকে বেরিয়ে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, তারা কমিশনের কাছে যাবতীয় তথ্য জমা দিয়েছেন। দুই বিধানসভা আসনে উপনির্বাচনের আগে যত দ্রুত সম্ভব প্রতীক নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে তারা আবেদন জানিয়েছেন। অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলন আজ বিকেলে নতুন দিল্লির ভারত মণ্ডপমে শুরু হচ্ছে। দুদিনের এই বিরাট সম্মেলনে ব্রাজিল, চীন, মিশর, ইথিওপিয়া, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা এবং সংযুক্ত আরব আমিরশাহি এই 11টি প্রধান বিকাশশীল অর্থনীতির দেশ নিজেদের মধ্যে বিভিন্ন বিষয়ে মত বিনিময় করবে। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রিয়া বিশ্বকর্মা। নতুন দিল্লির ভারত মণ্ডপমে অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলন আজ শুরু হয়েছে। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেন, গত কুড়ি বছরে বিশ্বমঞ্চে ব্রিক্স তার নিজস্ব পরিচয় তৈরি করেছে। দুদিনের এই সম্মেলনে ব্রাজিল, চীন, মিশর, ইথিওপিয়া, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা এবং সংযুক্ত আরব আমিরশাহী এই ১১টি প্রধান বিকাশশীল অর্থনীতির দেশ নিজেদের মধ্যে বিভিন্ন বিষয়ে মত বিনিময় করবে। কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী প্রহ্লাদ যোশী বলেছেন, ব্রিক্স শীর্ষ সম্মেলন উপলক্ষে আয়োজিত ভারত ইনোভেটস শীর্ষক প্রদর্শনীতে দেশের উচ্চশিক্ষা ও গবেষণা ক্ষেত্রে উদ্ভাবনের বিষয়টি তুলে ধরা হয়েছে। এক ভিডিও বার্তায় শ্রী যোশী বলেছেন, উদ্ভাবনের ক্ষেত্রে ভারতের সাফল্য গর্ব করার মতো, খুবই দ্রুত গতিতে এক্ষেত্রে বৃদ্ধি হচ্ছে। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের ঐতিহ্য, পরম্পরা ও সংস্কৃতিকে ফিরিয়ে আনবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। তিনি আজ কলকাতার কেষ্টপুরে গণেশ পুজোর সূচনা করে বলেন, বামপন্থীরা ৩৪ বছর ক্ষমতায় থাকাকালীন সময় এই রাজ্যের ঐতিহ্যকে কোনো গুরুত্ব দেয়নি। গত ১৫ বছরে তৃণমূল কংগ্রেস বাংলার পরম্পরা পাল্টে দেওয়ার চেষ্টা করেছে বলে অভিযোগ করেন তিনি। দেড় দশকে সনাতনীদের মধ্যে বিভাজন তৈরির চেষ্টা হয়েছে। তিনি আরও বলেন, পঞ্জিকার তিথি মেনে এবার শারদীয়া দুর্গাপুজো দেবীপক্ষেই সূচনা করা হবে। সেবা সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে রাজ্য সরকারি ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতেও একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। স্কুল শিক্ষা সচিব বিনোদ কুমার জেলা স্কুল পরিদর্শকদের পাঠানোর নির্দেশিকায় জানিয়েছেন, ১৭ই সেপ্টেম্বর থেকে ৭ই অক্টোবর পর্যন্ত ২৫ কোটি শিশুর স্বপ্নের ভারত কর্মসূচিতে বিকশিত ভারতের লক্ষ্যে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প সম্পর্কে স্কুলের ছাত্রছাত্রীদের অবহিত করা হবে। সোমনাথ স্বাভিমান পর্বের অঙ্গ হিসেবে পশ্চিমবঙ্গ সরকারের ব্যবস্থাপনায় বিশেষ ট্রেনে সোমনাথ যাত্রার ব্যবস্থা করা হয়েছে। কলকাতা স্টেশন থেকে আজ এই ট্রেন যাত্রার সূচনা করেন পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ। এই মুহূর্তের খবর এই পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও শুনছো ১০৭ এফএম রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। শুনছো উইকেন্ড ক্যাফে ১০৭ এফএম রেইনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
2: এভরি গ্রেট জার্নি বিগিনস উইথ পিপল কামিং টুগেদার টু লিসন, টু লার্ন, টু ইমাজিন হোয়াটস পসিবল। দিস ইজ দ্য ব্রিক্স ২০২৬, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme Building for Resilience, Innovation, Cooperation and Sustainability with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
3: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme Building for Resilience, Innovation, Cooperation and Sustainability with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
4: ইয়েস উইকেন্ড ক্যাফে শুনছো তুমি অরুণিতা আর মহুয়ার সাথে। আর এই যে উইকেন্ড ক্যাফে শুরু হয়ে গেছে আজকে, তো উইকেন্ড ক্যাফেতে তো অনেক কিছু থাকবে, কি কি থাকবে সেসব নিয়ে না হয় পরে কথা হবে। আপাতত তোমার কানে থাকুক জুন ব্যানার্জি।

0: ওয়েদারটা যদি এরকম সুন্দর ঝিরঝিরে বৃষ্টির একটা হয় তাহলে তো মনটা হারিয়ে যাওয়ারই কথা, কিন্তু মনটা অ্যাকচুয়ালি দেখো হারিয়ে গিয়েও তুমি যে ডেস্টিনেশনে আসতে চাইছিলে সেখানে কিন্তু চলে এসো।
1: হ্যালো, বিকালবেলা মন হারানো নয়, বিকালবেলা মন দিয়ে শুনতে হবে।
0: সেই জন্যই তো বলছি ডেস্টিনেশনটা একদম ঠিকঠাকই রয়েছে, কারণ তুমি যদি আমাদেরকে শুনছো মানে মহুয়া আর অরুণিতাকে শুনছো তাহলে তুমি এক্স্যাক্টলি ঠিক জায়গাতেই টিউন করেছো, যার নাম হচ্ছে 107 FM রেইনবো, যেখানে চলছে
2: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবোতে।
0: হ্যাঁ, এবার আমি একটা প্রশ্ন করতে চাই আমাদের অরুণিতা ম্যাডামকে।
1: বলে ভালো।
0: হ্যাঁ ম্যাডাম, সেটা হচ্ছে প্রশ্নটা, এই যে জুন ব্যানার্জি এত সুন্দর করে গান গাইছিলেন, আমাদেরকে ঝিরঝিরে বৃষ্টিতে ভিজিয়ে দিচ্ছিলেন, আপডেট আছে নাকি কিছু?
1: মানে বিষয়টা হচ্ছে সেই যে একটা কথাই আছে না, 8ই জুন থেকে বর্ষা আসে, তো 8ই জুন থেকে বর্ষা এমনভাবে এসেছে সে তো আর যাওয়ার নাম করছেই না, উল্টে মানে রেগুলার বেসিসে হয়েই চলেছে,
0: হয়েই চলেছে।
1: তো সেই আপডেটটা তুমিই দিয়ে দাও যে কিরকম কি, মানে উনি কিভাবে আসতে চলেছেন এর মধ্যে।
0: এবার বিষয়টা হচ্ছে যে যদি কারোর

0: কারণ আমাদের প্রোগ্রাম শোনার পর বা শুনতে শুনতে বাইরে যাওয়ার ইচ্ছা থাকে,
1: এখন তো মানে বাইরে বেরোবার ইচ্ছা থাকবেই, কারণ এই যে ধরো আর একটা মাস বাদে দুর্গাপূজা,
0: মনটা করছে উড়ু উড়ু।
1: মনটা উড়ু উড়ু থেকেও মেন হচ্ছে শপিং শুরু,
0: শপিং শুরু। হ্যাঁ, শপিং এর জন্য ইনফ্যাক্ট আজকে যখন অফিসে আসছিলাম তখন দেখছিলাম অনেকেই ধর্মতলা এরিয়াতে যাচ্ছে,
1: মানে নিউ মার্কেট কাছে টুক করে বাস থেকে।
0: তাদের জন্য যেটা ভালো খবর সেটা হচ্ছে বিকেলের দিকে কিন্তু প্রেসিপিটেশন, বৃষ্টির চান্স খুবই কম, 10%, খুবই কম, মানে মোটামুটি এই বিকেল 5টা থেকে রাত 11টা পর্যন্ত
1: প্রেসিপিটেশনের পার্টিসিপেশন নেই এই মুহূর্তে,
0: পার্টিসিপেশন এই মুহূর্তে নেই। যদিও সকালের দিকে বৃষ্টি হয়েছে, মানে সকালবেলা বৃষ্টি দেখে যদি কেউ মনে করেন যে মর্নিং শোজটা দে, তাহলে না, বিকেলের দিকে চান্সটা একটু কম আছে। যদিও হিউমিডিটি কিন্তু ফুল ফ্লেজেড আছে, 93% আছে আপেক্ষিক আর্দ্রতা, টেম্পারেচার মোটামুটি 27, 28, 32, 30 এরকমের মধ্যেই থাকবে। ঘামটাম হবে, রুমাল টুমাল রাখবেন সঙ্গে, একটুখানি ছাতালে রেখে দেবেন। কিন্তু আপনি যদি মনে করেন আজকে শপিং করবেন, করতেই পারেন, সঙ্গে আমাদেরকে সঙ্গী করে নিতেই পারেন।
1: ও মা, মানে একেবারে শপিংও সঙ্গে নিয়ে যেতে বলছো তুমি, মানে ভাবা যায় না।
0: আমরা তো টিপস গুলো দেব না,
1: বিকাল বিকাল মেয়ের বায়না কম নয়, একেবারে এরপর কোথায় বলে বসবে যে আমাকেও দু একটা কিনে টিনে দাও নাকি, এরকম ব্যাপার।
0: কিনে দে রেশমি চুড়ি, নইলে যাবো বাপের বাড়ি।
1: না না, এখন একটু মডার্ন স্টাইলে বলছি,
0: এখন তো আমরা অবশ্য
1: মানে একটু মডার্ন ওয়েতে বলছি,
0: মডার্ন ওয়েতে বলছি, কিন্তু মানে

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: ইয়েস, তুমি উইকেন্ড ক্যাফে শুনছো রুনিতা আর মহুয়ার সাথে। আর এই যে শুনছো, শুনতে শুনতে যখন মানে এই যে ধরো আমরা এই চেয়ারে বসে আছি, যখন তখন কুছ জ্ঞান তো বানতা হ্যায়।
2: জ্ঞান তো বানতা হ্যায়, হ্যাঁ জ্ঞান আমরা অবশ্যই দেবো, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে সেই জ্ঞানটা আমরা কতটা ফলো করি। এই প্রশ্ন যদি কোনো দিনও কোন কেউ তোমাকে করে ধরো, তুমি তখন তাকে কী বলবে?
1: সে তো তুমি জানো,
2: যেটা যেটা হচ্ছে জ্ঞানের কথা। দেখো প্রথমেই আজকে যখন প্রোগ্রামটা শুরু করেছি, অরুণিতা একদম প্রথমেই বলে দিয়েছে না অন্য কোথাও যাওয়া যাবে না, মন দিয়ে প্রোগ্রাম শুনতে হবে। মন দিয়ে প্রোগ্রাম শুনলে কী কী হয়? মন দিয়ে প্রোগ্রাম শুনলে ভালো ভালো গান শোনা যায়, আর তার সঙ্গে ভালো ভালো কথাও শুনতে পাওয়া যায়। এবার ধরো তোমার আজকে শনিবার, তোমার একটা হাফ ছুটি মার্কা দিন, বা হয়তো ফুল ছুটি ছিল, যেরকম আমাদের ওই ছুটির কপালে জোটেনি, তাই আমরা চলে এসেছি তোমাদের সঙ্গে আড্ডা দিতে, সেটা একটা বেশ মজার ব্যাপার। কিন্তু যদি তোমাকে ঘুমাতে হয়,
1: হ্যাঁ
2: তোমাকে ঘুমাতে হয়, তারপর ঘুম থেকে উঠতে হয়, ঘুম থেকে উঠেই তুমি কি করো? তুমি কি করো বলো তো অরুণিতা?
1: ঘুম থেকে উঠেই
2: বলতে গিয়েও বলছে না, আমার ঘরে মানে আমি যেখানটা শুই, আমার ঘরে ঘড়িটা এমন একটা জায়গায় প্লেস করা যে আমি চোখটা খুললেই বিছানা থেকেই ঘড়িটা দেখতে পাবো।
1: হ্যাঁ,
2: এবার আমার ফোনেই এখন তো অ্যালার্ম দেওয়া হয়, ফোনের অ্যালার্মে প্রচুর স্নুজ করা থাকে, মানে ওই ঠিক আছে বাজে বাজে বাজে বাজে, একটুখানি খালি চোখ খুলে দেখে নিই, যখন দেখি এবার উঠতেই হবে,
1: এবার উঠতেই হবে, দেওয়ালে পিঠ ঠেকে গেছে, মানে বিছানায় পিঠটা ঠেকিয়ে দেওয়ালে কখন যে ঠেকে গেছে
2: বোঝা যায় না। কিন্তু ব্যাপারটা হচ্ছে যে অনেকের আবার এই স্বভাবটাও আছে, মানে আমার বাড়িতেই আবার কিছু লোককে দেখেছি, তারা ঘুম থেকে উঠবে, ফোন ঘাঁটবে, প্রচুর ইমেল দেখবে, প্রচুর কাজ করছে সকালবেলা ঘুম থেকে উঠে, প্রচুর কাজ তাদের জীবনে, কারণ সব মেলের রিপ্লাই নাকি তখনও দিতে হবে, হোয়াটসঅ্যাপ দেখবে, তারা সোশ্যাল মিডিয়া দেখবে, এবং হঠাৎ করে দেখবে কি সেটা হাবিজাবি খবর, এবং তিদিন করে লাফিয়ে উঠবে,
1: মানে তখন আর কি এ মা এত দেরি হয়ে গেল, এই ব্যাপারটা তখন থাকে।
2: এত কথা আমি যে বলছি এর কারণটা কি সেটা জিজ্ঞেস করো আমাকে, তুমি পুছো কিউ
1: কিউ
2: কিউ। এখানেই হচ্ছে জ্ঞানের প্রশ্ন, যে কি করব না বা কেন ওটা করতে গেলে আমাদের কি ক্ষতি হতে পারে। বিষয়টা হচ্ছে তুমি ঘুমাচ্ছিলে, তুমি রেস্টে ছিলে, পিসফুল মোডে ছিলে, সেখানে যদি তুমি একটা আতঙ্ক টাইপের খবর দেখো,
1: আতঙ্ক বা সকালবেলা উঠেই ব্রেনটাকে হঠাৎ মাল্টিটাস্কিং করানো,
2: এইটা একেবারেই ঠিক না, তাহলে সলিউশন দিতে হবে। মানে আমরা কি সবসময় বলো খারাপ কথা বলি? না, আমরা তার সঙ্গে সলিউশনটাও দিই, কারণ আমরা উইকেন্ড ক্যাফেতে বসেছি, আমাদের এক গুরু দায়িত্ব রয়েছে, সেটাও অরুণিতা বলে দিয়েছে। সলিউশনটা কি বলো তো দেখি অরুণিতা, কেমন তুমি বলতে পারো?
1: অ্যান্ড দ্য সলিউশন ইজ, ঘুম থেকে উঠে প্রথমে জল খাও, মোটামুটি একটু স্বাভাবিক জায়গায় ফেরো, ঘুম থেকে উঠে একটু শরীর চর্চা করো, মানে দ্যাট ইজ যেটাকে বলা হয় স্লো মর্নিং। মানে স্লো মর্নিং রুটিনে অন্তত আধ ঘন্টা নিজেকে রাখো, নিজেকে মানে কি বলবো, এই যে তুমি জেগে উঠেছো, তোমার ব্রেনটাকে আস্তে আস্তে পরিবেশের সঙ্গে অ্যাকাস্টম করো, তারপর না হয় দুনিয়ার হাল হাকিকত জানবে। কারণ বিশ্বাস করো, তোমার একটা রিপ্লাইয়ের জন্য সারা রাত কেউ ঘুমাটকে বসে নেই নর্মালি, মানে ইন জেনারেল বলছি, মেবি হতে পারে কারোর কারোর ক্ষেত্রে, বাট ইট ইজ ভেরি নর্মাল কি আমাদের মানে একদম এক্ষুনি একটা মেসেজ না করলেই হয় না বা না করলেই চলবে না, ঘুম থেকে ওঠা মাত্রই করতে হবে, এই ব্যাপারটাকে বোধহয় চাইলে অন্তত আধ ঘন্টা এক ঘন্টা ডিলে করা যায় কিছু খুব এমার্জেন্সি ছাড়া।
2: তবে ওই খুব এমার্জেন্সি ছাড়া এটা
1: কিন্তু খুব এমার্জেন্সিতে যেটা করতে হবে, দ্যাট ইজ একটা ছোট ব্রেকে যাব, ব্রেকের পরে ফিরে আসি, নেই তো বেবি তুজে পাপ লাগেগা।
3: জার্নি বিগিনস উইথ পিপল কামিং টুগেদার টু লিসেন, টু লার্ন, টু ইমাজিন হোয়াটস পসিবল। দিস ইজ দ্য ব্রিক্স 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme Building for Resilience, Innovation, Cooperation and Sustainability with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
4: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে উইকেন্ড ক্যাফে উইকেন্ড ক্যাফে

0: না কোনো পাপ লাগার কোনো মানে ব্যবস্থাই রাখা হবে না, কারণ এই যে ব্যাপারটা আর কি গন্ডগোল হতে পারে, দ্যাট ইজ বলবে যে অরুণিতার মহুয়া এতক্ষণ নিজেরাই বকবক করে চলেছে, আমাদের সঙ্গে গল্প করবে কখন? ইয়েস, অ্যান্ড দ্য টপিক ইজ,
1: অ্যান্ড দ্য টপিক ইজ, টপিকটা তো বলবো, কিন্তু তার আগে টপিকটা কোথায় বলছি, কি বলছি, কেন বলছি তো জানতে হবে।
2: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
1: অ্যাবসলিউটলি ইয়েস। দেখো, এই আজকে যখন আমরা উইকেন্ড ক্যাফেতে বসেছি, আমাদের দায়ে দায়িত্ব সবই আছে, কিন্তু তার সঙ্গে আমাদের তো প্রচুর মশালা দেওয়ারও একটা দায়িত্ব আছে না? আমরা বিভিন্ন রকম মশালা মশালা মশালে দাও,
0: সব সব মশালা হবে, কিন্তু আপাতত যেটা বিষয় সেটা হচ্ছে মুদ্দে পে আতে হ্যায়,
1: মুদ্দে পে আতে হ্যায়। আচ্ছা, আমরা এত হিন্দি কেন বলছি, আমরা তো বাংলা প্রোগ্রাম করছি।
0: ঠিক ঠিক ঠিক।
1: আচ্ছা,
0: মানে বিষয়টা হলো, তুমি যদি নিজের চাকরিতে না, আগে বলে নি মানে এই বিষয়টা যে কেন বাঁচলাম,
1: ব্যাকগ্রাউন্ডটা বলো।
0: ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে, একটি ছেলে নিজের চাকরিতে ভীষণ বীতশ্রদ্ধ হয়ে গেছিল, এবং তারপর সে একটি পেশা খোলে, দ্যাট ইজ মানুষের গা চুলকে দেয়া, এবং মানুষের গা চুলকে দিয়ে সে মাসে 14 লক্ষ টাকা রোজগার করতে শুরু করেছে।
1: এটা কোথাকার ঘটনা ভাই?
0: এটা এদেশীয় ঘটনা নয়, তবে ঘটনাটি ঘটেছে। তো মানুষের গা চুলকে দিয়ে ভারতীয় মুদ্রায় সে 14 লক্ষ টাকা রোজগার করছে।
1: আমি আমি এরকম টাইপের আরো একটা দুটো পেশা জানি, মানে একটু অন্যরকম, তার মধ্যে একটু মানে মিষ্টি মিষ্টি ব্যাপারও রয়েছে, আবার একটু মানে আহারে এটাও একটা হয়। সেরকম হচ্ছে যে জাপানে একটা সমীক্ষায় উঠে আসছে যে প্রচুর মানুষেরা ভীষণভাবে ডিপ্রেসড হয়ে যাচ্ছে, তো তাদের না নিজের মনের কথা বলার কেউ নেই। তো ওখানে একটা রীতিমতো পেশা তৈরি হয়েছে, যারা মানুষের কাছে তারা যাবেন এবং গিয়ে মানে আপনি কি কিরকম ভাবে চাইছেন, মানে জাস্ট বন্ধু হিসেবে চাইছেন নাকি
0: মানে কি আর কি, গল্প করবার একটা মানুষ,
1: গল্প করবার লোক, যাকে কিনা সমস্ত কিছু বলবে, সে তোমার ভাই বা বোনও হতে পারে, এবং সেই তারা ধরো প্রয়োজনে তাকে জড়িয়ে ধরবে, তাকে ভীষণভাবে সান্ত্বনা দেবে, কিন্তু সেটা হবে পুরোটাই প্রফেশনাল। তো তার আগে বেশ কিছু সহিসাবুত করে নিতে হয়, কিন্তু এটাও দেখা যাচ্ছে যে এইটার মানে যারা যারা এই ব্যাপারটা অ্যাকসেপ্ট করছেন, এই সার্ভিসটা নিচ্ছেন, তারা কিন্তু বলেছেন যে পজিটিভ, তারা পজিটিভ ফিডব্যাক দিচ্ছেন আর কি,
0: মানে ভালো উপকার হচ্ছে, একটা পজিটিভ ইয়ে পাওয়া গেছে, ভাইব পাওয়া গেছে,
1: ভাইব পাওয়া গেছে।
0: এনিওয়ে, তো তোমাকে তোমাকে যদি বলি যে নিজের চাকরিতে ধরো তুমি বীতশ্রদ্ধ কিন্তু ছাড়তে পারছো না, তো উইকেন্ডে ভাবছো যে এমন একটা কিছু পার্ট টাইম কাজ করবে যেটা তোমারও আর কি মানে এই মনের যে ব্যাপারটা সেটাও ঠিক হয়, আবার বেশ একটা ভালো পেশাও হয়, তো এরকম উদ্ভট কিছু আর কি পকেটেও আসে, তো তুমি এরকম উদ্ভট কোন পেশা বেছে নেবে উইকেন্ডের পার্ট টাইম জবের জন্য?
1: উইকেন্ডে পার্ট টাইম জব, যে পেশাটা মানে যে পেশাটা বেছে নেওয়ার জন্য তোমার কিছু এক্সট্রা পকেট মানিও আসবে, আবার তার
0: আবার বেশ পেশাটা একটু উদ্ভট হবে, তো সেরকম কোনো কিছু মাথায় আইডিয়া থাকলে চটপট জানিয়ে ফেলো আমাদের 9903653992। তাহলে বিষয়টা কি দাঁড়ালো যে নিজেকে উইকেন্ডে ফ্রেশ রাখতে এমন কোন পার্ট টাইম পেশা বেছে নেবে যেটা বেশ একটু উদ্ভট হবে আর পকেটে একটু পয়সাও আসবে, তো সেটা জানিয়ে ফেলো আমাদের 9903653992 day.

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
1: ইয়েস উইকেন্ড ক্যাফে শুনছো তুমি অরুণিতা আর মহুয়ার সাথে। আর আজকে তোমাকে বলেছি যে আজকে তোমার সঙ্গে আড্ডা হোক এই নিয়ে যে নিজের কাজের জগতে যদি ঠিক মন না বসে কিন্তু কাজ ছাড়তেও পারছো না,
2: তো পকেটে টাইম টান পড়বে।
1: ইয়েস, তো সেই রকম মানে সেরকম একটা সিচুয়েশনে উইকেন্ডে তুমি ভাবলে কিছু একটা পার্ট টাইম কাজ করবে, তো কী এমন উদ্ভট পেশা বেছে নেবে যেখান থেকে একটু মনটাও ভালো হবে, পকেটেও কিছু আসবে?
2: ফর এক্সাম্পল, আমাদের অরুণিতা দিদিভাই বলে দিয়েছিল যে একজন যুবক যে কিনা মানুষের গা চুলকে দিয়ে 14 লাখ টাকা রোজগার করেছে ভারতীয় মুদ্রায়, ভাবা যায়?
1: সিরিয়াসলি?
2: যাই হোক, সেরকম মেসেজ কিছু এসছে নাকি?
1: দেখি কার মেসেজ এসছে। সৌভিক ঢাকুরিয়া থেকে বলছে, আমি উদ্ভট পেশা করব যেটা তোমাদের টপিক দেব, আমি সব শ্রোতাদের লিখে দেব, প্রতি লাইন 20 টাকা করে নেব, আর পাঁচ লাইন লিখলে 100 টাকা, ব্যাস যা টাকা জমবে ওই টাকায় রবিবার ইলিশ কিনে খেয়ে নেব।
2: আমরা যে টপিক দেব সেটাতে ও সব লিখে দিয়ে দেবে, তাই তো?
1: একদম, মানে বেশ, নট ব্যাড। ব্যাপারটা কি হলো সৌভিক, সেটাই। সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখছেন, মহুয়া অ্যান্ড অরুণিতা গুড ইভিনিং,
2: গুড ইভিনিং, গুড ইভিনিং।
1: কেউ চাইলে আমি মাথার পাকা চুল তোলার কাজ করতে
2: পারি,
1: তবে অবশ্যই কিছু শর্ত আছে।
2: আচ্ছা,
1: যাক, শর্ত উনি আর লেখেননি, এনিওয়ে তো শর্ত আছে বলে দিয়েছে। এরপর শর্মিষ্ঠা মুখার্জি সাঁকরাইল থেকে লিখছে, শুভ বিকেল দিদি ভাইরা, মিষ্টির দোকানে কাজ নিতে চাই, মাইনে নেব না, তার বদলে খালি সিঙ্গাড়া নিমকি কচুরি খাবো।
2: অসাধারণ এই সমস্ত আইডিয়া গুলোর জন্য তোমাদের সবার জন্য যেটা রইলো সেটা হচ্ছে, তার মধ্যে সব থেকে ভালো লেগেছে আমার সৌভিকদার আইডিয়াটা। যাই হোক, আমাদেরকে তোমরা আইডিয়া পাঠাতে থাকো, আর তোমরা নিজেরাও আইডিয়ার কালচার করতে থাকো, সেটা নিয়ে কোনো অসুবিধা নেই। কিন্তু যেটা ব্যাপার সেটা হচ্ছে যে আপাতত আমরা একটা ইন্ডি পপ গান শুনবো, ইন্ডি পপ গান শুনে তারপর ফিরে আসবো। তো
1: একদম,
2: অনেক কিছু আছে বলার, তো
1: ইন্ডি পপের পরে আবার ফিরে আসছি তোমাদের সঙ্গে আড্ডায়। আপাতত তোমাদের জন্য ইন্ডি পপ
0: FM রেনবোতে, ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ প্লেলিস্ট, ইন্ডি পপ প্লেলিস্ট।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: Yes, welcome to Weekend Cafe, রুচি অরুণিতার মহুয়া।
2: হ্যাঁ, মোটামুটি আমি জানি তুমি বলবে যে অলরেডি মোটামুটি টিকিট বুকিং করতে গিয়ে দেখছো যে একেবারে সমস্ত ট্রেন প্যাকড আপ, কিন্তু বিশ্বাস করো শুধু তো ট্রেনটাই যাতায়াতের উপায় নয়, বাস রয়েছে, আরও অনেক কিছু রয়েছে। অ্যান্ড সেই সমস্ত জায়গায় যারা পুজোর ছুটিতে বেড়াতে যেতে চাও, প্ল্যানিং তো তাদের এখন থেকেই শুরু করে দিতে হবে।
1: এখন থেকে মানে পুজোর ছুটির প্ল্যানিংটা,
2: হ্যাঁ, মানে অলরেডি হয়ে গেছে, বা যারা ধরো ভাবছো যে না আমি তৎকালে টিকিট কাটবো বা এই বাস বুক করে নেবো,
1: নিতান্তই কাছাকাছির মধ্যে যাবো, তার জন্য আমরা হচ্ছি হেল্পিং হ্যান্ড।
2: হ্যাঁ, তো তাদের জন্য বলি যারা দার্জিলিং এর ভিড় থেকে একটু দূরে কোথাও আর কি ঘুরতে চাও, মানে অচেনা ঠিকানায় আর কি, কারণ কলকাতার পুজো ছেড়ে যখন তুমি যাচ্ছ তো তার মানে তুমি বেশ একটু স্লো মর্নিং অ্যান্ড স্লো ডে, স্লো ইভিনিং এরকমই খুঁজছো, দ্যাটস ওয়াই তুমি বেড়াতে যাচ্ছ পুজোর সময়। তো সেই রকম তিনখানা অফবিট জায়গার খোঁজ এই মুহূর্তে তোমার জন্য। প্রথম হচ্ছে রংবুল, তুমি রংবুল ঘুরে আসতে পারো, দার্জিলিং এর একটা অফবিট গ্রাম, মানে যেখানে একদম বলতে পারো
1: জেলাতেই,
2: হ্যাঁ কাছাকাছি, এবং মানে একদম যেখানে বলতে পারো তুমি মেঘরোদের খেলা চলতে থাকে সারাদিন, এবং কাঞ্চনজঙ্ঘা তো দেখতে পাবে। আর রংবুল থেকে কিন্তু টাইগার হিলের দূরত্ব খুব বেশি নয়। আরেকটা জায়গা হচ্ছে পালাখোলা, কালিম্পং থেকে 10 কিলোমিটার নিচে নামলেই কিন্তু পালাখোলা, আর এখান দিয়ে নদী গেছে রেলি নদী, আর এই রেলি নদীর পাশে রয়েছে কিছু ক্যাম্প সাইট আর জঙ্গলে ঘেরা। তো যারা একদম বেশ অ্যাডভেঞ্চার পছন্দ করো, ক্যাম্পে থাকবে, নদীর আওয়াজ শুনবে, তারপর ধরো সন্ধেবেলা বসে একটুখানি বনফায়ারের সঙ্গে আকাশের তারা দেখবে, তাদের জন্য কিন্তু পালাখোলা একদম দারুণ জায়গা।
1: মানে মোদ্দা কথা হচ্ছে, ধরো তুমি যদি দার্জিলিং বেড়াতে যাও বা নর্থ বেঙ্গলে কোথাও বেড়াতে যাও, মানে কোনো বড় স্পট যেগুলো সাধারণত আমরা জানি, সেখান থেকে যেসব জায়গাতে সাইট সিইং করবার জন্য যাওয়া হয়, যে আশেপাশে একদিন আমরা বেরোবো, এদিক ওদিক সেদিক দেখবো, সেই স্পটের মধ্যে কোনো একটা স্পটে যদি তুমি গিয়ে থাকো, এবং সত্যি ওগুলো মনে হয় ওই জায়গাগুলো গেলে যে হ্যাঁ এখানে যদি থাকতে পারতাম তাহলে বেশ।
2: মানে ঠিক এরকমই আরও একটি জায়গা হচ্ছে লুংচু। লুংচু হচ্ছে কোলাখাম থেকে আরও একটু নিচে।
1: কোলাখাম তো মানে বেশ যায় লোকজন,
2: হ্যাঁ কোলাখাম যায়, কোলাখাম শান্ত জায়গা, লুংচু হচ্ছে আরোই মানে একদম মানে অপরিচিত জায়গা আর কি, যেখানে খুব কম মানুষজন আর কি বেড়াতে যায়, এবং তার মধ্যে কিন্তু একখানা ছোট্ট আস্তানা লুকিয়ে রয়েছে, একটা ছোট্ট গ্রাম। তো সেই গ্রামে কিন্তু তুমি গিয়ে থেকে আসতে পারো, একদম পাহাড়ি মানুষের জীবনযাপন আর পাহাড়ে ঘেরা একটা ছোট্ট গ্রামকে যদি উপভোগ করতে চাও তাহলে কিন্তু অবশ্যই এই ধরনের জায়গাগুলো তুমি সিলেক্ট করতেই পারো।
1: এটা এখানে তুমি যেতে গেলে অনেক রকম উপায় রয়েছে, এখন তো অনেকেই আছেন যারা নিজেদের গাড়ি নিয়েই বেরিয়ে পড়েন,
2: নিজেদের গাড়ি রয়েছে, তারপর বাস সার্ভিস রয়েছে, এরকম অনেক কিছু রয়েছে। অর্থাৎ তোমার যদি মনের মধ্যে ইচ্ছা থাকে, মনটা যদি পাহাড় পাহাড় করে, তো সেক্ষেত্রে কিন্তু তুমি ভাবতেই পারো এই সমস্ত অপশনগুলো। হিয়ার ইজ দ্য মানে আনসার অবভিয়াসলি, আর কিন্তু তোমার আনসারের অপেক্ষায় আমরা রয়েছি, যেখানে তোমাকে বলা হয়েছে যে কোন উদ্ভট পেশা উইকেন্ডের জন্য বেছে নেবে নিজের ওই বিরক্তি কাটাতে, যে সারা সপ্তাহ কাজ করে যে ক্লান্তি বিরক্তি সেটা কাটাতে কোন উদ্ভট পেশা বেছে নেবে, যেখান থেকে একটু পকেটে পয়সাও আসবে আর বেশ কি বলবো
1: বেশ ভালো লাগবে,
2: ভালো লাগবে,
1: এন্টারটেইনমেন্ট হবে,
2: এন্টারটেইনমেন্ট
1: হবে, সবকিছুই আছে আমাদের কাছে। কিন্তু বেশ কিছু মেসেজ এসেছে, সেই মেসেজগুলো পড়বো, কিন্তু আপাতত একটা গান শুনবো, শ্রেয়া ঘোষাল, জিৎ গাঙ্গুলী।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
1: হ্যাঁ হ্যাঁ উইকেন্ড ক্যাফে শুনছো তুমি। এত আমাদের মেসেজ আরও জমে গেছে, একটু চটপট করে পড়ে ফেলি। অভিজিৎ সেনহাতি বেহালা থেকে লিখছেন, অরুণিতা ও মহুয়া দি ভাই কে সাঁঝের শুভেচ্ছা।
2: সাঁঝের শুভেচ্ছা, সাঁঝবেলার শুভেচ্ছা।
1: হ্যাঁ, আচ্ছা, আমি আর্নিং এনহ্যান্সের জন্য উইকেন্ডে একটা ক্লিনিক খুলে অ্যাপয়েন্টমেন্ট নিয়ে মনমরা মানুষদের হাসানোর চেষ্টা করব। কাতুকুতু দেব, মানে কাতুকুতু পুরো 2.0,
2: কাতুকুতুর কাজ করবে। বাহ।
1: এরপর প্রীতম বলছে, কি বলছে, যে আমি কাকদ্বীপে থাকি, আমি গেম খেলবো আর সেই টাকা দিয়ে বিরিয়ানি খাবো।
2: গেমস খেলবে মানে কারোর হয়ে গেম খেলে দেবে নাকি, সেটা বলতে চাইছে?
1: মানে ও কি বলতে চাইছে সেটা ওই জানে বাবা।
2: যাই হোক, তুমি গেম খেলে তুমি বিরিয়ানি খাও, এবং আমি সেই বিরিয়ানির ভাগ নিতে মোটেও যাব না, কিন্তু এই এত সুন্দর আইডিয়াটার জন্য থ্যাংক ইউ। ওকে, তারপর
1: কিন্তু এই বিরিয়ানিসে
2: ইয়াদায়া,
1: হ্যাঁ, যে আজকে কিন্তু মানে বিরিয়ানিসে বিনোদ রাঠোর ইয়াদা নয়, মানে বুড়ি বাত হয়
2: মা গো মা, বিরিয়ানি থেকে বিনোদ রাঠোর,
1: মানে বিষয়টা
2: থেকে কোথায় ছিল, রুমাল হয়ে গেছে বিড়াল।
1: হ্যাঁ, বিষয়টা হচ্ছে এরকমই, কিন্তু এই যে বলিউড বার্থডেজ সেগুলোর কথা বলতে গেলে, যার কথা আজকের জন্য তো বলতেই হয়, দ্যাট ইজ আজকে কিন্তু প্লেব্যাক সিঙ্গার বিনোদ রাঠোরের হ্যাপি হ্যাপি বার্থডে।
2: তাকে আমরা বর্ডার সিনেমার জন্য, মানে বর্ডার সিনেমার বিভিন্ন গানের জন্য চিনি, প্লাস আরও অনেক অনেক গান গেয়েছেন, বেশ বেশ আমার তো মনে হয় বেশ বলিষ্ঠ টাইপের কণ্ঠস্বর।
1: হ্যাঁ, অবশ্যই অবশ্যই,
2: এবং অনেকেই ভীষণই পছন্দ করেন,
1: এবং তিনি কিন্তু মানে বহু সিনেমায় গান গেয়েছেন, মানে বাজিগর, মুন্না ভাই MBBS, তারপর আরও বহু ছবি রয়েছে যেগুলো আর এই মুহূর্তে নতুন করে না বললেও যারা 90s শুনেছে বা যারা ওই সময়ের গান শুনেছেন তারা প্রত্যেকেই জানেন বিনোদ রাঠোর কিন্তু একটা অতি পরিচিত নাম।
2: এক্স্যাক্টলি এক্স্যাক্টলি, এবং 90s বিভিন্ন গানে বিনোদ রাঠোরকে আমরা মানে পেয়েছি এবং ভালোবেসেছি।
1: হ্যাঁ, মানে দেখো সেই লক্ষ্মীকান্ত পেয়ারেলালের রূপকিরানি চোরকা রাজা থেকে শুরু হয়েছিল, রোমিও নাম মেরা, সেই জায়গা থেকে শুরু করে নদীম শ্রবণ এবং আরও এরকম প্রচুর প্রচুর মানে গান নদীম শ্রবণের সঙ্গে উনি কাজ করেছেন, এবং অলকা ইয়াগনিকের সাথে কত ভালো ভালো গাওয়া গান রয়েছে,
2: প্রচুর গান রয়েছে। এক্স্যাক্টলি, এবং সেরকমই একটা গান কি আমরা শুনবো?
1: অবশ্যই, এই মুহূর্তে সেই রকমই একটা গান আমরা শুনে নেব, আর তাকে জানাই জন্মদিনের অনেক অনেক অনেক শুভেচ্ছা।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: দেখো, ঘড়ির কাঁটায় যখন বলা হয় যে 4:59 হয়ে সময়টা টুকটুক টুকটুক করে এগোচ্ছে, তখন আমরা একটাই কথা বলি, মানে অরুণিতা মহুয়া আজকেও সেই একটাই কথা বলবে, সেটা হচ্ছে 5টা থেকে আমরা যাব নিউজ ব্রেকে, 5:02 জন্য খবর, আর তারপরেই আমরা ফিরে আসবো ডিরেক্টলি উইকেন্ড ক্যাফেতে ল্যান্ড করে।
2: তার আগে একটা মেসেজ পড়ে দিই,
1: জানিস পেহলে
2: যে গুড আফটারনুন দিদি ভাইরা, আপনাদের অনুষ্ঠানের টপিকটা খুব ভালো লাগছে, আমি স্টুডেন্ট হওয়া সত্ত্বেও টপিকটায় যোগদান করলাম, আমার নাম শ্রেয়া রায়, আমি একজন স্কুল স্টুডেন্ট, আপনাদের টপিকটা খুবই ভালো লাগছে, তবে উদ্ভট চিন্তাভাবনা বলতে আমি আঁকতে খুব ভালোবাসি, সুযোগ পেলে আমি স্টুডেন্টদের আঁকা শেখাবো কিন্তু কোনো পয়সা নেব না।
1: বাহ, মানে এটা তো মানে রীতিমতো সুন্দর একটা ভাবনা। বেশ, ফিরে আসি খুব শীঘ্রই, সঙ্গে থাকো
2: আর তোমরা নিজেদের ভাবনাগুলো শেয়ার করতে থাকো।
3: আকাশবাণী কলকাতা FM রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি। সুদীপ বসু, অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলন আজ বিকেলে নতুন দিল্লির ভারত মণ্ডপমে শুরু হয়েছে। দুদিনের এই বিরাট সম্মেলনে ব্রাজিল, চীন, মিশর, ইথিওপিয়া, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা এবং সংযুক্ত আরব আমিরশাহী, এই 11টি প্রধান বিকাশশীল অর্থনীতির দেশ নিজেদের মধ্যে বিভিন্ন বিষয়ে মত বিনিময় করবে। সোমনাথ স্বাভিমান পর্বের অঙ্গ হিসেবে পশ্চিমবঙ্গ সরকারের ব্যবস্থাপনায় বিশেষ ট্রেনে সোমনাথ যাত্রার ব্যবস্থা করা হয়েছে। কলকাতা স্টেশন থেকে এই ট্রেন যাত্রার সূচনা করেন পর্যটন মন্ত্রী ডক্টর শঙ্কর ঘোষ। অনুষ্ঠানে তিনি বলেন, বিদেশি পর্যটকদের আকর্ষণ বাড়াতে রাজ্যের সমস্ত শক্তিপীঠ উন্নয়নে রাজ্য সরকার সবরকম পদক্ষেপ নিচ্ছে। তৃণমূল কংগ্রেসের জোড়াফুল প্রতীক কার দখলে থাকবে সে ব্যাপারে সিদ্ধান্ত নিতে নির্বাচন কমিশন আজ নতুন দিল্লিতে দলের দুই শিবিরের সঙ্গে বৈঠকে বসে। বৈঠক থেকে বেরিয়ে বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায় বলেন, তারা কমিশনের কাছে যাবতীয় তথ্য জমা দিয়েছেন। দুই বিধানসভা আসনে উপনির্বাচনের আগে যত দ্রুত সম্ভব প্রতীক নিয়ে সিদ্ধান্ত নেওয়ার ব্যাপারে তারা আবেদন জানিয়েছেন। সেবা সংকল্প অভিযানের অঙ্গ হিসেবে রাজ্য সরকারি এবং সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলগুলিতেও একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে। স্কুল শিক্ষা সচিব বিনোদ কুমার জেলা স্কুল পরিদর্শকদের পাঠানোর নির্দেশিকায় জানিয়েছেন, 17 সেপ্টেম্বর থেকে 7 অক্টোবর পর্যন্ত 25 কোটি শিশু স্বপ্নের ভারত কর্মসূচিতে বিকশিত ভারতের লক্ষ্যে বিভিন্ন কেন্দ্রীয় প্রকল্প সম্পর্কে স্কুলের ছাত্রছাত্রীদের অবহিত করা হবে। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের ঐতিহ্য, পরম্পরা ও সংস্কৃতিকে ফিরিয়ে আনবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। তিনি আজ কলকাতার কেষ্টপুরে গণেশ পুজোর সূচনা করেন। দক্ষিণ কোরিয়াকে 5-1 হারিয়ে ভারত মহিলাদের জুনিয়র এশিয়া কাপ হকির ফাইনালে উঠেছে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
4: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
5: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme Building for Resilience, Innovation, Cooperation and Sustainability with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: হ্যাঁ, আমাদের সঙ্গে সফরে সামিল রয়েছে
2: তোমরা।
1: রেইনবোতে চলছে উইকেন্ড ক্যাফে, মহু আর অরুণিতা রয়েছে তোমাদের সঙ্গে। আর একটা প্রশ্ন করেছিলাম, তার কিছু অসাধারণ ফাটাফাটি উত্তর তোমরা পাঠিয়েছো, সেই ফাটাফাটি উত্তরগুলো কি আমরা এখন জানি?
2: আগে প্রশ্নটা আরো একবার মনে করিয়ে দিই। দ্যাট ইজ কি, একটি ছেলে, সে নাকি নিজের চাকরি থেকে বিতশ্রদ্ধ হয়ে লোকের পিঠ চুলকে দিয়ে মোটামুটি মাসে 14 লক্ষ টাকা ভারতীয় মুদ্রায় রোজগার করছে।
1: সেটা আমাদের দেশের ঘটনা নয়, বাইরের ঘটনা, কিন্তু
2: তাকে দেখে যদি ইন্সপায়ার হতে চাও, যদি ভাবো যে না, আমিও উইকেন্ডটা এরকম হ্যাপেনিং বানাতে পারি, কিছু একটা এরকম পার্ট টাইম জব করতে পারি, যাতে এই মনের বিরক্তিটাও কেটে যাবে, আবার কিছু রোজগারও হবে, তো তুমি কি করবে? কে মেসেজ করেছেন? মেসেজ করেছেন মাদাই দাস বহরু ঘোষপাড়া থেকে। বলছেন যে, তোমাদের জানাই শারদের বৃষ্টি ভেজা বৈকালিক শুভেচ্ছা।
1: ওকে, থ্যাংক ইউ।
2: দিদিভাই, শুনছি উইকেন্ড ক্যাফে গানগুলো খুব ভালো শোনাচ্ছেন, জ্ঞান বিতরণ করছেন, খুব ভালো লাগছে। আমি আপনাদের বিতরণ করা জ্ঞান থেকে কিছু জ্ঞান সংগ্রহ করে নিজের অজ্ঞানতার ভাণ্ডারকে পূর্ণ করি। বিষয়টি রসে কি টইটুম্বুর, আর আমার পেশার বাইরে গিয়ে উদ্ভট কাজ যেটা আমি করতে চাই, সেটা হচ্ছে একটা থলে নিয়ে পাড়ায় পাড়ায় ঘুরে প্রত্যেক বাড়ির দরজায় যাব, আর তাদের থেকে খবরের কাগজ চেয়ে নেব।
1: আচ্ছা,
2: মনে হয় খবরের কাগজ দিতে গৃহকর্তা কার্পণ্য করবেন না। এইভাবে যদি আমি প্রতিদিন পাড়ায় ঘুরে কিছু কাগজ সংগ্রহ করতে পারি, মাসে অনেক খবরের কাগজ জমা হবে, আর সেই কাগজ বিক্রি করে আয়ও হবে। এখানেই তো ভুল হয়ে গেল দাদা, কারণ এই যে খবরের কাগজ নেওয়ার জন্য অনেকেই আসেন এবং তারা বেশ রীতিমতো গৃহস্থকে পয়সা দিয়ে তার বিনিময়ে নিয়ে যান, ফলে আপনি চাইলে 2-4 পেতে পারেন, তার বেশি
1: থেকে বেশি হবে না। মানে অন্যেরটা নিয়ে নিজেই আর কি করে না, ঠিক আছে, বোঝা গেল, বোঝা গেল, বেশ ভালো বোঝা গেল। যাই হোক, খবরের কাগজ দিয়ে কাগজের নৌকা আমরা ছোটবেলায় নিশ্চয়ই বানিয়েছি, এবার নৌকা হবে না সেটা আকাশের এরোপ্লেন হবে, সেটা হচ্ছে তোমার হাতের খেলা, যে তুমি জিনিসটা দিয়ে কি বানাবে। তোমার কাছে রয়েছে রসদ, কিন্তু সেই রসদটাকে কি বানাবে সেটা অবশ্যই তোমার হাতে রয়েছে। তো
2: এবার রূপকুমার আহমেদাবাদ থেকে মেসেজ করছে, শাশুড়ি বৌমার ঝামেলা প্রায় ঘরে ঘরে লেগেই থাকে, সমস্যার সমাধান আমার কাছে, এক সপ্তাহে ভাষা, মুখের ভাষা মধুর মতো বানিয়ে দেব, এটাই আমার পেশা।
1: এটা তো অসাধারণ, মানে এই অসাধারণ পেশার জন্য তোমার জন্য এরা অসাধারণ হাততালি দিতেই হচ্ছে। হ্যাঁ, তোমার এই পেশা একেবারে ফুলে ফেঁপে উঠুক, এটাই আম।
2: তবে এটুকু বলতে পারি, এই যে এই ঘন্টায় তোমাদের জন্য যে টপিক ছিল সে নিয়ে তোমাদের সঙ্গে আড্ডা হলো, কিন্তু কিন্তু বস, উইকেন্ড ক্যাফে যখন, তখন ছড়া কাটিং হবে না, এসে কেসে হো সকতা হ্যায়, অবশ্যই ছড়া কাটিং হবে, তবে তার আগে একখানা গান তোমাদের জন্য, আপাতত বেনি দয়াল এন্ড শালমলি ফর ইউ।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: Yes, welcome back. শুনছেন আপনারা উইকেন্ড ক্যাফে, আর উইকেন্ড ক্যাফেতে একটু আগে বাদ ছিল জ্যাকলিন ফার্নান্ডেজের মানে পারফর্ম করা একটা অসাধারণ গান। কিন্তু আমার ব্যাপারটা হচ্ছে যে আমরা এই ধরো জ্যাকলিন ফার্নান্ডেজ বলো বা রেস ওয়ানেও আমরা ক্যাটরিনা কাইফকে দেখেছিলাম বেশ সুন্দর যারা যারা টাচমি টাচমি গানে ডান্স করতে। আরও একজন আছেন যাকে আমরা ভীষণ পছন্দ করেছি বিভিন্ন রকম আইটেম সংসে, তিনি হচ্ছেন তামান্না ভাটিয়া, তাই তো? এবার তামান্নার কথা মনে পড়লে তামান্না তো মানে আমার আমার বেশ ভালো লাগে, বেশ সুন্দরী যাকে বলে, মানে একেবারে সুন্দর মিষ্টি টাইপের সুন্দরী আর কি। প্লাস তামান্নার অভিনয় টভিনয় সবই ঠিক আছে, কিন্তু তামান্নার কথা মনে পড়লে কিন্তু ওই আইটেম সং বা তামান্নাকে একেবারে সুন্দরী মোহময়ী রূপে দেখতে পাবো সেরকমই মনে হয়। রিসেন্টলি তামান্নার একটা গান লঞ্চ হয়েছে তার একটি সিনেমা, যে সিনেমাটা এখনো আসেনি, সিনেমাটা আসবে। তামান্না ভাটিয়া এবং তার সঙ্গে রয়েছেন সিদ্ধার্থ মালহোত্রা, সিনেমার নাম হচ্ছে ওয়ান। সেই ছবিতে তামান্নাকে মানে যে গানটা রিলিজ হয়েছে সেইখানে কিন্তু দেখা যাচ্ছে তামান্নাকে ছট পূজা পারফর্ম করতে, ছটের রিচুয়াল পারফর্ম করতে,
2: মানে একেবারে ভক্তিগীতি।
1: হ্যাঁ, এইটা মানে তামান্না কিন্তু চেঞ্জ হয়ে গিয়েছেন, এবং সেখানে দেখা যাচ্ছে মানে দেখবে বিহারি যারা বা যারা ছট পালন করছেন, মোটামুটি উত্তরপ্রদেশ বা ঝাড়খণ্ড নেপালেও কিন্তু পালন করা হয়, বা আমাদের ওয়েস্ট বেঙ্গলেও তো এখন বহু মানুষ ছট পুজো পালন করেন। ছটের সময় একটা বিশেষভাবে সিঁদুর পরে, একদম নাক থেকে একদম সিঁথি পর্যন্ত ভর্তি করে সেই রকম ভাবে সাজে তামান্নাকে দেখতে পাওয়া যাচ্ছে ওই গানটা। এবং এটা তামান্নার একটা অন্যরকম অবতার, তামান্নার মানে তামান্নাকে দেখার জন্য বলছেন কিনা এই গানটা জাস্ট ড্রপ হয়েছে সোশ্যাল মিডিয়াতে, এখন তো সমস্ত কিছু সোশ্যাল মিডিয়াতেই লঞ্চ হয়ে যায়, এবং তার ২৪ ঘন্টাও পেরোয়নি, প্রচুর প্রচুর ভিউজ হয়েছে, এবং তার পরিমাণ প্রায় মানে ধরো তোমার ৮০ লক্ষ। হ্যাঁ, মানে ২৪ আওয়ার্সও যায়নি তার মধ্যে, এবং ২৪ আওয়ার্স অবশ্যই এখন মানে জাস্ট এই একদিন দুদিন আগেই গানটা রিলিজড হয়েছে, এর মধ্যে তো প্রচুর প্রচুর ভিউজ হয়ে গিয়েছে। এবং যেটা বলছে মানে ওখানে কমেন্ট সেকশনটা খুব মজার, সবাই বলছেন তামান্নাকে দেখে ভীষণ মানে বেশিরভাগ মানুষ প্রশংসা করেছেন গানটা, খুব ভালো লাগছে তামান্নাকে, তামান্নার এই লুকটা দেখবার জন্য, ওই স্পেসিফিক ওই সিঁদুর পরা লুকটা দেখবার জন্য নাকি অনেকে দুবার তিনবার করে লুপ করে করে গানটা শুনেছেন, এবং ভিউজ বেড়ে গেছে, যেটা হওয়ার যেটাই হয়েছে। যাই হোক, সিনেমাটা কিরকম হবে আমি জানি না, কিন্তু এই ছট পুজো এইগুলো এটা তো ভীষণ ইমোশনাল একটা জায়গা, এবং ভীষণ ভক্তি ভরে ভীষণ কঠিন একটা ব্রত, ৩ রাত ৪ দিনের একটা ব্রত হয়। তো এই এই
2: দেখো তামান্না ছট পুজোর গল্প হলো, এবং তামান্না ভাটিয়াকে একেবারে ভক্তিগীতিতে দেখা যাবে সেই নিয়েও বেশ আমরা উচ্ছ্বসিত হলাম। কিন্তু আপাতত যেটা বলতে পারি, সোমবার কিন্তু গণেশ চতুর্থী, আর যারা মোটামুটি বাপ্পাকে ভোগ দাও তাদের জন্য কিন্তু এর পরে আমি নিয়ে আসছি একটা দুর্দান্ত মোদকের রেসিপি। আপাতত তোমার জন্য থাকুক অরিজিৎ সিং আর মোনালি ঠাকুর উইথ ইচ্ছে যত উড়িয়ে দেবো।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
1: উইকেন্ড ক্যাফে শুনছো তুমি। আর যে কথা তোমায় দিয়েছিলাম সেই কথা না রেখে কোথায় যাই বলো? তোমাকে বলেছিলাম এই যে সোমবার গণেশ চতুর্থী, তো গণেশ ঠাকুরকে দেওয়ার জন্য একটা সুন্দর মোদাকের রেসিপি তোমায় দেব। তো তার জন্য কি করতে হবে, প্রথমেই দেখো, হয় ছানা বা পনির নাও, তো সেটাকে ভালো করে একটু হাত দিয়ে স্ম্যাশ করে নাও। অ্যান্ড তার মধ্যে খানিকটা খোয়া ক্ষীর, একটু ডাস্ট করা চিনি, আর যদি কন্ডেন্স মিল্ক পাও কন্ডেন্স মিল্ক, সেই সমস্ত কিছুকে কড়াতে দিয়ে বেশ ভালো করে নাড়তে থাকো, এবং তার মধ্যে দেবে একটু এলাচের গুঁড়ো। সেই সবটা যখন বেশ, দেখো আমরা যখন নাড়ু করি দেখবে বেশ কড়ায় ব্যাপারটা লেগে যায় এবং তারপর আস্তে আস্তে সেটা কড়া ছেড়ে যায়। তো এই রকমই যখন এই মোদাকের জন্য পাকটা বানাবে তখনও দেখবে এরকম কড়ায় নাড়তে নাড়তে প্রায় ওইটা একদম কড়া ছেড়ে আসছে, এবং যখন কড়া ছেড়ে আসবে তুমি বুঝে নিও তোমার অর্ধেক যুদ্ধ জেতা হয়ে গেছে। তো তখন যেটা করতে হবে সেটাকে নামিয়ে একটু ঠান্ডা করতে দাও, সেই সুযোগে একটু কাজু কিশমিশ কুচো করে নাও। এবার মোদাকের মোল্ডের মধ্যে অল্প করে ঘি লাগিয়ে এবার ওইটাকে, মানে যেটা বানিয়েছো সেটাকে একটু দিলে, দিয়ে ওর মধ্যে কাজু কিশমিশ দিয়ে আবার ওই মানে যে পুরটা, মানে সরি পুরটা নয়, মানে যেটা বানিয়ে রেখেছো আর কি, খোয়া বা পনির এ দুধ এগুলো দিয়ে, তো সেটাকে দিয়ে বেশ মোদাকের মোদাকটাকে ভালো করে আটকে দিলে এবং আস্তে আস্তে মোদাকটাকে বার করে নিলে, তার উপর দিয়ে তুমি গার্নিশ করবার জন্য অল্প করে একটু পেস্তা কুচি আর সাথে একটু কেশর দিতেও পারো নাও দিতে পারো, এগুলো কমপ্লিটলি অপশনাল। তো তুমি করে দেখো কত ভালো লাগে।
2: আচ্ছা পনির বা ছানা বলছো তুমি, দুটোর কি দুরকম টেস্ট হবে নাকি?
1: দেখো ছানার ক্ষেত্রে যেটা হয়, দ্যাট ইজ ছানা অনেক সময় তো লেবু দিয়ে কাটায় অনেকে, এবার সেটা ভালো করে না ধুলে কিন্তু একটা ওই হালকা টক ভাব রয়ে যায়, কিন্তু পনিরটা হচ্ছে একদম সেফ ব্যাপার। পনিরটা করলে কি হয়, পনিরটা তো অলরেডি ধুয়ে এ করে করা, তো সেক্ষেত্রে ওই পনিরটাকে যখন তুমি স্ম্যাশ করে নিয়ে করছো টেস্টটা একদম পারফেক্ট আসে,
2: ফুল ফ্যাট পনির। আমার আমাকে তুমি নেমন্তন্ন করো প্লিজ, আমি এই তোমার এই হাতের, মানে যখন ওটা মানে ভোগ থেকে প্রসাদ হয়ে যাবে সেইটা যেন আমি পাই।
1: বাই দ্য ওয়ে সামনে শনিবার আবার আমি আর মহুয়া আসবো, তোমাদের জন্য মোদাক না আনলেও মহুয়ার জন্য দু একটা আনার চেষ্টা করবো আর কি। যাক, অনিয়ার ওকে কথা দিয়ে ফেললাম,
2: অনিয়ার কথা দিতেই হবে, দিতেই হবে, করতেই হবে।
1: বাই দ্য ওয়ে তোমাদেরকেও যেটা কথা দেওয়া আছে সেই

0: কথা কি করে ছেড়ে যাই বলো? তো সেই কথা রাখবার জন্য এই মুহূর্তে ছড়া কাটিং তোমারই জন্য।
1: ছড়া কাটিং, ছড়া কাটিং, ছড়া কাটিং,
2: কেটে কেটে ছড়া বানাবে তুমি, ছড়ায় ছড়ায় হবে সুন্দর একেবারে বাজিমাত। আর ছড়া কাটিং এর প্রথম দুটো লাইন হচ্ছে, পুজো পুজো ভাইব এলেও বৃষ্টি দিচ্ছে হানা, পুজো পুজো ভাইব এলেও বৃষ্টি দিচ্ছে হানা, তারপরে ওই বৃষ্টির না জলে তুমি নাচবে ধুম তানা না না ধুম।
0: এই না না লাইন দুটো কিন্তু এটাই রয়েছে, পুজো পুজো ভাই বেলেও বৃষ্টি দিচ্ছে হানা, বাকি দুটো লাইন তোমাকে লিখে পাঠিয়ে দিতে হবে।
2: ইয়েস, কোথায় লিখে পাঠাবে? 9903653992 তে চলে আসো আর বলে দাও পুজো পুজো ভাই বেলেও বৃষ্টি দিচ্ছে হানা, তারপরে দুটো লাইন তুমি কি বলবে সেটা আমাদের বলে যাও না।
0: একদম। আর এই মুহূর্তে জিত গাঙ্গুলী,

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: ডাবল শট অফ জিৎ গাঙ্গুলি নিয়ে আমরা ফিরে চলে এসেছি মহুয়া আর অরুণিতা। আর নিশ্চয়ই দেবের যারা ফ্যান্স তোমরা নিশ্চয়ই খুব খুশি হয়ে গেছো, নেচে গিয়ে নিয়েছো আবার ব্যাক,
2: আবার ব্যাকটা ছড়া। অ্যান্ড যারা প্রচুর ছড়া পাঠিয়েছো আরো একবার ছড়াটা বলে দি, যারা এখনো পাঠাতে চাও তাদের জন্য।
0: ছড়া কাটিং, ছড়া কাটিং, ছড়া কাটিং।
2: টাইম দা ছড়া ইজ পূজো পূজো ভাই বেলেও বৃষ্টি দিচ্ছে হানা। যে ছড়াকে পাঠিয়েছেন সুধাময় ব্যানার্জি উখড়া পশ্চিম বর্ধমান থেকে, লিখেছেন পূজোয় মাতবে বাঙালি বৃষ্টি তুই এবার বাড়ি জানা।
1: আচ্ছা, পূজো পূজো ভাই বেলেও বৃষ্টি দিচ্ছে হানা, পূজোয় মাতবে বাঙালি বৃষ্টি তুই বাড়ি জানা। আচ্ছা, যাদের নাম বৃষ্টি তারা তোমরা সবাই বাড়ি চলে যাও, একদম তোমরা বাড়ির বাইরে বেরোবে না, তোমরা কাঁদলেও কিন্তু হবে না।
2: এরপর সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে লিখছেন, পূজো পূজো ভাই বেলেও বৃষ্টি দিচ্ছে হানা, তাই এখন থেকেই শিখছি আমি নৌকার নাড় টানা।
1: এটা ভালো ছিল, মানে ধরেই নিয়েছে যে বৃষ্টিটা এমন হবে যে নৌকা চালাতে হবে। ওকে, একটা ছোট স্মৃতি মনে পড়ে গেল, সেটা হচ্ছে যে গত বছর মনে আছে ঠিক দুর্গা পূজার মুখে মুখে তৃতীয়ার দিন ছিল, ভয়ঙ্কর বৃষ্টি,
2: ভয়ঙ্কর
1: কলকাতা শহরে ওই নৌকার দাঁড় টানার মতনই অবস্থা,
2: মানে লোকজনের ভয় ধরে গিয়েছিল যে বাকি পূজোটা কি হবে।
1: যাই হোক, মা দুর্গা আমাদেরকে, মানে জানেন মা দুর্গা যে ছেলেমেয়েরা কিরকম হুল্লোড়বাজি করতে ভালোবাসে,
2: সারা বছরের জন্য, মানে কি বলবো, সারা বছর ধরে প্রস্তুতি নেয়, পূজোর সময় এটা করব, পূজোর সময় এটা কিনবো। এই যে বাঙালির ক্যালেন্ডারে একটা পূজোর

0: সময় ব্যাপার থাকে, এটা একটা আলাদাই ব্যাপার,
1: এটা আলাদা একটা ব্যাপার, এবং সেই দিকটা মা দুর্গা আমাদের মানে দেখেছেন আর কি, মা আমাদের
0: একদম। আপাতত তোমার জন্য সোনু নিগম আর আশিস কর, ফিরছি আবার তোমাদের সঙ্গে আড্ডায়।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে,
1: ইয়েস উইকেন্ড ক্যাফে শুনছো তুমি অরুণিতা আর মহুয়ার সাথে। এই যে একটা পুজো পুজো ভাইব চলে এসেছে, লোকজন মোটামুটি মানে অনলাইন শপিংয়েও দেখছে সারাক্ষণ যে কি কি কেনা যায়, অ্যাড টু কার্ট করছে, আবার কাউকে কাউকে পাঠাবার থাকলে সেসবও করে ফেলছে, মাঝে মধ্যে ছুটির দিনগুলোতে মার্কেট রেকি করে নিচ্ছে যে মোটামুটি মার্কেটে ফ্রেশ স্টক এসে গেছে কিনা। তো এই সব করেই মোটামুটি একটা পুজো পুজো ভাইব শুরু হয়ে গেছে আর কি। আর ইনফ্যাক্ট মানে জিমগুলোতে ভিড় দেখলেই বোঝা যাচ্ছে যে হ্যাঁ পুজো এসে গেছে, কারণ মোটামুটি এক মাস আগে সবাই চলে যায় যে না আমাকে এবার পুজোতে কিন্তু একদম দুর্দান্ত ফিট এন্ড ফাইন হতেই হবে।
2: শুধু কি জিম, তার সঙ্গে হচ্ছে সাজগোজ পার্লার। এবং যদি ধারণা থাকে যে শুধুমাত্র মেয়েরাই সাজে তাহলে হ্যালো, ইউ আর অ্যাবসলিউটলি রং, কারণ পুরুষদের যে সমস্ত সালোগুলো সেখানেও কিন্তু বেশ ভালো ভিড় দেখতে পাওয়া যায়। মানে ছেলেরাও কিন্তু সাজগোজ করতে পছন্দ,
1: অবশ্যই, কেন করবে না,
2: ডিটেন করবো, চুলটা একটু ঠিক করবো, চুলে একটু রং করবো, একটুখানি সুন্দর দেখতে লাগবে, একটুখানি দাড়িটা ঠিকঠাক কাটা হবে, ট্রিম ট্রিম হবে, এগুলো কিন্তু আসে আসে আসে ভাই আসে। এবং এখন কিন্তু আমাদের ছেলে বলো মেয়ে বলো সবাই ভীষণ ভাবে কনসিয়াস হয়ে গেছে যে কি
1: নিজের লুক নিয়ে।
2: ইয়েস, তো সেই সমস্ত কিছু রয়েছে। তো ওভারঅল আমাদের আজকের ছড়া কাটিং এর মধ্যে যেটা বলা ছিল সেটা হচ্ছে পুজো পুজো

0: ভাই বেলেও বৃষ্টি দিচ্ছে হানা। এবার তুমি কি বলবে সেটা আমাদের বলে দাও না, দেখো কেউ কি বলে দিয়েছে।
1: এরপর শ্রেয়ান বলছে, হ্যালো দিদি, আমি আমতলা থেকে শ্রেয়ান বলছি। আগের মেসেজটা আপনাদের, ওকে আচ্ছা, আগের মেসেজটা নাকি ভালো করে পড়া হয়নি, তো ও আবার যোগদান করেছে। কেন শ্রেয়ান, তোমার মেসেজ তো খুব ভালো করে পড়েছি। এনিওয়ে, তোমার বরং আমি এটা পড়ে দিই, ছড়া কাটিংটা বলছে, পুজো পুজো ভাইবস, বৃষ্টি দিচ্ছে হানা, এই দেখে আমি কিনছি না কোনো জামা, তাই ঘরে বসে শুধু দেবের মতো করব নাচা গানা।
0: বাড়িতে বসে বসে, মানে হ্যাঁ আমি জানি বাড়িতে কিন্তু সমস্ত চ্যানেলসগুলোতে বা এখন তো অনেকে রিলস টিলসও করে যে কোথায় কী পুজো মণ্ডপ হচ্ছে সেটা দেখতে পাওয়া যায়, তো তুমি কি সেইগুলো চালিয়ে দেবে?
1: ও সব চালিয়ে দিয়ে বা মোটামুটি
0: বাড়িতে বসে নাচবে,
1: নাচবে ও, মোটামুটি ওর সেরকমই প্ল্যান রয়েছে।
0: ঠিক আছে,
1: এরপর শাওন বারাসাত থেকে লিখছে, পুজো পুজো ভাইবস এলেও বৃষ্টি দিচ্ছে হানা, পুজোর চার দিন বৃষ্টি হলেও ঠাকুর দেখতে শুনবো না মানা। নিশ্চয়ই শাওন, আমরা কেউ মানা শুনি না, ওই সময়টায় মনে হয় এক হাঁটু জল হলেও নতুন রেনকোট পরে নতুন ধরনের ছাতা নিয়ে বেরিয়ে পড়বো।
0: হ্যাঁ মানে এবারে কিন্তু রেনকোট আর ছাতা আর সুন্দর রকম বুট জুতো পুজোর সময় বিক্রি হওয়াটা ভীষণ দরকার, যেভাবে বৃষ্টি দেবতা আমাদের কাছে চলে এসেছে।
1: মানে এত ভালোবাসছে সেই জুন মাস থেকে মোটামুটি বৃষ্টি প্রত্যেক দিন একবার করে প্রেজেন্ট প্লিজ বলে দিয়ে যাচ্ছে, তো সেই কারণে আমরা ঠিক ভরসা করতে পারছি না আর কি।
0: যাই হোক, ভরসা হোক যেটাই যেখানেই থাকুক না কেন, আমাদের ভরসা, আমাদের গল্প, আমাদের আলাপ সমস্ত কিছুই জমতে থাকুক। আপাতত একটা গান শুনবো, গানটা শুনে ফিরে যে কী করবো, যেটা করার সেটাই করবো। আরে ভাই, উইকেন্ড ক্যাফেতে কথা বলবো, কোথাও যাবে না, তুমি এখানে থাকো।

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন FM রেইনবো তে রেইনবো ফ্ল্যাশব্যাক সং, ফ্ল্যাশব্যাক সং
1: 10, 9, 8, 7, 6, 5, 4, 3, 2, 1, let's start the fun.

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM রেনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: এইগুলো মনে করিয়ে দেয় যে আমরা মানে একদম স্পেসিফিক একটা কিছু করতে চলেছি।
2: হ্যাঁ, পুজো পুজো ভাইবস এলেও বৃষ্টি দিচ্ছে হানা। তনু কলকাতা থেকে লিখছে, পুজো পুজো ভাইবস এলেও বৃষ্টি দিচ্ছে হানা। সপ্তাহে সাত দিন থাকবে সাত রকম ছাতা, সামনে আছে মা দুর্গা, আর কোনো অজুহাত নেই জানা।
1: ওকে, মানে ছাতা নিয়ে হলেও ঠাকুর দেখতে আমাদেরকে বেরোতেই হবে, এইটাই হচ্ছে আমাদের বক্তব্য।
2: একদম অলরাইট। এরপর জয়দীপের মেসেজ বাঘা যতীন থেকে বলছে, পুজো পুজো ভাইব এলেও বৃষ্টি দিচ্ছে হানা, তবু বাঙালিকে কিছুতেই আটকানো যাবে না, যতই হোক ঝড় বৃষ্টি বন্যা। একদম ঠিক,
1: এটা কিন্তু একদম ঠিক। এবং এই এত সুন্দর করে এটা জোর দিয়ে বলবার জন্য তোমার জন্য, ভাই যা ইচ্ছা হয়ে যাক, বাঙালিকে কিন্তু পুজো দেখতে বেরোনোর থেকে কেউ আটকাতে পারবে না, শক্তি আটকাতে পারবে না।
2: অরূপ ভট্টাচার্য বহরমপুর মুর্শিদাবাদ থেকে লিখছে, পুজো পুজো ভাইবস এলো বৃষ্টি দিচ্ছে হানা, ঢাকের তালে মনটা নাচে, কাশফুলে কাশফুল মেলে দিয়েছে ডানা, শপিং করার ইচ্ছে জাগে কিন্তু টাকা নেই, পকেট করছে মানা।
1: না, একটু তো শপিং তো করতে হয়, পুজোর সময় নতুন জামা কাপড় পরবো, এইটা কিন্তু হয়, একটা হলো একটা কিছু কিনবো না, এই ব্যাপারটা কিন্তু থাকেই। এবং মা দুর্গা সবাইকে সেরকম আশীর্বাদ দিন, যেন মানে একটা কেন একাধিক সুন্দর সুন্দর দারুণ দারুণ পোশাক আপনারা প্রত্যেকেই কিনতে পারেন, আমরা সবাই যেন নিজেদের আশ মিটিয়ে আমরা যেটা চাইছি সেটা যেন পুজোর সময় করে ফেলতে পারি, এটাই আমরা চাই, তাই না?
2: একদম একদম। তো এই সমস্ত কিছু তো চলতেই থাকবে, তবে আপাতত আপাতত
1: আপাতত
2: আপাতত এই ঘন্টা থেকে অরুণিতা আর মহুয়াকে টাটা বাই বাই করতে হবে, কারণ পরের ট্যালেন্ট পার্ট নিয়ে ফিরে আসবো তোমাদের সঙ্গে। তবে তার আগে যেটা করতে হবে, আরো একখানা দুর্দান্ত গান শোনাতে হবে।
1: মানে আমরা বলি স্মৃতিটুকু থাক, এখানে হবে ল্যাচটুকু থাক, আধ ঘন্টার ল্যাচটুকু থাক।
2: একদম, সেই আধ ঘন্টার একটা মানে

0: সুন্দর অংশ নিয়ে ফিরে আসবো, আমি ল্যাজ বলবো না।
1: ওকে, কারণ তিনেকে তিন গানের ভাইব, গানের ভাইব বলছি, তিনেকে তিন গানের হ্যাট্রিকটাও বাকি রয়েছে, সেটা কিন্তু শুনবো আমরা পরের হাফ অ্যান আওয়ার। এই
0: আপাতত মধুবন্তি বাগচি অ্যান্ড জাসমিন সানগ্লাস তোমার জন্য।

আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অর্ক সেন। অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলনে আজ বিকেলে নতুন দিল্লির ভারত মণ্ডপমে শুরু হতে চলেছে। দুদিনের এই বিরাট সম্মেলনে ব্রাজিল, চীন, মিশর, ইথিওপিয়া, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা এবং সংযুক্ত আমিরশাহী এই ১১টি প্রধান বিকাশশীল অর্থনীতির দেশ নিজেদের মধ্যে বিভিন্ন বিষয়ে মতবিনিময় করবে। অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইথিওপিয়া, মালয়েশিয়া ও ভিয়েতনামের প্রধানমন্ত্রী এবং আবুধাবির যুবরাজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলীর সঙ্গে বৈঠকে অর্থনৈতিক অংশীদারিত্ব, প্রতিরক্ষা, নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির পন্থা পদ্ধতি নিয়ে দুপক্ষের আলোচনা হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগ, প্রতিরক্ষা, নিরাপত্তা এবং দুদেশের মানুষের যোগাযোগ বৃদ্ধি নিয়ে শ্রী মোদীর কথা হয়েছে। ভিয়েতনামের প্রধানমন্ত্রী লে মিং হংয়ের সঙ্গে বৈঠকে সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত করার বিষয়ে শ্রী মোদীর সঙ্গে কথা হয়েছে। ভারত সংযুক্ত আরব আমিরশাহীর কৌশলগত অংশীদারিত্ব নিয়ে যুবরাজ শেখ খালেদ বিন মাহমুদ

0: মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গে কথা বলেছেন প্রধানমন্ত্রী। আসন্ন উপনির্বাচনে কোন শিবিরের হাতে দলের নাম ও প্রতীক থাকবে তা ঠিক করতে আজ নির্বাচন কমিশন শুনানিতে ডাকে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীকে। প্রথমে বিক্ষুব্ধ গোষ্ঠীর সঙ্গে বৈঠকে বসে নির্বাচন কমিশন। বৈঠকের পরই সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিরোধী দলনেতা জানিয়েছেন তাঁরা তাদের বক্তব্য নির্বাচন কমিশনকে জানিয়েছেন। নির্বাচন কমিশনের তরফে তাদের কাছে তথ্য চাওয়া হয়েছিল বলে বিরোধী দলনেতা জানান। এদিকে কালীঘাট তৃণমূল কংগ্রেসের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন কমিশনের কাছে তারা তাদের বক্তব্য রেখেছেন, নির্বাচন কমিশন এরপর সিদ্ধান্ত নেবে। পাশাপাশি তৃণমূল কংগ্রেসের টিকিটে জয়লাভ করা বিক্ষুব্ধ বিধায়ক সাংসদদেরও কটাক্ষ করেন কল্যাণবাবু। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: কানে বাজুক, মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। তুমি শুনছ উইকেন্ড ক্যাফে 107 FM রেইনবোতে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।

0: হ্যাঁ, দুই কিশোরী বসে রয়েছে অবশ্য 107 এফএম রেইনবো,
1: মানে কিশোরী ছিল যারা বহু যুগ আগে।
0: যাই হোক, হ্যাঁ আমরা এখনো কিশোরী, তুমি কি বলতে চাইছো? এরকম বলা উচিত
1: সিরিয়াসলি, সিরিয়াসলি মেয়েদের নাকি 16-র উপর বয়স যায় না, বাট
0: ঠিক আছে, হ্যাঁ সেই হিসাবে আমরা অবশ্যই কিশোরী। যাই হোক, আমাদের দেব দাদা ভাইকে ভীষণভাবে ধন্যবাদ এত সুন্দর একখানা গান আমাদেরকে উপহার দেওয়ার জন্য। সেই অসাধারণ গান কোথায় আমরা শুনছি? ওই একটাই জায়গা আছে।
2: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 এফএম রেইনবোতে। Weekend Cafe, Weekend Cafe.
1: হ্যাঁ, তুমি

0: উইকেন্ড ক্যাফে শুনছো অরুণিতা আর মহুয়ার সাথে। আর মানে এবার কিন্তু যত মেসেজ রয়েছে একবার স্টক ক্লিয়ারেন্সের মতো হু হু করে পড়তে শুরু
1: করে ফুড়ে দাও।
0: হ্যাঁ, এবার তাহলে যেটা করতে হয় দ্যাট ইজ প্রথমে বাজনাটা বাজিয়ে নি, অ্যান্ড আফটার দ্যাট ছড়া কাটিংটা পড়ব।
2: ছড়া কাটিং, ছড়া কাটিং, ছড়া কাটিং।
0: হ্যাঁ, তো যেটা ছিল পুজো পুজো ভাই এলেও বৃষ্টি দিচ্ছে হানা। হরিদেবপুর থেকে মোম দেবনাথ লিখছে, পুজো পুজো ভাই এলেও বৃষ্টি দিচ্ছে হানা, গণেশজির মোদকেতে থাকবে পনির ছানা, দাও শুনিয়ে বৃষ্টি ভেজা মিষ্টি প্রেমের গানা। ওহো
1: ওহো, হ্যাঁ আমরা কিন্তু মিষ্টি মিষ্টি গানা কিন্তু শোনাচ্ছি, সেগুলো শুধুমাত্র প্রেমের গান না, সব রকমের টপিকই আগে কভার হয়ে যাচ্ছে। মানে আমাদের টপিকের যে বহর সেটা বিরাট বড় আর কি, সবকিছুই কভার করে।
0: এবার অভিজিৎ সেনহাতি বেহালা থেকে লিখছেন, পুজো পুজো ভাই এলেও বৃষ্টি দিচ্ছে হানা, কাদা মেখে আর ছাতা মাথায় ধরে আসন্ন পুজোয় হব মাতোয়ারা। মানে কিরকম একটা ট্র্যাকটা অন্যদিকে চলে গেল
1: না, ঠিক আছে, মানে এগুলো হচ্ছে
0: আনন্দের ছুটি,
1: আধুনিক ছড়া,
0: আধুনিক ছড়া,
1: অত্যাধুনিক ছড়া।
0: আচ্ছা, এরপর লিখেছে অ্যান্ডি, লিখছে হ্যালো সুইট গার্লস, দেখেছো অরুণিতা অ্যান্ড মহুয়া উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে শুভেচ্ছা জানাই, পুজো পুজো ভাই এলেও বৃষ্টি দিচ্ছে হানা, আকাশের খামখেয়ালিতে ওয়েদার দেখে চোখ হচ্ছে ছানা বড়া,
1: চোখ হচ্ছে বড়া ছানা।
0: হ্যাঁ, একটু উল্টে দিলেই ব্যাপারটা না হয় খানিকটা সাজানো হয়ে যেত।
1: যাই হোক, তারপর
0: তারপরের মেসেজ করেছে কে, মেসেজ করেছো সেটাই তো লেখনি গো, পুজো পুজো ভাইব এসে গেল, নিজের জন্য অনেক হলো এবার একটু থামো, দুঃখী মানুষের মুখে এবার একটু হাসি নামো।
1: হ্যাঁ, দুঃখী মানুষের মুখে একটু হাসি নামুক, এটা আমরা সবাই চাই এবং মা দুর্গার কাছে এটাই আমাদের সবারই প্রার্থনা।
0: অ্যাকচুয়ালি তাই, অ্যাকচুয়ালি এই যে মা দুর্গা অসুর বধ করছেন, অসুর তো আর কিছুই না, আমাদের জীবনের প্রত্যেক দিনের হার্ডেলসগুলোই তো, সেই হার্ডেলসগুলোকে পেরিয়ে আমরা প্রত্যেক দিন এগোতে থাকি মা দুর্গার আশীর্বাদে। অ্যান্ড দুর্গাপুজোর ওই চারটে দিনে মা দুর্গাকে দেখে আমরা সেই দুঃখগুলোকে ভুলে যাই আর কি, মানে এই যেগুলোর সঙ্গে আমরা যুদ্ধ করতে থাকি সেগুলোকেই আর কি ভুলে যাই, সেটাই আর কি বিষয়।
1: হ্যাঁ, এমনিতেই তো বলা হয় মেয়েরা হচ্ছে মায়ের জাত, আমরা সাধারণ মেয়েরা মানে বাঙালি মেয়েরা 10 হাতে সংসার সামলাচ্ছি।
0: অবশ্যই। রূপকুমার আহমেদাবাদ গুজরাট থেকে লিখছে, পুজো পুজো ভাই বেলেও বৃষ্টি দিচ্ছে হানা, এবার পুজোয় নতুন করে আবার হবে তোমার আমার জানা শোনা ও মা গো।
1: ওকে, তারপর
0: ওকে, অলরাইট, এবার কার মেসেজ, এবার কার মেসেজ, এবার এবার ঘোষপাড়া থেকে মাধাই দাস লিখছেন, সরাসরি ছড়া কাটিং এ চলে যাচ্ছি, পুজো পুজো ভাই বেলেও বৃষ্টি দিচ্ছে হানা, ভয় দেখিয়ে বাঙালিকে পুজো থেকে দূরে রাখা যাবে না।
1: একদম ঠিক, অ্যাবসলিউটলি রাইট। আর আমরা কি ছড়া কাটিং এর সমস্ত পর্বগুলো শেষ করলাম?
0: হ্যাঁ, আপাতত মোটামুটি ছড়া কাটিং পর্ব এখানেই।
1: তাহলে দাঁড়াও একটুখানি, সবাইকে হাততালিটা মানে মানে ঢাক ঢোলটা বন্ধ করে হাততালিটা বাজিয়ে দিই, হাততালি হই হুল্লোড় হইচই যা যা আছে সবকিছু সমস্ত কিছু একসঙ্গে হয়ে গেল। পুজোর কিন্তু কোনো মানে পুজোর আনন্দের কোনো বিকল্প হবে না, বাঙালিদের নতুন করে বুঝিয়ে একেবারেই দিতে হবে।
0: আপাতত একটা ছোট্ট গান, তারপর ফিরে আসি,
1: ছোট্ট গান, ছোট্ট গানের পরে ছোট্ট করে ফিরে আসবো।

0: তুমি শুনছো উইকেন্ড ক্যাফে 107 FM Rainbow তে। উইকেন্ড ক্যাফে, উইকেন্ড ক্যাফে।
1: না না না, আলাদা করে আর বিশেষ কিছু বলবার নেই। মোটামুটি ঘড়িটা বলছে 6:13, আর আমাদেরকে টাটা বাই বাই সিইও বলবার টাইম হয়ে গেছে। কারণ বলেছিলাম 3-1 গানের হ্যাট্রিক শোনাবো, পরপর গান শুনবো। আর
2: আপাতত তোমাকে সেই গান শোনাতে শোনাতেই অরুণিতা আর মহুয়া তোমাকে জানাচ্ছে টাটা বাই বাই, একদম ফাটিয়ে সুন্দর মজা করে উইকেন্ড কাটাও, কারণ সোমবার আবার কাজে ফিরতে হবে। বস, পুজো এখনো দেরি আছে,
1: তার আগে রবিবার আছে, তুমি ভুলে যাচ্ছো।
2: ওটাই আর কি, মানে এই যে উইকেন্ডটা, উইকেন্ডটা ভীষণ ভালো করে কাটাও, কারণ সোমবার থেকে তো কাজে ফিরতে হবে। তাই একদম মজা মস্তিতে দুর্দান্ত কাটাও। আপাতত তোমাদের জন্য থাকুক তিনখানা দুর্দান্ত গান।
1: তাহলে অরুণিতা আর মহুয়া বলছে টাটা।
0: FM Rainbow TV।

আকাশবাণী কলকাতা, এফএম রেইনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি প্রবীর ভট্টাচার্য। বিশ্বের বিভিন্ন প্রান্তে চলা সংঘাত এবং আন্তর্জাতিক ব্যবস্থায় মেরুকরণ ও বিভাজন বৃদ্ধির বিষয়ে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলি গভীর উদ্বেগ প্রকাশ করেছে। ব্রিক্স সম্মেলনের প্রথম দিনে গৃহীত নতুন দিল্লি ঘোষণায় আজ বিশ্বজুড়ে দেশগুলির সামরিক ব্যয় আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ার বর্তমান প্রবণতা নিয়ে নেতারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ব্রিক্স নেতারা যে কোনো ধরনের সন্ত্রাসবাদী কর্মকাণ্ডকে অপরাধমূলক ও অযৌক্তিক হিসাবে কঠোরভাবে নিন্দা করেছেন। গত বছরের 22 এপ্রিল জম্মু কাশ্মীরে হওয়া সন্ত্রাসবাদী হামলা তীব্র নিন্দা জানিয়েছেন তারা। অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলনের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ইথিওপিয়া, মালয়েশিয়া ও ভিয়েতনামের প্রধানমন্ত্রী এবং আবুধাবি যুবরাজের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করেন। বিদেশ মন্ত্রক এক বিবৃতিতে জানিয়েছে, ইথিওপিয়ার প্রধানমন্ত্রী আবি আহমেদ আলীর সঙ্গে বৈঠকে অর্থনৈতিক অংশীদারিত্ব, প্রতিরক্ষা, নিরাপত্তা ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির পন্থা পদ্ধতি নিয়ে দুপক্ষের মধ্যে আলোচনা হয়েছে। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের সঙ্গে বাণিজ্য ও বিনিয়োগের, প্রতিরক্ষা নিরাপত্তা ও দুদেশের মানুষের মধ্যে যোগাযোগ বৃদ্ধি নিয়ে শ্রী মোদী কথা হয়েছে। ভিয়েতনামের প্রধানমন্ত্রী লে হিং হং এর বৈঠকে সর্বাত্মক কৌশলগত অংশীদারিত্ব আরও মজবুত করার বিষয়ে শ্রী মোদীর কথা হয়েছে। ভারত সংযুক্ত আরব আমির শাহির কৌশলগত অংশীদারিত্ব নিয়ে যুবরাজ শেখ খালিদ বিন মোহাম্মদ বিন জায়েদ আল নাহিয়ানের সঙ্গেও কথা বলেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আসন্ন উপনির্বাচনে কোন শিবিরের হাতে দলের নাম ও প্রতীক থাকবে তা ঠিক করতে আসন্ন নির্বাচন কমিশনের শুনানিতে ডাকে আজ নির্বাচন কমিশন শুনানিতে ডাকে তৃণমূল কংগ্রেসের দুই গোষ্ঠীকে। প্রথমে বিক্ষুব্ধ গোষ্ঠীর সঙ্গে বসে নির্বাচন কমিশন। কালীঘাট তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায় পর বলেন, কমিশনের কাছে তারা তাদের বক্তব্য রেখেছেন। এই মুহূর্তের খবর এ পর্যন্তই, পরে খবর রাত 8টায়।

আকাশবাণী কলকাতা এফএম রেনব প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছে সুদীপ বসু। বিশ্বের বিভিন্ন প্রান্তে চলা সংঘাত এবং আন্তর্জাতিক ব্যবস্থায় মেরুকরণ ও বিভাজন বৃদ্ধির বিষয়ে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলি উদ্বেগ প্রকাশ করেছে। ব্রিক্স সম্মেলনের প্রথম দিনে গৃহীত নতুন দিল্লির ঘোষণায় আজ বিশ্বজুড়ে দেশগুলির সামরিক ব্যয় আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ার বর্তমান প্রবণতা নিয়ে নেতারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। এর আগে অষ্টাদশ ব্রিক্স শিখর সম্মেলন আজ বিকেলে নতুন দিল্লির ভারত মণ্ডপমে শুরু হয়েছে। দুদিনের এই বিরাট সম্মেলনে ব্রাজিল, চীন, মিশর, ইথিওপিয়া, ভারত, ইন্দোনেশিয়া, ইরান, রাশিয়া, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা এবং সংযুক্ত আরব আমিরশাহির মতো 11টি প্রধান বিকাশশীল অর্থনীতির দেশ অংশ নিচ্ছে। লাল তালিকাভুক্ত পলাতক আসামি অমৃতপাল সিং ওরফে গুরপাল সিংকে আজ মলদোভা থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বিদেশ মন্ত্রক, স্বরাষ্ট্র মন্ত্রক এবং পাঞ্জাব পুলিশের সহযোগিতায় সিবিআই এ কাজে সফল হয়েছে। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আগামীকাল থেকে শুরু হচ্ছে ভারত আফগানিস্তানের 3 ম্যাচের টি টোয়েন্টি সিরিজ। আফগানিস্তানের বিরুদ্ধে এর আগে 9টি টি টোয়েন্টি ম্যাচ খেলে 8টিতেই জয় পেয়েছে ভারত। পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের ঐতিহ্য, পরম্পরা ও সংস্কৃতিকে ফিরিয়ে আনবে বলে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন। তিনি আজ কলকাতার কেষ্টপুরে গণেশ পুজোর সূচনা করে বলেন, বামপন্থীরা 34 বছর ক্ষমতা থাকাকালীন এই রাজ্যের ঐতিহ্যকে কোনো গুরুত্বই দেয়নি। রাজ্যের 2টি বিধানসভা কেন্দ্রের উপনির্বাচনের জন্য বামফ্রন্ট আজ প্রার্থীদের নাম ঘোষণা করেছে। রেজিনগর বিধানসভা কেন্দ্রের জন্য সিপিআইএম প্রার্থী আইনজীবী সৈয়দ আসাদ আলী এবং নন্দীগ্রাম বিধানসভা কেন্দ্রের জন্য সিপিআই প্রার্থী শান্তিগোপাল গিরির নাম বামফ্রন্টের তরফে ঘোষণা করা হয়েছে। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।

0: আকাশবাণী কলকাতা এফএম রেনবো প্রচার তরঙ্গে এই মুহূর্তের খবর পড়ছি অর্ক সেন। ব্রিক্স সম্মেলনের ফাঁকে আজ নতুন দিল্লিতে দ্বিপাক্ষিক বৈঠক করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং চীনের প্রেসিডেন্ট শি জিনপিং। দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে কৌশলগত ও দীর্ঘমেয়াদী দৃষ্টিভঙ্গি গ্রহণ করা এবং মতপার্থক্যগুলিকে বিরোধের রূপ নিতে না দেওয়ার বিষয়ে এদিন সহমত হয়েছেন দুই রাষ্ট্রনেতা। বিশ্বের বিভিন্ন প্রান্তে চলা সংঘাত এবং আন্তর্জাতিক ব্যবস্থায় মেরুকরণ ও বিভাজন বৃদ্ধির বিষয়ে ব্রিক্স গোষ্ঠীভুক্ত দেশগুলি উদ্বেগ প্রকাশ করেছে। ব্রিক্স সম্মেলনের প্রথম দিনে গৃহীত নতুন দিল্লি ঘোষণায় আজ বিশ্বজুড়ে দেশগুলির সামরিক ব্যয় আশঙ্কাজনকভাবে বেড়ে যাওয়ার বর্তমান প্রবণতা নিয়ে নেতারা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। ব্রিক্স নেতারা যে কোনো ধরনের সন্ত্রাসবাদী কর্মকাণ্ডকে অপরাধমূলক ও অযৌক্তিক হিসেবে কঠোরভাবে নিন্দা করেছেন। গত বছরের 22 এপ্রিল জম্মু ও কাশ্মীরের হওয়া সন্ত্রাসবাদী হামলার তীব্র নিন্দা জানিয়েছেন তারা। বিদেশমন্ত্রী ডক্টর এস জয়শঙ্কর আজ ব্রিক্স শীর্ষ সম্মেলনের ফাঁকে কিউবার বিদেশমন্ত্রী ব্রুনো রদ্রিগেজ পারিলার সঙ্গে সাক্ষাৎ করেছেন। সমাজ মাধ্যমে এক বার্তায় শ্রী জয়শঙ্কর জানিয়েছেন, দক্ষিণ দক্ষিণ সহযোগিতা বিষয়ে তাদের মধ্যে ফলপ্রসূ আলোচনা হয়েছে। লাল তালিকাভুক্ত পলাতক আসামি অমৃতপাল সিং ওরফে গুরপাল সিংকে আজ মলদোভা থেকে দেশে ফিরিয়ে আনা হয়েছে। বিদেশমন্ত্রক, স্বরাষ্ট্রমন্ত্রক ও পাঞ্জাব পুলিশের সহযোগিতায় সিবিআই এ কাজে সফল হয়েছে। মণিপুরের চান্দেল জেলায় ভারত মায়ানমার সীমান্ত সংলগ্ন এলাকায় আসাম রাইফেলসের একটি দল অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধার করেছে। উদ্ধার হওয়া অস্ত্রের মধ্যে রয়েছে 3টি পম্পি বন্দুক, 6টি সিঙ্গল ব্যারেল রাইফেল, 3টি কার্বাইন, 2টি লাথর্ড গান, 2টি গ্রেনেড, 2টি আইইডি বিস্ফোরক সহ প্রচুর গোলা বারুদ। দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে আগামীকাল থেকে শুরু হবে ভারত আফগানিস্তানের 3 ম্যাচের টি-20 সিরিজ। আফগানিস্তানের বিরুদ্ধে এর আগে 9টি টি-20 ম্যাচ খেলে 8টিতে জয় পেয়েছে ভারত। এই মুহূর্তের খবর এ পর্যন্তই।
1: গানে বাজুক মনের রেডিও, শুনছ 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
2: Every great journey begins with people coming together to listen, to learn, to imagine what's possible. This is the BRICS 2026, a moment where leaders, innovators, businesses and communities from the BRICS nations come together to strengthen partnerships. India welcomes the BRICS countries as the grouping marks the 20 years of its establishment in 2026. BRICS Summit 2026 is being hosted in Bharat Mandapam, New Delhi from 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
3: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।

0: কি গো, শনিবার দিন এসেও তোমার সেই উইকডেজ ব্লুজটা কিছুতেই কাটছে না। তুমি ভাবছো কিভাবে তুমি জোয়ারে ভেসে যাবে, অথচ তোমার বাড়ির সামনে একেবারে জমা জল। তুমি ভাবছো ইস, এই প্যাচ প্যাচে কাদা পেরিয়ে কবে আমি পুজো ভাইভে যাবো। সেই রকম কিছু কিছু জিজ্ঞাসু মানুষের জন্য এক্সাইটমেন্টটাকে একেবারে টপ নচ লেভেলে নিয়ে যাওয়ার জন্য উইকেন্ড ফিল্মি ফিভারের সুপ্রীতি আর আত্রেয়িস হাজির, কারণ আজ শনিবার রাত 9টা 107 FM রেইনবোতে।
1: আর জমা জলের ডেঙ্গুর মশা এবং অতি এক্সাইটেড আত্রেয়, এই দুটোকেই যদি আপনি জীবনে ঠেকাতে চান তাহলে একটু
0: তাহলে সুপ্রীতির কথা শুনবেন না।
1: না না, আমার কথা অবশ্যই শুনবেন। আমার কথা না শুনে আপনারা যাবেন কোথায়? এই যে আপনারা আমাকে এত ভালোবাসেন, সেজন্য বারবার বারবার ফিরে ফিরে আসি। যাই হোক, তো ফিরে ফিরে আসার মধ্যে যেটা হয়েছে, প্রচুর গসিপ এবং প্রচুর এই সিনেমা কত রোজগার করলো, ওই সিনেমার কি হলো, ওই ওই সেই, তিনি কার সাথে প্রেম করছেন, কার বিয়ে হয়ে গেল, ইত্যাদি ইত্যাদি যাবতীয় গসিপ নিয়ে সুপ্রীতি আর আত্রেয় ঠিক রাত 12টা পর্যন্ত থাকবে। এবং 12টার পর কি হবে সেটা পরে বলছি।
0: মানে এইভাবে জেরবার করতে করতে উইকেন্ড ফিল্মি ফিভার ধীরে ধীরে এগিয়ে যাবে। কারণ যখন হ্যারির সঙ্গে সেজালের দেখা হয়েছিল, সেখানে কি হয়েছিল জানি না, সুপ্রীতি আর আত্রেয় দেখা হলেই না, এটা সেটা নিয়ে ঠুক ঠুক ঠুক ঠুক ঠুক চলতেই থাকে। তাই আপাতত গানটা শুনতে শুনতে আমাদের ঠুকঠুকানিটা চলতে থাক।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: এই গানে আমরা কোন হিরোকে দেখতে পাই?

0: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
1: টেক্কা কে হিট কে মিস, টেক্কা টেক্কা।
2: ওই যে বলছিলাম না, কোন সিনেমার কত লক্ষ্মী লাভ হয়েছে, তারপরে কে কি করছে না করছে, কার পকেটে কত টাকা ঢুকছে, এই সবেরই সময় এখন। তা প্রথমেই একটুখানি টাকা পয়সার হিসেবটা করে নিই, তার কারণ মাসের শেষে তো সুপ্রীতি আর রাত্রে ওর পকেটে একেবারে ভর্তি ভর্তি টাকা থাকে, তাই না?
3: মাসের মাঝামাঝি যে খুব

0: একটা টাকা থাকে এরকমটা নয়। তবে যেটা ব্যাপার সেটা হচ্ছে সাইফ আলী খান আর অক্ষয় কুমার অনেক দিন পরে স্ক্রিনে ফিরেছেন, এবং সেই অনেক দিন পরে 130 কোটির সিনেমা নিয়ে স্ক্রিনে ফিরেছেন। এত টাকা দেওয়ার কি খুব দরকার ছিল? যাই হোক, সবে একদিন হয়েছে, তার মধ্যে 2.8 crore মোটামুটি কামাই হয়েছে বলা যেতে পারে। কামাই হয়েছে, এটা কি ধরনের বাংলা ভাষা ছিছি। কিন্তু ওইদিকে সম্পূর্ণ উল্টো স্টোরি, মানে 3 কোটির যে হনুমান আনস, মোটে 3 কোটি বাজেটের সিনেমা, সেটা ইতিমধ্যে 163.56 crore ছাড়িয়ে গেছে। মানে অলমোস্ট 164 কোটির দিকে টুকটুক টুকটুক করে এগোচ্ছে ব্যাপারটা।
1: আমি সুপ্রীতিকে বলেছিলাম, বহুদিন ধরে বলছি, ভাই টুকটুক টুকটুক করে টক্সিসিটির দিকে এগোস না, টক্সিক হয়ে আলটিমেটলি কিচ্ছু করা যায় না। সেই জন্য 500 কোটি দিয়ে টক্সিক নিয়ে এসেছিলেন নির্মাতারা, কতগুলো ভাষায় বের করেছেন, তাবাহি তাবাহি করে কত গান গাইলেন, এদিকে এখনো পর্যন্ত নাকি
0: বক্স অফিস তাবাহি হয়ে গেছে।
1: হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ব্যাস ব্যাস ব্যাস 139.52 কোটি টাকা নিয়ে ঘুরে বেড়াচ্ছেন। ছি ছি ছি ছি ছি, বলতেও কেমন লাগে। কিন্তু না, যেটা বলতে ভালো লাগছে সেটা হচ্ছে 100 কোটি দিয়ে মির্জাপুর দ্য মুভি, মানে সিনেমার ভার্জনটি যেটি সম্প্রতি রিলিজ করেছে, সেটা বেরিয়েছিল এবং সেটা ইতিমধ্যে 154.03 কোটি টাকা, না 5 লাখ টাকা রোজগার কইরা ফালাইছে।
0: এত টাকা পয়সা নিয়ে আমরা কোথায় যাব আমরা জানি না। তবে তবে তবে আমরা যেটা করব সেটা হচ্ছে মির্জাপুরের একদম সাউন্ড ট্র্যাক থেকে এটা হট কচুরির মতো ফ্রেশ গান শোনাবো তোমাকে।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: সিনে সিনে সিনে কুইজ।
2: এই গানে আমরা কোন হিরোকে দেখতে পাই?

0: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন
1: বম্বে টকিজ, বম্বে টকিজ, হলিউডের সিনে ফান্ডা, হলিউডের সিনে ফান্ডা।
2: ব্যাপারটা হচ্ছে কত সিনেমার জগতে এবং বলিউডে এত কিছু হয়ে যাচ্ছে যে সেই এত কিছুর খবর রাখতে গিয়ে আমরা হিমশিম খাচ্ছি। তবে অনেক দিন ধরে শুনছি সন্দীপ রেড্ডি ভাঙ্গার একখানা সিনেমা আসবে, সেই একখানা সিনেমার টিজার দেখা হয়ে গেছে, পোস্টার দেখা হয়ে গেছে, এই হিরোইন করবে না ওই হিরোইন করবে, এর সাথে ঝগড়া, ওর সাথে মারামারি, সব দেখা হয়ে গেছে। এবার সিনেমাটা কবে রিলিজ করবে?
3: সিনেমা রিলিজ করার আগে আরেকটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘটনা ঘটে গেছে, তার কারণ আমাদের সন্দীপবাবুর ভাই প্রণয়বাবু, তিনি একদম কান্নাকাটি করে রেগে গিয়ে বলেছেন, হ্যাঁ রোমাঞ্চ কোম্পানি, কারো রোমাঞ্চ হয়নি, সবাই মাঝে মাঝে কথা বলেছে, কিল স্পিরিট ইফ ইউ ক্যান, মানে সিনেমাটার নাম হচ্ছে স্পিরিট, যেটা আসতে চলেছে এবং সেখানে প্রভাস আছে, তার প্রভাব থেকে কেউ দূরে সরেনি, তাই হিরোকে নিয়ে কোনো ঝামেলার খবর আপাতত নেই এবং প্রভাসই আলটিমেটলি থাকছে। বাট সেই সিনেমার আগে প্রণয়ের মনে হয়েছে যে এই যে তার সিনেমা রোমাঞ্চকম নিয়ে এত রকমের নেগেটিভ ব্যাপার স্যাপার এলো, সেই সমস্ত ক্রিটিকদেরকে তিনি বলেছেন, আমার রোমাঞ্চকম নিয়ে আপনারা উল্টোপাল্টা বলে থাকতে পারেন, বাট স্পিরিট নিয়ে আপনারা কিচ্ছু বলতে পারবেন না, সত্তরের মুখে ছাই দিয়ে হই হই রই রই করে চলবে।
2: আমাদের স্কুলে একটি বাচ্চা ছিল, সে পড়াশুনো করতো না, ওর যে দাদা ছিল সেই দাদা ফার্স্ট হতো, ঠিক আছে, ওকে যখনই কেউ পড়াশুনো নিয়ে কিছু বলতো, বলতো দাঁড়া আমার দাদা আবার ফার্স্ট হয়ে তোদের দেখিয়ে দেবে। বাবা, তোমার দাদা ফার্স্ট হলে তোমার কি হবে? তুমি তো সেই খারাপ সিনেমাই বানাচ্ছ
3: না। ব্যাপারটা হচ্ছে ওখানে দাদা ফার্স্ট হলে ভাইয়ের কি হতো জানি না, কিন্তু এইখানে যেহেতু প্রণয় বাবু প্রডিউসার, তাই জন্য স্পিরিটটি চললে তিনিও একটু স্পিরিট পাবেন, কারণ আলটিমেটলি প্রডিউসারদের যদি সিনেমা বানানোর পর মজা হয় তাহলে তারা একদম দুহাত তুলে বলে, জিও রে বাহুবলি।
4: গলি গলি তেরি লাজ জ্বলি।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। ঝলক দিখলা যা রিলিজের প্রথম খবর। ঝলক দিখলা যা, ঝলক দিখলা যা রিলিজের প্রথম খবর, রিলিজের প্রথম খবর।
1: আত্রেও হ্যাঁ গভীর প্রশ্ন, প্রেমের ফান্দে পড়িয়ারা কি বগারা শুধুমাত্র কান্দে নাকি তারা বাবার নতুন করে কোনো ফাঁদ পাতে? তার কারণ ব্যাপারটা হচ্ছে যে যতই আমরা নিজেদেরকে বেপরোয়া বলি না কেন, ছেলেরা অনেক কিছু নিয়ে খুব বেশি পরোয়া করে। সেই জন্য যখনই একটি প্রেমে একটুখানি ছ্যাঁকা লাগে এবং তারপরে ওই জিএফ মেরেছে, বকেছে, চলে গেছে, এই ফেসটা চলে আসে, তারপরেই ছেলেদের মনে হয় আমাকে সেই জবুই মেটের শহীদ কাপুর না হয়ে, মানে নিজেকে শহীদ না করে দিয়ে কবীর সিংয়ের শহীদ কাপুর হতে হবে। এবং সেই ফেজের দিকেই বেপরোয়া গেছে। এবার একটু খোলতাই করে বলো তো বাবা।
2: খোলতাই করে ব্যাপারটা হচ্ছে যেরকম আত্রেয় বললো একদম এক্স্যাক্ট হয়েছে, জিএফ খুব বকেছে, খুব মেরেছে। মানে একটা ছেলেকে শুধু মেরে যাচ্ছে, বকে যাচ্ছে, তারপরে ছেলেটা প্রচণ্ড রকম রোমিও হয়ে গিয়ে লাফ দড়ি খেলছে।
1: মানে ওটা দেবদাস হয়ে যাবে আর কি।
2: দেবদাস হয়ে কেউ যে লাফ দড়ি খেলতে পারে, এটা আমি জীবনে প্রথমবার দেখলাম যে দেবদাস হয়ে লাফাচ্ছে লোকে। মানে আনন্দে লাফানো দেখেছিলাম, দুঃখে লাফানো আমি প্রথমবার দেখলাম। যাই হোক, 17th of September সিনেমাস রিলিজ করতে চলেছে বেপরোয়া, এবং বেপরোয়ায় সেই ছেলেটি আবার রয়েছে যেই ছেলেটিকে নিয়ে এককালে প্রচুর টলিউডে ওই সরগরম হয়েছিল।
1: ওই যে মিঠাইয়ের হিরো, মিঠাই মিঠাই
2: মিঠাইয়ের হিরো অদ্রিত রয়, এবং অদ্রিত রয়ের সাথে রয়েছে আরিয়া রয় বা আরিয়া রে।
1: এবং যেটা হবে যে এই বেপরোয়া কীরকম হবে তা বোঝা যাচ্ছে না। অনেকেই বলছে ট্রেলার ট্রেলার দেখে যে একটা বাংলার কবীর সিং মার্কা ব্যাপার স্যাপার আসবে, কিন্তু গান টানগুলো মন্দ হয়নি, তাই জন্য আপাতত একটা বেপরোয়ার গান শুনিয়ে দিই। তুমি অন্য কিছুর পরোয়া করো আর না করো, উইকেন্ড ফিল্মি ফিভারের পরোয়াটা কিন্তু করো। হ্যাঁ, 107 FM রেইনবোতে।
0: FM রেইনবোতে, রেইনবো নিউ টিউন, রেইনবো নিউ টিউন।

0: 107 FM Rainbow. Shot Shure Sharade. Shot Shure Sharade.
1: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM Rainbow তে. উইকেন্ড ফিল্মি ফিভার. উইকেন্ড ফিল্মি ফিভার.
2: এই গানে আমরা কোন হিরোকে দেখতে পাই?

0: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
1: Rainbow Review. Rainbow Review. Rainbow Review.
2: গুনটা পরে বিচার করব, আগে প্রিয় দর্শন ধারি অক্ষয় সাই ফিরলো আবার দিল গার্ডেন গার্ডেন ভেরি। 11 সেপ্টেম্বর রিলিজ করলো নিজেরই সিনেমাকে হালকা করে টুকে দেওয়া প্রিয়া দর্শনের মুভি হ্যাভান। 18 বছর বাদে এই যে অক্ষয় কুমার এবং সাইফ আলী খানের ফ্র্যাঞ্চাইজি আবার কাম ব্যাক করলো বটে, কিন্তু এই যে ফ্যানেরা, তারা কি তাদের নিয়ে আবার কেক মাখামাখি করবেন সেটা কিন্তু বলা বহুত কঠিন বিষয়। স্যাম ওরফে অন্ধ কানাই, মানে যাকে বলা যায় সাইফ আলী খান, এবং দাম্মা চোটাই ভিলেন হচ্ছেন পরশুরাম বা অক্ষয় কুমার। এবার কিন্তু তারা পাশাপাশি নয়, দাঁড়িয়েছেন আড়াআড়ি। হ্যাঁ, মানে হচ্ছে মাঝে 18 বছর, বিচ মে আ গয়া ঢিসুম ঢিসুম। একটা স্ট্যাটিউটরি ওয়ার্নিং বরঞ্চ আপনাকে দিয়ে রাখি, মোহনলাল অ্যাক্টেড ওপ্পম দেখে কিন্তু এই সিনেমাটা দেখতে যাবেন না, ঘোর ডিপ্রেশন।

হতে পারে, সিনেমা দেখতে যান আমার মতো, মানে একেবারে শিশুর মতো মন নিয়ে, যার ফার্স্ট হাফটা অত্যন্ত বোরিং এবং স্ট্রেচি মনে হয়েছে। রিটায়ার্ড জজের মার্ডার হয়ে গেল আর সাইফ আলী খান কিনা হয়ে গেলেন মেন সাসপেক্ট। আর স্যার, আপনি থ্রিলার বানাচ্ছেন? হ্যাঁ হ্যাঁ, থ্রিলার, চেজিং ড্রামা নয়। তার মাঝখানে অক্ষয় কুমার মনে করেন তিনি বিনা অপরাধে জেল খেটেছেন, অতএব এক এক চুন চুনকে মারুঙ্গা, ব্যাস কাঁইকিচির শুরু। হিয়ার স্টার্টস দ্য মাইন্ড।

0: মশাই, এই যে 2 ঘন্টা 42 মিনিটের আপনি সিনেমা তৈরি করেন না, এটা একটু তৈরি করা বন্ধ করুন তো। থ্রিলার মুভি আরো টাইট করতে হয় স্যার, দরকার পড়লে নারকোল দড়ি দিয়ে বেঁধে সিনেমাকে একেবারে টাইট করে ফেলুন। কন্ট্রোলড পারফরমেন্স, নট সো প্রেডিক্টেবল এন্ডিং, গুড স্টার কাস্ট, নট সো ইনভলভিং ব্যাকগ্রাউন্ড স্কোর, এই সমস্ত কিছু মিলিয়ে মিশিয়ে আমি আর যে মহুয়া ফিল্ম হ্যাভানকে দেবো 7-এর মধ্যে মাত্র 3.5খানা রেইনবো কালার্স, অনলি অন 107 FM রেইনবো।
1: Rainbow Review Cinema Report Card only on 107 FM Rainbow 107 FM Rainbow Rainbow Review Rainbow Review FM Rainbow Day Rainbow New Tune

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: এই গানে আমরা কোন হিরোকে দেখ

0: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
1: সিনেমা ওয়ালা বাংলার সিনে ফান্ডা, বাংলার সিনে ফান্ডা, সিনেমা ওয়ালা বাংলার সিনে ফান্ডা, বাংলার সিনে ফান্ডা।
2: আত্র এবং সুপ্রীতি ভাবছিল যে কে ডালে ডালে চলে, কে পাতায় পাতায় চলে, কিন্তু আলটিমেটলি আমরা নিজেরাই প্রমাণ করে দিয়েছি আমরা একমাত্র কাদায় কাদায় চলি, কারণ ওটাই আমাদের একমাত্র পথ। আলটিমেটলি ব্যাপারটা যেটা হতে চলেছে যে পরিচালক রূপম দত্ত একটি অদ্ভুত কাজ করছেন। একটি রাত, সেই রাতে নাকি নানান রকম রহস্যজনিত ব্যাপার স্যাপার ঘটছে, এবং সেখানে যে কী হবে, মানে কার পরিকল্পনা।

0: আলটিমেটলি কি হতে চলেছে, কেন পরিকল্পনাটা করা হয়েছে, সেই পরিকল্পনার পেছনে কার হাত রয়েছে, কাকে ফাঁসানো হবে না হবে, ইত্যাদি প্রভৃতি এক্সেট্রা এক্সেট্রা নিয়েই একটা অন্যরকম জিনিস আসছে, যেটা ফিচার ফিল্মও নয়, যেটা ওয়েব সিরিজও নয়, যেটা সিরিয়ালও নয়। তাহলে সেটা কি?
1: তাহলে সেটা কি? সেটার আনসার রূপম দত্ত নিজেই হয়তো দেবেন আর কদিন পরে।
0: সেটা হচ্ছে শর্ট ফিল্ম।
1: এবং শর্ট ফিল্মের ব্যাপারটার মজা এই যে সেখানে যে দুজনকে আমরা দেখতে পাই, খুব পরিচিত দুটো মুখ, সৌম মুখোপাধ্যায় আর কস্তুরী চক্রবর্তী, যার ফার্স্ট পোস্টার যেটাকে বলা যেতে পারে বা ফার্স্ট লুক সেটা রিলিজ করে গেছে, লাল লাল রঙের একটা পোস্টার রিলিজ করে গেছে যেখানে একদম সৌম মুখোপাধ্যায় এরম এরম বড় বড় চোখ করে তাকিয়ে আছে। উফ, কি ডেডলি!
0: এবং সেই শর্ট ফিল্মের নাম দেওয়া হয়েছে পাতায় পাতায়। তো কোন পাতায় কি হবে না হবে, লতায় পাতায় কি হয়ে যাবে, সেসব তো বোঝা যাচ্ছে না। কিন্তু আপাতত যেহেতু সৌম মুখোপাধ্যায়ের কথা বলা হলো, মানে তোমার যদি হঠাৎ করে মুখটা না মনে পড়ে তাহলে এক্ষুনি এই গানটা শোনাবো। ওই যে যে ছেলেটা দাঁড়িয়ে দাঁড়িয়ে অনুপম রায়কে চিয়ার আপ করছিল, লাফাচ্ছিল, ঝাঁপাচ্ছিল, সেই ছেলেটি দেখবে এক্ষুনি তোমার মনে পড়ে,
1: যে ফেনায় সাবান গুনছিল।
0: হ্যাঁ।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার, ইয়াদে ফ্ল্যাশব্যাক ফিভার, ইয়াদে ইয়াদে ফ্ল্যাশব্যাক ফিভার, ফ্ল্যাশব্যাক ফিভার।
1: ব্যাপারটা হচ্ছে এমন, ফিভারের একটা মৌসুম চলছে, মানে যার তার যখন তখন জ্বর হচ্ছে, তার জন্য আমরা ভাবলাম আমরাও ফ্ল্যাশব্যাক ফিভারটা একটু আগে করে দিই। তার কারণ হচ্ছে আজকে প্রচুর প্রচুর সিনেমা রয়েছে ফ্ল্যাশব্যাকে ঘুরে দেখার জন্য। তার মধ্যে এই সিনেমাটা পার্টিকুলারলি দেখতে গিয়ে আমি সিনেমা হলে ভেবেছিলাম, আমি কেন, আমি কে, আমি কি,
2: মানে এটা কি রিগ্রেট?
1: এটা রিগ্রেট, এটা ভয়ঙ্কর রিগ্রেট। বারবার দেখো, যখন আমি হলে দেখতে গেছিলাম আমার মনে হয়েছিল আমি কেন দেখতে এসেছি। তারপরে ক্যাটরিনা ক্যাফিসে সুন্দর নেচে কুদে বুঝিয়ে দিলেন যে আমি শুধু ওনাকে দেখতে গিয়েছিলাম।
2: আমাদের ক্যাটরিনা এবং তার সঙ্গে কে জানো,
1: সিদ্ধার্থ মলহোত্রা।
2: সিদ্ধার্থ, তো ব্যাপারটা হচ্ছে সিদ্ধান্ত নিয়ে সুপ্রীতি গেছিল ঠিকই, বাট অনেকেই তারপরে পরে সিদ্ধান্ত নিয়েছিল যে বারবার দেখো বারবার দেখার মতো কিছু নয়। কিন্তু 9th September 2016 এই সিনেমা রিলিজ করেছে, 10 বছর দেখতে দেখতে হয়ে গেল। বাট পয়েন্ট টু বি নোটেড, তুমি বারবার দেখো বারবার না দেখলেও বারবার দেখোর গান কিন্তু বারবার শুনেছো। ওই যে এক একটা সিনেমা হয় না যেগুলো সেই রকমভাবে ইম্প্যাক্ট ফেলতে পারে না ঠিকই, বাট তার গানগুলো সবসময় রয়ে যায়। ওই জন্য রাত দুপুরে কালা চশমা পড়তে সুপ্রীতিম কিংবা আত্রেয়র কোনো আপত্তি নেই।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। ঝলক দিখলা যা রিলিজের প্রথম খবর। ঝলক দিখলা যা, ঝলক দিখলা যা রিলিজের প্রথম খবর, রিলিজের প্রথম খবর।
1: ব্যাপারটা হচ্ছে, কলেজ লাইফে যখন মানুষ প্রেমে ট্রেমে পড়ে কিংবা ওঠে, তখন ওই রকম বড়ে বড়ে স্বপ্ন মে ছোটে ছোটে রিয়ালিটি চেকস আতে যাতে হ্যায়। কিন্তু তা বলে কি প্রেম দেব না, তা বলে কি প্রেম করব না, না না এরম তো আর বললে হয় না। না সেই জন্যই একেবারে সদর্পে ঘোষণা করা হয়েছে, ডোন্ট বি শাই। তার কারণ এটা হচ্ছে জেনজিদের প্রেম পীড়িতের ব্যাপার ট্যাপার, যেটা আবার আলিয়া ভাট প্রডিউস করছেন, তাই সেটার ঝলক এসে গেছে। আর এটাতে না আমার সব থেকে ভালো লেগেছে অনুরাগ বাসুকে অনস্ক্রিন দেখে।
2: এবং এই সিনেমাটা ট্রেলার দেখেই মনে হচ্ছে যে এটা আলিয়া ভাট ছাড়া অন্য কেউ প্রোডিউস করতেই পারেন না। মানে পুরো আলিয়া ভাট ভাইব দিচ্ছে চারদিকে, কেমন একটা গোলাপি গোলাপি স্ট্রবেরি ওয়ার্ল্ড চারদিকে, সবাই ব্র্যান্ডেড জামা কাপড় চকমকি জামা কাপড় পরে ঘুরে বেড়াচ্ছে। ইট ইজ গিভিং ভেরি আলিয়া ভাট।
1: তো এইরকম আলিয়া ভাট মার্কা সিনেমা দেখার জন্য তোমাকে আরও কয়েকদিন একটু অপেক্ষা করতে হবে, লজ্জা না পেয়ে সিনেমাটা তুমি দেখে নিতে পারো। তারপরে তুমি বুঝতে পারবে যে তুমি কী পেলে কী না পেলে, সে হিসেব কিন্তু সুপ্রীতি কিংবা আত্রেয় করতে পারবে না।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: প্রথম সিনে কুইজের সময় হয়ে গেছে, উত্তর বলার সময় হয়ে গেছে, তাই তোমার নামটা আগে বলে দিক। সুপ্রীতি আর আত্রেয়, মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাঁকরাইল থেকে, কেষ্টপুর থেকে প্রীতি পাল, তপতী সেন এবং সঞ্জয় কুমার সেন হুগলি থেকে, প্রশান্ত কুঁতি জগৎবল্লভপুর থেকে, মিজানুর রহমান বাংলাদেশ থেকে, রাজবলহাট থেকে সুদীপ্ত বাগ, বারাসাত থেকে শঙ্করচন্দ্র দে, মাসিলা থেকে রিমা নাথ, সুভাষ চক্রবর্তী উত্তর বাওয়ালি থেকে, মালদা থেকে সোলেমান মিয়া, মেঘনা মল্লিক মহিষাদল থেকে, রাঁচি থেকে সুশান্ত সেনগুপ্ত, কর্ণাটক থেকে সৈকত দে, রিঙ্কু সাঁপুই বাউড়িয়া থেকে, খাতরা থেকে পূজা গড়াই, বিশ্বনাথ গায়েন হুগলি থেকে, শান্তনু ঘোষ বাউড়িয়া থেকে, কবিতা দাস বাঘাযতীন থেকে, টালিগঞ্জ থেকে তপন সিনহা, কলকাতা থেকে অ্যান্ডি, কালীঘাট রোড থেকে সোনালী, শঙ্কর নন্দী ব্যারাকপুর থেকে, বেলতলা রোড থেকে রমাদত্ত, আভা লস্কর হাওড়া থেকে, ভবানীপুর থেকে তন্ময়, অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে, সমীর দত্ত শ্রীরামপুর থেকে এবং কৈখালী থেকে প্রকাশ দে। নাও হোয়াট ইজ দ্য কারেক্ট আনসার?
2: দ্য কারেক্ট আনসার ওয়াজ দেবদা।
1: দেবদা দেবদা দেবদা
2: দেবদা দেবদাকে দেখা গেছিল চাঁদের পাহাড়ে। এবং চাঁদের পাহাড়ের প্রশ্ন আজকে আমরা কেন রেখেছি,
1: তার কারণ হচ্ছে আজকের ডেটটা ক্যালেন্ডার ওয়াইজ 12ই সেপ্টেম্বর, এবং আজকে কি,
2: আজকে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের জন্মদিন।
1: ইয়েস, একজন বাংলার বিখ্যাত তম লেখক বললেও একটু বাড়িয়ে বলা হয় না। ফ্রম অপু ট্রিলজি টু চাঁদের পাহাড়, এবং আমাদের দৃঢ় বিশ্বাস আগামী দিনেও বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা প্রচুর প্রচুর জিনিসপত্র ফিল্মের পর্দায় আসবে এবং জাস্ট কাঁপিয়ে দেবে, জাস্ট কাঁপিয়ে দেবে, ঠিক যেমন চাঁদের পাহাড় কাঁপিয়ে দিয়েছে। বুনিপো এতটা কাঁপাতে পারেনি।

0: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন
1: কমন আদমিরা তাকে ঘিরে ধরে জিজ্ঞেস করেছিল, কি ব্যাপার বলুন তো, আপনি এত বোম্বে টোম্বে যাচ্ছেন কেন? প্রায় দেখি ফ্লাইটে করে চলে যাচ্ছেন, এদিক যাচ্ছেন ওদিক যাচ্ছেন, এখানে শুটিং করছেন ওখানে শুটিং করছেন, কে ব্যাপারটা কি? তাই বঙ্গের নারী, বঙ্গ নারী সৃজা, মানে যাকে আমরা বাঘা যতীনে দেখেছিলাম ওই একবার পুজোর সময় এবং দেখে সাংঘাতিক ক্রাশ ট্রাশ খেয়েছিল বঙ্গ পুরুষ সমাজ, সেই সৃজা এবারে বাংলার গণ্ডি পেরিয়ে আলটিমেটলি বলিউডেও কাজ করতে চলেছে। অ্যান্ড ভেরি হ্যাপি টু নো যে একজন অভিনেত্রী তার কেরিয়ারের একদম শুরুর দিকে বাংলাতে একটা হিট সিনেমা কাজ করার পরেই কিন্তু বলিউডে কাজ করার সুযোগটা পেয়ে গেছে, যেখানে যে সিনেমার নামই হচ্ছে কমন আদমি এবং সেই সিনেমার ক্রিয়েটিভ ডিরেক্টর রামকমল মুখোপাধ্যায়।
2: এবং সৃজা এটাও জানিয়েছেন যে এখন আমি কিছু বলবো না, কী নিয়ে সিনেমা হচ্ছে, কী ব্যাপার সিনেমার গল্প কি, এসব নিয়ে আমি এক ফোটটা মুক্তি নট বলছিলাম। তো যাই হোক, এক ফোটটা স্পিকটি নট, এবং খুব তাড়াতাড়ি এই ছবির যে টিজার আছে সেটা আসতে চলেছে প্রকাশ্যে, তো তখন আপনারা গিয়ে দেখে নেবেন যে কী হচ্ছে, কী করছি আমি, কী না করছি। তো কোনো ফার্স্ট লুক বা কোনো কিছু এখন অবধি রিলিজ করেনি, তবে রামকমল মুখোপাধ্যায় ডিরেকশন যেহেতু আমরা মোটামুটি ভেবে নিতেই পারি যে বেশ ভালো বড় প্রজেক্টে কাজ করছে সৃজা।
1: আর তুমি শোনো, তোমাকে আমরা কি শোনাবো বলো তো, তোমাকে কি আমরা বলবো এই শোনো?

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। চুপ চুপ কে ফিল্মি গসিপ, ফিল্মি গসিপ। চুপ চুপ কে
1: একে কে শাহরুখ, দুয়ে কে দীপিকা, তিনে কে রানী, চারে কে অভিষেক, পাঁচে কে সুহানা, ছয়ে কে অনিল, সাতে কে জ্যাকি। কাস্টের নাম বলছি, বাবা রে বাবা, একটা সিনেমা বানাবেন? আমি জানি, আমি জানি আপনি হচ্ছেন লাস্ট অফ দ্য স্টার্স, সেই জন্যই আপনি কবে থেকেই শাহেনশাহ, তারপরে বাদশাহ, এখন আপনি তৈরি করছেন কিং, এবং সেটা আসিতেছে আসিতেছে আসিতেছে এই অপেক্ষায় আমরা দিন গুনিতেছি। কিন্তু তা বলে একটি স্টারকেও আপনি বাদ রাখবেন না? অবশেষে জানা যাচ্ছে যে এত বছর বাদে নাকি আবার অভিষেক বচ্চন এবং রানী মুখার্জিও কোলাবোরেট করতে চলেছেন সুপ্রীতি।
2: মজার বিষয়টা হচ্ছে শাহরুখ খান মনে হচ্ছে হিন্দিতে অ্যাভেঞ্জার্স বানাচ্ছে, ফুল অ্যাভেঞ্জার্স অ্যাসেম্বল বলে একটা বিরাট কাস্টিং নিয়ে এসেছে, যেখানে সুহানা মানে ওনার যে মেয়ে আছে সুহানা খান, সুহানা খানের মায়ের চরিত্রে রানী মুখার্জিকে দেখা যাবে, এতদিন আমরা সেটা জানছিলাম। এবার রানী মুখার্জির অপোজিটে দেখা যাবে নাকি অভিষেক বচ্চনকে, তাও এত বছর মানে প্রায় 18 বছর পর।
1: তা তো বটেই, এবং সেটা কিন্তু এখন একটা ওই নাকিতে আছে, মানে দেখা যাবে নাকি শুনছি শুনছি শুনছি শুনছি, ওই জন্যই কেসটা এখনও চুপচুপকেতে আছে। মানে সুপ্রীতি অ্যান্ড আত্রেয় রিয়েলাইজড যে এই 18 বছর ধরেও অভিষেক বচ্চন এবং রানী মুখার্জি চুপচুপকের বাইরে বেরোতে পারেননি, তাই জন্যই তারা আমাদের চুপচুপকের হট টপিক। কী বলো সুপ্রীতি?

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেইনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: এই গানে আমরা কোন হিরোকে দেখ

0: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
1: Rainbow Review. Rainbow Review. Rainbow Review.
2: হরর থ্রিলার নিজের নামের সাথে জাস্টিস করতে গিয়ে অডিয়েন্সকে এমনভাবে ভয় পাইয়ে দেয় যে সিনেমার প্রতি আতঙ্ক নিয়ে বাড়ি ফিরতে হয়। সো এই ঘুণ ধরা জগতে একটি ভয়ঙ্কর বাংলা সিনেমা মুক্তি পেয়েছে গতকাল, যার নাম খুন গাঁও চ্যাপ্টার 1। গাঁও বাড়া পেয়ারা একদমই নয়, কিন্তু এক গড়ি সেখানে চড়ি চড়ি পাড়ি দিয়েছেন ফটোগ্রাফি করবেন বলে। অথচ তার হাতে ক্যামেরার দর্শন মিলবে মেরে কেটে দু একবার। এই ছড়ি সানায়া ওরফে অনিন্দিতা বোস জঙ্গলে বিরল চিতাকে খুঁজে বেড়াচ্ছেন, আর ওদিকে অডিয়েন্স খুঁজে বেড়াচ্ছে গল্পের গরুকে, যে খুব তাড়াতাড়ি ঘুনগাঁওয়ের জঙ্গলের কোনো একটা গাছের মগজালে উঠে গেল। কফি খেতে খেতে হলিউডি হরর সিনেমাকে কপি করলেই কি আর অস্কারে ডাক পাওয়া যায় পরিচালক বাবু? সিনেমা জুড়ে গা ছমছমে যা কিছু দেখালেন সেগুলোর জন্য লজিক্যাল রিজনিং প্র্যাকটিস করে এলেও তার কোনো উত্তর দেওয়া যাবে না। ট্রমা, মনস্তত্ত্ব আর হরর নিয়ে জম্পেশ জগাখিচুড়ি বানিয়ে ফেলেছেন। তার উপর ফার্স্ট হাফের গতি অত্যন্ত স্লো। ওনলি সেভিং গ্রেস অনিন্দিতার অভিনয়, তুহিন সাহার সিনেম্যাটোগ্রাফি আর প্রদ্যুৎ চ্যাটার্জির ব্যাকগ্রাউন্ড স্কোর। ও হ্যাঁ, সিনেমায় রণজয় বিষ্ণুও আছে, ব্যাস ইতনাই কাফি হ্যায়। অ্যান্ড টু মাই ডিয়ার অডিয়েন্স, জঙ্গল আর থ্রিলার আছে দেখে মালায়ালম ছবি সম্ভবম অধ্যায়ম অনু জাতীয় কিছু ভাবলে ভুল করবে। আমি সৌমি, সৌম্য রায় চৌধুরী পরিচালিত ঘুনগাঁওকে দিচ্ছি 7-এর মধ্যে 3টে রেইনবো কালার্স। বাই দ্য ওয়ে, গল্পের সাথে সাথে চিতাটাকেও আর খুঁজে পাওয়া যায়নি।
3: Rainbow Review Cinema Report Card only on 107 FM Rainbow. 107 FM Rainbow. Rainbow Review.

0: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
1: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 এফএম রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার,
2: তোমার জন্য থাকবে তিনটে ব্যাক টু ব্যাক সুপার ডুপার হিট ফিল্মি গানা। আর সেই সঙ্গে সুপ্রীতি আত্রেয় কি করবে?
3: সুপ্রীতি আত্রেয় আমাদের যে ইনস্টাগ্রাম হ্যান্ডেল 107 এফএম রেইনবো কলকাতা, সেইখানে লাইভ থাকবে, তোমাদের সাথে আড্ডা দেবে। সো এখনো যদি ফলো না করে থাকো চটপট গিয়ে ফলো করো।
1: FM Rainbow Team 3x

0: শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারা দিন, সাত সুরে সারা দিন। তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেইনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। ঝলক দিখলা যা রিলিজের প্রথম খবর, ঝলক দিখলা যা, ঝলক দিখলা যা রিলিজের প্রথম খবর, রিলিজের প্রথম খবর।
1: না, কত বড় সাহস, জনসমক্ষে সবার সামনে এসে, পরিবারের সবার সামনে এসে বৌদিকে বলছে বৌদি নাকি একজন বিশুদ্ধ ডাইন, মানে ডাইনি এরকম হয়। তারপরেই দেখা যাচ্ছে যে ভুতুড়ে বৌদি, মানে আমাদের ইয়ামি গৌতম, তিনি যেরকম ভুতুড়ে রোল করবেন বিশ্বাস করো আত্রেয় সুপ্রীতি মোটেই ভাবেনি। তিনি একটা কিরম অদ্ভুতুড়ে মেনু টেনু বললেন। তারপরে তিনি কি করলেন, তিনি বললেন একটু বড় সড়ো ভাবনা চিন্তা করাটা প্র্যাকটিস করো, থিঙ্ক বিগ। অ্যাকচুয়ালি আমরা নাই নভেলির টিজারের কথা বলছি।
2: এবং নাইনাভেলি টিজার জাস্ট দুদিন আগে রিলিজ করেছে। দুদিন আগে রিলিজ করা এই টিজারটা, মানে এই নাইনাভেলি যেটা সিনেমাটা, এটা রিলিজ করতে চলেছে 16th অক্টোবর, মানে এখনও এক মাস মতো দেরি রয়েছে। কিন্তু ইয়ামি গৌতমের ফার্স্ট লুকটা আমার দারুণ লেগেছে, দারুণ লেগেছে। একটা পাওয়ার প্যাকড ফার্স্ট লুক, একদম একটা গডেসের মতো দেখতে লাগছে ভদ্রমহিলাকে, মাথা ভর্তি সিঁদুর পরে, হাতে ত্রিশূল ফিশুল নিয়ে, হেভি লাগছে দেখতে। এবং ইয়ামি গৌতম ছাড়াও এই যে বালাজি মোহন ডিরেক্টেড সিনেমা, সেই সিনেমায় কিন্তু ভালো স্টার কাস্টও রয়েছে। টুকটুক করে বেশ ভালো লোকজনকে দেখা যাচ্ছে, আদিনাথকে দেখা যাচ্ছে, এছাড়া আনন্দ এল রায়, হিমাংশু এসকে দেখা যাবে। তো মোটামুটি কীরকম হতে চলেছে সিনেমাটা, সেটা নিয়ে আমাদের কীরকম, আমরা কী ভাবছি না ভাবছি সেগুলো তো থাকবে। আপাতত কার আখমে আজেপসি আজেপসি আদায়, সেটা সুপ্রীতি আর রাত্রেও জানে না।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। ইয়াদে ফ্ল্যাশব্যাক ফিভার, ইয়াদে ইয়াদে ফ্ল্যাশব্যাক ফিভার, ফ্ল্যাশব্যাক ফিভার। আর্লি টোয়েন্টিজের কিডদের এই হলো এক সমস্যা, এইসব জেনজি ফেনজি হাল ফিলে এসে শুনছি। আমরা ছোটবেলায় জানতামই না আমরা জেনজি, তখন আমরা জানতাম যে আমরা সেই সময় বড় হয়েছি যে সময় অনুরাগ বাসু বলে একজন বরফির মতন একটা জিনিস তৈরি করে ফেলেছিলেন এবং রিলিজ করেছিলেন 14 সেপ্টেম্বর 2012।
1: 2012 এমন একটা ভালো সিনেমা রিলিজ হয়েছিল যেই সিনেমাটা এখনও আমি প্রচণ্ড মন খারাপ হলে দেখি, এবং এই সিনেমাটা আমার মনে হয় যে আমার মতো অনেকেরই কমফর্ট সিনেমা, শুধু নট ফর দ্য স্টোরি। ওই গোটা যে দার্জিলিংয়ের গোটা মন্টাজটা, গোটা ব্যাপারটা, একটা পাহাড়ি জায়গার বিষয়, এবং যে সাউন্ড ট্র্যাক সিনেমাটার, কি অসাধারণ প্রত্যেকটা গান, এবং এবং এবং অভিনয়ে রণবীর কাপুরের অসম্ভব ভালো অভিনয়।
0: এসব অ্যানিমেল টেনিমেল আমরা বুঝি না স্যার, আমরা সেই বরফি দেখেছি এবং আমরা এখনো বুক ঠুকে বলতে পারি যে বাঙালির কাজু বরফির থেকে আলা বরফিটা বেশি পছন্দ।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: সেকেন্ড সিনে কুইজের সঠিক উত্তর দাতাদের নামটা আগে বলি বরং। মহিষাদল থেকে মেঘনা মল্লিক, প্রবীণ চৌহান মধ্যপ্রদেশ থেকে, বীরভূম থেকে রোহিত রায়, রুমকিনাথ মাসিলা থেকে উত্তর বাওয়ালি থেকে সুভাষ চক্রবর্তী, রাঁচি থেকে সুশান্ত সেনগুপ্ত, বারাসাত থেকে শঙ্করচন্দ্র দে, রিন্টু নিউ আলিপুর থেকে প্রকাশ দে, কৈখালী থেকে কবিতা দাস, বাঘাযতীন থেকে, ব্যারাকপুর থেকে শঙ্কর নন্দী, কলকাতা থেকে অ্যান্ডি, শ্রমণ দাস চন্দননগর থেকে, রমা দত্ত বেলতলা রোড থেকে, অভিজিৎ পাল চৌধুরী সোদপুর থেকে, সুমিত ভকত বাঁকুড়া থেকে, সোনালী কালীঘাট রোড থেকে, মল্লিকা পাত্র আর আর্য দাস উচিলদহ থেকে, স্নেহাশ্রী পাত্র এবং উষা পাত্র ঝুপখালি থেকে, রূপান্তর হালদার দুর্গানগর থেকে, মেটিয়া বুরুজ থেকে সৌরভ, গোপাল সিনহা মধ্যমগ্রাম থেকে এবং ভবানীপুর থেকে তন্ময়।
2: এবং এরা সবাই যে সঠিক উত্তরটা দিয়েছে, দ্যাট ওয়াজ আয়ুষ্মান খুরানা, যার জন্মদিন আসতে চলেছে আগামী 14th of September। লোকটার 42 বছর বয়স হয়ে যাবে, ভাবা যায়?
1: এই ধীর, এদের আবার বয়স টয়স হয় নাকি? এদের জীবনে খালি রং আর রং, সেই রঙে কেউ পানি মেলাতে পারে না।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন।
1: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেইনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
2: চিনতে পারছেন এটা কোন শিল্পীর গাওয়া গান?

0: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
1: তাল সে তাল, তাল সে তাল, গানের গল্প, গানের গল্প।
2: হ্যাঁ, গল্পই বটে, সিনেমা হিট করতে আর কী কী করতে হবে। লাদাখ চলে গেছে, সেখানে বাইক টাইক চালাচ্ছে দেব এবং শুভশ্রী, এবং তাদের গান, যে গানের জন্য কলম ধরেছেন বারিশ এবং সুর করেছেন রূপক তিওয়ারি, সেই গান অলরেডি রিলিজ করে গেছে। আর তুমি তো জানোই, ইউটিউব খুললে সেটা এখন ট্রেন্ডিং, তার কারণ 2.something million ভিউ ছাড়িয়ে গেছে ভাই কয়েকটা দিনের মধ্যে। মানে দেব শুভশ্রীর সিনেমা নিয়ে এই এক্সাইটমেন্ট থাকবে, দিস ইজ ভেরি নর্মাল, গান নিয়েও তাই আছে।
3: এবং এই যে গানের মধ্যে যে দেব শুভশ্রীর একটা কি বলবো, ক্যাটরিনা ক্যাফ এবং ঋত্বিক রোশন ফিকেশন, সেইটা কিন্তু দ্যাট নিড টু বি স্টাডিড। মানে এই যে ব্যাং ব্যাং এর মতো একটা গোটা বিষয়, গোটা একটা সিকোয়েন্স পুরো ব্যাং ব্যাং থেকে টুস করে টুকে দেওয়া হয়েছে, সেটার বিষয়ে কেউ টু শব্দটি করছে না।
2: বলছিলাম কি, এই সব গান টানগুলো দেখে শুনেই কি রাজ চক্রবর্তী আবার
3: আমরা বিতর্কিত মন্তব্য
2: মিমিকে নিয়ে সিনেমা করছে?
3: না না না না, আমরা আমরা কারোর প্রাক্তন নিয়ে খারাপ কথা বলি, আমরা খুব ভালো ছেলে,
2: আমরা বর্তমানদের নিয়ে খারাপ কথা বলি না, তো প্রাক্তনদের নিয়ে কি বলবো,
3: আমরা নিজেদের প্রাক্তনদের নিয়ে খারাপ কথা বলি না আর বর্তমান।
2: ভেরি মাচ ট্রু, কিন্তু ব্যাপার হচ্ছে যে এই যে তোর শুধু তোর, হ্যাঁ গানটার নাম দিয়েছেন ভালো কথা বুঝলাম, কিন্তু এই সিনেমার কি নাম হবে সেটাও কি শুধুমাত্র আপনারাই জানবেন? মানে আর এক মাসও বাকি নেই সিনেমা বেরোবে, এখন একটা নাম দিতে পারলেন না? দেশু সেভেন, দেশু সেভেন, কি মার্কেটিং স্ট্র্যাটেজি ভাই, এই না হলে একটা নিউ টাইপের মার্কেটিং স্ট্র্যাটেজি।
1: FM Rainbow Day, Rainbow New Tune, Rainbow New Tune.

0: 12th to 13th September 2026 under India's chairship theme, Building for Resilience, Innovation, Cooperation and Sustainability, with a people-centric approach and the spirit of humanity first. Because when we work together, possibilities become progress.
1: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM Rainbow তে উইকেন্ড ফিল্মি ফিভার উইকেন্ড ফিল্মি ফিভার
2: সিনে সিনে সিনে কুইজ
3: চিনতে পারছেন এটা কোন শিল্পীর গাওয়া গান

0: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
1: Rainbow Review. Rainbow Review. Rainbow Review.
2: যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে একলা চলতে হয়। আচ্ছা, এটা কি শুধুই কোনো গানের লাইন, নাকি এইটা আমাদের বাস্তব জীবনে ভীষণ সত্যি কথা? হ্যালো, হাই, নমস্কার, আমি আরজে উশুশি। আজকে আবার চলে এসেছি তোমার কাছে একটা নতুন সিনেমার রিভিউ নিয়ে। আজকে কথা বলবো বেন রেখি পরিচালিত দ্য লাস্ট ম্যান ইন টাওয়ার সেই সিনেমা নিয়ে, যেই সিনেমায় মুখ্য ভূমিকায় একদম জাস্ট ফাটিয়ে দিয়েছেন মনোজ বাজপেয়ী। আর এই সিনেমায় কিন্তু মনোজ বাজপেয়ী ফার্স্ট টাইম অভিনয় করলেন বোমান ইরানির সঙ্গে। আর বোমান ইরানি মনোজ বাজপেয়ী দুজন যে ছবিতে থাকবে সেই ছবি কোথাও না কোথাও সুপার হবে, সেটা তো বলা বাহুল্য মাত্র। আর একজনের কথা অভিনয়ের দিক থেকে বলতেই হয়, তিনি হচ্ছেন দিব্যা দত্তা, দুর্দান্ত কাজ করেছেন। আর এই সিনেমাটি কিন্তু বানানো হয়েছে অরবিন্দ আদিগারের একটা উপন্যাস থেকে। তবে এই সিনেমাটা আমাদের এখনকার, মানে এই যখন সম্পর্কগুলো প্রায় সুতোয় ঝুলছে এবং আমরা যতটা বেশি সোশ্যাল হচ্ছি ততটাই বেশি আনসোশ্যাল হয়ে যাচ্ছি এবং আমরা বড্ড বেশি স্বার্থপর হয়ে যাচ্ছি। কথাগুলো যদি তুমি খুব সহমত নাও হও, তবু তুমি এই সিনেমাটা দেখে ফেলতে পারো। এই তোমার কাছে পিঠে কোনো হলে এই সিনেমাটা তুমি যদি দেখে নাও না, তুমি অনেকগুলো ভাবনার সিঁড়ির সামনে গিয়ে দাঁড়াবে। তাই জন্যই এই 107 FM রেনবোতে উশস্রি আজকে সাতটা রেনবোর মধ্যে 6.5 খানা রেনবো দিচ্ছে এই সিনেমাকে। তাহলে তুমি কটা রেনবো দেবে?
1: রেনবো রিভিউ সিনেমা রিপোর্ট কার্ড ওনলি অন 107 FM রেনবো। 107 FM রেনবো। রেনবো রিভিউ। রেনবো রিভিউ FM Rainbow Day, Rainbow New Tune. Rainbow New Tune.

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। হিরো নাম্বার 1 স্পটলাইটে কে, স্পটলাইটে কে, স্পটলাইটে কে?
1: মানুষ বাজপাই সিনেমা নিয়ে এত কথা হচ্ছে আর আমরা স্পটলাইটে সেই ভদ্রলোককে রাখবো না, সেটা হতে পারে? মানে আই লাভ মানুষ বাজপাই। ভদ্রলোক যখন যখন কথা বলেন, যখন যখন আনইনটেনশনালি ফানি হয়ে যান, আমার প্রত্যেক কিছু ভাল লাগে।
2: তিনি অ্যাকচুয়ালি বাজ পাখির মতন আসেন, মানে তিনি যখনই আসেন তিনি লাইমলাইটটা নিয়ে নিতে জানেন। তিনি এক একটা পারফরমেন্স করছেন, কখনো তিনি ফ্যামিলি ম্যান হিসাবে খুব ভালো হয়ে যাচ্ছেন, আবার কখনো তিনি লাস্ট ম্যান ইন টাওয়ার হিসাবে আরও ভালো হয়ে যাচ্ছেন। দেখো সিনেমাটা কেমন হলো না হলো সেটা তো তোমাকে উষসী একটু আগেই বলল, বাট মনোজ বাজপেয়ীর পারফরমেন্স নিয়ে কিন্তু প্রত্যেকের একই কথা যে অ্যাজ ইউজুয়াল মনোজ বাজপেয়ী ইজ মনোজ।
1: ইয়েস, একেবারে ইজিলি নিজের পারফরমেন্সটা দিয়ে যান। এবং সেই জন্য আজকে আমাদের হিরো নাম্বার 1 নান আদার দ্যান মনোজ বাজপেয়ী।

0: ছলক দিখলা যা রিলিজের প্রথম খবর ছলক দিখলা যা ছলক দিখলা যা রিলিজের প্রথম খবর রিলিজের প্রথম খবর
1: চারদিকে রিডি করে এত বেশি রিলিজ হচ্ছে যে সেই রিলিজগুলো কবে কোনটা কি হচ্ছে সেটা মাথায় রাখা খুব মুশকিলের ব্যাপার। এই যেরকম 25th of September ওটিটি রিলিজ করতে চলেছে হুঙ্কার, যেখানে অনিত পাড্ডাকে আমরা আবার দেখতে পাবো সাইয়ারার পরে অনেকদিন পরে। কি মিষ্টি লাগে মেয়েটাকে আমার। এছাড়া সেখানে আমরা ফতিমা সানা শেখকে দেখতে পাবো, যার ট্রেলার রিলিজ করে গেছে, ট্রেলার টিজার, এবং সেই ট্রেলার টিজারে ফতিমা সানা শেখকে আমরা অ্যাজ আ কপ দেখতে পাচ্ছি। এবং ভদ্রমহিলা এইরকম বেশ দমদার চরিত্র কিন্তু হেভি লাগে।
2: ব্যাপারটা হচ্ছে যে দিনকাল যা পড়েছে তাতে করে প্রত্যেককেই সন্দেহ করতে হয়, কাউকে বিশ্বাস করা যায় না, এবং সেই কথা মাথায় রেখেই শক ট্রাস্ট নো ওয়ান তৈরি হয়ে গেছে, যেটা এই সেপ্টেম্বর মাসের শেষের দিকে রিলিজ করবে। তবে তার অফিসিয়াল ট্রেলার ইজ আউট, মাত্র দুদিন হলো ট্রেলারটি ইউটিউবে এসেছে, এখনই 4.9M ভিউজ হয়ে গেছে। আর ট্রেলারটা দেখার পরে সুপ্রীতি আর আত্রেয়র মনে হয়েছে যে একজন মা যখন সত্যি সত্যি লড়াইয়ে নামে সে কি না জিতে কখনো থামে। সেই মা হচ্ছেন এখানে পরিণীতি চোপড়া, তার একটা পরিণত অভিনয় দেখতে পাবো এরকমই একটা আশা আমাদের তৈরি হয়েছে। কারণ এই ট্রেলারটার BGMটা খুব সুন্দর, সিকোয়েন্স সেটিংটা খুব সুন্দর, আর তার মধ্যে পরিণীতির যে নানান রকম কনফ্লিক্টসটা আমরা দেখতে পাচ্ছি না ক্যারেক্টারে, তার ওই মেয়ে হারিয়ে যাওয়ার পরে তাকে খোঁজার জন্য বছরের পর বছর ধরে, সেই জিনিসটাও কিন্তু বেশ ইন্টারেস্টিংভাবে দেখানো হয়েছে। তাই সেটা আলটিমেটলি কীরকম হবে রিলিজ হওয়ার পরে সেটা তো বলতে পারছি না, কিন্তু ট্রেলার দেখে যা বোঝা গেল পরিণীতি ইজ ভেরি মাচ পরেশান ইন দিস হোল থিং।

0: চটপট উত্তরটা পাঠিয়ে দিন নিজের নাম আর লোকেশন সমেত হোয়াটসঅ্যাপ বা এসএমএস করে 9903659992 নম্বরে। আর খেলতে থাকুন সিনে সিনে সিনে কুইজ।
1: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
2: Yaade, flashback fever. Yaade, yaade, flashback fever. Flashback fever.
3: ফ্ল্যাশব্যাক ফিভারে এবার আমরা বঙ্গে আবার ফিরে যাব। তার কারণ 2015 সাল 10ই সেপ্টেম্বর আমাদের ছোটোবেলা থেকে আস্তে আস্তে বড়োবেলা চলে আসছে এবং সেখানে নতুন নতুন কিছু হিরো আসছেন। সেই হিরোদের মধ্যে একজনের নাম হচ্ছে বনি, এবং বনির সেই সময়কার সিনেমা কিন্তু যথেষ্ট হিট হতো এবং সেই সমস্ত সিনেমা হিট টিট হয়েছিল বলেই তার কেরিয়ারের শুরুটা।

0: বরবাদ হয়ে যায়নি, কিন্তু তিনি বরবাদ দিয়ে শুরু করেছিলেন। এবং এই সিনেমা বেরোনোর পর বনির প্রচুর অনুরাগিনীরা তাকে বলেছিলেন, পারবো না আমি ছাড়তে তোকে, সিনেমাটার নামটাই তাই।
1: এবং এই সিনেমা থেকে কিন্তু বনি কৌশানির যে জুটি, সেই জুটিটা আমরা দেখতে পাই। এবং বনি কৌশানির জুটি আমার পার্সোনালি খুব ভালো লাগে, মানে অনেক রকম নতুন নতুন জুটি আমরা বাংলায় এখন দেখতে পাচ্ছি, বাট তার মধ্যে বনি কৌশানির জুটি ইজ সামথিং উইচ আই লাইক। এবং কৌশানিকে আমার রিসেন্ট টাইমসে খুব ভালো লাগছে।

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 এফএম রেনবোতে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার। সিরিজ ফ্যাক্টরি, রাতভর বিঞ্জ ওয়াচ। সিরিজ ফ্যাক্টরি, সিরিজ ফ্যাক্টরি।
1: উইকেন্ডে বেশ কিছু সিরিজ রিলিজ করেছিল, কিন্তু তার মধ্যে গত 11th of September নিখিল আদভানির ডিরেকশনে রেভলিউশনারি রিলিজ করে গেছে, যেখানে ভুবন বাম

0: রোহিত সরাফ রয়েছেন এবং তার সাথে রয়েছেন প্রতিভা রত্না এবং গুরফেশ পীরজাদা।
1: এবং ব্যাপারটা হচ্ছে যে বাংলার যারা একসময়কার বিখ্যাত রেভলিউশনারি, যারা একদম ওলট পালট করে দিয়েছিলেন বাংলার স্বাধীনতা আন্দোলনটাকে এবং ব্রিটিশদের কপালে চিন্তার ভাঁজ তাদের জন্যই পড়ত, সেই ট্রায়ো বাঘাযতীন, সতীন্দ্রনাথ সান্যাল এবং রাসবিহারী বোস, তাদের কথা সঙ্গে আবার প্রতিভা লাহিড়ীর কথাও রয়েছে, তাদের কথা এবারে কিন্তু একদম ন্যাশনাল লেভেলের সিরিজে মানুষ দেখতে পাচ্ছে, তাই গোটা ভারত বাংলার এই সমস্ত বিপ্লবীদের কথা জানবে। বাট এটা নিয়ে মিক্সড রিভিউ রয়েছে, কেউ কেউ বলছে যে অভিনয় কিংবা কাস্টিং বা প্রেজেন্টেশন খুব ভালো হয়েছে, কেউ কেউ বলছে অ্যাকশনের দিকে খুব বেশি নজরটা চলে গেছে, অভিনয় কিংবা কাস্টিং বা বাঙালি আনাটা এর মধ্যে কম। বাট ওই বাঙালি আনা খোঁজার জন্য আমাদেরকে একটুখানি টোটা রায়চৌধুরীর দিকে তাকাতে হবে, তিনি অবনী সান্যালের রোল রয়েছেন, আবার আমাদেরকে একটু পিসিমার রোলে পাওলি দামকে দেখতে হবে। আসলে বাংলা নিয়ে বা বাংলার বিপ্লবীদের নিয়ে এরকম একটা কাজ হলে সেখানে বাঙালিদের তো আমরা অবভিয়াসলি খুঁজবো।
0: ইয়েস, এবং 8 এপিসোডের এই সিরিজ এর মধ্যে বেশ সারা ফেলে দিয়েছে, তো তোমার যদি এখনো না দেখা হয়ে গিয়ে থাকে তাহলে চটপট দেখে ফেলো ওটিটি রিলিজ দ্য রেভলিউশনারিজ।
1: আর এই রেভলিউশনারিজ থেকে একদম একটা ব্র্যান্ড নিউ গান তোমার জন্য সুপ্রীতি আত্রি রাখলো 107 এফএম রেইনবোতে।
2: এফএম রেইনবোতে রেইনবো নিউ টিউন or new

0: সিনেমা ওয়ালা বাংলার সিনেফান্ডা বাংলার সিনেফান্ডা সিনেমা ওয়ালা বাংলার সিনেফান্ডা বাংলার সিনেফান্ডা
1: জম্মু কাশ্মীরে আবার অনেক দিন বাদে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল হচ্ছে এবং উই শুড বি ভেরি মাচ হ্যাপি, তার কারণ সেখানে যে আন্তর্জাতিক প্রতিযোগিতার বিভাগ আছে সেখানে একমাত্র ভারতীয় সিনেমা হিসেবে কিন্তু একটা বাংলা সিনেমা জায়গা করে নিয়েছে, অ্যান্ড দ্যাট ইজ নধরের ভেলা।
2: প্রদীপ্ত ভট্টাচার্যের ছবি নদরের ভেলা ফাইনালি জায়গা করে নিয়েছে নিজের কাশ্মীরের আন্তর্জাতিক ফিল্ম ফেস্টিভ্যালে। এবং যেটা আমার সবচেয়ে ভালো লাগছে যে এই যে প্রথমবার একটা আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসব হচ্ছে, সেখানে একটা বাংলা ছবি দেখানো হচ্ছে, এবং যে কোনো বাংলা ছবি না, বা এমন কোনো বাংলা ছবি না যেটা, হ্যাঁ, খুব

0: ক্রিটিকরা বলেছে ভালো ইত্যাদি ইত্যাদি। অ্যাকচুয়াল ভালো একটা বাংলা ছবি, এবং এমন একটা বাংলা ছবি যার সাথে বাংলার প্রচণ্ড রকম সম্পর্ক আছে, যেটা বাংলার বিভিন্ন অ্যাসপেক্টকে বিভিন্ন দিককে তুলে ধরে। 7 সেপ্টেম্বর থেকে 10th অফ সেপ্টেম্বর অবধি আয়োজিত হতে চলেছে এই ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল, মানে হয়ে গেছে অ্যাকচুয়ালি।
1: এবং ঋত্বিক চক্রবর্তী যেখানে থাকেন, তিনি যে কি করেন সেটা তো আবার উইঙ্কেল টুইঙ্কেল এখন হলে চলছে সবাই বুঝতেই পারেন, তাই সেটা নিয়ে নতুন করে বলে সময় নষ্ট করার মানেই হয় না। কিন্তু এর আগেও কিন্তু রটারডামের যে ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যাল হয় সেখানেও নধরের ভেলা যথেষ্ট হাই লেভেলের একটা খেলা খেলে চলে এসেছে। তাই এইরকমভাবে কিছু কিছু বাংলা ছবি আন্তর্জাতিক স্তরে গল্প তৈরি করুক, এই গল্পগুলো হতে থাক, এটাই না আমরা বারবার ফিল্ম ফিভারে বসে বসে বলবো।

0: নেক্সট উইকের
1: ওয়াচ লিস্ট আসবে সেটা নিয়ে এখন জোরদার আলোচনা হবে। তার কারণ হচ্ছে নেক্সট উইকে কি দেখে রাখবে, কি তোমাদের ওয়াচ লিস্ট থাকবে, সেটা যদি সুপ্রীতি আর আচ্ছা তোমাকে না বলি তাহলে আর কে বলবে বলো। যেরকম 18th of September দায়রা রিলিজ করতে চলেছে এবং 18th of September রিলিজ করতে চলেছে ভাইব, এছাড়া আর কি রিলিজ করবে?
2: লাভ লটারি, বাবা রে বাবা, লটারি কাটতে পারি না আমার লাভ লটারি, সেটাও 18th of September রিলিজ করছে। 18th of September অটোবি রয়েছে, বাংলায় আসলাম। আর একদিন আগে একটু যেতে হবে, সেদিনকে কিন্তু বেপরোয়া 17th of September রিলিজ করে যাবে। এবারে ব্যাপার হচ্ছে যে তারপরে মানে এই যে পুজোর কাউন্টডাউন শুরু হয়ে গেছে, পুজোর সিনেমার কাউন্টডাউনও শুরু হয়ে গেছে, এবং পুজোর সিনেমা মানেই শিব নন্দিতার সিনেমা, তাই আর অন্য গানে কি করে যাই বলো, একমাত্র দ্য গোল্ডেন ডাকু বহুরূপী।
0: FM Rainbow, Rainbow New Tune.

0: তুমি শুনছো উইকেন্ড ফিল্মি ফিভার 107 FM রেনবো তে। উইকেন্ড ফিল্মি ফিভার, উইকেন্ড ফিল্মি ফিভার।
1: ব্যাপারটা হচ্ছে যে আত্রেয় আর সুপ্রীতির তো এবারে উইকেন্ড ফিল্মি ফিভার থেকে টাটা বাই বাই বলার সময় হয়ে গেল, কিন্তু তার আগে যদি তোমাকে সিনেকুইজ টু, না সরি, সিনেকুইজ থ্রি, একদম শেষ সিনেকুইজ, তার সঠিক উত্তর এবং তোমার নামটা না বলে যাই, তাহলে তো তুমি ভীষণ বকে দেবে। না, তোমার বকা খেতে চাই না, তোমার নামটাকে বলে দিই। মহিষাদল থেকে মেঘনা মল্লিক, সুশান্ত সেনগুপ্ত রাঁচি থেকে, ত্রিপর্ণা নস্কর রঘুদেব বাটি থেকে, টিটু জানা হাওড়া থেকে, সাথী কর্মকার আন্দুল রোড থেকে, বাঁকুড়া থেকে জীবনকৃষ্ণ রক্ষিত, শঙ্করচন্দ্র দে বারাসাত থেকে, মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাঁকরাইল থেকে, শ্রিয়া মুখার্জি বেহালা থেকে।

অনন্যা ঘোষ মোহনপুর থেকে অভিজিৎ পাল চৌধুরী, সোদপুর থেকে বাঘাযতীন থেকে কবিতা দাস, মধ্যমগ্রাম থেকে গোপাল সিনহা, শ্রমণ দাস চন্দননগর থেকে, সায়ন্তন কোলে কামারকুণ্ডু থেকে, কলকাতা থেকে অ্যান্ডি, মনিরুদ্দিন লস্কর দক্ষিণ সাঁকরাইল থেকে, সোনালী কালীঘাট রোড থেকে, আভা লস্কর হাওড়া থেকে, সমীর দত্ত শ্রীরামপুর থেকে, বেলতলা রোড থেকে রমা দত্ত, মৌসুমী পাত্র শীল গঙ্গাসাগর থেকে, জ্যোৎস্না বিশ্বাস মধ্যমগ্রাম থেকে, অভিষেক ঘোষ লেকটাউন থেকে, তন্ময় ভবানীপুর থেকে, অঙ্কিতা গুহ টালিগঞ্জ থেকে, লেকটাউন থেকে বিজয়া, এবং কুদঘাট থেকে রাই। হ্যাঁ, মানে একটা অত্যন্ত অত্যন্ত অত্যন্ত সহজ একটা প্রশ্ন, যে প্রশ্নের সঠিক উত্তর তুমি দিতে পারবে না, এটা হতেই পারে না, এই প্রশ্নের সঠিক উত্তর দেওয়াটা তোমার একান্ত দায়িত্বের মধ্যে পড়ে। অ্যান্ড দ্য সঠিক উত্তর ইজ ইমন চক্রবর্তী। তার কারণ এখন স্টুডিও ক্লক বলছে 11:57 হয়ে গেছে, আর মাত্র 3 মিনিট বাদে আমরা তাকে অফিসিয়ালি হ্যাপি বার্থডে বলতে পারি। ইয়েস, দ্য ন্যাশনাল অ্যাওয়ার্ড উইনিং ইমন চক্রবর্তীর আগামীকাল জন্মদিন, তাই ইন অ্যাডভান্স আত্রেও তাকে একটু রেনবোওয়ালা স্টাইলেই উইশটা করে দিক বরং। ওই বন্ধু আমার রসিয়া গে, যিনি স্টেজ মাতাতে পারেন, আবার যিনি এরকম তুমি যাকে ভালোবাসো বলে কাঁদিয়ে দিতে পারেন, এবং একই স্টেজে একই শোতে একই ভাইবের মধ্যে থেকে দুটো ডিফারেন্ট মুডে নিয়ে গিয়ে সকলকে মুগ্ধ করতে পারেন, তিনি ইমন চক্রবর্তী। তিনি কি করছেন তা তো আর নতুন করে বলার নয়, মন জয় করছেন। চুপ কথায় আজকে কি তোমার মনটা জয় করা যাবে? সেটার জন্য আর কয়েক মিনিটের অপেক্ষা কারা থাকবে একদম বলবো না, বরঞ্চ তুমি যাকে ভালোবাসো তার কথাটা একটু ভাবো। চুপ কথায় বলতেও পারো কিন্তু 107 FM রেনবোতে।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: শনিবার রাত 12টা বাজার ঠিক পরের সে মুহূর্তটা যখন তোমাদের মনে হয় যে আজকে চুপ কথায় কে থাকবে, কে আজকে তোমার মনের কথাগুলো তোমার মতো করে তোমায় বলবে, এবং তোমার মনে যে সমস্ত প্রশ্ন ঘুরপাক খাচ্ছে, যে প্রশ্নের উত্তরগুলো হয়তো তুমি খুঁজে পাচ্ছ না, সেই উত্তরগুলো কে তোমার হয়ে দিয়ে দেবে। সুপ্রীতি আর রাত্রেও আজকে চুপ কথায় রয়েছি, তোমার সাথে থাকবো ঠিক রাত 3টে অবধি। আর জানো তো, আমাদের প্রত্যেকের জীবনে না এরকম একটা কোনো কিছুর অপেক্ষা থাকে। আসলে প্রত্যেক দিন আমরা কিছু না কিছুর অপেক্ষা করি। এই যেমন ধরো, গোটা বাঙালি এখন দুর্গাপূজার অপেক্ষা করছে, বা এই কদিন আগে অবধি আমি অপেক্ষা করছিলাম আমার প্রিয় মানুষটা কবে এই শহরে ফিরবে তার। এরকম অপেক্ষা আমাদের সারা জীবন ধরে থাকে।
2: আর এই অপেক্ষাগুলোর মধ্যে কখনো কখনো হতাশা বলে একটা জিনিস মাঝে মাঝে ফাঁক ফোকর দিয়ে গলতে চায়, কিন্তু ওই জিনিসটাকে যদি একটুখানি নিরাপদ দূরত্বে সরিয়ে রাখা যায় আর অপেক্ষাটাকে আরও বেশি স্ট্রং করা যায়, ইন্টেন্স করা যায়, তাহলে ক্যালেন্ডারের দিন কিংবা ঘড়ির কাঁটার সময় এগুলো তোমার কাছে কিচ্ছু মনে হবে না, বিশ্বাস করো। তাই আজকে কি আমরা একটু শুরুটা অপেক্ষা দিয়েই করব? কারণ এই পুজোর সময়টা এলেই না আমার ভীষণভাবে এই অপেক্ষার কথাটা আরও বেশি করে মনে হয়। তার কারণ তুই দেখ, এই অপেক্ষাটা, পুজোর অপেক্ষা, পুজো আসার অপেক্ষা, এটা কিন্তু শুধুমাত্র একটা উৎসব আসার অপেক্ষা না, অনেক নেগেটিভ টিভিটিকে এই পুজো আসার অপেক্ষা বোধহয় কোথায় দূরে ঠেলে সরিয়ে দিতে পারে, সেই ক্ষমতা এই অপেক্ষার এই কাউন্টডাউনের আছে।
1: এক্স্যাক্টলি, মানে ধর তোর যতই মন খারাপ থাকুক না কেন, বা তোর সব সময়টা যেরকমই যাক না কেন, পুজোর দিনগুলোয় দেখবি ঠিক মন খারাপটা না হয় না। ওই চারপাশে আলো, অনেক মানুষ, একটা পজিটিভ ভাইব। তাই আজকে সুপ্রীতি আর রাত্রেও ঠিক করেছে যে তোমার সাথে অপেক্ষা নিয়ে কথা হোক, একটা ফোন কলের অপেক্ষা বা একটা মানুষের আসার অপেক্ষা। এই মুহূর্তে ঠিক কিসের অপেক্ষায় আছো তুমি সুপ্রীতি আর আত্রেয়কে জানাও, আর তার সঙ্গে সঙ্গে 9903 জানাবে তোমার মনে সেই কথা, যেই কথাগুলো হয়তো সারা সপ্তাহ তুমি জমিয়ে রেখেছো আমাদের বলবে বলে। আপাতত একটা গান থাকছে, সুপ্রীতি আর আত্রেয় ফিরছি এই গানটার পর।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: চুপ কথা চলছে। সুপ্রীতি আর আত্রেয় তোমার মেসেজের জন্য বসে আছি। 9903659992 তোমার প্রচুর মেসেজ আসছে, যতটা সম্ভব হবে রাত 3টার মধ্যে পড়ে ফেলার চেষ্টা করব। আজকে কথা হচ্ছে অপেক্ষা নিয়ে।
2: আর অপেক্ষা করতে গেলে সব থেকে বড় ফ্যাক্টর হচ্ছে সময়। মানে সময়কে অনেকখানি সময় দিতে হয় ফর দিস অপেক্ষা। সময় নিয়ে ঢাকুরিয়া থেকে সৌভিক বড় সুন্দর করে চুপ কথাটাকে আজকে শুরু করে দিল 9903659992। সৌভিক বলছে, সময় জীবনের সবচেয়ে বড় শিক্ষক। সময় কাউকে হাতে কলমে পড়ায় না, কোনো বই খুলে পাঠও পড়ায় না, তবু প্রতিটি দিন প্রতিটি মুহূর্তে নিঃশব্দে এমন কিছু শিক্ষা দিয়ে যায় যা কোনো বিদ্যালয়ের পাঠ্য বইয়ে লেখা থাকে না। সময় শেখায় কাকে বিশ্বাস করতে হয়, কোথায় থামতে হয়, কখনো অপেক্ষা করতে হয় এবং কখন নিজের পথ নিজেকেই বেছে নিতে হয়। কখনো আনন্দ দিয়ে, কখনো ব্যর্থতার মধ্য দিয়ে, আবার কখনো কঠিন বাস্তবতার মুখোমুখি দাঁড় করিয়ে সময় আমাদের পরিণত করে। আজ যে ঘটনা খুব কষ্ট দিচ্ছে, হয়তো কিছুদিন পর সেটাই জীবনের সবচেয়ে বড় শিক্ষা হয়ে দাঁড়াবে। তাই সময় কি শুধু ঘড়ির কাঁটায় মাপা নয়, সময়কে বুঝতে শেখাই জীবনের আসল শিক্ষা। সত্যি, এই যে টিচার্স ডে গেল কয়েকদিন আগে, 5th September, এখন এই স্টেজে এসে অন্তত আত্রেয়র মনে হয়, হয়তো সুপ্রীতিও এ ব্যাপারে সহমত হবে, যে হ্যাপি টিচার্স ডে তো সবার আগে জীবনকে বলা উচিত আর সময়কে বলা উচিত।
1: এবং জীবন আর সময় না তোকে এমন সময় কিছু শিক্ষা দেয় যেটা তোর সেই সময় হয়তো তুই জানিসও না তোর সবচেয়ে বেশি দরকার। ঠিক আছে, মানে তোর হয়তো মনে হলো যে আমার সাথে এই সময় এত খারাপ একটা জিনিস হচ্ছে, এটা আমার সাথে কেন হলো বা আমার সাথেই কেন হলো। এটা আমাদের প্রত্যেকের মনে হয় যখনই কোনো প্রবলেমে পড়ি আমরা, বা যখনই একটা খারাপ সময় আসে তখন আমাদের প্রত্যেকের মনে হয় যে আচ্ছা আমার সাথেই এটা কেন হচ্ছে, বা এই সময়টায় কি এটা হওয়ার খুব দরকার ছিল। অনেকটা সময় পেরিয়ে গেলে আমরা যখন পেছন ফিরে তাকাই তখন আমরা বুঝতে পারি যে হ্যাঁ, ওই সময়টায় ওটা হওয়া সত্যিই দরকার ছিল, এবং সেই সময় আমরা যে শিক্ষাটা পেয়েছি সেই শিক্ষাটা হয়তো আমরা আর কোনোভাবে কোনো বইয়ে কোনো স্কুলে কোনো কলেজে গেলে পেতাম না।
2: ইনফ্যাক্ট কোনো কোনো ঘটনা এমনই যেটা কোনোদিনই না হলেই ভালো হয়, কিন্তু সেই ঘটনাগুলো ঘটবে এবং সেই ঘটনাগুলো সময় বিচার করে ঘটবে না। তার কারণ আমাকে যদি কেউ এসে জিজ্ঞেস করে যে এই ঘটনাটা ভাই কখন ঘটলে তুই খুশি হবি, আমি বলবো এই ঘটনাটা সারা জীবনে কখনো না হলে আমি সবচেয়ে বেশি খুশি হব, কিন্তু সেই ঘটনাটা তো ঘটবে। তাই জন্য কোনো না কোনো সময়ে সেই ঘটনাটা ঘটবে এবং তখন নিজেকে কিন্তু এটা বুঝে নিতে হবে, হ্যাঁ সেটার জন্যও সময় লাগবে, সেই বোঝাটার জন্যও সময় লাগবে, বাট বুঝে নিতে হবে যে এই সময়টা এখন এবং এই সময়টা এটাই হওয়ার ছিল, এটা আমাকে মেনে নিতে হবে। কিছু কিছু মেনে নেওয়া ইনএভিটেবল, সেগুলোতে আমাদের সত্যি কিছু করার থাকে না। আর ওই যেমনটা সুপ্রীতি বলল, পেছন দিকে ঘুরে তাকালে তখন মনে হয় ওটা ওই সময় ঘটে গেছে, ঘটে যাক, আগামী সময় কী ঘটবে আমি জানি না। এবং এই যে আগামী সময় কী ঘটবে আমি জানি না, কিন্তু প্রত্যেক দিন আমি সকালবেলায় ঘুম থেকে উঠছি এবং আমি ভাবছি যে আগামী দিনটা আমাকে নিজেকে আরেকটু বেটার থাকতে হবে গতকালের থেকে। এই তাগিদটা বোধহয় কোথাও আমাদেরকে আরেকটু ভালো সময়ের দিকে নিয়ে যায়। তার কারণ যখন আমাদের সঙ্গে খারাপ কিছু হয় না তখন আমরা খালি বলি এটা কেন আমার সঙ্গে হলো, কিন্তু যখন ভালো কিছু হয় তখন তো আমরা কখনো বলি না ভালোটা কেন আমার সঙ্গেই হলো, আমরা তো চাই ভালোটাই শুধুমাত্র আমাদের সঙ্গে হোক। কিন্তু ওই ভালো মন্দকে মিশিয়ে থাকাটা মনে হয় সময়ের সবচেয়ে বড় ক্লাস ওয়ার্ক, যেটা সময় শিখিয়ে দিয়ে যায়। সৌর্য গড়িয়া থেকে প্রচুর কাজকর্ম করে তারপরে আজকে মেসেজ করার সময় পেয়েছে। সৌর্য ক্লাস 8 পড়ে এবং সৌর্য বলেছে যে প্রায় 2 সপ্তাহ পর তোমাদের শুনছি। সৌর্যর শরীরটা আজকে খুব খারাপ, কারণ কাল দুপুর 2 থেকে রাত 1 পর্যন্ত অ্যাকুয়ারিয়াম পরিষ্কার করেছিলাম, প্রচুর নোংরা হয়ে গিয়েছিল, যেহেতু অনেকগুলো অ্যাকুয়ারিয়াম তাই অনেক সময় লেগেছে আর ঠান্ডাও লেগে গেছে জলে দাঁড়িয়ে থেকে। আজ হয়তো তোমাদের 3 পর্যন্ত শুনতে পারবো না, কারণ কালকে আবার গিটার ক্লাস আছে আর শরীরটাও ভালো নেই। যাই হোক, তোমরা ভালো থেকো, সুস্থ থেকো আর সাবধানে বাড়ি যেও। আচ্ছা সুপ্রীতি, মাঝে মাঝে এরকমভাবে অনেক নোংরা পরিষ্কার করতে গেলে অনেকটা সময় লাগে, তাই না?
1: অনেকটা সময় লাগে, এবং অনেকটা সময় ধরে পরিষ্কার করার পরেও না কোথাও গিয়ে মনে হবে যে ঠিক করে হয়তো পরিষ্কার হয়নি। আমি যতটা পরিষ্কার করতে চেয়েছিলাম ততটা হয়তো আমি পরিষ্কার করতে পারিনি, কিন্তু যে প্রচণ্ড মেসটা ছিল শুরুতে, মানে আমি যখন স্কোয়ার ওয়ানে ছিলাম তখন যে প্রচণ্ড মেসটা ছিল এবং এখন আমি যেখানে দাঁড়িয়ে আছি সেটা হয়তো একটু বেটার, এবং যদি আমি পরের দিন আরেকটু সময় নিয়ে পরিষ্কার করি তখন হয়তো আমি আরেকটু বেটার প্লেসে থাকব। তো এই পরিষ্কার করা বিষয়টা জানিস তো, যাদের ওসিডি আছে তারা এটা হয়তো আরও ভালো রিলেট করতে পারবে, যে পরিষ্কার করা বিষয়টা না কখনো শেষ হয় না, সেটা বিট লাইফ, বিট এই অ্যাকোয়ারিয়াম

0: বা নিজের প্রিয় জলের বোতল, যেটাই হোক না কেন, এক্স্যাক্ট কোন মোমেন্টে তোর মনে হবে যে এটা এবার এনাফ, পরিষ্কার হয়েছে, আমি এই পরিষ্কারটা নিয়ে স্যাটিসফাইড, সেইটা না, সেই পয়েন্টটা আমরা অনেক সময় খুঁজে পাই না এবং সেই পয়েন্টটা খুঁজে পাওয়া যায় না। বাট কোথাও গিয়ে ওই যে এফোর্টটা যেটা আমরা দিই পরিষ্কার করতে, কোনো একটা জিনিস আমরা পরিষ্কার করতে একটা তো এফোর্ট দিই, ওই এফোর্টটা না খুব ম্যাটার করে। এবং যে কোনো কিছুর ক্ষেত্রে, যে কোনো সম্পর্কের ক্ষেত্রে, যে কোনো কাজের ক্ষেত্রে না ওই এফোর্টটুকুই যথেষ্ট। মানে আমরা ভাবি হয়তো যে আলটিমেট যে গোলটা আমরা অ্যাচিভ করছি সেটা আমাদের মেন গোল, সেটা আমরা লাস্ট অব দি আমাদের সেটা পেতে হবে, বাট এফোর্টটা মাঝে মাঝে সত্যি খুব বেশি ম্যাটার করে।
1: আর এই পরিষ্কার করার মধ্যেই আবার কোথাও একটা অপেক্ষাও কিন্তু রয়েছে, তার কারণ অপেক্ষা করলে ধীরে ধীরে আস্তে আস্তে জিনিসটা পরিষ্কার হয়ে যায়। কিছু কিছু পরিষ্কার আমাদের হাতে নেই, সেই সাবান জল আমাদের হাতে নেই, ঠিক যেমন আকাশটা কখন পরিষ্কার হবে আমরা জানি না, বাট একটা সময় তো পরিষ্কার হবেই, মেঘ কেটে ঠিক ওই শরতের আকাশটাই আসবে। সেই অপেক্ষাটা যদি একটু জোর দিয়ে করা যায় তাহলে মনে হয় লাইফ ইজ আ বিট ইজিয়ার। 9903653992 চুপ কথায় তোমার জন্য হোয়াটসঅ্যাপের টেক্সট মেসেজে খুলে রাখলো সুপ্রীতি আর আত্রেয়।

0: না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: ডিয়ার চুপ কথা, আশা করি তোমরা খুব ভালো আছো। রিঙ্কু খান হাওড়া আন্দুল খতির বাজার থেকে। গত 10ই সেপ্টেম্বর আমার একমাত্র নয়নের মণি রিয়াজউদ্দিন খানের 24 টুমরো জন্মদিন হয়ে গেল। আচ্ছা, ওকে, ছেলেটা দেখতে দেখতে কখন যে এত বড় হয়ে গেল বুঝতেই পারিনি। আজ এখন ডিনার করিনি, এখনও ডিনার করিনি, কারণ আর একটু বাদেই হাওড়া হাটে যাব। ওর একটা রেডিমেড গার্মেন্টসের ব্যবসা আছে। তোমরা দোয়া করো ও যেন জীবনে অনেক তারাক্কি করে। তোমরা সময় মতো কিছু খেয়ে নিও আর সাবধানে বাড়ি ফিরো। আছি রাত 3টে পর্যন্ত।
2: হম লোক তো দুয়াও মে হরদম ইয়াদ রাখতে হ্যাঁ, বিলেটেড হ্যাপি বার্থডে, খুব ভালো কাটুক এই বছরটা, খুব ভালো হোক সমস্ত কিছু। ওই অপেক্ষা করতে হবে ফর দ্য রাইট মোমেন্ট, ফর দ্য রাইট থিং, তাহলেই মনে হয় জীবনে ভালোটা একদম সঠিক সময় আসবে।
1: একটা মিষ্টি মেসেজ এসেছে, বলছে, হাই, আমি মিরাজ। চুপ কথা আমার লাইফে কখনো ফুল শোনা হয়ে ওঠেনি, তাই আজ ঠিক করলাম 12টা থেকে 3টে পুরো শুনবো।
2: তার মানে মিরাজ আজকে কিন্তু অপেক্ষা করবে রাত্রি 3টে বাজা পর্যন্ত, এবং ততক্ষণ যাবে না। আর আমি জানি তুমিও যে শুনছো, তুমিও কোথাও যাবে না সুপ্রীতি আত্রেয়কে ছেড়ে চুপ কথায় 107 FM রেইনবোতে।
1: আচ্ছা, শুরুতেই বলেছে আজ আমার নামটা বলো না, তো তোমার নামটা বলছি না। গত মঙ্গলবার আমার সেকেন্ড কাউন্সেলিং ছিল, সেদিনই আমি জানতে পারলাম আমি ব্যাড প্যারেন্টিংয়ের শিকার। গত 5 বছর ধরে বাবা আর মায়ের মধ্যে কোনো কথা হয় না। আমার বয়স 26, এখনও যে কোনো কাজ করার আগে বাবা মার পারমিশন নিতে হয়। আমার মামা বাড়ি, কাকার বাড়ি, মাসির বাড়ির বন্ধুদের সাথে বন্ধুদের বাড়ি সব জায়গায় যাওয়া বারণ, এমনকি বিকেলবেলা বন্ধুদের সাথে চা খেতে যাওয়াও বারণ। বাবা মা আমাকে সবসময় বাড়িতে আটকে রাখার চেষ্টা করে। ছোটবেলা থেকে আমি মনে এমন একটা ধারণা আমার মনে ঢুকিয়ে দেওয়া হয়েছিল যে মেয়েদের সাথে মিশলেই আমি খারাপ হয়ে যাব। এমনকি এখনও আমার মেয়েদের সাথে কথা বলতে খুব সমস্যা হয়। এখন আমি আমার বাড়ি ছেড়ে বেলঘরিয়াতে মেসে থাকি। আমার কাউন্সিলর দিদি আমাকে বলেছেন যে যত কম সম্ভব বাড়ি যেতে। একটা জিনিস জানিস তো আত্রেয়, আমরা না সবসময়, এটা আমি আগের দিনও চুপ কথায় বলছিলাম, যে আমরা সবসময় বলি বটে যে বাবা মা যা করেন আমাদের ভালোর জন্য করেন, এবং আমাদের মধ্যে অনেকের বাবা মা সত্যিই আমাদের ভালো চেয়েই সবটা করেন, এবং অনেকেই এরম ব্লেসড যাদের বাবা মা হয়তো ভীষণ ভালো, ভীষণ আন্ডারস্ট্যান্ডিং। কিন্তু টক্সিক প্যারেন্টিং বিষয়টাও না ইকুয়ালি সত্যি, এবং সেটা সত্যি সত্যি এক্সিস্ট করে। টক্সিক প্যারেন্টিং জিনিসটা, ওই আমাদের বাবা মার চাওয়া না পাওয়াগুলো, সেগুলো না কোথাও গিয়ে তারা ছেলে মেয়েদের মধ্যে থেকে সেই ব্যাপারটাকে চরিতার্থ করার চেষ্টা করেন, বা কোথাও গিয়ে নিজে যেভাবে চান সেভাবে ছেলে মেয়েকে চালানোর চেষ্টা করেন। অনেক সময় তো আমাদের বাবা মারা সেটা বোঝেনও না যে তারা সেটা করছেন নিজেদের অজান্তে, কিন্তু করে ফেলেন। এবং এই টক্সিক প্যারেন্টিংটা এক এক সময় খুব ভয়ানক হয়ে যায়, যখন এইরকম অবস্থায় যে আমাদের লাস্ট মেসেজটা করলো ওর মতো যখন হয়ে যায় যে কোথাও বেরোনো যাবে না। একটা বয়সের পর জানিস তো মানুষকে না ওই স্বাধীনতাটা দিতে হয়, মানে পাখিরাও দেখবি একটা বয়সের পর নিজের বাচ্চা কাচ্চাকে বাসা থেকে ফেলে দেয় যাতে ওরা উঠতে শেখে। তো একটা বয়সের পর আমার মনে হয় ছেলে মেয়েকে সেই বিশ্বাসটুকু করতে হয় যে হ্যাঁ, আমি বিশ্বাস করে আমার ছেলেকে সে ছাড়ছি, এবং আমি জানি যে ও নিজের স্বাধীনতা আর স্বেচ্ছাচারিতার মধ্যে তফাতটা বুঝতে শিখবে। এবং আমার মাও যখন, আমার মনে আছে আমি যখন প্রথম প্রথম কোচিং ক্লাসেসে একা যাওয়া শুরু করেছিলাম, একদিন একটু দেরি হয়ে গেছিলো বাড়ি ফিরতে, সেদিন আমার মা আমাকে বলেছিল যে স্বাধীনতা আর স্বেচ্ছাচারিতার মধ্যে একটা খুব সূক্ষ্ম লাইন থাকে, সেই লাইনটা বুঝতে শিখলে জানবে তুমি বড় হয়ে গেছো, এবং সেই লাইনটা তোমাকে কেউ বলে দেবে না, আমি শিখিয়ে দেবো না বা স্কুলে পড়াবে না, সেটা তোমাকে নিজেকে বুঝতে হবে।
2: আর ওই স্বাধীনতাটা যখন ডিনাই করে করে করে করে সেটাকে একটা দূরের জিনিস করে দেওয়া হয়, তখন সেটার প্রতি না হাতছানিটা অনেক বেশি করে হয়ে যায়, এবং সেই স্বাধীনতাটা পাওয়ার জন্য যে একটা উদগ্র বাসনা ভেতরে জমতে থাকে যে আমাকে এটা পেতে হবে। স্বাধীনতা কি আমি জানি না, আমি বাড়ি থেকে বেরোই না, আমি বন্ধুদের সঙ্গে মিশি না, আমি ঘুরতে যাই না, আমার মেয়েদের সঙ্গে কথা বলা বারণ, এই করা বারণ, সেই করা বারণ, ওই করা বারণ, এই এতগুলো বারণ কোথায় আমাদেরকে মনে হয় একটা যুদ্ধের মধ্যে নিয়ে আসে, নিজের সঙ্গে নিজের যুদ্ধ, বাইরের সমাজটার সঙ্গে যুদ্ধ, এবং তখনই না ওই যে ফাইন লাইন বিটুইন স্বাধীনতা আর স্বেচ্ছাচারিতা ওটা কোথাও একটা নষ্ট হতে থাকে। তার কারণ তখন স্বাধীনতা পাওয়ার একটা ভীষণ প্যাশন মনের মধ্যে চলে আসে। তাই জন্য টক্সিক প্যারেন্টিংটা সত্যিই খুব ভয়ানক। আর এটা কি হয়, যারা নিজেদের জীবনে কিছু কিছু ডিসিশনের প্রতি একটু রিগ্রেট করেন বা নিজেরা নিজেদের মধ্যে সেই আন্ডারস্ট্যান্ডিংয়ের জায়গায় যেতে পারেন না, তখন সেটা তারা এমনভাবেই নিজেদের জীবনগুলোকে সাজাতে থাকেন, গোছাতে থাকেন, যে তাদের সেই সাজানো গোছানো জীবনের মধ্যে তাদের সন্তান সবথেকে বড় স্কেপ গোট হয়ে যায়, আর সেইটার মধ্যে পড়ে গেলে সত্যি সেই ঘূর্ণিপাক থেকে বেরোনোটা খুব মুশকিল। কিন্তু আমার একটা জিনিস ভালো লাগলো যে এই যে কাউন্সেলিংটা করছে আমাদেরকে, লাস্ট মেসেজটা যে করেছে, এই কাউন্সেলিংটা আমার মনে হয় তাকে অনেকটা উপকার করবে, তাকে অনেকটা সাহায্য করবে। তার কারণ এখনও আমাদের সমাজে একটা ট্যাবু আছে, আমরা কাউন্সিলরদের কাছে যেতে চাই না, আমরা কাউন্সিলিংটা করাতে চাই না। একজন সাইকিয়াট্রিস্ট বা একজন সাইকোলজিস্ট আমরা তার কাছে যেতে চাই না, কারণ তার সম্বন্ধে একটা খুব কমন টার্ম আছে, প্রচলিত টার্ম আছে, পাগলের ডাক্তার। তো পাগলের ডাক্তারের কাছে যাওয়াটা যে কী পাগলামি, এইটা আগে তোমাকে সবাই বুঝিয়ে দেবে, কিন্তু তোমাকে কেউ জিজ্ঞেস করবে না যে তুমি কেমন আছো, তোমার ঠিক কী দরকার, যে রোগের যে ওষুধটা দরকার সেই ওষুধটার বদলে শুধুমাত্র কিছু মেকি সাজেশন তোমাকে এক পাও এগোতে দেবে না। তাই কখনো কখনো ওই যে আজকে তুমি বাড়ি ছেড়ে একটা অন্য জায়গায় আছো, এখন একটা নতুন জীবনের স্বাদ পাচ্ছ, এবারে তুমি নিজেই বুঝতে পারবে যে তোমার বাড়ির জীবন আর এই জীবন, এই দুটোর মধ্যে কোনটার কী ডিফারেন্স আছে, কোথায় কোনটা ভালো, কোথায় কোনটা খারাপ, কোথায় কোনটা কী, এবং সেটাই বোধহয় তোমাকে কোথাও একটা স্বাধীনতার মানেটাকে বোঝাবে, যে স্বাধীনতা অ্যাকচুয়ালি কী, তার সঙ্গে পরিবারের সঙ্গে রুটেড হয়ে থাকা, এটার সঙ্গে কোনো সংঘাত নেই, এই দুটো একদম হাতে হাত ধরে চলতে পারে। আর স্বাধীনতাটা যদি সত্যি বাবা মায়েরা ছোটবেলা থেকে আস্তে আস্তে মেপে মেপে মেপে মেপে দেওয়া শুরু করেন না, তাহলে আমার মনে হয় ওই স্বেচ্ছাচারিতার দিকে বাচ্চারা কোনোদিন যায়ই না।
1: এক্স্যাক্টলি। আর জানিস তো, আমার মা আরেকটা কথা বলতো যে আমরা কেউ নই তোমাকে স্বাধীনতা দেওয়ার, তুমি স্বাধীনতাটা নিয়ে জন্মেছো, তোমার স্বাধীনতা তুমি নিয়ে জন্মেছো, আমরা কেউ নই, আমরা শুধু তোমাকে রাস্তা দেখাতে পারি যে কোন রাস্তায় গেলে তুমি তোমার স্বাধীনতাটাকে মিস ইউজ করছো না, কারণ স্বাধীনতা আমাদের প্রত্যেকের রয়েছে। ধর আজকে তোর আমার বাক স্বাধীনতা রয়েছে, আমাদের ফ্রিডম অফ স্পিচ রয়েছে, তার মানে এটা নয় যে আমরা আজকে পাবলিক প্ল্যাটফর্মে এসে বা আমরা আজকে যাকে যা ইচ্ছে তাই বলতে পারি, তাই না?
2: তার কারণ আমরা তো সিভিক্সে পড়েছিলাম যে রাইটস থাকলে ডিউটিজও থাকে।
1: তো ওই যে একটা কথা আছে না যে উইথ গ্রেট পাওয়ার্স কাম গ্রেট রেসপন্সিবিলিটিস, তো স্বাধীনতা একটা গ্রেট পাওয়ার, তার সাথে যে রেসপন্সিবিলিটিটা আসে সেই স্বাধীনতাটাকে আগলানোর, সেই স্বাধীনতাটাকে রক্ষা করার এবং সেটার সম্মান রক্ষা করার, সেটাও কিন্তু তোমাকে করা উচিত। প্রাণের চুপ কথা, আশা করি তোমরা খুব ভালো আছো। মমতাজ বেগম হাওড়া আন্দুল থেকে। জীবনের সব পাওয়া কিন্তু পূরণ হয় না, তাই হয়তো

0: আসলে আমাদের জীবনে না, আমরা কখনো কখনো সেই মানুষটাকেই খুঁজে বেড়াই, যে মানুষটা আমার একটু খোঁজ নেবে, যে মানুষটা কোনো কারণ ছাড়া জানতে চাইবে তুমি কেমন আছো, তুই কেমন আছিস, তুই কি করছিস। সে হয়তো কোনো সাহায্য করবে না, কিংবা আলাদা করে কোনো সাহায্য করার, বা আমি যে পরিস্থিতিটার মধ্যে দিয়ে যাচ্ছি সেই পরিস্থিতি থেকে আমাকে টেনে বের করে আনার বা উন্নত করে তোলার কোনো হাতিয়ার তার কাছে নেই। কিন্তু দিনের শেষে একটা খোঁজ নেওয়া, এই খোঁজ নেওয়ার অপেক্ষাটা আমাদের মধ্যে সারা জীবন থেকে যায়, এবং এটা থেকে আমরা কোনো দিন বেরোতে পারবো না। সে যতই হট সিটে বসে সুপ্রীতি আর আচ্ছা বলুক না কেন, কিন্তু কিন্তু এরপর একটা কিন্তু আছে, মাঝে মাঝে না এই যে অন্য কেউ আমার খোঁজ নেবে, মানে সে আমার বাবা হতে পারে, সে আমার প্রেমিক হতে পারে, প্রেমিকা হতে পারে, বন্ধু হতে পারে, পরিবারের কেউ হতে পারে, স্ত্রী হতে পারে, সন্তান হতে পারে, এই অন্য কেউ আমার খোঁজ নেবে, নিয়ে সে সত্যি আমার জন্য কেয়ার করবে, বা তার 24 ঘন্টার মধ্যে অ্যাটলিস্ট 5টা মিনিট ভাববে যে সে কেমন আছে দেখি, তার জন্য কি করা যায় দেখি, এই আশাটা যখন আস্তে আস্তে পূরণ হয় না, তখন সেই আশা থেকে একটুখানি দূরে সরে আসতে হয়, তা না হলে কিন্তু নিরাশাটাই বেশি আসে। তার কারণ ওই একবার যখন আমার খোঁজ কেউ নিক আর না নিক, আমি তো ভালো থাকবো, তার কারণ আমি দিনের শেষে আমার নিজের খোঁজটা নিই, আমি দিনের শেষে নিজে বসে জিজ্ঞেস করি নিজেকে যে আমি কেমন আছি, আমি কি ভালো আছি, বা আমি ভালো থাকতে গেলে আমার কি কি করার দরকার। এই মোটোটা যখন মনের মধ্যে চলে আসে, তখন আমার মনে হয় আজকের দিনে দাঁড়িয়ে আমি যতটা শক্ত মানুষ, আমি কালকের দিনে দাঁড়িয়ে অন্তত তার থেকে 5% বেশি শক্ত মানুষ হবো। তার কারণ এই যে লাস্ট মেসেজটা যে করলো, আমি কোথাও একটা না রিলেট করতে পারলাম, জানিস তো সুপ্রীতি। তার কারণ রিসেন্টলি আমার জীবনেও এমন একটা ঘটনা ঘটেছে, যে ঘটনার পরে এখন আমার নিজেকে অনেকটা একা মনে হয়, মাঝে মধ্যে ভীষণই একা মনে হয়, এবং সেটা তুইও রিলেট করতে পারবি। কিন্তু আবার কোথাও একটা গিয়ে মনে হয় যে ওই যে তার রিপ্লেসমেন্ট কেউ হয় না, বা ওই যে সেই খোঁজ নেওয়ার রিপ্লেসমেন্টটা কেউ হয় না, এটা কোথাও না আমাকে একটা শিখিয়ে দিল যে তোমার খোঁজ অন্য কেউ নেবে, তুমি ভালো আছো না মন্দ আছো, এই আশাটা ছেড়ে তুমি নিজের খোঁজটা নিজে ভালো করে নাও, নিজেকে নিজে এতটাই ভালো রাখো যাতে অন্য কেউ তোমার ভালো থাকা বা মন্দ থাকার খবরাখবর নিক বা না নিক, সেটা তোমাকে কোনোভাবে এফেক্ট করবে না। এই শিক্ষাটাও জীবন কোথায় একটা সময় দিয়ে শিখিয়ে দিয়ে যায়।
1: আর জানিস তো, ওই দিনের শেষে না অন্তত একটাবার আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে জিজ্ঞেস করা যে আমি কেমন আছি, বা আজকে আমার দিনে এটা এটা এটা এটা হলো, জাস্ট আয়নার সামনে দাঁড়িয়ে বলে যাওয়া, মানে কাউকে শোনানোর জন্য না, শুধু নিজেকে বলা। আমি হয়তো জানি যে আজকে পাড়ার মুদিখানার দোকানের লোকটার সাথে আমার একটু ঝামেলা হয়েছে, সেই কথাটুকুই আমি যদি দিনের শেষে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের কাছেই বলি না, অনেকটা হালকা লাগে এবং অনেকটা ভালো লাগে, মনে হয় যে আমার কথাটা কেউ শুনছে। আর তোমাদের কথা যদি তোমার একান্তই মনে হয় শোনার কেউ নেই, চুপ কথা তো রয়েছে 9903653992 তে, আমরা তোমাকে জিজ্ঞেস করব তোমরা কেমন আছো, তোমাদের দিন কেমন কাটলো, আজকে কি ভালো বা খারাপ হলো তোমার সাথে।
0: এই যে কয়েকদিন আগে ফেসবুকে একটা গল্প ভীষণ ভাইরাল হয়েছিল, সে গল্পের লেখকের নামটা আমার এক্স্যাক্টলি এখন মনে পড়ছে না, কিন্তু তিনি একটা অদ্ভুত লাইন গল্পের মধ্যে লিখে দিয়ে গিয়েছিলেন, দুটো লাইন, তার মধ্যে একটা লাইন অদ্ভুত, যেখানে তিনি বলছেন জীবনে না সব কিছুকে সুরে বাঁধতে হয়, ঠিক যেমন মিউজিক্যাল ইনস্ট্রুমেন্টকে সুরে বাঁধতে হয়, নইলে যতই তুমি ভালো বাজিয়ে হও না কেন, কিছুতেই শুনলে ভালো লাগবে না। সেরকমভাবে জীবনকেও কোথাও একটা সুরে বাঁধতে শিখতে হয়। ওই যে মুদির দোকানের সঙ্গে ঝামেলাটা হয়েছে, ওটা হচ্ছে বেসুরটা, ওইটাকে সরিয়ে ওই যে দিনের শেষে আমি জিজ্ঞেস করলাম আমি কেমন আছি, ঝামেলাটা হলো এই ঝামেলাটা কি আমি করলাম, আমার কি কিন্তু আমার কি কোনো ভুল ছিল, আমার কি কোনো রেক্টিফিকেশন করার দরকার, আমি কি পরের দিন এমনভাবে চলবো, এমনভাবে বলবো যাতে ওই ঝামেলাটা আমার সঙ্গে না হয়, নাকি আমার ভুলটা ছিল না আমি সেটা কোথাও রিয়েলাইজ করছি, এবং উল্টো দিকের মানুষের একটা কোনো ভুল ছিল, তিনি ওই ভুলটা ঢাকার জন্য আমার সঙ্গে ঝামেলাটা করলেন। এই অ্যানালিসিসটা যদি তুমি আয়নার সামনে দাঁড়িয়ে করো, তাহলে আমার মনে হয় ওই সুরে বাঁধাটা একটু ইজিয়ার হয়ে যাবে, তখন এই বেসুর গুলোকে সরানোটা অনেকটা সহজ হয়ে যায়, অনেকটা সহজ হয়ে যায়, বিশ্বাস করো। তাই জন্য নিজের জীবনে তোমার কোনটা প্রিয় সুর, কোনটা তোমাকে বাঁধতে হবে আর কোনটা অসুর, কাকে তুমি বধ করবে, সেটা কিন্তু তোমাকে ডিসাইড করতে হবে। পুজো আসছে, তাই এগুলোও একটু মনে হয় আমাদের মাথায় রাখা দরকার। আমরা কি তাহলে এখন একটা গান শুনবো, নাকি আর একটু মেসেজ পড়বো?
1: লাস্ট মেসেজ পড়ে নি, পড়ে তারপরে গানে যাব।
0: বেশ,
1: একটা সময় ছিল তুমি নিজে থেকেই আমায় খুঁজে নিতে, আমার একটুখানি মন খারাপও তোমার চোখ এড়াতো না, আর আজ আমি খোঁজ নিলেও তার কোনো মূল্য নেই তোমার কাছে, আগে আমার জন্য সময় বের করতে, আর আজ কয়েকটা মুহূর্তও বেশি মনে হয়। মানুষ কি এতটাই বদলে যায়, নাকি ভালোবাসা ফুরিয়ে গেলে যত্নটাও

0: হারিয়ে যায়। হাই প্রিয় চুপ কথা, কেমন আছো তুমি? প্রিয় দিদি আর বাচ্চা দাদা কেমন আছো? সময় মতো কিছু খেয়ে নিও তোমরা, সাবধানে বাড়িতে ফিরো, রাত 3টে পর্যন্ত আছি। ইতি মিষ্টি মেয়ে প্রিয়াঙ্কা গড়িয়া থেকে।
1: বাচ্চা দাদা ডাকটা আবার অনেক দিন বাদে শুনলাম, এই ডাকটা কিন্তু আমাকে প্রিয়াঙ্কাই দিয়েছে, মিষ্টি মেয়ে প্রিয়াঙ্কা। তো যে কবিতার ছন্দে ছন্দে যেটা প্রথমে লেখা, যেটা দিয়ে মেসেজটা শুরু, সেটা কাকে অ্যাড্রেস করে? সেটা কি খুব অভিমানী একটা মেসেজ? আবারও কি ওই কারোর অপেক্ষা বা কে আমাকে কেমন রাখবে সেই অপেক্ষায় নিজের ভালো থাকাটাকে কম্প্রোমাইজ করা? এটা কি মিষ্টি মেয়ের সঙ্গে হচ্ছে বলে মনে হচ্ছে?
0: সেটা জানি না, কিন্তু এটা খুব সত্যি কথা জানিস তো, যে নিজেকে যতই আমরা বোঝাই না কেন, দিনের শেষে অন্য কেউ যদি খোঁজটা নেয় বা অন্তত জিজ্ঞেস করে যে কেমন গেল আজকের দিনটা বা কি করলে আজকে, এইটা না দ্যাট মিন্স আ লট। মানে এটা দেখবি তোর একটা খুব খারাপ খুব ডাল ডে কেউ একটু ভালো এই কারণে বানিয়ে দেয় যে তোর মনে হয় যে ঠিক আছে, মানে এই লক্ষ লক্ষ মানুষ কোটি কোটি মানুষের পৃথিবীতে একটা মানুষ আছে যে হয়তো জানতে চায় যে আজকে আমার সাথে কি হয়েছে। তো আমাদের প্রত্যেকের জীবনে ওরকম একটা মানুষ হয়তো দরকার, যদি একান্তই না থাকে, যেরকম টাচ্ছো বললো, নিজের সাথে নিজেকে বসতে হবে, নিজেকে সবার আগে ভালোবাসতে হবে এবং ভালো রাখতে হবে।
1: আর আমরা যে বলে দিচ্ছি যে ওই রকম একটা মানুষ দরকার, সেটা শুধুমাত্র বলেই তো খালাস হলে হয় না। এই যে তুমি শুনছো, আমি শুনছি তোমাকে, তুমি শুনছো আমাকে, আমরা দুজন দুজনকে শুনছি, তাহলে আমরাও কোথাও আজকে সেই ভাওটা নিতেই পারি চুপ কথা শুনতে শুনতে, যে ওই জিজ্ঞেস করার মানুষটাও কোথাও আমি হব। আমি অন্তত কাউকে জিজ্ঞেস করব যে তুমি কেমন আছো, আমার প্রিয় মানুষটাকে একটু জিজ্ঞেস করব। এই ব্যস্ততার, অতি ব্যস্ততার 24 ঘন্টার মধ্যে অ্যাটলিস্ট কয়েকটা মিনিট বের করে বাসে যেতে যেতে অন্তত একটা মেসেজ করব যে তুমি কেমন আছো। কারণ আমার ওই একটা মেসেজ বা ওই একটা ফোন কল যে আরেকটা উল্টো দিকের মানুষকে কতটা খুশি করে দিতে পারে, সেটা আমি ইমাজিনও করতে পারি না, কল্পনাও করতে পারি না। কিন্তু বিশ্বাস করো, সামগ্রী কিংবা উপহারের থেকে, যেগুলো মেটেরিয়ালিস্টিক্যালি মোটেই দামি নয় কিন্তু ইমোশনালি ভীষণ ভীষণ দামি, একদম প্রাইসলেস, সেই ইমোশনগুলো বাঁচিয়ে রাখলে না সত্যি তার জন্য অপেক্ষাটা দ্বিগুণ কেন, মনে হয় হাজার হাজার হাজার গুণ বেড়ে যায়। 9903658992 তোমার মেসেজের অপেক্ষায় আত্রেয় আর সুপ্রীতি চুপ কথায়।

0: বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: 9903659992 তে নাম বলতে অনিচ্ছুক একজন মেসেজ করেছো এবং তুমি একটা প্রশ্ন ছুঁড়ে দিয়েছো। প্রশ্নটা হচ্ছে, মানুষ মারা যাওয়ার পর আত্মার কি হয়?
2: খুব কঠিন প্রশ্ন। এটা নিয়ে বহু থিওরিজ রয়েছে, বহু পরীক্ষা নিরীক্ষা হয়েছে। এরকম একটা পরীক্ষা হয়েছিল যে একটা কাচের ঘরে একটা মৃতপ্রায় মানুষকে রাখা হয়েছিল এবং সে মারা যাওয়ার পর ওই কাচটার একটা অংশ ভেঙে গিয়েছিল। তো এই নিয়ে না বিভিন্ন রকম বই রয়েছে, লাইফ বিয়ন্ড ডেথ বলে একটা বই রয়েছে, এটা সবচেয়ে এ বিষয়ে। কিন্তু প্রপার উত্তর আমি জানি না কেউ দিতে পারবে কি না তোমায়, এবং পরজীবন বলে কিছু আছে কি না, কি হয় কি হয় না সেটা সত্যি আমরা জানি না। তো যার জন্য হয়তো আমরা বারবার বলি যে এই মুহূর্তে বাঁচো, এই মুহূর্তে তোমার কাছে যেটা রয়েছে, তুমি যেটা যাপন করছো সেটাকে এই মুহূর্তে এনজয় করে নাও। তার কারণ হচ্ছে আমরা সত্যিই জানি না যে মানুষ মারা যাওয়ার পরে কি হয়।
1: ওই যে ছোটবেলায় যখন প্যারালাল লাইন্সটা পড়েছিলাম অঙ্কে, তখন মনে হতো যে প্যারালাল লাইন তারা নাকি একটা আরেকটার সঙ্গে কখনো জোড়ে না, সেই জন্যই তারা প্যারালাল লাইন। তা সেই প্যারালাল লাইনগুলো কোথায় গিয়ে শেষ হয় এই উত্তরটা কারোর জানা নেই, মনে হয় কেসি নাগেরও জানা নেই। তো কাজেই যে না জানা উত্তরগুলো আমাদের জীবনে থাকে, যে প্রশ্নগুলোর উত্তর চিরকাল জানা যাবে না, সেরকম কিছু প্রশ্নকে প্রশ্নর জায়গায় রেখে দেওয়াটাই আমার মনে হয় ভালো। তার কারণ এর উত্তরগুলো খুঁজতে গিয়ে না কোথাও নিজের মধ্যে অনেকগুলো কনফিউশন চলে আসে এবং তখন নিজের অস্তিত্বটা নিয়ে কখনো প্রশ্ন আসে যে আমি এখন এরকম আছি, আমার যেদিনকে খুব স্বাভাবিকভাবেই আমি থাকবো না পৃথিবীতে, তারপরে আমার কী হবে বা আমার প্রিয়জনের কী হবে বা ইউজুয়ালি কী হবে। তাই ওইটা নিয়ে খুব বেশি ভাবাটা কোথাও বোধ হয় আমাদের বিব্রত করতে পারে না। আমি বলছি না যে তুমি যে জিজ্ঞেস করেছো তোমাকে এটা বিব্রত করছে, হয়তো খুব স্বাভাবিকভাবেই তোমার এটা কিউরিওসিটি বা কৌতূহল, সেই কৌতূহলের জায়গা থেকে তুমি জিজ্ঞেস করেছো। এবং এই নিয়ে যেমনটা সুপ্রীতি বললো, প্রচুর পড়াশুনো রয়েছে, থিওরি রয়েছে, কিন্তু সেগুলোকে একদম বাস্তবের মাটিতে দাঁড়িয়ে, জীবনের মাটিতে দাঁড়িয়ে, বাঁচার মাটিতে দাঁড়িয়ে কিন্তু পড়ো। সেটার ভেতরে নিজেকে অ্যাবজর্বড হতে দিও না। তার কারণ এমন এমন কিছু কিছু জিনিস আমাদের পৃথিবীতে থাকে যেগুলো আমাদেরকে চুম্বকের মতন করে টানতে জানে, কিন্তু সেই টানটা খুব বেশি অনুভব করলে কোথায় গিয়ে সেই টানের শেষ আমরা সেটাও জানি না। সেটাও কিন্তু ওই একটা প্রবাহিনী নদীর মতন, কোথায় গিয়ে সেইটা টানটা শেষ হবে আমরা জানি না। তাই সেই নদীটাকে পার থেকে দাঁড়িয়ে দেখাটাই ভালো, সেখানে নেমে পড়াটা মনে হয় না খুব একটা বুদ্ধিমানের কাজ।
2: এবং জানিস তো, ওই ছোটবেলায় ভূতের গল্প পড়তাম না, এবং খুব ভালো লাগতো ভূতের গল্প পড়তে। তো তখন মানে ভয়ও লাগতো ভালোও লাগতো। তো তখন না যখন পড়তাম, আমার এক টিচার একবার বলেছিলেন, মানে লাইব্রেরিয়ান যিনি ছিলেন উনি বলেছিলেন যে পড়ছো খুব ভালো কথা, পড়ছো পড়ো, সেই পড়াটার ভেতরে নিজেকে এমনভাবে নিমজ্জিত করে দিও না যে তুমি আবার বাস্তবের জীবনটায়

0: ফিরে আসতে পারবে না, কারণ বাস্তবের জীবনটা আর বইয়ের পাতা দুটো কিন্তু অনেকটা আলাদা।
1: মানে বইটাকে তুমি পড়ো, বইটা যেন তোমাকে না পড়ে ফেলে পুরোপুরি, তুমি সেই ফাইন লাইন অফ ডিস্টেন্সটা কোথাও একটা বজায় রেখো। এটা মনে হয় আমাদের জীবনে সমস্ত কিছুর ক্ষেত্রেই খুব দরকার। ওই অ্যাটাচমেন্ট ইস্যু বলে আমাদের এখন একটা ভীষণ কথা হয় না জেনজিদের মধ্যে, তো অ্যাটাচমেন্ট ইস্যুটা আসলে কি, কতটা অ্যাটাচড হতে হয় কোনো বিষয়ের সঙ্গে বা কতটা অ্যাটাচড হতে নেই, কোথায় গিয়ে নিজেকে ঠিক রাখতে হয়, দাড়িটা টানতে হয়, সেটা নিজের জীবন নিজেকে শিখিয়ে দেয়, এবং সেটাই অ্যানালাইজ করতে করতে করতে করতে কোথাও একটা ভেবে ভেবে ভেবে চলতে হয়, তবেই আমার মনে হয় যে গাড়ির স্পিডটা ঠিক মতন ঠিক রাস্তায় তোলা যায়। হাইওয়ে, গলি, একটা ঘিঞ্জি বাজার, সব জায়গায় যে জীবনের গাড়িটা একরকমভাবে চলবে না, একই স্পিডে চলবে না, এক গিয়ারে দিলে হবে না, এইটা কোথাও জীবন তোমাকে এই ড্রাইভিংয়ের স্কিলটা শিখিয়ে দেবে। তাই সেটার জন্য অপেক্ষা করতে হবে আর কনশিয়াস থাকতে হবে, ভীষণ চিন্তা করতে হবে এই ব্যাপারটা নিয়ে যে আমি যেন কোনো জিনিসের মধ্যে এমনভাবে অ্যাবজর্ব না হয়ে যাই যে সেই জিনিসটা আমাকে গিলে খেতে পারে। তাহলেই আমার মনে হয় অনেকটা সুবিধে করা যায় নিজেদের জীবনে। আমাদেরকে জ্যোৎস্না বিশ্বাস মেসেজ করেছে এবং জ্যোৎস্না বলছে, দাদা দিদি তোমরা কেমন আছো? আমি জানো তো রাজস্থান যাচ্ছি, জানি না কেমন ঘুরবো, তার কারণ আমার মা বাবা আমাকে মানসিক শান্তি দেয় না। কেমন ঘুরলাম এটা এসে তোমাদেরকে জানাবো।
0: আমরা খুব ভালো আছি জ্যোৎস্না, এবং আমি চাই তুমি খুব ভালো ঘোরো। এগেইন বাবা মার সাথে এই যে দূরত্বটা, মানসিক দূরত্ব যেটা তৈরি হয়, সেই দূরত্বটা না সত্যি অন্য যে কোনো সম্পর্কের ক্ষেত্রে তৈরি হওয়া দূরত্বর থেকে অনেক বেশি ভারী। কারণ ওইটা না, মানে অন্য যে কোনো সম্পর্ক, ধরো ভাই বোনের সম্পর্ক বা প্রেমিক প্রেমিকার সম্পর্ক, বন্ধুত্বের সম্পর্ক, সেগুলো না তুমি কথা বলে ঝগড়া করে মিটিয়ে নিতে পারবে, কিন্তু বাবা মার সাথে ওই ঝগড়া করা যায় না। তো একটা কি বলবো, আমাদের ইন্ডিয়ান সোসাইটিতে একটা বাবা মাকে যেখানে ভীষণ পরম পূজনীয় ভাবা হয়, এবং সেটা ঠিকও, সেটা তার জায়গায় ঠিক, কিন্তু তবু যখন ওই বাবা মার সাথে মন খুলে ঝগড়াটা করা যায় না, ওদেরকে বলা যায় না যে তোমরা আমাকে কষ্ট দিচ্ছ, তখন আমার মনে হয় যে এই যে কমিউনিকেশন গ্যাপটা, সে গ্যাপটা আরও বেড়ে যায়। তো আমি আশা করব তুমি খুব ভালো ঘুরবে, এবং আমি অপেক্ষা করব তুমি যেদিন ঘুরে আসবে তুমি কেমন ঘুরলে সেটা জানার।
1: তবে এই কমিউনিকেশন গ্যাপটাকে না কখনো বোধ হয় কোথাও একটা পূরণ করার চেষ্টা অ্যাটলিস্ট করা যেতে পারে, তার কারণ এই কমিউনিকেশন গ্যাপটা যত বেশি করে আমরা জিয়ে রাখবো এটা আরও বাড়তেই থাকে, এটা কমে না, এটা ক্ষতর মতন, এর ওপরে ওষুধ না লাগালে এটা আস্তে আস্তে ধীরে ধীরে ধীরে ধীরে বেড়ে যাবে। তো কাজেই কখনো সখনো আমার মনে হয়, আমি তোমার সিচুয়েশান জানি না জ্যোৎস্না, তুমি ঠিক কোন সিচুয়েশান থেকে এই কথাটা বলেছো, নিশ্চয়ই তোমার এমন কিছু এক্সপিরিয়েন্স হয়েছে বা হয় প্রতিনিয়ত যেগুলো তোমাকে এই কথাটা বলতে বাধ্য করেছে চুপ কথাকে, কিন্তু তাও আজকের দিনে দাঁড়িয়ে এই 12th of September রাত পেরিয়ে 13th of September আমরা চলে এসেছি, আজকের দিনে দাঁড়িয়ে হয়তো কোথাও একটা চেষ্টা তুমি এখনও চালিয়ে যেতে পারো একটু কমিউনিকেট করা, কোথায় সমস্যাটা হচ্ছে। অনেক সময় কি হয় জানিস তো, বাবা মা আমাদের থেকে একরকমের এক্সপেকটেশান রাখে, আমরা আবার বাবা মার থেকে একরকমের এক্সপেকটেশান রাখি, মানে এক্সপেকটেশানের একটা গ্যাপ হয়ে যায়। ওটা যে সবসময় জেনারেশনাল গ্যাপ তা কিন্তু নয়।
0: না রে, এটা কি হয় বলতো, মানে ওই যে বললাম না যে আমরা সবসময় হয়তো বাবা মাকে ওই মন খুলে সব কথা বলতে পারি না। আজকে ধর তোর আমার সাথে ঝামেলা হয়েছে বা তোর আমার উপর রাগ হয়েছে, তুই আমাকে যতটা ক্লিয়ার কাট এসে বলতে পারবি যে শোন আমার না তোর এটা এটা এটা ভালো লাগেনি, আমার এটা রাগ হয়েছে, আমার আর তোর মধ্যে কমিউনিকেশনটা যত বেটার হবে, বাবা মার সাথে ওই কমিউনিকেশনটা না আমাদের ইন্ডিয়ান সোসাইটিতে হয়েই ওঠে না, কারণ ওই অত সহজভাবে সম্পর্কটাকে তৈরি হতে দেয় না আমাদের চারপাশের সমাজ। এটা বাবা মারও দোষ না পুরোপুরি, বা পুরোপুরি আমাদেরও দোষ না, কিন্তু কোথাও গিয়ে ওই যে চারপাশে সবসময় যে না ওরা তোমার চেয়ে বড়, এবং ছোটোর থেকে আমাদের একটা জিনিস বুঝিয়ে দেওয়া হয় যে কেউ শুধু বড় বলে তাকে সম্মান করবে, মানে সে সম্মানের যোগ্য কিনা সেটা না দেখে, জাস্ট কেউ আমার চেয়ে বয়সে বড় বা সে আমার আগে জন্মেছে বলে আমি তাকে সম্মান করব, এটা যেন কখনো সিচুয়েশনটা না হয়। তুমি যখন কাউকে সম্মান করছো, কেন সম্মান করছো, সে কতটা সম্মানের যোগ্য সেটা জেনে বুঝে তখন তাকে সম্মান করা উচিত।
1: আমাদের বোধহয় এটা বললে ছোট মুখে বড় কথা বলা হয়ে যাবে, কিন্তু তাও যে সমস্ত বাবা মায়েরা শুনছেন, আমার মনে হয় এই সমস্ত ক্ষেত্রে না তাদের দিক থেকে বরফ গলানোটা অনেক বেশি সোজা, যতটা না সন্তানের দিক থেকে কঠিন তাদের দিক থেকে বরফ গলানোটা অনেকটা সোজা। কারণ একজন বাবা মা যদি সত্যি সেই পরিবেশটা বাড়িতে তৈরি করে দেয় যে আয় একটু বস, কথা বল যে কী সমস্যা হচ্ছে, একটু মন খুলে বল যে কী করলে তুই আরেকটু বেটার থাকবি, বা কেন আমাদের মধ্যে অশান্তিটা হচ্ছে, কেন গণ্ডগোল হচ্ছে, কেন দূরত্ব হচ্ছে, এইটুকু যদি একটু কথা বলে মিটিয়ে নেওয়া যায় তাহলে অনেক দূরত্ব অনেক সময় মিটে যায়। আর কিছু কিছু দূরত্ব থাকে যে দূরত্বগুলো আমাদের অ্যাপারেন্টলি মনে হয় এখন খুব দূরত্ব, বা আমাকে বাবা মা ভালোবাসে না, এরম করে, ওরকম করে, সেরকম করে, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মনে হয় সমীকরণটা পাল্টে যায়। আমরা কোথাও একটা রিয়েলাইজ করি যে না, আমি কয়েকদিন আগে যেরকমটা ভাবতাম আজকে আমার সেই ভাবনাটা কিছুটা পাল্টে গেল, আমি হয়তো কোথাও একটা বুঝতে ভুল করছিলাম, তারা আমাকে যেরকম বুঝতে ভুল করছিলেন কিছু গ্যাপ ছিল, আমিও কোথাও একটা গিয়ে তাদেরকে বুঝতে কিছুটা অন্তত ভুল করছিলাম। এই এইটাও সময় জীবন কখনো না কখনো কোনো না কোনোভাবে শিখিয়ে দেয়। তাই হাল ছাড়াটা খুব একটা বুদ্ধিমানের কাজ নয়, তার থেকে বরঞ্চ ওই মনের কথাটা মাঝে মধ্যে শেয়ার করে নিলে অনেকটা ভার কমে যায়। তাই 9903653992 তোমার জন্য, তোমার মনের কথার জন্য সুপ্রীতি আর আত্রেয় খোলা রাখলো। আর এই চুপ কথা শুনতে শুনতে মাঝরাতে একটু রেট্রো গান শুনলে মনে হয় অনেক সময় মনটা অনেক গুণ বেশি হালকা হয়ে যেতে পারে।

না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: 107 FM রেইনবোতে সুপ্রীতি আর আচ্ছয়ের সঙ্গে চুপ কথা চলছে। আজকে সুপ্রীতি আর আচ্ছয় অপেক্ষা নিয়ে কথা বলছে। তোমার অপেক্ষা বা এই মুহূর্তে তুমি কার অপেক্ষায় আছো, কিসের অপেক্ষায় আছো, সেটা 9903653992 সুপ্রীতি আর আচ্ছয়কে লিখে পাঠাও। চুপ কথা, আমার না কোনো কাজে মন বসছে না, কিছু করতে পারছি না, কি করব প্লিজ বলতে পারবে?
2: এটা তো সত্যিই একটা জেনুইন সমস্যা। এই সমস্যাটা মনে হয় আমাদেরও কখনো সখনো এরকম হয়, এবং তখন আমাদের মনে হয় যে একটা চুপ কথা যদি থাকতো তাকে যদি এরকম জিজ্ঞেস করা যেত 9903653992 মেসেজ করে। খুব ভালো করেছো জিজ্ঞেস করেছো, তার কারণ হচ্ছে যে এই যে মন না বসা, আসলে মনটা তো নিজের জিনিস, তাই মনটাকে কখন বসাতে হয়, কখন সেই মনটাকে দৌড় করাতে হয়, সেই কন্ট্রোলটা যখন নিজের হাতে চলে আসে তখন আর কাউকেই জিজ্ঞেস করতে হয় না, তখন নিজের কাছেই নিজের সব উত্তর থাকে। বাট মন বসানোটা কখনো সখনো যে কাজটার উপর আমাদের মন বসে না, আমরা সেই কাজটার উপরে জোর করে মন বসাতে চাই, এবং সেই কারণে মন আরও অনেক মাইল দূরে চলে যায়। মাঝে মাঝে না কিছু কিছু কাজ আছে যে কাজগুলোকে একটু কম করতে হয়, মানে সেটা যদি তোমার নিত্যদিনের এসেনশিয়াল কাজও হয়, সেক্ষেত্রেও আমি বলবো কখনো সখনো সেগুলোর পরিমাণটা একটু কমিয়ে আনতে হয়। দিনের মধ্যে কতক্ষণ তুমি সেটা করছো, বা কত বেশি করে করছো, বা টানা করে যাচ্ছ কি না, এই মাপযোগটাকে একটু অন্যরকম করতে হয়, একটু অল্টারেশন করতে হয়। মনের আর দোষ কি বলো, মন যে সবসময় বসে থাকবে এমন কোনো দাসখত্য সে লিখে দেয়নি, তো কাজেই মন মাঝে মধ্যে চঞ্চলপনা করতেই পারে। কিন্তু ওই যে মন বসানোর টেকনিকটা, সেটা কখনো সখনো কিছু কাজ থেকে ডাইভার্ট করে একটু অন্য কাজ করলে, একটু অন্য জিনিস শুনলে, যে জিনিসটা শুনতে আমার ভালো লাগে, সময় নির্বিশেষে শুনতে ভালো লাগে, বা কোনো একটা সময় আমার এই গানটা শুনতে ভালো লাগে, এই গল্পটা শুনতে ভালো লাগে, এই কথাটা শুনতে ভালো লাগে, FM চ্যানেলে এইটা শুনতে ভালো লাগে, ওইটা শুনতে ভালো লাগে, এটা পড়তে ভালো লাগে, বা এখানে যেতে ভালো লাগে, বা এইটা করতে ভালো লাগে, কারোর সঙ্গে গল্প করতে ভালো লাগে, এরকম অনেক কিছু তো আছে যেগুলো আমাদেরকে কিছু সময়ের জন্য একটু ডাইভার্ট করায়, কিন্তু অনেকটা অক্সিজেন নিয়ে সেটা ফেরত নিয়ে আসে। তার কারণ আমার কি হয়েছিল জানিস তো, আমার যখন ওই বোর্ডসের এক্সাম ক্লাস 10-এ, তার আগে ওই সব কিছু বন্ধ টন্ধ করে দিয়ে, মানে পাশাপাশি আমি যা যা করতাম পড়াশোনার পাশাপাশি সব বন্ধ করে দিয়ে একটা পরীক্ষা পড়া এটার মধ্যে ছিলাম, এবং সেটা করে টেস্টেও পরীক্ষা দিলাম, এবং তারপরে টেস্টের পরে তো আমাদেরকে এমন একটা বুঝিয়ে দেওয়া হয়, বাবা টেস্টে তোমরা কিছুই পড়োনি, কিছুই জানো না, এবারে এই আসল পরীক্ষা, এবারে সমস্ত কিছু তোমাকে পড়তে হবে, টেস্ট কিছুই না, জাস্ট টেস্ট, এবারে আসল পরীক্ষা আসছে, জীবনের সবচেয়ে বড় পরীক্ষা, প্রথম বড় পরীক্ষা। এই কথাটাও কয়েক বছর বাদে বোঝা যায় যে ওটা জীবনের মোটেই একটা বিরাট,
1: হ্যাঁ, কারণ তারপর প্রত্যেক 2 বছর বা প্রত্যেক 1 বছর অন্তর জীবনের সবচেয়ে বড় পরীক্ষা একটা করে আসতে থাকে,
2: হ্যাঁ, এবং সেগুলো সবকটাই বড় পরীক্ষা, তাই জন্য আলাদা করে প্রথম বড় পরীক্ষা, দ্বিতীয় বড় পরীক্ষা, এই কনসেপশনটা দিনে দিনে যখন আস্তে আস্তে ওই পরীক্ষাগুলোর মধ্যে দিয়ে আমরা যাই, তখন সেটা চেঞ্জ হতে হতে থাকে। কিন্তু না, কেউ যদি এখানে মাধ্যমিক পরীক্ষার্থী হয়ে থাকো বা উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী হয়ে থাকো, তুমি শুনছো
1: এখন মাধ্যমিক উচ্চ মাধ্যমিক হয় না,
2: ও এখন তো বা সব
1: সেমিস্টার হয়ে গেছে,
2: আচ্ছা আচ্ছা, 2 বছর করে করে
1: এখন ওদের 6টা করে জীবনের বড় পরীক্ষা, 6টা,
2: ওরে বাবা, এটা কিন্তু আরো বেশি টাফ হয়ে গেছে। না আসলে সেগুলোকে সিরিয়াসলি নিও, সেগুলোকে কখনোই ক্যাজুয়ালি নিও না, কারণ ওগুলো তোমাদের জীবনের পরবর্তী স্টেপগুলোতে বারবার বারবার ফিরে ফিরে আসবে, সেই জন্য ওগুলোকে সিরিয়াসলি নিতে হবে। কিন্তু ওগুলোই সব, ওগুলোর জন্য আর বাকি সব কিছুকে ত্যাগ করে দেবো এরকম ভাবারও কোনো কারণ নেই। আমার যেটা হয়েছিল যে ওই বোধের সময় সব কিছু বন্ধ করে দিয়ে না, আমার একটা সময় ক্লস্ট্রোফোবিক লাগছিল, মানে একটা সময় আমার দম বন্ধ হয়ে আসছিল, আমি ভাবছিলাম এবার আমি কী করবো, আমি কিছু ভেবে পাচ্ছি না। তখন আমি যে পছন্দের কাজটা করি সেটা করতে গেলে আমার হয়তো পড়াশোনা থেকে বা ওই যে ডেলি রুটিনটার মধ্যে আমি ঢুকেছিলাম তার থেকে একটু ডিভিয়েশন হলো, একটু সময় নষ্ট হলো, আমি সেই কাজটার মধ্যে একটু গেলাম, এবং গিয়ে আমি দেখলাম যে আমি যখন ফিরে এলাম আমার যে পড়াটা আগে পড়তে 1 ঘন্টা লাগছিল সেটা 1/2 ঘন্টায় হয়ে যাচ্ছে। তার কারণ আমি কোথাও একটা নিজেকে অনেক বেশি রেজুভিনেট করে, রিচার্জ করে, রিফ্রেশ করে ফিরে এসেছি। সেই কারণে যে কাজটা আমার খুব কঠিন মনে হচ্ছিল, যে কাজে আমার মনে হচ্ছিল আমার মন বসছে না, আমার ভালো লাগছে না, সেই কাজে আমার খুব সহজেই মন বসে যাচ্ছে, তার কারণ আমার মনটা একটু অন্য কিছুর সন্ধান বা ঠিকানা হালকা করে হলেও পেয়েছে। তাই ওই রেজুভিনেশনটা, ওই বৈচিত্র্যটা, এটা কিন্তু অনেক সময় না বসা মনকে খুব সহজে বসিয়ে দিতে পারে।
1: আরেকটা জিনিস সেটা আমি নিজের ক্ষেত্রে এখনও করি, যে কাজটা আমার খুব অপছন্দ, আমার একদম করতে ইচ্ছে করে না, আমি না মনে মনে একটা রিওয়ার্ড সেট করে নিই নিজের জন্য। মানে এই কাজটা শেষ হলে, এই কাজটা যদি আমি শেষ করতে পারি, তাহলে আমি নিজেকে এটা দেবো, বা আমি এটা খাবো, বা আমি এটা করব, মানে আমার পছন্দের কিছু একটা। ঠিক আছে, মোস্টলি সেটা খাওয়া বা কিছু সোনা রিলেটেডই হয়, যে আমি যদি এটা করে নিই তাহলে আমি এটা করব। ওইটা করলে কি হয়, এই যে কাজটা শেষ হওয়ার তাগিদটা আমার মধ্যে বেশি চলে আসে, তো তখন আমি তাড়াতাড়ি তাড়াতাড়ি কাজটা শেষ করে নিলাম। আমি সময়ের এমন কিছু আমার ধ্যান থাকে না যে কত সময় যাচ্ছে, কত কী হচ্ছে, আমি তাড়াতাড়ি কাজটা শেষ করে নিলাম, তারপরে আমি যে রিওয়ার্ডটা ভেবে নিয়েছি সেটা আমি নিজেকে দিলাম। তো এইটা আমার ক্ষেত্রে পার্সোনালি ভীষণভাবে ওয়ার্ক করে, যে আমি এটা করব, এভাবে আমি করি। তো তোমার যেটা তোমার ক্ষেত্রে ওয়ার্ক করবে, এবং অবভিয়াসলি আমাদের প্রত্যেকের মেকানিজম আলাদা হয়, তো কারণ আমি একরকমভাবে ভাবি, আচ্ছা একরকমভাবে ভাবে, তুমি একরকমভাবে ভাববে, তো তোমার ক্ষেত্রে তোমার মনে হচ্ছে যেটা ওয়ার্ক করবে সেটা করে তুমি নিজের মনকে বসানোর চেষ্টা করো। আর মাঝে মাঝে নিজের উপর অত শক্ত না হলেও চলে, মানে মাঝে মাঝে নিজেকে অত এটা আমাকে এক্ষুনি করতেই হবে, এটা না করলে পৃথিবী উল্টে যাবে, এরকমটা না ভাবলেও চলে। সো নিজের উপর একটু ইজি হও, নিজেকে একটু ভালোবাসো।
2: আমাদের একজন অঙ্কের স্যার ছিলেন, তিনি এক এক সময় অঙ্ক করাতে গিয়ে দেখতেন যে সেই অঙ্কটা কিছুতেই আর সলভ হচ্ছে না, হয়তো জাস্ট পড়ানোর শেষের দিকে চলে এসছেন, এবারে তাড়াহুড়ো আছে সবার বাড়ি ফেরার, কিছুতেই অঙ্কটা সলভ হচ্ছে না, তাড়াহুড়ো হচ্ছে, এটা পারছে না, ওটা পারছে না, স্টেপ মিলছে না। তিনি তখন বলতেন, আজকে অঙ্কটা ছাড়, ওটাকে আজকে বাদ দে, একটু টাইম দে, দেখ পরের দিন যখন আমরা পড়তে আসবো এই অঙ্কটা প্রথমে ধরবো, প্রথমেই দেখবি এইটা হয়ে যাচ্ছে, আজকে ওটা বাদ দে, আজকে এটা হবে না। তাই কখনো সখনো জীবনে কিছু কিছু জিনিস হওয়ার নয়, তুমি হাজার জোর করে করতে গেলেও সেটা হবে না, সেখানে মন বসবে না, সেইটাকে তখন সাময়িকভাবে পজ দিতে হবে আর অপেক্ষা করতে হবে ফর দ্য রাইট টাইম, যখন সেটা খুব সহজে হয়ে যাবে।
1: হাই চুপ কথা, আমি শান্তনু, রাত 3টে পর্যন্ত আছি। আমি পূজোর সময় একা একা ঠাকুর দেখি 2003 থেকে, এখন তোরা বলিস, আমি বলি না, আমি একাই দেখতে পছন্দ করি, খুব ভালো লাগে, সবাই আনন্দ করছে দেখে। আমি একটা সুন্দর পৃথিবী দেখতে পাই, পূজো আসছে, তুমি আসছো মা, শান্তনু।
2: শান্তনু, তোমাকে খারাপ রাখাটা পৃথিবীর পক্ষে একটা খুব কঠিন কাজ হতে চলেছে। তুমি খারাপ থাকবে না, তার কারণ তুমি ভালো থাকার একটা দারুণ মন্ত্র শিখে গেছো। তুমি নিজে ঠাকুর দেখতে বেরোচ্ছ, নিজে তাতে খুশি, তোমার মনে হচ্ছে না তুমি একা, এবং তুমি ঠাকুর দেখতে বেরিয়ে এটা রিয়েলাইজ করছো যে তুমি একটা সুন্দর পৃথিবীকে দেখতে পাও যেখানে সবাই আনন্দ করে। ভাই, অন্যের আনন্দ দেখে যে নিজে আনন্দ পায়, অন্যের আনন্দটা যার কাছে একটা সৌন্দর্যের প্রকাশ, তাকে খারাপ রাখা যায়, তার আর কাউকে দরকার হতে পারে? কিংবা যদি আগামী দিনে তোমার হাতটা ধরে কেউ ঠাকুর দেখতে বেরোয়, বা তোমার সঙ্গে কেউ ঠাকুর দেখতে বেরোয়, দ্যাট পার্সন উইল বি লাকি অ্যাজ ওয়েল। তার কারণ সে এমন একটা মানুষের কোম্পানিতে বেরোচ্ছে যে অন্যের ভালো থাকাটাকে সৌন্দর্য বলে কোথাও একটা ক্লাসিফাই করতে পারে। এটা জীবনের একটা খুব সহজ সত্য। আমি কেমন আছি, আমার কি সিচুয়েশন, অন্যের সিচুয়েশনের মতো আমার সিচুয়েশনটা নয় কেন, অমুক 10টা লোকের সঙ্গে বেরোচ্ছে, আমি একা বেরোচ্ছি, বা আমি 2টো লোকের সঙ্গে বেরোচ্ছি, তাই জন্য আমি খুব খারাপ আছি, এই খুঁতখুঁতানি থেকে তুমি যে এত সহজে বেরিয়ে গেছো, এটা একটা বিরাট বড় শিক্ষা। এটা শুধু ঠাকুর দেখতে যাওয়ার জন্য নয়, অনেককে সারা জীবন একা পথ চলতে হয়, কেউ থাকে না তার পাশে, তার হাত ধরার মতো কেউ থাকে না। ইনফ্যাক্ট, তুমি যে দেখার কথা বললে, আমার একজন জীবনের খুব প্রিয় মানুষ, খুব কাছের মানুষ, তিনি জীবনে দীর্ঘ একটা সময় জুড়ে একা একাই ঠাকুর দেখতেন, তার কারণ তিনি সেই সময় ইমিডিয়েট সেরকম সঙ্গী পেতেন না, এবং সেই ঘোরা, সেই সমস্ত এক্সপ্লোরেশনে, কারণ ঠাকুর দেখতে বেরোনোটাও তো একটা কথা, এক্সপ্লোর করা শহরটাকে পুজোর সময়, কারণ আমাদের শহরটা, চেনা শহরটা একদম অন্যরকম হয়ে যায় পুজোর সময়, তাই সেই সময় শহরটা দেখাটা কিন্তু একটা এক্সপ্লোর করা। তাই সেই সময় তিনি বেরিয়ে তার মধ্যে এমন এমন কিছু জিনিস তিনি চিনে গেছিলেন, বুঝেছিলেন, জেনেছিলেন, কিছু কিছু রিয়েলাইজ করেছিলেন, যে তিনি পরবর্তীকালে সেগুলো অন্যদের মধ্যে দিয়েছেন যারা তার সঙ্গী হয়েছে। তিনি একা বেরিয়েছিলেন বলে তিনি বলেছিলেন একবার, যে আমি এক বছর ঠিক করেছিলাম অন্তত একটা দিন হলেও পুজোর সময় ভোরবেলায় ঠাকুর দেখব, সেদিন দুপুরবেলায় বা বিকেলবেলায় বা সন্ধেবেলায় দেখব না, ভোরবেলায় দেখব। ভোরবেলায় ওই চেনা প্যান্ডেলটা, যেখানে সন্ধেবেলায় বা রাত্রিবেলায় ওই ভলেন্টিয়ারদের বাঁশি, ওই পুলিশের লাঠির আওয়াজ, ওই চিৎকার চেঁচামেচি, ওই আলোর রোশনাই, ওই গান, ওই বাজনা, ওই মেলার হই হইটা ওই রকম হয়েছিল, ভোরবেলায় সেই প্যান্ডেলটা কোথাও একটা সম্পূর্ণ পাল্টে গেছে। তখন হয়তো কেউ এসেই পৌঁছয়নি, হয়তো পুরোহিত মশাই জাস্ট এলেন, সেই সময় প্যান্ডেলটা পাল্টে গেছে, আবার মাঝরাত্রি ওই প্যান্ডেলটা দেখলে একরকম লাগবে, সন্ধ্যেবেলা একরকম লাগবে, দুপুরবেলা একরকম লাগবে। তাই পুজোর সময় কলকাতা বা পুজোর সময় তোমার শহর বা পুজোটাকে নানা সময় নানা রকমভাবে ঘুরে দেখার জন্য যদি তুমি সঙ্গী না পাও, তাহলে কখনও সখনও একাও সেটা ট্রাই করতে পারো বা তোমার প্রিয় মানুষের সঙ্গেও ট্রাই করতে পারো। আমার মনে হয় তাতে তুমি কিন্তু একটা নতুন কিছুর সন্ধান পেলেও পেতে পারো।
1: আর জানিস তো, সেলফ ইমপ্রুভমেন্টের জন্য অনেকগুলো এক্সারসাইজ হয়, তার মধ্যে এই একটা হচ্ছে এই পুজোয় একা ঠাকুর দেখতে বেরোনো, বা যে কোনো এই বড় ফেস্টিভ্যালের টাইমে একা ঠাকুর দেখতে একা বেরোনো। এছাড়া ধর, তুই কোনো একটা কফি শপে গেলি বা কোনো একটা ক্যাফেতে গেলি, গিয়ে তোর ফোন না ঘেটে একা ওখানে কিছু অর্ডার করে খেলি এবং বসলি, বসে চারপাশের লোকজনকে দেখলি, অথবা তুই কোনো একটা সিনেমা হলে গিয়ে একা সিনেমা দেখলি, এই যে জিনিসগুলো একা একা করা, এইগুলো না সেলফ ইমপ্রুভমেন্টের ক্ষেত্রে প্রচণ্ডভাবে হেল্প করে। কারণ আমি নিজে এগুলো করে দেখেছি, যে ওই যে একটা সোশ্যাল অ্যাংজাইটি, একটা এ দেখছে কি না, এ কি করছে, এ আমার কথা কি ভাবলো, এ আমার ব্যাপারে কি ভাবলো,
2: বেরিয়েছি তার কেমন লাগছে,
1: যার কেমন তার কেমন লাগছে, এত কিছু মাথায় চলে না তখন, না চারপাশের লোকেদের দেখা।

0: যায়, চারপাশে অনেক কিছু দেখা যায়। মানে আমি তোকে বলছি, তুই একা একা কিচ্ছু না, জাস্ট কোনোদিন একটা র্যান্ডম বাসে উঠে কোনো একটা র্যান্ডম স্টপেজে যাবি, আবার সেখান থেকে চলে আসবি। এই যে যাত্রা পথটা যেটা তুই যাবি, সেখানে তুই এত কিছু দেখবি, এত চারপাশের, সত্যি মানে তোর যে চেনা শহরটা, উৎসব ছাড়া, উৎসবের দিনে তো শহর পাল্টে যায়, আলাদা ব্যাপার, কিন্তু তোর চেনা শহরটা কতটা অচেনা তোর কাছে, শহরের অলিগলিগুলো কতটা অচেনা, সেটা না আরো বেশি করে বুঝতে পারবি।
1: আরে সোলো ট্রাভেলাররা একা একা ঘুরে সারা বিশ্ব জয় করে ফেলছে, কাঁপিয়ে ফেলছে, তারপর সেটা নিয়ে ব্লগ করছে, সেগুলো আবার আমরা দেখছি। তাহলে তোমার মনে হচ্ছে যে তুমি পুজোর সময় সঙ্গী পাবে কি পাবে না, ইত্যাদি প্রবৃতি কিভাবে সেলিব্রেট করবে? শোনো, যদি সঙ্গী না পাও, গো অ্যান্ড সেলিব্রেট ফ্রম দিস টাইম ইটসেলফ, ডোন্ট ওয়েস্ট ইউর টাইম, আর দেরি করো না, সেলিব্রেট করো। দেখো তোমাকে ওই সেলিব্রেশনটা কোনো না কোনোভাবে একটা সঙ্গী জুটিয়ে দেবে, দেখা যাবে ওই সেলিব্রেশনটাই তোমার কাছে নতুন সঙ্গী হয়ে ধরা দিল।
0: রাতের বন্ধু, কেমন আছো? মানুষ চেনা জীবনের দায় কে দায়, আপন কে আপন কে পর বোঝা যায় না। জীবন সব থেকে নাটকের বড় মঞ্চ, চারিদিকে আপ্রাণ নিজের অভিনয় চালিয়ে যাচ্ছে সবাই। শেষ লেখা, কারণ রিচার্জ শেষ, তোমাদের দুই বন্ধু কুহু ও ফারহিনা মেটিয়া বুরুজ থেকে।
1: ওই যে শেক্সপিয়ার বলেছিলেন না, মার্চেন্ট অফ ভেনিসে, বিশ্বটা হচ্ছে একটা রঙ্গমঞ্চ, তাই সেই রিয়েলাইজেশনটা এখন কুহুরও হয়েছে, ফারহিনারও হয়েছে, আমাদের সবার হয়। হ্যাঁ, এই কথা বারবার সাহিত্যে এসেছে, বারবার লেখায় এসেছে, সিনেমায় এসেছে, যে সত্যি আমাদেরকে অভিনয় করে যেতে হয়। ওই অভিনয় করে যাওয়াটাই কোথাও একটা আমাদের কাছে সব থেকে বড় সত্যি। কিন্তু যখন ওই সমস্ত অভিনয় ছেড়ে, মেকআপ ছেড়ে, আলটিমেটলি গ্রিন রুমে এসে মাইক আয়নার সামনে নিজেকে দেখবে, তখন কোথাও মনে হবে যে অভিনয়গুলো কেমন হচ্ছে, আদৌ কি হচ্ছে না ভুল হচ্ছে, ঠিক করতে হবে। কোথায় কি ঠিক করতে হবে, কোথায় কি রিপেয়ার করতে হবে, ওর মধ্যে থেকেই কোথাও একটা খুঁজে বের করে নেওয়া যায়। আর মানুষ চেনাটা তো মানুষের ওপর বিশ্বাস হারানো পাপ, কিন্তু কোথাও মানুষ চেনাটা সব থেকে কঠিন কাজ, অঙ্ক করার থেকেও অনেক বেশি কঠিন কাজ। সেই কঠিন কাজটা কবে সহজ হবে, কীভাবে সহজ হবে, আমরা কেউ জানি না, হয়তো কোনো দিন সহজ হবে না। কিন্তু এই অচেনাকে এক্সপ্লোর করতে করতে কোনো না কোনো একদিন দেখবে অনেক কিছু চিনতে পারছো, অনেক কিছু বুঝতে পারছো, যেগুলো কয়েকদিন আগে ভীষণ দুর্বোধ্য ছিল। তাই তার মধ্যে আগে সাঁতার কাটতে হবে। জলের ধারে দাঁড়িয়ে থেকে সাঁতার শেখা যায় না, সাঁতার শিখতে গেলে জলে পড়তে হয়, হাবুডুবু খেলেও জলে পড়েই সাঁতারটা শেখা যায়।
0: আবার অভিনয়ের ক্ষেত্রে একটা মজার জিনিস কি জানিস তো, আমি এরকম অনেককে দেখেছি যারা রিয়েল লাইফে ক্যারেক্টার প্লে করে, ঠিক আছে, মানে ধর সে সেটা নয়, সেটা তার পার্সোনালিটি নয়, অথচ সে ওই ক্যারেক্টারটা প্লে করে যাচ্ছে, এবং একটা দীর্ঘ সময় ধরে ওই ক্যারেক্টারটা প্লে করতে করতে না সে ওই মানুষটাই হয়ে গেছে, মানে যেটা তার পার্সোনালিটি ছিল না, যেটা কুশমিনকালেও সে ছিল না, সে সেটাই হয়ে গেছে একাধিকবার ওই ক্যারেক্টারটা প্লে করতে করতে। অভিনয় হয়তো তোকে আমাকেও করতে হয় প্রত্যেক দিন, এবং হয়তো তোমাকেও করতে হয়, কিন্তু অভিনয় করতে করতে কোথাও গিয়ে নিজের সত্তাটা যেন হারিয়ে না যায় সেটা দেখো। হ্যালো সুপ্রীতি আত্রেয়দা, আমার মেসেজটা একটু পড়ো প্লিজ, জানি মেসেজটা একটু বড় হবে, তাও লিখছি। আমি রোহিত বলছি কলকাতা থেকে, আমি এখন তোমাদের শো শুনছি, খুব ভালো লাগছে, আজ আবার অনেকদিন পর চুপ কথাতে মেসেজ করলাম। আজকে আমি খুব খুশি, কারণ আজ আমার কলেজের একজন পুরনো ভাই বন্ধু সাথে কথা হলো, ওর নাম সরফরাজ, ওর সাথে প্রায় অনেক বছর কোনো রকম কন্ট্যাক্ট ছিল না আমার, কিন্তু ওর ওয়াইফের প্রোফাইলে ওর কভার ফটো দেখে ওর ওয়াইফকে সোশ্যাল মিডিয়াতে অ্যাড করে রেখেছিলাম, এই আশায় যে কোনো দিন হয়তো ওর সাথে কথা হবে। শেষমেশ আজকে চেষ্টাটা করেই ফেললাম। আজকে আমি খুব খুশি, আরও একটা খুব খুশির খবর পেলাম যে আমার বন্ধুর এক বাচ্চার বাবা হয়ে গেছে। মনে হলো যেন এই তো কদিন আগেই মাত্র আমরা কলেজ পাস আউট করে বেরোলাম, এর মধ্যেই কতটা সময় পেরিয়ে গেল দেখতে দেখতে। আর বেশি কিছু বলবো না, জানি মেসেজটা একটু বড় হয়ে গেল, শুধু এইটুকু বলবো ভাই সরফরাজ, তুই যেখানেই থাকিস না কেন যেন সারা জীবন এভাবেই স্ত্রী সন্তান নিয়ে সুখে শান্তিতে থাকতে পারিস। লটস অফ লাভ ফ্রম রোহিত।
1: রোহিত আর সরফরাজের যদি এরপরে ধরো আরও 10 বছর ফর এক্সাম্পল বলছি কথা না হয়, তাহলে ওই 10 বছর বাদে 11 বছরের প্রথম দিনটায় গিয়েও যদি কথা হয়, ঠিক এই পয়েন্ট থেকে কথাটা শুরু হবে। তার কারণ রোহিত আর সরফরাজ এতটাই কানেক্টেড যে এতদিন বাদে রোহিতের এত ভালো লেগেছে সরফরাজের।

0: গল্প করে, ওর সেটা চুপ কথায় লিখেছে, মন খুলে লিখেছে, এবং সে বলছে যে তুই ভালো থাক, তোকে ভালো থাকতে হবে। ওই এই যে আমার বন্ধু ভালো থাকবে, তাকে ভালো থাকতে হবে, এই এই চাগারটা যখন তোমার মনের মধ্যে কোথাও একটা রয়েছে, তার মানে দেখো তোমরা কিন্তু দুজনে না দুজনের সঙ্গে ভীষণভাবে কানেক্টেড। হয়তো তোমাদের রোজ রোজ যোগাযোগ হয় না, কথা হয় না, মানে সেটা সময়ের নিয়মেই হয় না, বাট ইউ গাইজ আর কানেক্টেড। এই কানেকশনটা মনের মধ্যে কোথাও থাকলে ঠিক যে পয়েন্ট থেকে কনভারসেশনটা শেষ হয় তারপরে সেই পয়েন্ট থেকে শুরু হয়। আর এটা কিন্তু সুপ্রীতি জানিস বন্ধুদের মধ্যে খুব হয়, মানে এখন আমি এটা রিয়েলাইজ করি, অনেক স্কুলের বন্ধু আছে, অনেক কলেজের বন্ধু আছে, খুব স্বাভাবিকভাবেই তাদের সঙ্গে প্রত্যেক দিন দেখা হয় না, কিন্তু পূজোর সময় হয়তো ভিড় প্যান্ডেলে ঘুরবো সেই জন্য একদিন দেখা হলো, কয়েক ঘন্টার জন্য দেখা হলো, কিন্তু সেখানে দেখা হয়ে এমনভাবে কনভারসেশনটা হয়, এমনভাবে ঘোরাঘুরিটা হয়, এমন কিছু আলোচনা হয় যেন মনে হয় এর সঙ্গে তো আমার প্রত্যেক দিন কথা হয়।
1: হ্যাঁ, মানে ঠিক দেখবি তোর মনে হবে যে লাস্ট যখন কথা বলেছিলাম যেখানে আমরা ছেড়ে গেছিলাম কথাটা, তারপর থেকে এক্সাক্ট কথাটা আরম্ভ হচ্ছে, এবং ওই টাইমটা না মনে হয় যে খুব একটা তো টাইম স্পেন্ড হয়নি বা এমন কিছু সময় কেটে যায়নি, এই তো আমার দুদিন আগে এর সাথে কথা হয়েছে। তো কিছু বন্ধুত্ব, কিছু সম্পর্ক আমার মনে হয় এরকম হয় যেগুলো না সময় গেলেও মনে হয় যে সময় যায়নি
0: যায়নি তো। এবং তুমি কি এটা বুকে হাত দিয়ে কখনো বলতে পারবে যে যে লোকগুলোর সঙ্গে তোমার প্রত্যেক দিন কথা হয় তাদের সঙ্গে তুমি খুব কানেক্টেড ফিল করো? তুমি মোটেই কানেক্টেড ফিল করো না। তোমার হয়তো তাদের সঙ্গে চার দিন কথা না হলেও তুমি তাদেরকে মিস করবে না, কিন্তু কিছু মানুষ আছে যার সঙ্গে বহুদিন কথা হচ্ছে না, তুমি কোথাও তাদেরকে মিস হয়তো করছো, বাট যখন থেকে তুমি কথা বলছো তখন থেকে তোমার মধ্যে সব অভাব বোধ কোথায় দূরে সরে যাচ্ছে। একটা এমন সমৃদ্ধি আসে, এমন তৃপ্তি আসে যে সেটা তোমাকে আরও অনেকগুলো দিন ভালো থাকার, একটা অপেক্ষা করার শক্তি দিয়ে যায়। তো এইটা একটা ম্যাজিক, এই মানুষের সঙ্গে মানুষের কানেক্টেড ফিল হওয়াটা একটা কোথাও ম্যাজিক। এই ম্যাজিকটা যখন ঘটে তখন অচিরেই ঘটে যায়। 9903653992 তোমার মেসেজটা হয়তো পরের ম্যাজিকটা তৈরি করতে পারে আজকের চুপ কথায় সুপ্রীতি আর আত্রেয়র সঙ্গে।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: স্টুডিও ক্লকে 1:35:52 আত্রেয়া সুপ্রীতি 107 FM রেইনবোতে চুপ কথা করতে করতে কোথায় ঘড়ি দেড় ঘন্টা তাদেরকে জার্নি করিয়ে দিল। এইরকম অপেক্ষা করতে করতে করতে করতে কখন যে সময়টা কেটে যাবে এবং আলটিমেটলি সেই ভালো সময়টাই চলে আসবে যেটা তুমি ম্যানিফেস্ট করছো, ম্যানিফেস্ট করে চলেছো প্রত্যেক মুহূর্তে, সেটা তুমি বুঝতেই পারবে না। ওই যে বলেছিলেন না রুদ্রনীল ধরতে পারবেন না, সেরকম মাঝে মধ্যে ধরা যায় না। তাই পাওয়ার অফ ম্যানিফেস্টেশন ফর দ্য বেটার টাইম, যে আমার একটা ভালো কিছু হবে, এর পরের দিনটা আরেকটু ভালো হবে, এই পাওয়ার অফ ম্যানিফেস্টেশনটা ভীষণ ভীষণ ভীষণ দরকার। তবে এই পাওয়ার অফ ম্যানিফেস্টেশনের সঙ্গে কিন্তু অতিরিক্ত এক্সপেকটেশনকে গুলিয়ে ফেলো না, মানে সবসময় আমার সঙ্গেই বেস্টটা হবে বা আমি নিজে সেই এফর্টটা দেবো না অথচ কালকের দিনটা আমার খুব ভালো হবে, আমি এটা করে ফেলতে পারবো, আমি নিজে পড়লাম না অথচ আমার পরীক্ষার রেজাল্টটা খুব ভালো হবে। এই এক্সেসিভ এক্সপেকটেশনটা কিন্তু সবথেকে বড় হতাশার কারণ, যে হতাশাটার সঙ্গে অপেক্ষার একটা চিরকালের দুশ্মনী আছে। তাই জন্য ওই দুটোকে এক প্লেনে আনা যাবে না, নিজের কাজ নিজের চেষ্টা করা, তারপরে ম্যানিফেস্ট করা যে আমার সঙ্গে ভালো একটা কিছু হবে। সেটার জন্য ঘড়ির কোনো সময় দেখে পার্টিকুলারলি ম্যানিফেস্ট করার দরকার আছে কি না আমি

0: যদি আমি বলি যে আমার সাথে ভালো কিছু হবে বা আমার সাথে ভালো কিছু হচ্ছে, আমি যতক্ষণ না নিজে বিশ্বাস করব যে আমার সাথে ভালো কিছু হচ্ছে, ততক্ষণ না আমার সাথে ভালো কিছু হবে না। তো নিজে যেটা, নিজের যে ভালোটা চাইছি সে ভালোটার উপর বিশ্বাস করাটা সবচেয়ে বেশি দরকার। কারণ যে মুনি ঋষি যেই বলে গেছিল না কেন যে বিশ্বাসে মিলায় বস্তু, সে বড্ড সত্যি কথা বলে গেছিল। হ্যালো চুপ কথা, কেমন আছো? দাদা ভাই দিদি ভাই তোমরা সবাই কেমন আছো? আমি রূপান্তর দুর্গানগর থেকে লিখছি। আমি আবার চুপ কথাতে তোমাদের সাথে আড্ডা দিতে এসেছি। আমার বন্ধু কাম অফিস কলিগ সুভাষ ডাকুয়ার ছেলে, সমৃদ্ধ ডাকুয়ার অন্নপ্রাশন 21শে সেপ্টেম্বর সুভাষ ডাকুয়ার ছেলে সমৃদ্ধ ডাকুয়ার অন্নপ্রাশন 21শে সেপ্টেম্বর। আজ আমি ছোট্ট সমৃদ্ধর জন্য একটা কবিতা তোমাদের সাথে শেয়ার করতে চাই। আমাদের সবার প্রিয় এই অনুষ্ঠানটির মধ্যে দিয়ে তোমরা ওকে আশীর্বাদ করো এবং অবশ্যই পড়ো। আচ্ছা, অনেক বড় একটা কবিতা লিখেছো তুমি, ঠিক আছে পড়ছি। প্রথম অন্নের শুভক্ষণে ফুটুক হাসির ফুল, আশীর্বাদের আলোয় ভরে উঠুক তোমার কুল। মায়ের স্নেহ বাবার ভালোবাসা থাকুক চির সাথী, সুখে শান্তিতে ভরে উঠুক জীবনের প্রতিটি রাতি। জ্ঞানে গুণে বড় হও, স্বপ্ন ছুঁয়ে যাও আকাশ, মানবতার পথে থেকো সদা, হৃদয় রেখো বিশ্বাস, ঈশ্বরের কৃপায় জীবন হোক আনন্দে সমৃদ্ধ। শুভ অন্নপ্রাশন তোমায়, তোমার ভবিষ্যৎ হোক শুভ ও সমৃদ্ধ।
1: সমৃদ্ধর অন্নপ্রাশনে রূপান্তর, তুমি এই কবিতাটা ওকে সুন্দর করে নিজের হাতে পারলে লিখে ওকে গিফট করবে। কারণ আমার মনে হয় তুমি যে এরকম সুন্দর করে লিখতে পারো একটা অন্নপ্রাশন নিয়ে কবিতা, এইগুলো না আস্তে আস্তে হারিয়ে যাচ্ছে রে ভাই। তার কারণ হচ্ছে সুপ্রীতি, জানিস তো আগেকার দিনে না বিয়ে অন্নপ্রাশন, অন্নপ্রাশনের ঠিক কথা অ্যাপ্লিকেবল ছিল, বিয়েতে হাতে লেখা গিফট দিত এবং বই দিত মানুষ, জন্মদিনে তো দিতই। মানে আমাদের ছোটবেলায় আমরা জন্মদিনের গিফট মানে বই কিন্তু জানতাম বেশি,
0: এবং বিয়ের তত্ত্বে বই যেত,
1: বিয়ের তত্ত্বে বই যেত। এবং এরকম অনেক বই আছে আমার বাড়িতে, আমি দেখেছি আমার মা বাবার বিয়ের সময় গিফট দেওয়া হয়েছে, পরে সেগুলো খুলে দেখেছি সেটা কিন্তু ওই বিয়েতে গিফট দেওয়া। এবং সেখানে সুন্দর করে প্রথম লাইনে বা প্রথম পাতায় সুন্দর করে একটা কবিতা লেখা রয়েছে। আর এই কবিতাগুলো, এগুলো যে কী সম্পদ হয়ে থাকে সে বোঝার না। আমি জানি না এখনও ওই বইটা বেরোয় কি না, একটা বিখ্যাত বই বেরোতো আগে আমাদের ছোটোবেলায়, ওটা ছিল, সেই বইটার নামটা আমি এখানে বলতে পারবো না কারণ সেটা একটা পার্টিকুলার ব্র্যান্ডিং হয়ে যাবে। কিন্তু সেই বইটার বিষয়বস্তু এটাই ছিল যে শৈশব থেকে বড় হওয়ার বিভিন্ন মুহূর্তের ছবি, লেখা, ঘটনা, দিন, ক্ষণ ইত্যাদি নোট করে রাখা। তো এখন আমরা সব কিছু সোশ্যাল মিডিয়াতে করছি, অ্যালবাম বানিয়ে নিচ্ছি, সেখানে এটা দিচ্ছি, ওটা দিচ্ছি, সেটা দিচ্ছে, এবং আমরা ভাবছি সেটা রয়ে যাবে, ভালো কথা। কিন্তু কোথাও একটা ওই আটপৌরে হাতে লেখা জিনিস, যেটা বহু বছর বাদে পাতা উল্টে উল্টে দেখলে মনে হবে সত্যি এটা আমি ছিলাম, আমার মা এটা করেছিল, আমার মা ওইরকম একটা বই রেখেছিল এবং সেই বইটার মধ্যে আমার জীবনের নানা মুহূর্ত ছোটোবেলা থেকে তুলে ধরা ছিল। আর এই কবিতার কথাতে মনে পড়ে গেল, আমার মায়ের জীবনে দুটো কবিতা বড় ইম্পর্ট্যান্ট। সেই দুটো কবিতা আমার মা আলমারির লকারে চিরকাল রেখে দিয়েছে, এখনও সেটা সযত্নে রয়েছে। একটা কবিতা হচ্ছে, আমার মা প্রথম যখন স্কুলে চাকরি পেলেন সেই চাকরিটা ছিল ডেপুটেশন টিচার হিসাবে, কারণ তখন এটা আমি যে সময়কার কথা বলছি সেই সময় ডেপুটেশন টিচার হিসাবে কিছু সময়ের জন্য চাকরি করা যেত, কয়েক মাসের জন্য, তারপরে তাদেরকে সেটা ছেড়ে দিতে হতো, তারপরে অন্য জায়গায় চাকরি পেলে তার আবার চলে যেতেন। সেই ডেপুটেশন হচ্ছে আমার মায়ের জীবনের প্রথম জব, এবং সেইখানে গিয়ে সেটার মেয়াদ ছিল মাত্র 10 মাস, কিন্তু যেহেতু সদ্য মাস্টার্স ডিগ্রি করে তিনি স্কুলে জয়েন করছেন, সেহেতু সেই সময় তিনি না ছাত্রীদের মধ্যে ভীষণ জনপ্রিয় হয়ে গিয়েছিলেন, কারণ ওরা খুব কানেক্ট করতে পারতো, অনেক অন্যান্য টিচাররা অনেক বয়স্ক, তাদের সঙ্গে অতটা কানেক্ট করা যায় না, কিন্তু মায়ের সঙ্গে খুব কানেক্ট করতো, 80s সময়কার কথা বলছি আমি, তো সেই সময় খুব কানেক্ট করতে পারতো। এবং তাদের সঙ্গে না মায়ের একটা অদ্ভুত বন্ধুত্ব হয়ে গেছিলো, মানে তারা বাড়িতে চলে আসছে, সরস্বতী পুজোয় চলে আসছে, ইলিশ মাছ খাচ্ছে হই হই করে, সে একটা অন্যরকম ব্যাপার। তো যেদিনকে মা স্কুল ছাড়ছে এবং তার সঙ্গে আরও কিছু কলিগ যারা ওই ডেপুটেশনে ছিলেন, তারা যেদিনকে স্কুল ছাড়ছেন সেদিনকে একতলা থেকে তিনতলা পর্যন্ত মেয়েরা কান্নাকাটি করছে, দৌড়দৌড়ি করছে, প্রিন্সিপাল এসে বললেন তোমরা একটু যাও নইলে মেয়েদেরকে সামাল দেওয়া যাচ্ছে না। তা সেই রকম মাকে ওই আগেকার দিনে রাজরাজাদের যেরকম চিঠি লিখে দিত না লম্বা কাগজে, সেরকম একটা আর্ট পেপারকে ওরকম লম্বা সরু করে কেটে মাকে ওরা একটা সুন্দর করে কবিতা আকারে চিঠি লিখে দিয়েছিল, আর তারপরে সেটাকে আবার ওইরকম রোল করে একটা মার্বেল পেপার দিয়ে মুড়িয়ে দিয়েছিল। বিশ্বাস করবি না সুপ্রীতি, সে জিনিস এখনও মায়ের আলমারিতে রয়েছে, ওই সেম মার্বেল পেপারটা রয়েছে, আমি এটা বলছি অন্তত 30 বছর হয়ে গেছে, ওই সেম মার্বেল পেপারটা রয়েছে, মার্বেল পেপারটা ছিঁড়ে ছিঁড়ে গেছে, থাকে না না, কিন্তু মা কি সযত্নে ওটাকে আবার একটা ব্যাগের মধ্যে করে চিরকাল রেখে দিয়েছেন, আমি এখন সেগুলোকে যত্ন করে রেখে দিচ্ছি। তার কারণ আমার মা চিরকাল বলেছেন, আমার আলমারিতে সোনাদানা থাকুক না থাকুক, কোনোদিন

0: খুব বেশি ছিল না, কিন্তু এই জিনিস আমার কাছে দুর্মূল্য। আর একটা কবিতা, সেটাও ওই আমি জন্মানোর পরে আমার মায়েরা খুব ক্লোজ বান্ধবী আমাকে আর আমার মাকে ডেডিকেট করে লিখে দিয়েছিলেন, সেটা আমি অনেক বড় হয়ে পরে পড়েছি, কিন্তু সেই কবিতাও মা খুব যত্ন করে ভালো করে রেখে দিয়েছিলেন। পৌলমী চট্টোপাধ্যায় একবার বলেছিলেন, সৌমিত্র চট্টোপাধ্যায়ের মেয়ে, যে প্রত্যেক জন্মদিনে তাকে এবং তার ভাইকে সৌমিত্র চট্টোপাধ্যায় চিঠি লিখে বা কবিতা লিখে উপহার দিতেন। এর থেকে বড় গিফট কি হতে পারে?
1: এইগুলো খুব ইম্পর্টেন্ট। মানে তুই এটা বললি বলে আমার মনে পড়লো, আমার মায়ের কাছে না একটা ফাইল ছিল, ওখানে মা প্রত্যেক টিচার্স ডেতে যে হাতে করা কার্ডগুলো পেত, বা অনেক সময় এটা হয়েছে ভ্যালেন্টাইন্স ডেতে আমার বাবা হয়তো হাতে করে কোনো কার্ড নিয়ে এসেছে, বা মায়ের জন্মদিনে কোনো কার্ড নিয়ে এসেছে, সেই হাতে লেখা কার্ডগুলো না মা ওই ফাইলে রেখে দিত, এবং ওই ফাইলটা তুই যেরকম বললি যে লকারে রাখা, আজ অবধি আমার বাড়ির আলমারিতে রাখা আছে এবং একই অবস্থায় রাখা আছে। মানে ওইগুলোকে মা বোধহয় মানে কি বলবো, গুপ্তধনের মতো করে আগলে রাখতো, এবং আমিও চেষ্টা করি আমি যতটা সম্ভব ওগুলোকে যত্নে সযত্নে রাখার, বা যতটা ওগুলোকে রিস্টোর করে ফেলে রাখা যায়, ঠিকঠাক করে রাখা যায়। তো এই জিনিসগুলো না, এই ছোট ছোট হাতে লেখা জিনিসগুলো যারা দেয়, আমি জানি না তারা হয়তো কত কি ভেবে দেয় বা কি মনে করে দেয়, কিন্তু যাদের দেয় আমার মনে হয় যে তারা ধন্য হয়ে যায় যে আমার জন্য কেউ হাতে লিখেছে। মানে আমার জন্য যদি কেউ হাতে আজকে দু লাইনও লেখে আমার মনে হবে সেটা অনেক। তো যাই হোক, পরের মেসেজে যাই। হাই চুপ কথা, আজ রাত্রে তোমাদের শুনছি, খুব বেশি লোডশেডিং হচ্ছে, সাধারণত এত হয় না কিন্তু আজ হচ্ছে। তালপাতার পাখায় হাওয়া উপভোগ করতে করতে একটু ছোটবেলার কথা মনে করছি, বিরক্ত হচ্ছি না খুব একটা, এটাও দরকার বোধ হয় একটু, যান্ত্রিকতা থেকে কিছুক্ষণ না হয় বাস্তবিকই 90s ফিরে গেলাম।
0: হ্যাঁ, মানে কখনো কখনো কোনো এক সময়ের কিছু একটা না পাওয়া খুব টক্সিক হয়ে যায় ঠিকই, কিন্তু আবার অনেক দিন বাদে ফ্ল্যাশব্যাকে গিয়ে মনে হয় ওই না পাওয়াটার মধ্যেও কোথাও একটা ভালো ছিল।
1: হ্যাঁ, এবং এই তালপাতার পাখাটা পড়তে গিয়ে আমি হাসলাম, তার কারণ হচ্ছে আমার হুট করে চোখের সামনে ফ্ল্যাশব্যাক ভেসে উঠলো যে ওই ছোটবেলায় গরমকালে দেখবি, আগে গরমকালে রাতের দিকে খুব লোডশেডিং হতো, তো ওই সময় না এইরকম বাড়ির বাইরেটায় অনেকে বাইরেটায় বসে না, মানে ধর প্রতিবেশীরাও বাইরে বসে আছে এবং অনেকে বাইরে একসাথে বসে তারা গল্প করছে, যতক্ষণ না কারেন্ট আসছে গল্প করছে, পরের দিন হয়তো সকালে স্কুল আছে, আর তখন আমরা না এত মানে এত লেট করেও ঘুমোতে যেতাম না, তখন আমরা 11টা 12টায় ঘুমোতে চলে যেতাম। তো ওই সময়টা আমার মনে আছে, ওই বাইরে ওই মাঝরাতে বসে গল্প করা, বা এই চারটে কথা হচ্ছে, কালকে কি রান্না করবে সেই গল্প হচ্ছে, বা বাবাদের মধ্যে হয়তো নিজস্ব কিছু গল্প হচ্ছে, ওই মোমেন্টটা আমি এক মুহূর্তের জন্য ওই তালপাতা কথাটাই আমার একদম চোখের সামনে ভেসে উঠলো, কারণ ওই সময় বাবা ওই কনস্ট্যান্ট তালপাতার পাখা দিয়ে হাওয়া করতো।
0: ঠিকই, আমার মা ঠাকুমা এদের সব ইমেজগুলো ভেসে উঠছে, মানে আমরা ছোটবেলায় আজকে এসি ছাড়া আমাদের প্রাণ অষ্টাগত হয়ে যাচ্ছে, আমরা কমপ্লেন করতে শুরু করে দিই এসি ছাড়া, কিন্তু আমরা কি ছোটবেলায় সত্যি আমরা যে সময়টা বড় হয়েছি এসি টেসিগুলো এতটা কি সহজলভ্য ব্যাপার ছিল? ছিল না, কিন্তু
1: এসি এত ছিল না, এত এত এসির প্রচলন ছিল না,
0: মানে প্রয়োজনও বোধ হয় পড়তো না,
1: প্রয়োজনও পড়তো না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। কারণ তুই তুই এখনো ভেবে দেখ না, মানে গরমকালের এই এই টাইমটা, এই যে বর্ষাকাল থেকে শরৎকাল আসার যে টাইমটা, এই সময় একটা অদ্ভুত হাওয়া দিত, মানে ওই পুজো পুজো গন্ধবালা একটা হাওয়া হয় না, একটা অদ্ভুত হাওয়া দিত, মানে আমি এখন তোকে বলছি, বলতে বলতে আমার মনে হচ্ছে আমি ফিল করতে পারছি ওটা। তো যাই হোক, নস্টালজিয়ার কথা আর বেশি বলে লাভ নেই। সুমিত সোনারপুর থেকে লিখছো, এই মুহূর্তে এমন একজনের অপেক্ষাতে আছি যাকে ছোট থেকেই বন্ধু ভাবি, বাট হঠাৎ তার প্রতি একটা অন্যরকম ফিলিংস বেড়েই চলেছে, বাট হয়তো কোনোদিন তাকে বলা হয়ে উঠবে না বা বলতে চাইও না, তারপরও অপেক্ষা বা ইচ্ছে আছে যদি তার মনও হঠাৎ করে আমার প্রতি ফিলিংস আসে। যাই হোক, এসব ফিলিংস আসলে এখন ভয় লাগে পাস্টের কারণে, তাও সবাই ভালো থেকো, তোমরা সাবধানে ফিরো।
0: আচ্ছা সুপ্রীতি, এই সমস্ত ফিলিংস কিংবা যে ধরনের ফিলিংসের কথা আমাদেরকে বলেছে, সেই ফিলিংস আসার প্রথম শর্তটাই কি বন্ধুত্ব নয়? বন্ধুত্ব ছাড়া ওই ফিলিংস এলে তো মুশকিল।
1: বন্ধুত্ব ছাড়া ফিলিংস এলে মুশকিল, কিন্তু কি জানিস তো বিষয়টা, এখানে একটা আবার ব্যাপার আছে, অনেক সময় না বিষয়টা যেই দ্বিপাক্ষিক হয় না, তখন না বন্ধুত্বটা নষ্ট হয়ে যাওয়ার খুব চান্সেস থাকে,
0: ভয় থাকে
1: এবং চান্সেসও খানিকটা থাকে। যে কারণ কি বলতো, একবার তুই জেনে গেলি ধর যে তোর কারোর প্রতি একটা শুধু বন্ধুত্বের ভাব রয়েছে, তার তোর প্রতি যে ভাবটা রয়েছে সেটা বন্ধুত্বের চেয়ে একটু বেশি কিছু, এবং সে তোকে সেটা জানিয়েছে, তারপর তোরা বলি ঠিক আছে চলো লেটস বি নর্মাল লেটস বি ফ্রেন্ডস, কিন্তু তারপরেও আমার মনে হয় যে সম্পর্কটা না আর ওই আগের মতো সহজ হয়তো হয়ে ওঠে না, এবং সেটার জন্য কোথাও গিয়ে আমরাই দায়ী, কারণ আমাদের মাথায় এটা ছোটোবেলার থেকে ঢুকিয়ে দেওয়া হয় যে বন্ধুত্ব আর প্রেম দুটো আলাদা জিনিস এবং দুটো কখনো এক হতে পারে না, একসাথে কো এক্সিস্ট করতে পারে না। বিশ্বাস করো, তুমি কাউকে ভালোবাসলেও সে তোমার বন্ধু থাকতে পারে, সে যদি তোমার প্রেমিক বা প্রেমিকা নাও হয় তবু সে তোমার বন্ধু থাকতে পারে, কারণ ভালোবাসাটা আমার মনে হয় এমন একটা অনুভূতি না, যেটা না এই শর্ত এই এত কিছু এসবের অনেক ঊর্ধ্বে, তো কোএক্সিস্ট করতে পারে।
0: আর জীবন খুব সহজ নয় সেটা যেরকম সবাই জানে, সেরকমভাবে মাঝে মাঝে একটু ছোটোবেলা আমাদেরকে অনেক কিছু বড় কিছু শিখিয়ে দিতে পারে। তার কারণ এই যে ছোটোবেলায় যখন সাইকেল চালাতে শিখেছিলাম, তখন সাইকেল চালাতে শিখে বা সাইকেল চালানো শেখার সময় পড়ে যায়নি এরকম লোককে মনে হয় আতশ কাঁচ দিয়ে খুঁজে বের করতে হবে, যে যে কোনো দিন পড়ে যায়নি সাইকেল চালানো শেখার সময়, কোনো না কোনো দিন হয়তো পড়েছে, কম পড়েছে, বেশি পড়েছে, লেগেছে, কম লেগেছে, কিন্তু তা বলে পরের দিন আর সাইকেলটা নিয়ে বেরোবো না বা আর আমি সাইকেল চালানো শিখবো না, ব্যালেন্স করাটা শিখবো না, এই মনোভাবটা ছোটোবেলায় মনের মধ্যে কোথাও আসে না। পড়ে গেছি আবার শিখবো, বড়রা বলে চল চল খেলবি কিচ্ছু হবে না, সাইকেল চালাবি কিচ্ছু হবে না, আবার পড়বি আবার উঠবি, এরকম করতে করতে একদিন শিখে যাবি। তাই কোনো পাস্টের টক্সিসিটিকে না মনের মধ্যে জিয়ে না রাখার চেষ্টা করাটাই সব থেকে বেশি ইম্পর্টেন্ট, কারণ যত তুমি টক্সিসিটিগুলোকে জিয়ে রাখবে মনের মধ্যে, জানবে নেগেটিভিটিসগুলো না অনেক আগে আগে মনের দখল নিতে পারে, পজিটিভিটির কিন্তু পরীক্ষাটা অনেক কঠিন, পজিটিভিটি সহজে মনের মধ্যে আসে না, নেগেটিভিটিটা হুট করে মনের মধ্যে ঢুকে যায়, আর যখন ঢুকে যায় তখন সেটা থেকে বেরোনোটা খুব মুশকিল। তাই জন্য কোনো নেগেটিভিটির স্মৃতিকে বহন করে আগামী দিনের ভালো কিছু আসার অপেক্ষাটাকে নষ্ট করো না, যেটা হয়ে গেছে সেটা খারাপ ছিল, পরেরটা ভালো হবে না কে জানে।
1: দাদা ও দিদি তোমরা কেমন আছো? অনুষ্ঠান খুব ভালো হচ্ছে, চালিয়ে যাও, আমি আছি তিনটে পর্যন্ত। রাখি পূর্ণিমার দিন এলেই আমার মনটা খুব খারাপ হয়ে যায়। 2019 সালে রাখির দিনে আমার প্রাক্তন আমাকে রাখি পরিয়েছিল, তার সাথে রিলেশন হয়েছিল 5 মাস, তারপর তার সাথে ব্রেকআপ হয়ে গেছিলো, তারপর যোগাযোগ ছিল না 6 বছর। তারপর আমি হঠাৎ একদিন মেসেজ করলাম, তারপর সে রিপ্লাই করলো, কিন্তু সে রিপ্লাই করলো বুঝতে পারছি, কিন্তু তোকে তো বুঝতে হবে যে আমাদের এক হওয়া কখনোই সম্ভব নয়, আমাদের দুজনের পৃথিবী দুরকম, আর মানুষের সব চাওয়া কি সবসময় এক জীবনে পূর্ণ হয়? ভালোবাসা মানে কি শুধু কাঙ্ক্ষিত মানুষটিকে পাওয়া? মানুষটা ভালো আছে দেখে ভালো থাকতে পারাও তো ভালোবাসা নাকি? আমি আগেই জানতাম যে আমাদের সম্পর্কটা কোনোদিন পূর্ণতা পাবে না, কিন্তু কেন জানি না তখন তোকে হ্যাঁ বলেছিলাম, ভুলটা আমারই। আমার না হয় আমার নাটা যদি নাই থাকতো তাহলে হয়তো এত কাণ্ড হতো না, পারলে ক্ষমা করিস। আর আমার বাবা মা যেটাতে খুশি আমিও তাতেই খুশি, বাবা মাকে কাঁদিয়ে কখনো সুখী হওয়া যায় না। আচ্ছা, সো ভুলে যাওয়াটাই বেটার অপশান, বারবার কল মেসেজ করিস না প্লিজ, কারণ আমার উত্তর নাই থাকবে। তারপর আমি একদম চুপ করে গেছিলাম। তারপর হঠাৎ কাল দেখলাম সে আমাকে ইনস্টাগ্রামে ফলো করছে, তো এখন কি করব? বাঁকুড়ার জয়পুর রাজগ্রাম থেকে শ্যামাপ্রসাদ পাল, কাজের সূত্রে সিকিমের রোংথাংয়ে থাকি।
0: শ্যামাপ্রসাদ, শ্যামাপ্রসাদ তো ইনস্টাগ্রাম কিংবা ফেসবুক কিংবা হোয়াটসঅ্যাপে যে কজন তোমার সঙ্গে কানেক্টেড আছে তারা কতটা তোমার সঙ্গে কানেক্টেড? ওই সোশ্যাল মিডিয়াটুকুই তো, ওই অবধি তো। তাহলে ঠিক সেই লিস্টের মধ্যে এই মানুষটিকেও কি তুমি ধরতে পারবে ইজিলি? তোমাকে আমি ফলো ব্যাক করতে বলছি না, তোমার যদি ভালো না লাগে তুমি ফলো ব্যাক তাকে করো না, দরকার নেই করার, কিন্তু তোমার যদি নিজেকে ভালো রাখতে হয় তাহলে সবসময় যে সেটা তাকে ব্লক করেই রাখতে হবে এরকম কোনো ব্যাপার তো নেই। সে তোমাকে ইনস্টাগ্রামে ফলো করেছে, সে কোথাও তোমার সঙ্গে হালকা হলেও কানেক্টেড থাকার একটা চেষ্টা করছে, একটা এফর্ট দিচ্ছে, এটাই যে অন্যদিকে মোড় নেবে এর যেমন কোনো গ্যারেন্টি নেই, আবার এটা তোমাকে খুব বেশি প্রভাবিত করবে কিংবা ইনফ্লুয়েন্সড করবে এরকমভাবেও নিজেকে গড়ে তুলো না। কাজেই তোমাদের মধ্যে যে জিনিসটা ওয়ার্ক করেনি সেই জিনিসটাকে সেখানেই ফুল স্টপ দিয়ে, সেখানেই সেই জিনিসটার ইতি টেনে দিয়ে এবারে সামনের দিকের কথা ভাবো। তোমার উল্টো দিকের মানুষটাও যেমন ভেবে নিয়েছে, সে যেমন একটা স্ট্রং ডিসিশন নিয়েছে, তোমাকেও সেই স্ট্রং ডিসিশনটা নিতে হবে। কিন্তু তা বলে সেই মানুষটি তোমার মন থেকে চিরকালের মতো ডিলিট হয়ে যাবে, এটা হতে পারে না। আমাদের মনটা কম্পিউটার সিস্টেম নয় যে সেখান থেকে পারমানেন্টলি ডিলিট করে দেওয়ার কোনো অপশান রয়েছে, অন্তত আমার সেটা জানা নেই। কিন্তু কোথাও সাময়িকভাবে কিছু মানুষকে, কিছু রোল থেকে আমাদেরকে সরিয়ে দিতে হয়, তা না হলে সামনের রাস্তাটা ভীষণ ভীষণ ভীষণ কঠিন হয়ে যায়। সেই কঠিন রাস্তাটায় না গিয়ে কম্পারেটিভলি সহজ রাস্তাটায় যাওয়াটাই তো আমাদের উচিত। কাজেই সেইটার দিকে বরং বেশি করে মন দাও। মুভ অনটা মাঝে মধ্যে কিন্তু দরকার, তা বলে টক্সিসিটিটা রেখে নয়। যে মানুষটার সঙ্গে ওয়ার্ক করেনি বিষয়টা, তার প্রতি অহেতুক কোনো টক্সিসিটি রেখো না। ঠিক তাকে তোমার প্রাক্তন সময়ের ওই ভালো স্মৃতির একজন অংশীদার হিসেবেই রেখে দাও, যার সঙ্গে আগামী দিনে এগোনি বলে হয়তো ভালোই হয়েছে এরকম একটা ভেবে নাও, কারণ পরের দিনটা হয়তো আরও অনেক বেটার কিছু হতে পারে। বলা যায় না, জীবনের হয়তো তোমার জন্য আরও অনেক বেটার কিছু প্ল্যান করা রয়েছে যেটা এখন তুমি বুঝতে পারছো না।
1: হাই চুপ কথা, কেমন আছো তোমরা দুজনে? মনে হয় এই প্রথম চুপ কথা হচ্ছে আত্মীয়তার সাথে। আত্মদাকে ভাই বললাম, জানি না তুমি আমার থেকে বড় কি ছোট, তো চুপ কথা করতে কেমন লাগছে আজকে? আর কেমন আছো সুপ্রীতি দি, আমাকে চিনতে পারবে কি না জানি না, সৌরভ মেটিয়া বুরুজ থেকে বলছি। আজই ভেবেছিলাম কোনো টেক্সট করব না, বাট আমরা যে শুনছি, শুধু আমরা না আরও কত লোক যে শুনছে, সেগুলো যদি আমরা একটা ছোট্ট মেসেজের মাধ্যমেও তোমাদের পাঠাই, অন্তত তোমরা বুঝতে পারবে যে তোমাদের কথাগুলো কত কত মানুষ শুনতে পাচ্ছে, সেইটা জানানোর জন্যই এই রেসপন্সটা করলাম। যাই হোক, আজকে আর বেশি কিছু বলবো না, ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে বাড়ি ফিরো। আর আজকে তো আমি তোমাদের সাথে নটা থেকেই ছিলাম, আছি, থাকবো তিনটে অবধি। একটু আগে যিনি বললেন না যে একা একা ঠাকুর দেখি, আর তুমি কথাটা বললে না আত্মদা, সত্যি বলছি আমিও তখন ওই লুপটার মধ্যেই ছিলাম, বের হওয়ার চেষ্টা করছি কিন্তু এখনো সম্পূর্ণরূপে বের হতে পারিনি। তো দেখো, যেটা একটু আগে আত্রেয় বলছিল যে যে লুপটা রয়েছে, যে নিজের সাথে নিজের বসে থাকার, নিজের সাথে নিজের সময় কাটানোর যে লুপটা, সেইটার মধ্যে যদি তুমি একবার আসতে পারো, তাহলে দেখবে বাকি আর কোনো লুপে তুমি বেশিক্ষণ থাকবে না। এবং এই যে নিজের সাথে সময় কাটানোটা খুব দরকার, জানো তো, মানে প্রত্যেকটা দিনে, এই আজকে শুরুর থেকে বলছি না যে দিনের শেষে নিজেকে জিজ্ঞেস করাটা যে আমি কেমন আছি, দিনের শেষে নিজের কাছে এসে একটু বসা, দিনের শেষে নিজের সাথে দুটো কথা বলা, এগুলো খুব দরকার। এবং যদি তোমার হাতে সময় থাকে, তাহলে সত্যি কোনো এক ক্যাফেতে বা কোথাও একটা গিয়ে নিজের ফোন না ঘেটে একা মিনিট দশেক, মিনিট পনেরো বসে দেখোই না কেমন লাগছে।
0: আসলে একা থাকা মানেই যে একা থাকা নয়, এটা সব থেকে বড় একটা সত্যি। এবং সেটা না শাওন বারাসাত থেকে আবার একবার রিইনস্টেট করে দিয়েছে, তার কারণ শাওন বলেছে একা একা কোনো কাজ করার আলাদাই মজা। কারোর কথা ভাবতে হয় না, কারোর জন্য অপেক্ষা করতে হয় না, কারোর ভালো মন্দ ইত্যাদি দেখতে হয় না, সবচেয়ে বড় কথা এক্সপিরিয়েন্স কারোর সাথে শেয়ার করতে হয় না। এই যেমন আমি একা ঠাকুর দেখতে বেরোনো থেকে শুরু করে একা ঘুরতে যাওয়া সব করে ফেলেছি, কিন্তু এসবের মাঝে একটা এক্সপিরিয়েন্স হয়তো কোনো দিনও কেউ কল্পনাতেই আনতে পারবে না, সেটা হলো পুরো সিনেমা হলে আমি একা বসে সিনেমা দেখেছি। শুধু তাই নয়, আমার একা থাকা সত্ত্বেও পুরো মুভিটাই চালিয়েছে।
1: এইটা এইটা হচ্ছে আসল বিষয় যে তুমি একা থাকা সত্ত্বেও যে মুভিটা চালিয়েছে সেই সিনেমা হলের লোকেরা খুব ভালো বলতে হবে। হ্যাঁ, আমি এরকম সিনেমা দেখেছি যেখানে আমি ছাড়া হলে আর পাঁচজন ছিল, তো সেটাকে এটার মধ্যে কাউন্ট করা যায় কি না আমি জানি না, তবে হ্যাঁ, একা থাকার, একা ঘোরার, এবং এটার মধ্যে না একটা অদ্ভুত নেশা রয়েছে জানিস তো আত্র, মানে একবার যখন এই একা কাজকর্ম করে নেওয়ার নেশাটা তোকে পেয়ে বসবে, এবং একা যখন তুই একবার ওই নিজের সান্নিধ্যটা উপভোগ করা শুরু করে দিবি, তখন না দেয়ার ইজ নো গোয়িং ব্যাক।
0: একটা খুব ভালো জিনিস কিন্তু উঠে এলো আজকে কথায় কথায়, মেসেজে মেসেজে। তার কারণ এখন আমি দেখছি মেটিয়া বুরুজ থেকে শেখ রেজাউল আমাদের বলেছে যে আমার একা একা ঘুরতে ভালো লাগে, যেটা আমার ভালো লাগে আমি স্বাধীনভাবে করি। আমার কি মনে হয় সুপ্রীতি, আজকের চুপ কথাটা, এই 13ই সেপ্টেম্বরের রাতের চুপ কথাটা মনে হয় এমন অনেক মানুষের অনেক প্রবলেমের সলিউশন সহজে করে দিলেও দিতে পারে, যারা নিজেদেরকে খুব একা ভাবছিল বা ভাবছিল একা একা এটা করা যায় না, একা একা ওইটা করা যায় না, সেইটা করা যায় না। আজকে মনে হয় তাদের জন্য একটা অন্যরকম দিন হবে। তার কারণ এই যে এতজন এই কথাটাকে সাপোর্ট করছে, এই যে একা থাকাটা যে ফাঁকা থাকা নয়, ফাঁকা লাগা

0: নয়, একা থাকা মানেই আমি খুব একটা একা হয়ে গেলাম এটা যে নয়, একা থাকা মানেও আমি নিজের সঙ্গে নিজে যথেষ্ট কানেক্টেড রয়েছি, এই ফিলিংটা এতজনের মধ্যে রয়েছে। তাহলে তোমারও যদি কোথাও এই একাকিত্বর ফোবিয়া চলে আসে বা তোমার যদি মনে হয় যে আমি ভিড়ের মধ্যে খুব একা, তাহলে নিজেকে আর একা ভেবো না, কারণ তোমার সঙ্গটা তুমি পাচ্ছ। নিজেকে হারিয়ে ফেললে কিন্তু ভাই হাজার লোকের মধ্যেও ভীষণ একা লাগে।
1: একদম, আর ভাবো না তোমার মতো এরকম আরও কত লোক রয়েছে, এই যে আজকে এত এত লোকের মেসেজ আমরা পড়ছি, যারা এই কাজগুলো প্রত্যেকদিন একাই করছে এবং তারা কি ভালোভাবে করছে, তারা কত খুশি আছে। তো তারা যদি এটা করতে পারে এবং তারা যদি এটা করে খুশি থাকতে পারে, তো তোমরাও পারবে। আজকের চুপ কথার মুডটা একটু অন্যরকম এবং শুরুর থেকে একটু রেট্রো গান চালাচ্ছি, একটু নতুন গান চালাচ্ছি, সব মিলিয়ে মিশিয়ে চালাচ্ছি। তো আবার উমরাও জানে সাউন্ড ট্র্যাক থেকে একটা মিষ্টি গান থাকছে তোমার জন্য, এবং তারপরে সুপ্রীতি আর আত্রেয় ফিরছি চুপ কথা নিয়ে।

অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: 9903653922 নাম না জানিয়েই তুমি লিখেছ, বলেছ এই মুহূর্তে সময়ের খুব অভাব, 12 পড়ছি, মানডে সাইকোলজি পরীক্ষা, এর আগে একটা পরীক্ষা ভালো হয়নি, এত খেটেও যেখানে আমার বেশিরভাগ বন্ধু সব করেও ভালো করছে আমি সব ছেড়েও পারছি না। জানি এটা ভাবা উচিত না, কিন্তু তাও আর যে বোঝাতে পারি না, সব যেন বারবার পড়েও মাথায় নেই, ফিউচারের চিন্তা, প্যারেন্টসের সম্মান, টিচারদের এক্সপেক্টেশনস, নিজের একটু আনরিয়ালিস্টিক স্বপ্নগুলো সত্যি করা, এই সব বিষয় যেন একটু ভয় পাইয়ে দেয়। টেনে চেষ্টা করেছিলাম যাতে সব শেষ হয়ে যাক, কিন্তু পারিনি। যে সামনে ISC-র সময় নেই ফর আ সেকেন্ড চান্স অফ ইম্প্রুভমেন্ট, যতই সবাই সান্ত্বনা দিক আমি তো জানি কিসের থ্রু দিয়ে যাচ্ছি।
2: ফার্স্ট অফ অল আমি বলবো, যদি সম্ভব হয় ইমিডিয়েট তুমি কোনো প্রফেশনাল হেল্প নাও, কারণ তোমার মেসেজটা পড়ে আমার যেটা মনে হচ্ছে তোমার মানসিক স্থিতি এই মুহূর্তে খুব একটা ভালো নেই, এবং এই শেষ করে দেওয়ার চিন্তাটা না জানো তো, আজকে দাঁড়িয়ে বলছি যে প্রত্যেকটা মানুষের, আমাদের মধ্যে প্রত্যেকের কখনো না কখনো আসে মাথায়, মনে হয় যে সব শেষ হয়ে যাক তাহলে ভালো হবে, বাট ওটা না কোনো ইজি ওয়ে আউট নয়, বিশ্বাস করো। ওই যে শুরুতে যেরকম বলছিলাম, আমরা জানি না যে শেষের পরে কী আছে, তো শেষের পরে কী আছে সেটা যতক্ষণ না আমরা জানতে পারছি, আমরা না আমাদের পক্ষে সম্ভব না ওই জিনিসটাকে কী বলবো, ওই জিনিসটা করা। তো ওই ধরনের ভাবনা চিন্তা মাথায় যদি আসে, আমি বলবো সবার আগে প্রফেশনাল হেল্প নাও। দ্বিতীয়ত, তুমি যেটা বললে যে তোমার বন্ধুরা সব কিছু করেও নাম্বার পাচ্ছে আর তুমি সব ছেড়েও পাচ্ছ না, প্রথমত তুমি কেন ছেড়েছ, মানে পড়াশুনো করা এবং বাকি জিনিসগুলো, মানে আনুষাঙ্গিক যা কিছু আছে, ধরো বন্ধুদের সাথে ঘুরতে যাওয়া বা গান শোনা বা সিনেমা দেখা, এগুলো না কোএক্সিস্ট করতে পারে, মানে তুমি পড়াশুনোও করছো তুমি সিনেমাও দেখছো, এই দুটো একসাথে সম্ভব করা। হ্যাঁ, তুমি সারাদিন সিনেমা দেখলে তুমি পড়াশুনো করলে না, সেটা একটা খুব একটা ভালো জিনিস হবে না, কিন্তু তুমি নিজের পড়ার টাইমটা আলাদা একটা বের করে যে দিনের এই সময় থেকে এই সময় আমি পড়াশুনো করবো, এই ডিসিপ্লিনে তুমি থাকলে, এবং তারপরে যে বাকি সময়টা পড়ে থাকলো তুমি করো তোমার যেটা পছন্দ। তুমি কেন জোর করে নিজেকে একরকম জোর করে সেগুলোর থেকে যদি তুমি নিজেকে সরিয়ে রাখো, তোমার মনটা তো ওদিকে পড়ে থাকবে। যারা সুগারের রুগী হয় না, তাদেরকে না মাঝে মাঝে মিষ্টি খেতে দিতে হয় জানো তো, না হলে কি হয় তাদের মন ওই মিষ্টির দিকে পড়ে থাকে, আর ওই মিষ্টির দিকে পড়ে থেকে ওই চিন্তায় চিন্তায় তাদের সুগারটা বেড়ে যায়। তো যখন তোমার মনে হবে যে এটা করলে তোমার তো সেই মুহূর্তে ভালো লাগবে, সেই মুহূর্তে সেটা করো, তারপরে পড়াশুনোর টাইমটা রয়েছে। এবার আসি তোমার পরের মেসেজের পরের অংশটায়, যে বাবা মার সম্মান, টিচারের এক্সপেকটেশান, কত বয়স তোমার, এইটুকু বয়সে এইটুকু কাঁধে যদি এত কিছু নিয়ে নাও তাহলে তো সমস্যা, এখনও তো দিন পড়ে আছে, কাঁধে এত রকম দায়িত্ব, এত রকম ভাবনা চিন্তা নেওয়ার দিন এখনও সামনে অনেক পড়ে আছে, এবং সেগুলো তোমাকে নিতেও হবে, সেগুলো ইনএভিটেবল, বিশ্বাস করো। সেই সময় একটা সময় জীবন তোমাকে এমন একটা জায়গায় এনে দাঁড় করাবে যেখানে তুমি চাইলেও দায়িত্ব এড়াতে পারবে না, তুমি চাইলেও সেই দায়িত্বগুলোর থেকে নিজেকে মুক্ত করতে পারবে না। এখন তোমার সময় হচ্ছে

0: নিজের জীবনটাকে একটু বেছে নেওয়ার। এই সময়টা সবার সবার না থাকে না, অনেকে এই সময়টা পায় না। এই সময়টা যখন পেয়েছো, এই সময়টাকে সম্পূর্ণভাবে ইউটিলাইজ করো, ভালো করে পড়াশুনো করো, পড়াশুনোর সাথে নিজের যেটা করতে ভালো লাগে, যেটা করলে তুমি ভালো থাকবে সেটা করো, দেখবে জীবনটা অনেকটা ইজি হয়ে গেছে। এত চিন্তা এত দায়িত্ব এখনই ঘাড়ে নিও না।
1: অনেক রকম নেগেটিভিটিস, স্ট্রেস, ওইগুলো তোমার আসল কাজটাকে হ্যাম্পার করিয়ে দিচ্ছে। এই হ্যাম্পার করাটা কিন্তু পরবর্তীকালে গিয়ে আবার একটা নেগেটিভিটি, একটা স্ট্রেসকে যোগ করে দেবে। তাই এখন সময় আছে সেটা থেকে দূরে সরে নিজের কাজটার উপরে কনসেন্ট্রেট করো, দেখবে বাকি সমস্ত কিছু সর্টেড হয়ে গেছে। আর ওই যে তুমি এখন থেকেই এত ভাবো, এত দায়িত্ব নিয়ে ভাবো যে তোমার বাবা মার সম্মানের ব্যাপার আছে আছে, তাহলে তুমি কিভাবে ভাবতে পারো কিছু শেষ হয়ে যাক? তুমি তো দায়িত্ব নিতে শিখেই গেছো। যে একবার দায়িত্ব নিতে শিখে গেছে সে কোনোদিন দায়িত্ব জ্ঞানহীনের মতন কাজ করে না। সুপ্রীতি আত্রে আজকে যতই একা থাকাটাকে সেলিব্রেট করুক, ভালো বলুক না কেন, একা থাকা আর স্বার্থপর হওয়া এই দুটোর মধ্যে কিন্তু প্রচুর প্রচুর প্রচুর ফারাক আছে। একজন মানুষ চিরকাল বহু লোকের মধ্যে থেকেও ভীষণ স্বার্থপর, একজন মানুষ চিরকাল একা থেকেও সবার জন্য ভাবতে পারে। অন্যের জন্য ভাবাটা কোনো অপরাধ নয়। হাই দাদা আর দিদি, কেমন আছো? আমি সানিয়া। আমি এটাই জানতে চাইছি যে আমার আর আমার বয়ফ্রেন্ডের সেম এজ, আর আমাদের সময় আমাদের না সবসময় ঝগড়া হয়, এটা কি সেম এজের কারণে হয়? ঝগড়ার কি কারণ থাকে সুপ্রীতি?
0: ঝগড়ার কারণ বয়স কোনোটাই থাকে না। আমি তিরিশূর্ধ্ব মানুষদেরও দেখেছি বোকার মতো, বাচ্চাদের মতো ছোট ছোট জিনিস নিয়ে ঝগড়া করতে। আমি 21-22 বছরের লোকেদেরও দেখেছি খুব ম্যাচিওরলি ঝগড়া হ্যান্ডেল করতে। তো সব রকমই হয়, এবং সেম এজ বলে প্রবলেম হবে বা সে তোমার চেয়ে অনেক বড় বা অনেক ছোট হলে প্রবলেম হবে না, এরকমটা নয়। এবং সম্পর্কে ঝগড়া হবে, এটাই তো স্বাভাবিক, যে কোনো সম্পর্কেই ঝগড়া হয়। আজকে ভাবো না, তোমার বাবা মার মধ্যে ঝগড়া হয় না বা কথা কাটাকাটি হয় না? যে কোনো সম্পর্ক, সেটা বন্ধুত্ব হোক, ভালোবাসার সম্পর্ক হোক, বাবা মা ছেলের সম্পর্ক হোক, ভাই বোনের সম্পর্ক হোক, ঝগড়া সেখানের একটা খুব এসেনশিয়াল পার্ট। ঝগড়া হলে, কথা কাটাকাটি হলে তারপরে সেগুলো সলভ করে নেওয়ারও অনেক রকম রাস্তা আছে, সেগুলো করে নাও।
1: তাই সেই নিয়ে দুশ্চিন্তা করার কোনো কারণ নেই। সপ্তর্ষি সল্টলেক থেকে বলছে যে একটু আগে সোল নিয়ে একটা ডিসকাশন হলো, ভালো লাগলো শুনে। এরকম স্পিরিচুয়াল টপিকের ডিসকাশন ভালো লাগে শুনতে। এই টপিকে আমার ওপিনিয়ন এটাই যে হোয়াট হ্যাপেন্স টু সোল আফটার ডেথ ইজ দ্য এক্স্যাক্ট পয়েন্ট হোয়ার সায়েন্স অ্যান্ড রিলিজিয়ন কনভার্জ। আমরা ফিজিক্সে পড়েছি ল অফ কনজারভেশন অফ এনার্জি, যেটা বলে এনার্জি ক্যান নট বি ক্রিয়েটেড নট ডিস্ট্রয়েড, ইট ক্যান ওনলি বি ট্রান্সফর্মড ফ্রম ওয়ান ফর্ম টু আনাদার। আমার মনে হয় হোয়াট হ্যাপেন্স টু সোল আফটার death is very similar. Like energy, soul can also not be created nor destroyed. A soul can only be transformed from one body to another, be it human, animal or plant. And this cycle of transformation continues till the soul attains moksha. And then a soul becomes one with the universe অর গড। সত্যি কি হয় সেটা আমরা কোনোদিনই জানতে পারবো না, সব না জানাই ভালো। কিছু জিনিস বিধাতা হয়তো আমাদের উপরেই ছেড়ে দিয়েছেন, আমাদের নিজের বিশ্বাসের উপর। আমরা অনেক কিছুই ভাবতে পারি, বিশ্বাস করতে পারি, ডিসকাস বা ডিবেটও করতে পারি, আসল সত্যিটা কি সেটা ঈশ্বরই জানেন। আর তাই আমাদের এত কথা শুনে হয়তো হাসের অন্তর্যামী। এরকম আরও ডিসকাশন শোনার অপেক্ষায় রইলাম। সবাই খুব ভালো থাকুক, সুস্থ থাকুক। হ্যাঁ, বেশ একটা ইনসাইটফুল কথা উঠে এলো যে কি হয় একটার পর একটা স্টেটে কি হয়। কিন্তু কোথাও যারা চলে যান তারা খুব বেশি করে আমাদের মধ্যে থেকে যান। অনেক সময় না থাকাটা না, তাদের থাকাটাকে আরও বেশি করে ফিল করায়। সেই ফিলিংটা সব থেকে বেশি দরকার, সব তত্ত্বের উপরে ওই ফিলিংটা বেশি দরকার। আকাশ বেহালা থেকে বলছে, আমি একদম ভালো নেই, প্রত্যেক দিন জীবনে একটু একটু করে শেষ হয়ে যাচ্ছি। জীবনে বেকার, আর বেকার কারোর বেঁচে থাকার অধিকার নেই। জীবনে সব হারিয়ে একদম খাদের কিনারায় এসে দাঁড়িয়েছি আমি। আত্রেয়দা, সুপ্রীতিদি, তোমরা আমাকে আচ্ছা একটা গানের কথা বলেছে, দেখবো চেষ্টা করব। আমি আমার এই জীবনটা রাখতে চাইছি না, নিজেকে নেশার মধ্যে দিয়ে শেষ করে ফেলতে চাই। তোমরা কিছু খেয়ে নিও, নিজেদের যত্ন নিও, সাবধানে বাড়ি ফিরো। আমি আছি কি না জানি না, রাত 3টে অবধি থাকলে শুনবো।
0: আকাশ, আকাশের এরকম মেসেজ আমি আমার যতদূর মনে পড়ছে আমি আগেও একবার পেয়েছিলাম। আকাশ, তোমাকেও আমি সেম কথা বলবো যে যদি সম্ভব হয়, যত তাড়াতাড়ি সম্ভব একটা প্রফেশনাল হেল্প তোমার নেওয়া উচিত। আর তুমি আমাদের এত কিছু বললে যে আমরা সাবধানে বাড়ি ফিরবো, আমরা খেয়ে নেবো, তো আমাদের দিক থেকেও তো তোমার প্রতি একটু কনসার্ন, একটু চিন্তা সেটা থাকবে। এবং তুমি যদি এরকম মেসেজ করো সেক্ষেত্রে তো আমাদের একটু চিন্তা হবে, এটাই স্বাভাবিক, তাই না? কি জানো তো, জীবন না আমাদের প্রত্যেককে অনেক সময় এমন একটা জায়গায় এনে দাঁড় করায় যেখানে মনে হয় যে এর থেকে সব শেষ হয়ে গেলে ভালো হতো, এর থেকে যদি আমি কালকের সকালটা না দেখতাম তাহলে হয়তো খুব ভালো হতো, সেটা একটা ভীষণ ইজি ওয়ে আউট হতো। কিন্তু আসলে না, জীবনটা অত সাদা কালো নয়, জানো তো। আমরা যেরকম ভাবি, আমরা যতটা সহজ ভাবি সব কিছু, ততটা সহজ নয়। এবং কখনো কখনো ভীষণ একাকিত্ব হয়, ভীষণ একা মনে হয় নিজেকে, কখনো কখনো মনে হয় যে কেউ নেই আমার এই পৃথিবীতে, কিচ্ছু নেই হয়তো। তারপরে না দেখবে যে একটু সময় দাঁড়িয়ে গেলে আমার মনে হয় ইউনিভার্স তোমার কাছে এমন একটা মানুষ নিশ্চয়ই পাঠাবে, বা এমন একটা কিছু পাঠাবে যেটার জন্য তোমার মনে হবে যে ঠিক আছে, পরের দিন সকালটা দেখা যেতেই পারে, আর একটা দিন বেশি বাঁচা যেতেই পারে। তো সেই একটা জিনিস, একটা মানুষ যতক্ষণ না পাচ্ছ ততক্ষণ হাল ছেড়ো না। আর যদি কখনো মনে হয় যে খুব একা লাগছে, কারুর সাথে কথা বলতে পারছি না, চুপ কথা আছে তো, 9903653992 চুপ কথা, তোমার সাথে কথা বলবে, তোমার কথা শুনবে বলে, তোমার কথা বলবে বলে তো বসে আছে।
1: আমরা না সোশ্যাল মিডিয়াটাকে এখন অনেকভাবে ইউজ করি, অনেক উল্টোপাল্টা জিনিস সোশ্যাল মিডিয়া আমাদের চোখের সামনে এনে দেয়। আর সোশ্যাল মিডিয়ার অ্যালগোরিদমটা কি জানো তো, তুমি যে জিনিস দেখবে সেই জিনিসটা তোমার কাছে বারবার আসবে। ধরো তুমি একটা কিছু নেগেটিভ জিনিস দেখলে, দেখবে ঠিক তারপরে কিছুক্ষণ বাদে যে রিলসগুলো আসছে সবই ওই রিলেটেড, যে পোস্টগুলো আসছে সবই ওই রিলেটেড। কিন্তু বিশ্বাস করো, একটা ভালো কিছু দেখো যেটা তোমার মনকে ভালো করে দেয়, দেখবে অ্যালগোরিদম বুঝে যাবে যে তোমার এই জিনিসগুলো দেখতে ইচ্ছে করে, তাই বারবার বারবার করে তোমার সামনে ওই জিনিসগুলোকেই আনবে। তাই সোশ্যাল মিডিয়াকে ওইভাবে পজিটিভ তুমি ইউজ করতে পারো। বিশ্বাস করো, এখন বহু মানুষ বহু ভালো কথা বহু জায়গায় বলছেন, সেগুলো একটু শোনো, সেগুলো একটু পড়ো। সেগুলো চিরকাল ছিল, আগে হয়তো অ্যাক্সেসটা পাওয়াটা একটু কঠিন ছিল, এখন অ্যাক্সেসটা পাওয়াটা অনেক সোজা হয়ে গেছে। আমার মনে হয় সেরকম কিছু কথা, সেরকম কিছু জিনিস যদি একটু পড়ো, যদি একটু শোনো, তুমি আজকে যেরকম আছো তার থেকে ডেফিনেটলি ভালো থাকবে। দুটো অপরিচিত মানুষ সুপ্রীতি আর আত্রেয়, চেনো না জানো না, হয়তো ইনস্টাতে দেখেছো, জীবনে কোনো দিন দেখা হবে কি না তার নেই ঠিক, তাদেরকে বলছো সাবধানে বাড়ি ফিরো, খেয়ে নিও, আর তারপর নিজেকে শেষ করে দিচ্ছ। এরকম একটা দ্বিচারিতার মধ্যে দিয়ে কি সত্যিই বাঁচা যায়? না, এই মেসেজ কিন্তু আর কোনো দিন যেন চুপ কথায় তোমার থেকে না পাই, বরঞ্চ আজকের চুপ কথা তুমি শোনো বা না শোনো, এই মুহূর্ত থেকে তোমাকে ঠিক করে নিতে হবে যে পরের দিনটা থেকে আমি নিজেকে একটু হলেও চেষ্টা করব বেটার করার। নিজের সব থেকে বড় ডাক্তার তোমাকে নিজেকে আগে হতে হবে, তাহলেই কিন্তু যে কোনো প্রফেশনাল তোমাকে সাহায্য করতে পারবেন এবং তাদের সাহায্যটা তোমার কাছে অনেকটা সহজে আসবে। তবে সুপ্রীতি যেটা বলেছে ভীষণ ইম্পর্টেন্ট, একটুখানি চেষ্টা করো প্রফেশনাল হেল্প নেওয়ার, কারণ মাঝে মাঝে না নিজের রাস্তাটা খুঁজে না পেলে অন্য কেউ খুঁজে দিলে, টর্চ লাইটের আলোটা জ্বাললে তখন মনে হয় এই তো এই রাস্তাটা এখানে আছে, এতক্ষণ দেখতে পাইনি। ছোটোবেলায় সামান্য ভুল হলেই ভীষণ মন খারাপ করতাম। একদিন আমার শিক্ষক হেসে বলেছিলেন, আসল শিক্ষা তো তখনই পাওয়া যায় যখন মানুষ ভুল করে, তাই ভুল হলে কষ্ট না পেয়ে বরং খুশি হয়ো, কারণ তুমি জীবনে নতুন কিছু শিখলে। কথাটি আজও আমার জীবনের একটা বড় শিক্ষা। মিরাজ এই মেসেজটা করেছে, কি সুন্দর একটা কথা তার টিচার বলেছিল।
0: খুব সত্যি কথা এটা, যে মানে ভুল বিষয়টাকে কিন্তু ভুল হিসেবে না ধরে লাইফ লেসন হিসেবে ধরাটা সত্যিই আমার মনে হয় খুব কাজের কথা। আজকে অনেক রকমের মেসেজ পাচ্ছি এবং অনেক আলাদা আলাদা রকমের মেসেজ পাচ্ছি, খুব কম সময় আছে, আমি জানি না কতটা পড়ে উঠতে পারবো আমি আর আত্রেয়, কিন্তু আমরা চেষ্টা করছি যতটা সম্ভব তোমাদের মেসেজগুলো পড়ে ফেলার। 9903653992 তোমার জন্য রয়েছে খোলা। আর তোমার যদি মনে হয় যে তুমি ভীষণ একা, তোমার কিছু ভালো লাগছে না, চুপ কথা তোমার জন্য রয়েছে, আর এই গানটা থাকলো আপাতত তোমার জন্য।

0: না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: 107 FM রেইনবোতে সুপ্রীতি আর আচ্ছয় রয়েছি, আর আজকে অপেক্ষা নিয়ে কথা হচ্ছে, একা থাকা নিয়ে কথা হচ্ছে, আরও অনেক কিছু নিয়ে কথা হচ্ছে যেগুলো নিয়ে রোজ রোজ হয়তো আমরা কথা বলি না, একটু আলাদা কিছু কথা নিয়ে কথা হচ্ছে আর চুপ কথায়।
2: স্পন্দন দমদম থেকে লিখেছে, একা একা একা থাকা একা নয়, এ এক নিজের কাছে ফেরা, নেই কোনো কোলাহল, নেই হারানোর ভয় ভরা, নিজের মতো করে বাঁচা, নিজের সঙ্গে কথা, নেই মিথ্যে হাসি, নেই কোনো অভিমানের ব্যথা, নীরবতাই হয়ে ওঠে আপন মনের সাথী, একাকিত্বের মাঝেই মেলে সুখের হাতছানি, সবাইকে ছেড়ে যখন নিজেকেই আপন করি তখন বুঝি একা থাকাতে কত সুখ খুঁজে পাই ধরি। প্রিয় চুপ কথা, কেমন আছো দাদা দিদি? সুপ্রীতি দিকে আগের সপ্তাহের পর এই সপ্তাহ শুনতে পেয়ে বেশ ভালো লাগছে, আর দাদাকে অনেকদিন পর শুনে সত্যিই খুব ভালো লাগলো। সুপ্রীতি দি, ChatGPT বলার পরেও যে তুমি বেঁচে আছো সেটাই যেন আরও ভালো লাগছে। দাদাকে অবশ্য অনেকদিন পরে শুনলাম, একটু বেশি বেশি আসতে পারো তো। আজ ভেবেছিলাম আর মেসেজ করবো না, কিন্তু সবার এত সুন্দর সুন্দর মেসেজ শুনে মনটা আর সামলাতে পারলাম না, তাই লিখেই ফেললাম, সাবধানে বাড়ি ফিরো আর অবশ্যই কিছু খেয়ে নিও, তোমাদের ভাই স্পন্দন।
1: থ্যাংক ইউ স্পন্দন। হ্যাঁ, ChatGPT বলার পরেও যে আমি বেঁচে আছি সে তাতে আমি নিজেও অবাক হয়ে গেছি। ChatGPT আমাকে অলমোস্ট মেরে ফেলেছিল। আমি কিছু একটা, আমার কিছু একটা হয়েছিল জানিস তো, আমি ChatGPTকে জিজ্ঞেস করেছিলাম যে এটা হয়েছে কি হবে, ChatGPT বললো মরে যাবে, তুমি মরে যাবে, তোমার আইওয়ার 10 দিন এরকম।
2: সে কি রে, তুই এখন তো একদম হই হই রই রই করে চুপ কথা করছিস, তার মানে কেউ যদি তোমাকে বলে তুমি ফুরিয়ে যাবে, ইউ আর গন, তার মানেই তুমি সেখানে গন নও, এরপরেও হয়তো অনেক কিছু হতে পারে, তার জলজ্যান্ত প্রমাণ আজকে
1: আমি সুপ্রীতি
2: চুপ কথায় বসে আছে, তাই ডিমোটিভেটেড হয়েও না, শেষ হওয়া অত সোজা নয়। ওকে, আমাদের কাছে মেসেজ এসছে, বলেছে যে আমি কিছু কথা শেয়ার করতে চাই, আমি অত কথা গুছিয়ে লিখতে পারি না, বাট আমি রিয়ালিটিটাকে অ্যাকসেপ্ট করি, বাট আমার বাবাকে হারিয়ে ফেললে জানি না কী করবো। আমার যখন 11 বছর বয়স তখন মা মারা গেছেন, আর আমার বাবাই এখন আমার সব। আমার এখন 18 বছর বয়স, আর কদিন বাদই 19 বছর হবে। আমার বাবা অসুস্থ, ওনার 1 বছর আগে ব্রেন স্ট্রোক হয়। আমি সব মেনে নিলেও ভয়ে থাকি যে হঠাৎ যদি বাবা চলে যায়, হয়তো একটু সেলফিশ, বাট এইটুকুর জন্যই যে বাবা যতদিন থাকবে একটা কথা বলার মানুষ থাকবে, জাস্ট এইটুকু বলার মতো মানুষ থাকবে। বড় হয়ে গেল অনেকটা, মেসেজটা জানি পড়বে কি না তাও লিখলাম, মাঝে মাঝে মনে হয় যে বেঁচে না থাকাটাই একমাত্র সমাধান। এটা কোনো সমাধান না, এটা সব থেকে বড় একটা সমস্যার কারণ তৈরি করে দিতে পারে। তার কারণ এখন যেরকমভাবে তুমি তোমার বাবাকে সব থেকে কাছের বন্ধু হিসাবে মেনে নিয়েছো, এবং তুমি জানো তিনি তোমার সবচেয়ে কাছের বন্ধু, তোমার বাবাও কিন্তু জানেন যে তার সব থেকে কাছের বন্ধু, কাছের মানুষটা হচ্ছে তুমি। তাই এই ইনসিকিউরিটি, এই ভয়, এটা না একটা সময় পরে সিচুয়েশন ওয়াইজ আমাদের অনেকের মনের মধ্যেই অনেক সময় চলে আসে,
1: সবারই আসে আসলে একটা বয়সের পরে গিয়ে না জানিস তো, বাবা মার যখন বয়স হয়ে যায় বা বাবা মা অসুস্থ হয়ে পড়েন, তখন না আমাদের সবার মাথায় এটা আসে যে এই মানুষটা না থাকলে আমি কী করব, এই মানুষটা না থাকলে আমার কী করে চলবে, এবং তখন মনে হয় যে এই মানুষটা যাওয়ার আগে যদি আমি চলে যেতাম তাহলে হয়তো খুব ভালো হতো। এইগুলো, এই ভাবনাগুলো আমাদের প্রত্যেকের মাথায় আসে, বিশ্বাস করো, আমার মাথায়, আচ্ছর মাথায়, বা আজকে যারা আমাদের মেসেজ করছে তাদের প্রত্যেকের মাথায় আসে এই থটগুলো। কিন্তু কী জানো তো, না থাকলে কী হবে জানি না, কিন্তু যখন মানুষটা আছেন তখন আমার মনে হয় নিজের সবটুকু দিয়ে যতদিন সম্ভব হচ্ছে ততদিন সে মানুষটাকে আগলে রাখো, ভালোবাসায় রাখো, কাছে রাখো। কারণ এইটা না আমি ফার্স্ট হ্যান্ড এক্সপিরিয়েন্স থেকে বলছি যে যখন একটা মানুষ চলে যায় জীবন থেকে, তখন না এই রিগ্রেটটা সবচেয়ে বেশি হয় যে সেই মানুষটাকে যখন ছিল সে মানুষটাকে এনাফ ভালোবাসা হয়নি, সে মানুষটাকে এনাফ বার বলা হয়নি যে আমি তোমাকে খুব ভালোবাসি। তাই যতদিন আছে মানুষগুলো তাদেরকে বলো যে তুমি তাদেরকে ভালোবাসো, তাদেরকে বলো যে তারা তোমার কাছের, তাদেরকে ভালোবাসো, তাদেরকে ভালো রাখো।
2: অভিজিৎ বেহালা থেকে বলেছে, আমি কথা বলতেও গান গাইতে খুব ভালোবাসি এবং উপভোগ করি, কিন্তু বিগত বেশ কিছুদিন যাবত ঠান্ডা গরমের এফেক্টে গলাতে ইনফেকশন হওয়াতে আমি সেটা আর করতে পারছি না, যার জন্য আমার মনটা মোটেও ভালো না থাকলেও গতকাল বিহুদি ও দীপদা এবং আজকে তোমাদের এত সুন্দর উপস্থাপনা এটাকে আত্মস্থ করতে পেরে অনেকটা ভালো লাগছে। অভিজিৎ, আমার মনে হয় যে জিনিসটা তোমার হয়েছে সেটা তো একটা মেডিকেল ইস্যু, তাই সেক্ষেত্রে সবার আগে যেটা করা দরকার সেটা হচ্ছে যে তুমি আরও ভালো যদি কোনো মেডিকেল এক্সপার্টের ওপিনিয়ন নাও, কোনো ভালো ডাক্তারের ওপিনিয়ন নাও, সেটা হয়তো তোমাকে অনেক বেশি করে হেল্প করবে। কারণ তুমি যে কাজটা করতে ভালোবাসো, অ্যাকচুয়ালি আমরা সবাই যে কাজটা করতে ভালোবাসি সেই কাজটা থেকে কোথাও দূরে সরে গেলে আমাদের তো সব থেকে বেশি খারাপ লাগেই, আমরা তো নিজেদেরকে একা মনে করি, আমাদের ফাঁকা লাগে। তাই জন্য সেই কাজটা যাতে তুমি করতে পারো এবং সেটা মেডিকেলি অ্যাপ্রুভডভাবে করতে পারো, কোনো রকম সমস্যায় না পড়ে করতে পারো, সেই উপায়টা আগে একটু চেষ্টা করো। আর তারপরে নিজে আস্তে আস্তে আস্তে আস্তে একটু সময় দিয়ে কিছু কিছু ক্ষত সারতে, কিছু কিছু ঘা সারতে একটু সময় লাগে, সেটাতে খুব চঞ্চল হল।

0: হয় না, সেই সময় মনটাকে একটু অন্যদিকে সরিয়ে রাখতে হয়। ইনফ্যাক্ট তুমি নিজেকে অনেকটা গুছিয়েই নিয়েছো, এই যে তুমি অন্য কিছু শুনে, আমাদের কথা শুনে, এগুলো শুনে নিজেকে রেজুভিনেট করছো আস্তে আস্তে, নিজের মনটাকে ভালো করার চেষ্টা করছো। দেখবে এরকম করতে করতে, অপেক্ষা করতে করতে এবং সঠিকভাবে অপেক্ষা করতে করতে, সঠিক মেডিকেল ওপিনিয়ন ইত্যাদি এই সমস্ত অপেক্ষাগুলো যদি থাকে এই সমস্ত কাজগুলোর মধ্যে, তাহলে কোথাও আমার মনে হয় সেই দিনটা খুব দূরে নয় যেদিন তোমার এই সমস্যাটা একদম চলে যাবে এবং তুমি চুপ কথাকে, তখন কথা দাও কিন্তু যে তুমি চুপ কথাকে সবার আগে মেসেজ করে জানাবে যে তোমার ইনফেকশনটা এখন সেরে গেছে, তুমি ভালো আছো এবং তুমি আবার আগের মতো গান গাইছো। তুমি যে গান গাইছো এটা শোনার জন্য আজ থেকে, এই মুহূর্ত থেকে চুপ কথা অপেক্ষা করবে। সৌম্য চৌধুরী বলেছে, হাই চুপ কথা, আমাদের টাকার খুব অভাব, আর বাবা খালি টাকা নেই করে, আর মা খালি খুব রেগে যায়। আমি শুধু বলবো যে আপনারা এর একটা সমাধান বের করে দিন।
1: এটা ইউনিভার্সাল একটা প্রবলেম সৌম, মানে সবারই হয়তো এই সেম প্রবলেম, যার হয়তো অনেক টাকা আছে তারও মনে হয় টাকা নেই। কি জানো তো, আমরা না ওই যতই বড় বড় কথা বলি যে মানি কান্ট বাই হ্যাপিনেস, টাকা দিয়ে সব কিছু হয় না, টাকা মাটি, সত্যি কথা বলতে টাকাটা খুব দরকার জীবনে। এবং এটা আমি আগেও একদিন বলছিলাম যে জীবনে না যখন ওই তুমি রোজগার করবে, যখন তুমি টাকা রোজগার করবে, যখন তুমি নিজের টাকায় জিনিসপত্র কেনা শুরু করবে, তখন দেখবে প্রত্যেকটা জিনিসের আলাদা আলাদা করে ভ্যালিউ তোমার কাছে আছে, প্রত্যেকটা জিনিস তুমি একটা নতুন ভ্যালিউতে দেখতে পাবে। টাকাটা হয়তো জীবনে খুব দরকার এবং সেটা নিয়ে ঝামেলা ঝাঁটিটা বাড়িতে খুব খুব স্বাভাবিক বিষয়, কিন্তু এটাও বলবো যে এই জিনিসগুলোকে নিজের মধ্যে এফেক্ট হতে দিও না। জীবনে এটা মাথায় রেখো যে হ্যাঁ টাকাটা দরকার, বাট তার সাথেও যেটা দরকার সেটা হচ্ছে মানসিক শান্তি, কারণ মানসিক শান্তিটা সত্যিই এমন একটা জিনিস যেটা টাকা দিয়ে কেনা যায় না, বিশ্বাস করো। এবং এরকম অনেককে আমি চিনি যাদের টাকার কোনো অভাব নেই, কোনো কিছু নেই, কিন্তু তাও তাদের মানসিক শান্তির অভাব আছে, তাদের রাতে ঘুমটা ভালো হয় না। তো মানসিক শান্তিটা এবং টাকাটা দুটোই ইকুয়ালি জীবনে দরকার।
0: আচ্ছা, অভ্রনীল বিশ্বাস ঠাকুরপুকুর থেকে বলেছে, আজ মনটা একদম ভালো নেই মা বাবা, গেটের রেজিস্ট্রেশন ফর্মটাও ঠিক মতো ফিল আপ করতে পারছি না, তার ওপর চাকরি পাওয়ার চিন্তাটাও মাথায় ঘুরছে, জানি না সব কিছু কীভাবে হবে, কিন্তু একটা জিনিস খুব মন থেকে চাই, তোমাদের দুজনকে একদিন আমার জন্য গর্বিত আর খুশি দেখতে চাই। আমি চেষ্টা করছি, হয়তো সব কিছু একসঙ্গে ঠিক হচ্ছে না, কিন্তু আমি হাল ছাড়বো না, তোমরা শুধু আমার পাশে থেকো। তুমি যখন হাল ছাড়বেই না অভ্রনীল, তাহলে কেন রেজিস্ট্রেশনটা করতে গিয়ে তোমার একটু সমস্যা হচ্ছে? হ্যাঁ, হয়তো কোনো সাময়িক কারণে সমস্যাটা হচ্ছে এবং সেই সমস্যাটা থেকে তুমি বেরিয়ে আসতে পারবে। তার কারণটা হচ্ছে যে তুমি যদি একটু এটাকে মন দিয়ে করো, একটু মনোযোগ দিয়ে করো, অন্য চিন্তাগুলোকে মাথা থেকে সরিয়ে রেখে করো, তাহলেই আমার মনে হয় যে তোমার একটা একটা করে প্রবলেম কিন্তু আস্তে আস্তে সলভ হয়ে যাবে। ওই যে তুমি চাকরি পাওয়ার টেনশনের কথা বলছি না, নেটওয়ার্কে যেটা সুপ্রীতি বলছিল যে আমাদের একটা না একটা টেনশন আছেই, আমাদের টাকা রোজগার করার ইচ্ছে আছে, টাকা নেই মনে হচ্ছে, আরও বেশি টাকা থাকলে আরও ভালো হতো, এগুলো মনে হচ্ছে, তা সেইগুলো সবই থাকবে। কিন্তু কথাটা হচ্ছে যে আমি সমস্যার কথা ভেবে, সমস্যা না বাড়িয়ে বরং সেই সমস্যার কী কী সমাধান করা যায় এই কথাটা যদি একটুখানি সময় দিয়ে ভাবি, তাহলেই কিন্তু আসল কাজটা সময় মতন হয়ে যাবে। এইটা রেজিস্ট্রেশন ফর্মটা তুমি ঠিক করে ফিল আপ করতে পারছো না, এখন তো অনেক উপায় আছে, বন্ধুদের জিজ্ঞেস করতে পারো, এক নম্বর, যেটা খুব ট্র্যাডিশনাল উপায়। আচ্ছা, তাছাড়া এখন এত রকমের কিছু এসেছে না, এআই রয়েছে, চ্যাট জিপিটি রয়েছে, আরও নানা রকম কিছু রয়েছে, সেখানে সুপ্রীতির মতন সবসময় যে চ্যাট পিঠি বলে দেবে খুব ভুল কথা তা নয়, বেশিরভাগ সময় ঠিক কথাই বলে, একটু যাচাই করে নিতে হয়। বা এখন ইউটিউবে প্রচুর ভিডিওস, গাইডেন্স, হেল্প, অনেক কিছু পাওয়া যায় যেগুলো দিয়ে কিন্তু তোমার কোনো একটা স্টেপে আটকালে বা তোমার কোনো একটা টেকনিক্যাল কোনো সমস্যা হলে আমি আশা করছি সেখান থেকে তুমি সলিউশনটা বের করে আনতে পারবে।
1: আর একটা জিনিস যেটা আমি বলবো সেটা হচ্ছে, একসাথে না অনেকগুলো প্রবলেম সলভ করার চেষ্টা করবে না জীবনে, একটা একটা করে, অ্যাট আ টাইম একটা প্রবলেম সলভ করার চেষ্টা করো, অ্যাট আ টাইম একটা চিন্তা মাথায় নেওয়ার চেষ্টা করো। অনেক কিছু একসাথে মাথায় নিলে কি হয় জানো তো, মাথার ভেতরে না একটা জট পাকিয়ে যাবে এবং সেই জটটা ছাড়াতে তোমাকে আলাদা করে আবার কষ্ট করতে হবে। তার থেকে ভালো হচ্ছে অ্যাট আ টাইম একটা প্রবলেম সলভ করো। এই মুহূর্তে তুমি চাকরি পাবে কি না, তোমার বাবা মা প্রাউড হবে কি না, এই চিন্তাগুলোকে একটু সরিয়ে রাখো। আপাতত তোমার প্রথম চিন্তা এবং প্রথম প্রাইমারি এবং সবচেয়ে ইম্পর্টেন্ট চিন্তা হচ্ছে তোমাকে ফর্ম ফিল আপ করতে হবে। ফর্ম ফিল আপটা হবে, তারপরে তোমাকে পরীক্ষার প্রস্তুতি নিতে হবে, তারপরে আসবে তুমি চাকরি পাবে কি না, তুমি কেমন করবে সেই চিন্তা। তো এই চিন্তাগুলোকে এইভাবে নিজের মতো করে যেটাই তোমার সুবিধে হবে সেইভাবে একটু সাজিয়ে নাও।
0: আজ দুপুরে আমার পুরনো প্রেমিকার সঙ্গে

0: সেই প্রেমিকা মল্লিকা তার কথা বারবার মনে পড়ছে। কি করা যায়? তপন কুমার চাকদার, আমতলা, বিষ্ণুপুর থেকে।
1: তোমার কি বর্তমানে কোনো প্রেমিকা আছে? এটা আমার সবার আগে জানার কৌতূহল যে তোমার বর্তমানে কোনো প্রেমিকা আছে নাকি, এবং যদি বর্তমানে কোনো প্রেমিকা থাকে এবং থাকার পরেও তোমার এটা মনে হয়, তাহলে এইটা যেটা তোমার হচ্ছে এটাকে কিন্তু মাইক্রো চিটিং বলে। হ্যাঁ, মানে একজন আছে তারপরও তোমার আর একজনের কথা মনে হচ্ছে, এটা ভালো না মোটেও। আর যদি তোমার বর্তমানে কোনো প্রেমিকা না থাকে, তোমার তার কথা এখন মনে, তোমার পুরনো প্রেমিকার কথা তারপরে মনে পড়ছে, তুমি এই মুহূর্তে সিঙ্গেল হয়ে থাকো, সেক্ষেত্রে আমি বলবো যে তোমার প্রেমিকাও যখন এসে তোমার হাত ধরছে, হয়তো সে রিকনসাইল করতে চায়। এবার তোমাকে ভাবতে হবে যে তুমি তার সাথে ভালো থাকবে কি না, তার সাথে তুমি রিকনসাইল করতে চাও কি না, কেন তোমাদের বিচ্ছেদ হয়েছিল, কেন তোমরা একসাথে নেই, সেটা তো আমি জানি না। তো সেটা তুমি ভালো জানবে, তুমি নিজেকে জিজ্ঞেস করো যে তুমি কি তার সাথে থাকতে চাও। যদি তুমি তার সাথে থাকতে চাও, তাহলে তারপরে নিজেকে জিজ্ঞেস করো যে তার সাথে কি তুমি ভালো থাকবে। যদি তুমি তার সাথে ভালো থাকো এবং তুমি তার সাথে থাকতে চাও, তাহলে তুমি তার সাথে রিকনসাইল করে নেবে, খুব সহজ।
0: হ্যালো, আমি নন্দিতা, এখন আমি আমার প্রিয় মানুষের ফোনের অপেক্ষায় বসে আছি। তবে আমি মনে মনে জানি সে আমায় ফোন করবে না, তাও মানুষ মানেই আশায় বাঁচা। তবে SMS করার কারণ হলো তোমরা এখন আমার ঘুমকে এড়িয়ে জেগে থাকার সাথী। ওই অপেক্ষা নিয়ে কথা বলতে বলতে
1: আমরা আবার অপেক্ষায় ফিরে এসেছি।
0: হ্যাঁ, মানে এইরকম অপেক্ষা কিছু কিছু থাকে, আবার সেই অপেক্ষার পরের উত্তরটা কি হবে সেটাও বোধহয় আমরা কোথাও একটা ভেবে নিই।
1: ফোন কলের আশায় বোধহয় আমরা সবাই বসে থাকি, জানিস তো, কোথাও না কোথাও আমরা প্রত্যেকে কোনো না কোনো একটা ফোন কলের আশায় হয়তো বসে থাকি। একটা ফোন কল যেটা সব কিছু ঠিক করে দিতে পারে, একটা ফোন কল যার অপর দিকের গলাটা হয়তো আমরা অনেক দিন শুনিনি। অনেক সময় এমন একটা ফোন কল যার অপর দিকের গলাটা শোনা হয়তো আর সম্ভবও নয়, কিন্তু সেই ফোন কলগুলো আমাদের জন্য খুব স্পেশাল হয়। এরকম একটা ফোন কলের অপেক্ষায় আমরা প্রত্যেকে থাকি।
0: হাই, আমি পল্লবী, হাওড়া থেকে বলছি। আমি এখন 7-এ পড়ি। জানো, আমি একজনকে ভালোবাসতাম, তো আমি এখন একা আছি। আমি এমন ছেলে চাই যে আমাকে ভালোবাসবে, কিন্তু একটা ছেলেকে আমি ভালোবাসি তাকে বলতে পারছি না। তোমরা বলো আমি কি করব।
1: এটা তুমি আসলে লাভ জাংশনে এই প্রশ্নটা করলে বেশি ভালো হতো, তুমি বেশি ভালো উত্তর পেতে। কাউকে ভালোবাসার তাকে বলতে না পারাটা একটা চিরাচরিত সমস্যা। এই সমস্যাটা আমরা প্রত্যেকে কখনো না কখনো পড়েছি। এর সবচেয়ে সহজ সমাধান যেটা, সেটা হচ্ছে তাকে বলে দেওয়া, যেটা মনে আছে তাকে গিয়ে অকপটে বলে দেওয়া। এর চেয়ে সহজ সমাধান আর কিচ্ছু হতে পারে না।
0: আর তুমি যে বললে না যে তুমি এখন ক্লাস 7-এ পড়ো, এখনই তোমার মনের মধ্যেই দ্বন্দ্বটা এসেছে যে তুমি কাউকে ভালোবাসো, সে তোমায় ভালোবাসে কি না, বা তুমি তাকে বলতে পারছো না ইত্যাদি প্রভৃতি। বিশ্বাস করো, এখন প্রচুর সময় রয়েছে, প্রচুর সময় রয়েছে, তাড়াহুড়ো করার কিচ্ছু নেই। ক্লাস 7-টা হচ্ছে সেই সময় যে সময় ভালো লাগার, ভালোবাসার মধ্যে যে কতখানি ফারাক আছে এইটা আমাদেরকে মন কোথাও একটা বুঝতে দেয় না, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে মন, জীবন তোমাকে সমস্ত কিছু আস্তে আস্তে বুঝিয়ে দেবে। তাই এখন একটু অভিজ্ঞতা অর্জন করার অপেক্ষাটাও কিন্তু মনের মধ্যে রাখতে হবে। কোনো বন্ধুকে যদি ভালো লাগার মতো ভালো লাগে তাকে বলতেই পারো, কিন্তু এই বয়সেই কিন্তু এক্সপেকটেশনটা পাহাড় প্রমো তৈরি হতে শুরু করে। মনে হয় অমুক মানুষটিকে না পেলে বা অমুক মানুষটি আমাকে না বললে আমার জীবনটা শেষ হয়ে যাবে। বিশ্বাস করো, জীবনটা এত বড় না, সেটা তুমি ক্লাস 7-এ এখন বুঝতে পারবে না। সেই সময়টা সুপ্রীতি কিংবা আত্রেয় তারা পেরিয়ে এসছে বলে এখন তোমাকে এই কথাটা ভীষণ গ্যারেন্টি সহকারে বলতে পারে যে আজ তোমার যেটাকে তোমার জীবনের সব থেকে বড় সম্পদ বলে মনে হচ্ছে, কাল মনে হবে যে ইস, আমি ওইটার জন্য একসময় হাহুতাস করেছি। তাই জন্য খুব বেশি অ্যাংশিয়াস না হয়ে বন্ধুত্বগুলোকে মজবুত করো। এই সময়ের বন্ধুত্ব, এই ফেজের বন্ধুত্ব সারা জীবন তোমার সঙ্গে থেকে যাবে, সারা জীবন তোমার কাছে অমূল্য সম্পদ হয়ে থেকে যাবে। তারপরে জীবন সমস্ত কিছুর প্রচুর প্রচুর প্রচুর সুযোগ দেবে। স্টুডিও ক্লকে 2:42:42 হয়ে গেল এই মাত্র। তোমার জন্য কেকের একটা অসাধারণ মেলোডিয়াস গান থাকছে, আরও তো রয়েছি বেশ কিছুক্ষণ চুপ কথা। 8190365999 তে এখনও তোমার মেসেজ জমা হয়ে আছে।

0: অনেক না বলা কথা, মনের কথা, চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা, চুপ কথা। 107 FM রেইনবোতে চুপ কথা।
1: 107 FM রেইনবোতে চুপ কথা চলছে, আর সুপ্রীতি আত্রেয় রয়েছি, তোমার মেসেজ নিয়ে রয়েছি, আর ঠিক 10 মিনিট মতো রয়েছি আমরা। তো তার মধ্যে চেষ্টা করছি তোমাদের মেসেজ যত তাড়াতাড়ি সম্ভব পড়ে নেওয়ার।
2: অরুণিমা মুখার্জি মৈচিগ্রাম হুগলি থেকে বলেছে, জীবনের 25টা বসন্ত পার করে ফেলেছি, স্বপ্ন WBCS অফিসার হওয়ার, 3 বছর ধরে পড়াশুনো করছি, কোনো চাকরির পরীক্ষায় এখনও পাশ করতে পারিনি, প্রতিযোগিতা দিন দিন কঠিন হচ্ছে, বাবা মায়ের বয়স হচ্ছে, অর্থনৈতিক অবস্থাও খুব খারাপ, পরিবার আত্মীয় স্বজন সবাই বিয়ের জন্য ভীষণ চাপ দিচ্ছে, 8 বছরের সম্পর্ক ভাঙার পরে এখন কাউকে বিশ্বাস করতে পারি না, এত তাড়াতাড়ি আবার কোনো সম্পর্কে জড়াতেও চাই না, নিজেকে একটু সময় দিতে চাই, নিজের স্বপ্নগুলো পূরণ করতে চাই, কিভাবে বোঝাবো বাবা আমাকে, নিজের স্বপ্ন পূরণ করতে কি পারবো, নিজের ভেতর অনেক কথা জমে রোজ রোজ, কাকে বলবো, কি করব, বন্ধু বলে এখনকার সময় হয়তো কেউই থাকে না, সবাই নিজের প্রয়োজন মেটাতেই চায়।
1: এটা হচ্ছে আসল কথা, যে দিনের শেষে আমাদের কথা বলার লোক খুব কম, এবং তোমার প্রবলেমটা একটা রিয়েল প্রবলেম জানো তো, মানে এই প্রবলেমটা হয়তো আরও অনেকের রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে, যে বাবা মা বিয়ের প্রেশার দিচ্ছে, কিন্তু এমন কিছু পাস্ট এক্সপিরিয়েন্স রয়েছে যার জন্য কাউকে ভরসা করে ওঠা যাচ্ছে না, কাউকে ভালোবাসা যাচ্ছে না। আসলে কি হয় বলো তো, আমাদের পাস্ট এক্সপিরিয়েন্সগুলো না আমরা বড্ড মনে নিয়ে বসে থাকি, এবং আমরা ভেবে নিই যে এরকমটা হয়েছিল মানে এরকমটাই হবে। মানে ধরো একদিন গরম দুধ খেতে গিয়ে তোমার জিভ পুড়ে গেল, তো তোমার মনে হচ্ছে যে প্রত্যেকবার যখন তুমি গরম দুধ খেতে যাবে তখন তুমি জিভ পুড়িয়ে ফেলবে। এবার এরকমও তো হতে পারে যে প্রত্যেকবার দুধ অতটা হয়তো গরম না, বা তুমি হয়তো একটু ফু দিয়ে খেলে, তাহলে কি হলো, তোমার জিভটা পুড়ল না। জীবনটাও না এরকম, মানে তুমি ভাবলে যে তুমি কাউকে ভরসা করবে, প্রথমে করলে না তাকে সম্পূর্ণটা দিয়ে, পুরো একদম চোখ বন্ধ করে ভরসা, একটুখানি ভরসা করে দেখলে, যদি দেখো সেই ভরসাটুকুর দাম সে দিতে পারছে তাহলে তাকে আরেকটু ভরসা করলে, এভাবেই তো জীবন চলে। আর যদি তুমি জীবনে কাউকে ভরসা না করতে পারো, জীবনে এগোনো তো খুব মুশকিল বাবা।
2: আর এই যে তুমি বলেছো তোমার স্বপ্নই হচ্ছে WBCS অফিসার হওয়ার, কিন্তু এখন আপাতত পরীক্ষায় সেরকমভাবে আশানুরূপ ফলটা হচ্ছে না, এক্ষেত্রে না তোমাকে খুব প্র্যাকটিক্যালি বাস্তবের মাটিতে দাঁড়িয়ে কিছু কিছু স্টেপ নিতে হবে, এবং তাতেই কিন্তু তুমি বাবা মাকে কনভিন্স করতে পারবে। তার কারণ আজকে আমরা 2026 এসে সেই সময়টায় পৌঁছে গেছি যে সময়টায় আমার পরীক্ষা ঠিক করে হচ্ছে না, পড়াশুনো ঠিক করে হচ্ছে না বলে আমার অল্টারনেট হচ্ছে বিয়ে করা। এই কনসেপ্টটা থেকে মনে হয় এবার আমাদেরকে একটু বেরিয়ে আসা দরকার, কারণ ওই পরবর্তী যে অপশানটা আমরা ধরে রাখি যে বিয়ে করে ফেলতে হবে, বিশেষ করে মেয়েদের ক্ষেত্রে সমস্যাটা হয়, এবং মেয়েদের ক্ষেত্রেই বেশিরভাগ হয়, ছেলেদের ক্ষেত্রে খুবই কম সেটা হয়, না হওয়ার চান্সটাই বেশি। সেই জায়গা থেকে না কোথাও এখনকার বাবা মায়েরাও অনেকটা সরে আসছেন, তুমিও তাদেরকে সরিয়ে আনতে পারবে, কিন্তু তার জন্য আমার মনে হয় তোমার কিছু কিছু পদ্ধতিগত চেঞ্জেস করা দরকার। মানে তোমার ঠিক কোন কোন ক্ষেত্রে পরীক্ষায় মনোনিবেশ করতে বা পরীক্ষার প্রিপারেশনে মনোনিবেশ করতে অসুবিধা হচ্ছে সেগুলো একটু পয়েন্ট আউট করো, যদি সঠিক গাইডেন্সের অভাব হয়ে থাকে তাহলে সেটা পয়েন্ট আউট করো, গাইডেন্স চেঞ্জ করো, আরও ভালো টিচারের কাছে যাও, আরও ভালো মেটেরিয়ালস দেখো, এখন প্রচুর এই যে বললাম সোশ্যাল মিডিয়া অনলাইন মাধ্যম, এখানেও কিন্তু ফ্রিতে প্রচুর টিউটোরিয়াল এমন পাওয়া যায় যেগুলো তোমাকে অ্যাটলিস্ট একটা সঠিক পথ দেখাতে পারবে। আমি বলছি না তারা তোমাকে পরীক্ষা ক্র্যাক করিয়ে দেবেন, সেটা আমি জানি না তারা করাতে পারেন কি না, কিন্তু অন্তত তোমাকে একটা বিশাল সমুদ্রের মতো তো তুমি যে পরীক্ষাটার কথা বলেছো, এবং সেটা খুব কম দিনে ক্র্যাক করে ফেলাটা একটা মিরাকুলাস ব্যাপার হয় না, বহুজনের এরকম কথা তুমি নিশ্চয়ই পড়েছো জানো যে বহুবার ফেলড অ্যাটেম্পটের পরে আলটিমেটলি গিয়ে তারা সাকসেসফুল হয়, তাই সেই সময়টাকে তোমাকে ইউটিলাইজ করতে হবে, টেকনিক্যালি বুঝে নিতে হবে যে কী কী করলে আমি সাফল্যের দিকে আরও একটু এগোবো, এবং তার সঙ্গে তুমি আরেকটা কাজ করতেই পারো যাতে তোমার হতাশাটা

0: কিন্তু কমতে পারে সাময়িকভাবে, তুমি পরীক্ষার প্রিপারেশনের পাশাপাশি নিজে একটা কিছু করার চেষ্টা করো। দরকার হলে অন্যদেরকে পড়াও, সেটাতেও তোমার পড়াশোনার মধ্যেই থাকা হবে, বা এমন একটা অন্য কোনো পাশাপাশি কাজ করো যেটা তোমার পড়াশোনাকে হ্যাম্পার করবে না, কিন্তু পার্ট টাইম জব হিসাবে তুমি কোথাও নিজের একটা সাপোর্ট সিস্টেম হয়ে উঠলে এবং কোথাও একটু বাবা মাকেও বোঝাতে পারলে যে না, তুমি নিজেকে নিজে কিছুটা সাপোর্ট করতে পারো। আসলে নিজেকে নিজে সাপোর্ট করার ক্ষমতাটা যখন 1%ও হয় না, তখন কিন্তু নিজের মধ্যে অনেক কনফিডেন্স চলে আসে। যে রাস্তাগুলো বন্ধ মনে হচ্ছিল সেই রাস্তাগুলোই আস্তে আস্তে আস্তে আস্তে খুলে যায়। তাই জন্য এবার একটু টেকনিক্যালি ভাবনা চিন্তা করে বাবা মার সঙ্গে কথা বলে তাদেরকে কনভিন্স করাতে হবে দুশ্চিন্তা ছেড়ে। দাদাও দিদি, আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালোই আছি। আমার একটা কথা বলো, ভালোবাসা কি দুবার হয়? মানে কাউকে কি দ্বিতীয়বার সুযোগ দেওয়া যায়? বিশ্বজিৎ থেকে টালিগঞ্জ থেকে বিশ্বজিতের প্রশ্নটা, এটাও খুব লাভ জাংশনের প্রশ্ন, কিন্তু চুপ কথায় যখন বলেইছে তখন যেতে যেতে কিছু বলাই যায়।
1: যেতে যেতে এটুকুই বলা যায় যে আমি প্রথমে বুঝলাম না যে ও একজনকেই দুবার ভালোবাসার কথা বলছে নাকি দুটো আলাদা মানুষকে বলছে।
0: একজনকেও হয়তো বলছে, কারণ বলেছে সুযোগ দেওয়া যায়।
1: সুযোগ দেওয়ার কথা যখন হচ্ছে, আসলে মানুষকে আমরা সুযোগ দিতে ভালোবাসি, যাদেরকে আমরা ভালোবাসি না তাদের প্রতি আমরা একটু বায়াস, জানো তো। মানে যাদেরকে আমরা ভালোবাসি তাদেরকে আমাদের মনে হয় বারবার সুযোগ দিই, দ্বিতীয় চান্সেও যদি তারা কিছু গণ্ডগোল করে তখন মনে হয় আরও একবার সুযোগ দিই, আরও একবার সুযোগ দিই। সুযোগটা দেওয়া কোথায় থামাতে হবে সেটা কিন্তু তোমার ওপর। আর ভালোবাসা একবার, দুবার, তিনবার, চারবার, 50 বার, 110 বার হতেই পারে, সেটা কোনো সমস্যার বিষয় নয়। কিন্তু তোমার যেটাকে ভালোবাসা মনে হচ্ছে সেটা আদৌ ভালোবাসা কি না সেটা একবার যাচাই করে নিও।
0: অজয় চক্রবর্তী বলেছে বারুইপুর থেকে, চুপ কথা আজকে ভীষণ পজিটিভ হচ্ছে, আপনাদেরকে থ্যাংকস। বয়স হলে দায়িত্ব বাড়ে, রিয়েলাইজেশন হয় যে সব কিছু করতে হবে, টাকা ইনকামও করতে হবে, তার সঙ্গে নিজের স্বপ্নকে নিয়ে চলতে হবে। সকলে বলবে আছি, কেউ আসলে নেই, তাই বি পজিটিভ থাকতে হবে। আপনারা আমাদের এইভাবে মোটিভেট করে যাবেন। আমার কিন্তু এই জিনিসটা খুব ভালো লাগলো যে বি পজিটিভ থাকতে হবে, তাই এ পজিটিভ, ও নেগেটিভ, এ নেগেটিভ, বি নেগেটিভ, অন্যান্য না থেকে বি পজিটিভটা থাকাটা ভীষণ দরকার। হ্যাঁ, আসলে দায়িত্ব ঘাড়ের ওপর চলে আসা মানেই যে সেটা হতাশা এনে দেবে এরকম কোনো ব্যাপার নেই, এবং সেটা চুপ কথাতে আজকে সুপ্রীতি আত্রেও যত না তোমায় বলল তার থেকে আমার মনে হয় উল্টো দিক থেকে এরকম প্রচুর মেসেজ এসছে যেটা আমাদেরকে ভীষণ কনভিন্স করে দিয়েছে। আমার তো মনে হয় আজকের পরে আমাদের এটা মনে হবে যে বিভিন্ন সময়ে বিভিন্ন সিচুয়েশনে পজিটিভ থাকাটা খুব সহজ, এটা খুব কঠিন কাজ না। আসলে অন্যের সমস্যাগুলো অনেক সময় জেনে গেলে না নিজের সমস্যাটা তখন কম মনে হয়। তখন মনে হয় যে এই মানুষটা এত কিছুর মধ্যে এত কষ্ট করেও ভালো আছে, চুপ কথাকে 9903653992 মেসেজ করছে, তাহলে আমি আমার ছোটোখাটো সমস্যাগুলোকে মানিয়ে নিতে পারবো না? ঠিক পারবো। এই মানুষটা যদি লড়তে পারে আমিও লড়তে পারবো। লাস্ট মেসেজ আজকে একদম যেতে যেতে ডোরা লিখেছে যে খুব ভালো লাগছে তোমাদের শুনতে, গত 3 মাস ধরে মন ভালো নেই, যাই হোক চেষ্টা করছি ভালো থাকার। আসলে ভালো থাকতে জানতে হয়, যে সেটা করতে পারে সে ভালো থাকে। তোমরা সবাই খুব ভালো থেকো, ভালোবাসায় থেকো, নিজেদের প্রতি যত্ন নিও। ওই যে লাস্ট দুটো লাইন লিখেছো যে ভালোবাসায় থেকো, নিজেদের প্রতি যত্ন নিও, ওই লাস্ট দুটো লাইন তোমার মেসেজের শুরুর যে প্রশ্নটা এবং শুরুর যে সমস্যাটা সেটার সমাধান, যে নিজের প্রতি যত্ন নিয়ে ভালোবাসায় নিজেকে ভালোবেসে রাখলে ওই ভালো থাকতে জানার কায়দাটা বোধহয় কোথাও জেনে যাওয়া যায়। তাই ডোরা যে চেষ্টাটা করছে সেই চেষ্টাটা তুমিও করো, আজকে থেকে আরও একটু বেশি করে ভালো থাকার চেষ্টা করো, ভালোবাসার চেষ্টা করো। পৃথিবীতে না এই একটা জিনিস কখনো দিয়ে দিয়েও ফুরায় না, সেই জিনিসটার নাম ভালোবাসা, ওটা দিতেই হয়।
1: তাই খুব ভালো থাকো, ভালোবাসায় থাকো। সুপ্রীতি আত্রেয় আজকের মতো চুপ কথা থেকে বিদায় নিচ্ছে, টাটা, গুড নাইট।

এতক্ষণ চুপ কথা নিয়ে আপনাদের সঙ্গে ছিলেন সুপ্রীতি দত্তত্রেয়। আর ঘড়িতে এখন 3:01 হয়ে 55 সেকেন্ড। চলে এসেছি আমি ইন্দ্রাণী আপনাদের কাছে নিয়ে আপকে লিয়ে, আপনার জন্য সাজানো সুন্দর সমস্ত গান, হিন্দি ছবির গান। চলুন এই গান দিয়ে শুরু হোক আমাদের আজকের আপকে লিয়ে।

সাজ ছবির এই গানটি দিয়ে শুরু হলো আমাদের আজকের আপকে লিয়ে। গাইছিলেন সুরেশ ভাতকর, লিরিসিস্ট জাভেদ আখতার, কম্পোজার জাকির হোসেন। চারিদিকে বৃষ্টি তো হচ্ছেই, যেখানে সেখানে যখন তখন মেঘ ভাঙা বৃষ্টি, আর তাই বৃষ্টির গানে শুরু করলাম আজকের আপকে লিয়ে। এবারের গানে লতা মঙ্গেশকর।

শুনছিলাম হিরো ছবির গান লতা মঙ্গেশকরের কণ্ঠে, লিরিসিস্ট আনন্দ বক্সী, কম্পোজার লক্ষ্মীকান্ত প্যারেলাল। আপকে লিয়েতে এবারের গানটি শিল্পী ইয়েসুদাস এবং হৈমন্তী শুক্লা, ওদের টুইটে শুনব এই গানটি।

কালীঘড়ি দুয়ারঘড়ি শুনছিলাম 1981-এর ছবি চশমে বাতুর। এই ছবির গান গাইছিলেন ইয়াসুদাস এবং হৈমন্তী শুক্লা, লিরিসিস্ট ইন্দু জৈন, কম্পোজার রাজকমল। এবারের গানে সাধনা সরগম।

শুনছিলাম সাদনা সরকামের গলায় হাম হ্যায় রাহি প্যারকে, এই ছবির গান, লিরিসিস্ট সমীর, কম্পোজার নদীম শ্রাবণ। পরের গানে উদিত নারায়ণ।

শুনছিলাম 1993 ছবি ডার, এই ছবির গান গাইছিলেন উদিত নারায়ণ, লিরিসিস্ট আনন্দ বক্সী, কম্পোজার শিব হরি। ঘড়িতে 3:26 হয়ে 47:48 করে সেকেন্ডস এগোচ্ছে, সময় এগোচ্ছে, আর আমরা নানান সময় ঘুরে বেড়াচ্ছি গানের সাথে। এবারের গানে সুখবিন্দর সিং এবং আলকা ইয়াগনিক।

শুনছিলাম 1999-এর ছবি তাল, এই ছবির গান গাইছিলেন সুখবিন্দর এবং আলকে আগ্নিক, লিরিসিস আনন্দ বক্সী, কম্পোজার এ আর রহমান। এবারের গানে সঙ্গীত হলদিপুর।

শুনছিলাম সঙ্গীত হলদিপুরের গলায় আত্মা ছবির গান, লিরিসিস্ট কুমার, কম্পোজার সঙ্গীত সিদ্ধার্থ, হলদিপুর। শুনছেন আপকে লিয়েতে হিন্দি ছবির গান। এবারের গানে কবিতা কৃষ্ণমূর্তি।

শুনছিলাম প্যার যুক্তা নেহি ছবির গান, গাইছিলেন কবিতা কৃষ্ণমূর্তি। লিরিসিস্ট এসএইচ বিহারি, কম্পোজার লক্ষ্মীকান্ত প্যারেলাল। এবারের গানে সনু নিগম।

শুনছিলাম সোনু নিগম এবং সহশিল্পীদের গলায়। 2003 ছবি চলতে চলতে এই ছবির গান। লিরিসিস্ট জাভেদ আখতার, কম্পোজার আদেশ শ্রীবাস্তব। টিকটিক করে ঘড়িতে সময় এগোচ্ছে আর অল্প সময় বাকি রয়েছে আপকে লিয়ে জন্য এবারের গানে আশা ভোঁসলে।

শুনছিলাম 1981-এর ছবি উমরাও জান। এই ছবির গান গাইছিলেন আশা ভোঁসলে, লিরিসিস্ট শাহরিয়ার, কম্পোজার খায়াম। আর ঘড়ি বলছে আজকের শেষ গান শোনানোর সময় এসে গিয়েছে। শুনব 1971-এর ছবি অমর প্রেম। এই ছবির গান গিয়েছেন কিশোর কুমার, লিরিসিস্ট আনন্দ বক্সী, কম্পোজার আর ডি বর্মন। আজকের শেষ গানে কিশোর কুমার।

শেষ হলো আগ কে লিয়ে, শুরু হচ্ছে শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতী। প্রভাতী অনুষ্ঠানে আজ প্রথমে শুনবেন খেয়াল, শিল্পী মালিনী মুখোপাধ্যায়, রাগ রাম কেলি।

প্রভাতী অনুষ্ঠানে এতক্ষণ শুনছিলেন খেয়াল, শিল্পী মালিনী মুখোপাধ্যায়, রাগ রাম কেলি। এখন শুনবেন সেতার বাদন, শিল্পী অয়ন সেনগুপ্ত, রাগ গুজরি টোড়ি।

শাস্ত্রীয় সঙ্গীতের অনুষ্ঠান প্রভাতিতে এতক্ষণ শুনছিলেন সেতার বাদন, শিল্পী অয়ন সেনগুপ্ত, রাগ গুর্জরি টোড়ি। ঘড়িতে 4:58 হয়ে 40 সেকেন্ড, ঠিক 5টায় শুরু হবে আপনার প্রিয় অনুষ্ঠান চিরন্তনী।

0: গানে বাজুক মনের রেডিও, শুনছো 107 FM রেইনবো, সাত সুরে সারাদিন, সাত সুরে সারাদিন। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, 107 FM রেইনবোতে।
1: চিরন্তনী, নতুন আলোয় নতুন ভাবে জেগে ওঠার কথা। কিছু কথা আছে যেগুলো চিরকালীন, অন্ধকারে যা আলো দেখায়, গোলক দাঁদায় যা পথের দিশা দেখায়, অস্থিরতার মধ্যে এনে দেয় স্থিরতা। তেমনি চিরকালীন কথায় সাজানো আমাদের এই চিরন্তনী 107 FM রেইনবোতে প্রতি শুক্র, শনি ও রবিবার ভোর 5টা থেকে। আজ 13ই সেপ্টেম্বর, রবিবারের চিরন্তনী, সঙ্গে আমি ইন্দ্রাণী। চিরন্তনী সম্বন্ধে কিংবা আজকের অনুষ্ঠানের বিষয়ে বা অনুপ্রেরণামূলক কোনো বিষয় নিয়ে আপনি আপনার মতামত, বক্তব্য, চিন্তাভাবনা রোজকার মতোই জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপে বা মেসেজ করে 9903653992 এই নম্বরে। অতীত, কাকে বলে অতীত? যে এককালে ঘটেছিল, আজ সে বিষয়টার কোনো প্রাসঙ্গিকতা নেই, তা নয়, আসলে হয়তো চর্চার একটি অভাব ঘটেছে। কিছু বিষয়ে যার চর্চা চলেছে তা অতীত নয়, চিরবর্তমান। এমনই অনেক অতীতকে যদি আবার আমরা চর্চায় শুরু করি, তবে দেখব তার মধ্যে আছে অনেক অমূল্য রতন। তা হল আমাদের ঐতিহ্য। আসুন, নানানভাবে আমরা সবাই চর্চা শুরু করি সেই অতীতে যার মধ্যে আছে রত্নের খনি। আসলে তা অতীত নয়, তা বর্তমান, চিরবর্তমান, চিরন্তন সত্যের মতো মহামূল্যবান মণিমাণিক্য রয়েছে সেখানে, শুধু ফিরে ফিরে খুঁজে দেখার অপেক্ষা, আবার স্মরণ করার অপেক্ষা। আজ যে মানুষটির কথা শুনব, সেই 1490 থেকে 1564 সাল পর্যন্ত তার কর্মকীর্তি জানিয়ে তিনি আজ বর্তমান বলে দিই। শ্রীল রূপ গোস্বামী, গৌড়ীয় বৈষ্ণব ধর্মের অন্যতম প্রধান ধর্মগুরু, কবি, দার্শনিক এবং শ্রী চৈতন্য মহাপ্রভুর অন্তরঙ্গ পার্ষদ, বৃন্দাবনের যে স্বর গোস্বামী, তাতেই গৌড়ীয় বৈষ্ণব তত্ত্ব আর দর্শন প্রচার করেছিলেন, আর সেখানেই তিনি আর তার জ্যেষ্ঠ ভ্রাতা সনাতন গোস্বামী। আমরা

বইয়ের পাতায় বারে বারে পড়েছি রূপ ও সনাতন, রূপ ও সনাতন। সেই রূপ ও সনাতনের রূপ গোস্বামী, আজ তাকে নিয়েই কথা বলবো চিরন্তনীতে। কত কথা জানার আছে একজন মানুষ, তার কর্মকীর্তি সব কিছু নিয়ে তিনি কি যেন রেখে গিয়েছেন, সেই রেখে যাওয়া পরবর্তী প্রজন্মের জন্য। তার সেই কাজ আজও আমাদেরকে সমৃদ্ধ করে, তাই তো তিনি প্রাতঃস্মরণীয়। আজ চিরন্তনীতে শুনব শ্রীল রূপ গোস্বামীর কথা।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: পতিত ধরিণী গঙ্গে, শুনছিলাম গানটি কৃষ্ণা চট্টোপাধ্যায়ের কণ্ঠে। বলছিলাম ঐতিহ্যের কথা, আর সেই ঐতিহ্য বোধ হয় আমাদের গঙ্গাকে কেন্দ্র করে চিরপ্রবহমান। আজও আমরা গঙ্গা জলের শুদ্ধি নিয়ে সবকিছু, আমাদের যত রকমের আচার

নেচার যা কিছু আছে তার সঙ্গে গঙ্গা, কাহিনী, পবিত্রতা সব মিলেমিশে একাকার হয়ে যায়। যদিও বাস্তবে আমরা তাকে অনেক ক্লেদাক্ত করেছি, কিন্তু বোধে, চেতনায়, সংস্কারে আজও তা পরিশুদ্ধ এবং চিরপ্রবহমানা। চলে আসি রূপগোস্বামীর গল্পে, কেননা ঘড়ির সঙ্গে পাল্লা দিয়ে একটু পরেই হয়তো ছুটতে হবে। অনেক অনেক দিন আগেকার কথা, সেই 1509 খ্রিস্টাব্দ। গৌড়ে তখন নবাবভূষণ শাহের রাজত্ব। বর্ষাকাল, সেদিন খুব বৃষ্টি হচ্ছে, এত বৃষ্টি যে কোনো প্রাণী পথে নেই। এক ধোপার ধোপানি ঘরের মধ্যে বসে আছে, বৃষ্টির জন্য কাপড় কাচা ধোয়ার কাজ বন্ধ। হঠাৎ ওরা দুজনে ঘরের মধ্যে থেকে শুনতে পেল জলের ছপছপ ছপছপ শব্দ। ধোপানি বলে উঠল, শুনছো শুনছো ছপছপ শব্দ? এ নিশ্চয়ই শেয়ালের পায়ের শব্দ, এত বৃষ্টিতে কে আর বাইরে বের হবে? শেয়ালগুলোর গর্তে জল ঢুকেছে, তাই বাইরে ঘুরে বেড়াচ্ছে। বৃষ্টির দাপুটে কাজকর্ম তো প্রায় বন্ধ, ধোপার মেজাজ খারাপ। ধোপানির কথা শুনে চেঁচিয়ে বলে উঠল, তোমার যেমন বুদ্ধি, এই প্রচণ্ড বৃষ্টিতে কেউ বাইরে বের হয়? এ নিশ্চয়ই নবাবের কোনো চাকর, তাই ঝড়জলের মধ্যে সব কষ্ট সহ্য করে নবাবের প্রাসাদে যাচ্ছে। ধোপার কথাই ঠিক, নবাবের এক বিশ্বস্ত মন্ত্রী সন্তোষ সে ভয়ঙ্কর ঝড় বৃষ্টির মধ্যে একটি দরকারি কাজে পালকি করে নবাব হুসেন শাহের সঙ্গে দেখা করতে যাচ্ছেন। তাঁকে ছাড়া নবাবের কাজকর্ম চলেই না। নবাব তাকে উপাধি দিয়েছেন সাকর মল্লিক বা প্রধান সচিব। ধোপা ধোপানির মধ্যে যে অত কথাবার্তা চলছিল, সব কথা কানে এলো সাকর মল্লিকেরও। তার মনে একটা ধিক্কার এলো, যে সময় পৃথিবী ভেসে যাচ্ছে, শেয়াল কুকুর বেড়ালো পথে বার হয় না, রাজার হুকুমে রাজার চাকরকে সেই দুর্যোগেও পথে বার হতে হচ্ছে। সন্তোষের মনে নবাবের চাকরি সম্পর্কে গভীর বিতৃষ্ণা এলো। সেদিন কাজের শেষে বাড়ি ফিরলেন, আর তিনি দরবারে চাকরি করতে গেলেন না। ছোট্ট কিছু কথা কখনো কখনো আমাদের মনের মধ্যে একটা আলোড়ন তৈরি করে, আজকের ভাষায় আমরা বলি ট্রিগার করা। সেই কথাগুলো একটা নতুন বোধ, নতুন ভাবনা, নতুন চিন্তাধারার জন্ম দেয়। যেভাবে দেখছি, যেভাবে দেখতে শিখেছি, যে অভ্যস্ততায় আছি, তার বিপরীতেও আরও কোনো ভাবনা আছে, সেই ভাবনাকে নতুন করে আমরা ভাবতে শিখি এইরকম ছোট্ট কিছু মন্তব্য, ছোট্ট কিছু কথায়। আমাদের সকলের এটা তাই হয়, তাই না? তো যাই হোক, শুধু সন্তোষের কথা যে বলছি, তিনি নন, তার বড় ভাই হুসেন স্যার মন্ত্রী ছিলেন, বড় ভাইও না, তাদের ধনসম্পত্তির কোনো অভাব নেই। ভৈরব নদীর পাড়ে বিরাট জায়গা জুড়ে রাজপ্রাসাদের মতো তাদের বাড়ি, এছাড়া বাকলা চন্দ্রদ্বীপেও তাদের পৈতৃক বাড়ি। গৌড় থেকে চন্দ্রদ্বীপে যাবার পথেও নতুন বাড়ি তৈরি হলো। এই কিছুদিন আগেও তাদের প্রাচীন বাড়ির কিছু কিছু ভগ্নাবশেষ, 6-7টি দীঘি ইত্যাদি দেখা যেত। প্রেমভাগ বা পমভাগের গৌড়ের কাছে রামকেলি গ্রামে, এখানে তাদের বাড়িঘর, দীঘি ইত্যাদির বেশ কিছু চিহ্ন আজও বর্তমান। যাই হোক, গল্পে ফিরি। এত টাকা পয়সা, জমি বাড়ি যাদের, কিন্তু সন্তোষের মনে যেন সন্তোষ নেই, শান্তি নেই। বড় ভাই, যার নাম ছিল অমর, হুসেন সাহেব ডানহাত ছিলেন তিনি, সব কাজেই তাকে দরকার। তার পদের নাম ছিল দাবির খাস, অর্থাৎ নবাবের নিজস্ব সচিব বা মন্ত্রী। তার মনেও তখন চরম অস্থিরতা, কিছুই যেন ভালো লাগছে না। কেন? দিব্যি তো চাকরি বাকরি করছেন, প্রচুর ধনসম্পত্তি, তারপরেও কেন এত অশান্তি? দুই ভাইয়ের মনেও একই অশান্তি চলছে, যদিও আজ সময়ের সঙ্গে তাল মিলিয়ে

ভাইয়ের কথা বলতে পারবো না, পরে কোনো একদিন আরেক ভাইয়ের কথা বলবো। আজ আমরা রূপগোস্বামীর কথাই শুনবো। কিন্তু এই যে এত অশান্তি, কেন অশান্তি? কোথা থেকে যেন আরও কিছু ডাক আসছে, আসছে আরও কোনো আহ্বান, কী সেটা?

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম গৌর সুন্দর গায়েন এবং তার সহশিল্পীদের সঙ্গে এই গানটি। আসলে এই যে কৃষ্ণ নাম, কৃষ্ণ নাম বিষয়টা কি শুধু কি একটি নাম, তা তো নয়। আমরা এই কৃষ্ণ শব্দটি মহাভারত থেকে সব জায়গায় একজন ব্যক্তিকে পেয়েছি, মহাপ্রখর বুদ্ধিমান একজন ব্যক্তি।

আবার পরবর্তীকালে দেখেছি কৃষ্ণ কনশিয়াসনেস। বলা হচ্ছে ওই যে অন্ধকার, কৃষ্ণের গায়ের রঙকে ঘন শ্যাম বর্ণ বলা হয়েছে। আসলে কালোর মধ্যে লুকিয়ে আছে আলো, বা এই কথাটাই বলা হয়, কালো যেখানে অন্ধকার যেখানে, সেখানে তুমি খোঁজ করো আলোর সন্ধান পাবে, অর্থাৎ অজানা থেকে জানায় যাবে। আর সেই জানতে গিয়ে দেখবে কত কি লুকিয়ে আছে ওই কৃষ্ণের মধ্যে, অজানার মধ্যে আছে তোমার নিজের মধ্যে। সত্যি তো কতটুকুনি জেনা হয় নিজেকে, আর নিজেকে চিনতে গিয়েই বোধ হয় আমাদের ওই বইয়ের সাহায্য নিতে হয়, মনের সাহায্য নিতে হয়, যে মনের অন্তরে থাকে অনেক অনেক রকমের বিষয়। যাই হোক, গল্পে ফিরি। এভাবে ব্যাখ্যায় বসে গেলে দেখা যাবে আর গল্পটা জানা হচ্ছে না, রূপ গোস্বামীর গল্প। যাই হোক, রূপ সনাতন, দু ভাই তো পণ্ডিত ব্যক্তি, সে যুগে নাম করা নৈয়ায়িক বাসুদেব সার্বভৌমের কাছে পড়াশুনো করেছেন। ওরা ছিলেন তিন ভাই, অমর, সন্তোষ, বল্লভ। এদের বাবা কুমারদেব, তিনি অল্প বয়সেই চলে যান, কিন্তু কুমারদেবের প্রতিভা আর আধ্যাত্মিকতার আলো তার সন্তানদের মধ্যে এসেছিল। কুমারদেবের মৃত্যুর পর তার বাবা মুকুন্দ, মুকুন্দদেব পৌত্রদের উপযুক্ত শিক্ষা দীক্ষার জন্য বাকলা থেকে রামকেলিতে নিয়ে এলেন। এই মুকুন্দদেব ছিলেন গৌড়ের নবাবের মন্ত্রী। কি, তাহলে সূত্রটা পাওয়া যাচ্ছে কিভাবে এদের শিক্ষা দীক্ষা এবং নবাবের একেবারে খুব কাছের মানুষ, তাদের তারা অ্যাডভাইজার বা তাদের পরামর্শদাতা, এভাবেই তাদের জীবন চলেছে। তারপরেও কোথায় যেন একটা অশান্তি মনের মধ্যে, সব পাওয়ার পরে যে অশান্তি আমাদের অন্য কোনো পথের সন্ধান দেখায়। আর সেই পথ কি? বাসুদেব সার্বভৌমের কাছে তারা নেয়, আর তারপরে রামভদ্র এবং বাণীবিলাসের কাছে ব্যাকরণ ইত্যাদি শেখার পর দর্শন আর অন্যান্য কঠিন শাস্ত্র তারা অধ্যয়নের জন্য নবদ্বীপে গেলেন। সংস্কৃতে এরা সে যুগে অদ্বিতীয় পণ্ডিত হয়ে উঠলেন। নবাবের অধীনে কাজের জন্য সপ্তগ্রামের শাসনকর্তা সৈয়দ ফখরুদ্দিনের কাছে আরবি আর ফার্সি শিখলেন, এবং দুজনেই, এই যে দুই ভাই, সকলেই খুব ভালোভাবে শিক্ষা করলেন। সন্তোষ অল্প বয়স থেকে ছিলেন একটু কবি প্রকৃতির এবং ভাবুক প্রকৃতির, অগাধ পাণ্ডিত্যের মধ্যে দিয়ে সে কবি আর ভাবুক মন আরও ক্রমশ বাড়তে লাগলো। সেই সঙ্গে দেখা গেল ভোগ সুখের প্রতি তার বিতৃষ্ণা, এই বিতৃষ্ণা জন্মাতে থাকলো মনের মধ্যে। আসলে এই জন্য একটা অস্থিরতা, আর তখনই ঘটে গেল এক ঐতিহাসিক ঘটনা। কি বলবো তো সে কথা, মাঝে মাঝে একটু সুরের সূত্র না নিলে কোথায় যেন বাদ পড়ে যায় কিছু, বলছি একটু পরেই কি সেই ঘটনা।

0: চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, শুনছেন 107 FM রেইনবোতে। চিরন্তন কথায় সাজানো চিরন্তনী, চিরন্তন কথায় সাজানো চিরন্তনী 107 FM রেইনবোতে।
1: শুনছিলাম গানটি ইন্দ্রাণী সেনের কণ্ঠে। আর আবার চলে যাই রূপ গোস্বামীর গল্পে। কি ঘটে গিয়েছিল, একটা ঐতিহাসিক ঘটনা যার ফলে তার জীবনে এত বড় একটা পরিবর্তন এলো, বলছি সে কথা। চৈতন্যদেব তখন রামকেলিতে এসেছেন, নবাব হুসেন শাহ দবির খাস অর্থাৎ অমরকে পাঠালেন রামকেলিতে এই সন্ন্যাসী সম্পর্কে সমস্ত খোঁজ খবর আনতে। সাকর মল্লিক অর্থাৎ সন্তোষের সঙ্গে গেলেন, দুজনের সঙ্গে চৈতন্যের সাক্ষাৎ হল। দুজনেই নিজেদের মানসিক অবস্থার কথা চৈতন্যদেবকে বললেন। চৈতন্যদেব তাদের কাছে টেনে নিলেন। সাকর মল্লিক আর দবির খাস হয়ে গেলেন রূপ আর সনাতন। রামকেলি থেকে চৈতন্যদেব বৃন্দাবন যাবেন, রূপ গোস্বামীর ইচ্ছে তিনি চৈতন্যদেবের সঙ্গে বৃন্দাবনে যাবেন। আর কখন কোন পথে চৈতন্যদেব বৃন্দাবনে যাবেন সে খবর জানার জন্য রূপ গোস্বামী আগেই দুজন লোককে পাঠিয়েছিলেন। তারা বললেন তিনি ঝাড়খণ্ডের পথ দিয়ে বৃন্দাবনে যাবেন। ঝাড়খণ্ডের অন্তর্গত মহারাজপুর থেকে রাজমহল যাওয়ার পথে কান্থাইয়া, এই জায়গাটি আজ চৈতন্যদেবের স্মৃতি বহন করে। এই অঞ্চলে এই যে বলা হয় ওই অঞ্চলে যে সাঁওতালরা তারা হুর বোল, ওই যে কথাটা বলে তা নাকি ওই হুরিবোল ধ্বনিরই একটা পরিবর্তিত রূপ। যাই হোক, এগুলো সবই অনেক কথিত বিষয় থাকে। আমরা চলে আসি মূল গল্পে। রূপ গোস্বামী সংসার ত্যাগ করে বৃন্দাবন যাবার আগে তার যাবতীয় সম্পত্তি কিভাবে রক্ষণাবেক্ষণ হবে তার সব ব্যবস্থা করে গেলেন এবং অস্থাবর সম্পত্তির অর্ধেক দান ধ্যান করলেন। এই সময় খবর পেলেন চৈতন্যদেব বৃন্দাবনের পথে চলেছেন। রূপ গোস্বামী তাদের প্রেমভাগের বাড়িতে এসে যাবার জন্য তো তৈরিই ছিলেন, খবর পাওয়া মাত্রই পথে বেরিয়ে পড়লেন। কিছুদিন পথ চলার পর প্রয়াগে এসে জানতে পারলেন চৈতন্যদেব প্রয়াগে এসেছেন। রূপ গোস্বামী চৈতন্যদেবের সঙ্গে দেখা করলেন। 10 দিন রূপ গোস্বামী চৈতন্যদেবের কাছে থাকলেন। এই 10 দিন ধরে চৈতন্যদেব তাঁকে বৈষ্ণব ধর্মের গভীর তত্ত্ব এবং স্বরূপ বোঝালেন। চৈতন্যদেবের কাছ থেকে রূপ গোস্বামীর শিক্ষা নেওয়া শেষ হল। প্রয়াগ থেকে চৈতন্যদেব কাশী যাত্রা করলেন। রূপ গোস্বামী চৈতন্যদেবের সহযাত্রী হতে চান, কিন্তু চৈতন্যদেব তাকে প্রয়াগ থেকে বৃন্দাবনে পাঠিয়ে দিলেন। অর্থাৎ শুরু হয়ে গেল তার আরেকটি পর্বের কাজ। আমরা কাজ বলতে বেশিরভাগ সময় তার সঙ্গে জীবিকা মিশে আছে এমন ভাবি, কিন্তু অভিজ্ঞতা জীবন বুঝিয়ে দেয় শুধু জীবন ও জীবিকা নয়, জীবন মানে আরো কিছু, আরো কিছুর সন্ধান, আরো কিছুর খোঁজ, যা এক

যা জীবিকার বাইরে গিয়েও জীবনকে আরো অনেক বেশি মহত্বপূর্ণ করে তুলতে পারে। আর যে তার খোঁজ একবার পায়, তাকে ধরে রাখা এই সংসারে খুব শক্ত। রথযাত্রার আগে রূপ গোস্বামী বৃন্দাবন থেকে নীলাচলে এলেন। এ সময় বহু ভক্ত রথযাত্রা উপলক্ষে নীলাচলে আসেন। এসেছেন অদ্বৈত, নিত্যানন্দ প্রভৃতি সাধকেরাও। চৈতন্যদেবের খুব ইচ্ছে তিনি রূপ গোস্বামীকে দিয়ে ভক্তি রসশাস্ত্র লেখাবেন। তাই অদ্বৈত নিত্যানন্দকে বারবার বলতে লাগলেন, আপনারা সকলেই রূপকে আশীর্বাদ করুন, ও যেন কৃষ্ণ ভক্তির রসের বিষয় নিয়ে সার্থক গ্রন্থ রচনা করতে পারে। মোট 10 মাস নীলাচলে থাকার পর রূপ গোস্বামী বৃন্দাবনে ফিরে এলেন। শুরু হল ভক্তি রসশাস্ত্র রচনার সাধনা। রূপ গোস্বামী নিজে পণ্ডিত, তার উপর চৈতন্যদেবের শিক্ষা দীক্ষায় ভক্তির সার্থত্ব অনুভব করেছেন। এবার বছরের পর বছর চলল ভক্তি রসতত্ত্ব চিন্তা এবং অন্যান্য শাস্ত্র বিচার। তারপর রচনা শুরু হল বৈষ্ণব রসশাস্ত্রের প্রসিদ্ধ গ্রন্থ ভক্তি রসামৃত সিন্ধু। কিন্তু এই বিরাট গ্রন্থেও ভক্তিতত্ত্বের শেষ কথা অর্থাৎ মধুর রসের আলোচনা বিস্তৃতভাবে করা গেল না। তাই তিনি রচনা করলেন আরও একটি বিখ্যাত গ্রন্থ উজ্জ্বল নীলমণি, যেখানে মধুর রসের ব্যাখ্যা রয়েছে। এই মধুর রস যার পাবার সৌভাগ্য ঘটে সে জানে। চারপাশের এই দেখতা জগতের যা কিছু আছে, যা আমাদের জীবনকে নিয়ন্ত্রণ করে, আমাদের এই সামাজিক মনকে নিয়ন্ত্রণ করে, তার বাইরে আরও যে একটা বৃহৎ জগৎ আছে, আরও যে একটা অজানা রত্নের খনি আছে, সেই সন্ধান দেওয়ার জন্য কে যেন বারবার করে ডাক পাঠায়, কে যেন আহ্বান করে। যে সেই ডাক শুনতে পায়, বা বলা যায় যার সেই ডাক শোনার সৌভাগ্য হয়, সে চারপাশের এই জীবন জীবিকা ইত্যাদি প্রভৃতি সামাজিকতা সব ছেড়ে সেই রসের সাগরে ডুব দেয়।